এবার এই শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ, বৃষ্টিপাত আগামী 21 এবং 24 মে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 22 ও 23 মে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 19 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা রয়েছে এবং সর্বনিম্ন 13 থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা রয়েছে। এবারে চাষবাসের পরামর্শে আসি। চা চাষের ক্ষেত্রে সেকেন্ড ফ্লাশ সংগ্রহ শুরু করুন। সতেজতা বজায় রাখতে সকাল 6টা থেকে 10টার মধ্যে পাতা তুলুন। 5 থেকে 7 দিনের ব্যবধানে বজায় রাখুন। ঘামহীন দিনে জিঙ্ক, ম্যাগনেশিয়াম এবং বোরন সমৃদ্ধ মিশ্রণ স্প্রে করুন। বৃষ্টির আগে ইউরিয়া 10 থেকে 15 কেজি হেক্টর প্রতি জমিতে প্রয়োগ করুন। রেড স্পাইডার, মাইট এবং এফিড দমনে সমন্বিত কীট পতঙ্গ ব্যবস্থাপনা শুরু করুন। ঢেঁড়স বা ভেন্ডি বপনের ক্ষেত্রে বপনের আগে মাটির আর্দ্রতা পরীক্ষা করুন। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকায় এখন নতুন বীজ বপন না করাই ভালো। যদি সম্প্রতি বপন করে থাকেন তবে বৃষ্টির প্রভাব থেকে বাঁচাতে প্রাকৃতিক মালচিং দিয়ে ঢেকে দিন। আদা চাষের ক্ষেত্রে জমিতে জল জমে থাকা রোধ করতে এবং রোগের সেকেন্ডারি বা পরবর্তী সংক্রমণ ও রাইজোম পচে যাওয়া এড়াতে সঠিক জল নিষ্কাশন ব্যবস্থা বজায় রাখুন। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস, এখন চাষবাসের টুকিটাকি।

0: চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজ শুনবেন বাদাম চাষ নিয়ে কিছু কথা। বলছেন ডক্টর পার্থসারথী পাত্র, সহকারী অধ্যাপক, শস্য বিজ্ঞান বিভাগ, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়।
1: বাদাম একটি গুরুত্বপূর্ণ তৈলবীজ শস্য। এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন খাদ্যগুণ মজুদ থাকে এবং বাদাম চাষের ক্ষেত্রে আমরা সবসময় বলি নাইট্রোজেনের পরিমাণ বেশি দিতে হয় না। প্রতি বিঘাতে আমার 3 কেজি নাইট্রোজেন আমরা যদি ব্যবহার করি তাহলে বাদাম চাষের জন্য যথেষ্ট। সাথে সাথে আমরা ফসফরাস 33 কেজি এবং পটাশিয়াম 7 কেজি প্রতি বিঘাতে আমরা ব্যবহার করতে বলবো কৃষক বন্ধুদের। এবং বাদামের ক্ষেত্রে যে দুটো খাদ্য উপাদান খুবই অপরিহার্য সেটা হলো ক্যালসিয়াম এবং সালফার। ক্যালসিয়াম আমরা যখন বাদাম গাছে ফুল আসে সেই সময় যেখান দিয়ে পেগটা বের হচ্ছে মানে ছুঁচটা বের হচ্ছে সেই জায়গায় যদি আমরা মাটির মধ্যে জিপসাম ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো ফলনের একটা আশা করতে পারি। বাদামের ফলনের ক্ষেত্রে কিছু কিছু আমাদের প্রতিবন্ধকতা দেখা যায়, যেমন কিছু পোকা এবং রোগের প্রাদুর্ভাব দেখা যায়, সেগুলোকে কিন্তু আমাদের সঠিক সময়ে সঠিকভাবে দমন অবশ্যই করতে হবে। পোকার মধ্যে যেমন সাদা পিঁপড়া এবং সাদা মাছি, এগুলো কিন্তু বাদাম চাষের ক্ষেত্রে আমাদের ভালো ফলনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। সেজন্য আমরা বীজটাকে ভালোভাবে শোধন করে নেব এবং আমরা জমিতে কার্বোফিউরান বা ফরেট টেনজি আমরা জমিতে ব্যবহার করব প্রতি বিঘা জমির জন্য 3 কেজি হিসাবে। এবং এই যে রোগগুলোর কথা বললাম, টিক্কা বা ধসা রোগ, এই যে ধসা রোগের জন্য আমাদের ঠিকমতো ফাঞ্জিসাইড মানে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। প্রপিকোনাজল বা হেক্সাকোনাজল প্রতি লিটার জলে 1.5 থেকে 2 ml করে যদি আমরা মিশিয়ে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এইসব রোগের হাত থেকে ফসলকে রক্ষা করতে পারবো এবং ভালো ফলন আমরা পাওয়ার কথা চিন্তা করতে পারি। বাদামের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে হলো জাত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি স্বল্প মেয়াদী কোনো জাত চাষ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা ক্রপ শস্য পর্যায়ে অন্য একটা ফসলকে আমরা কিন্তু নিয়ে নিতে পারবো। সেই জন্য আমরা বলি বাঞ্চ টাইপের যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো চাষ করাই কিন্তু আমাদের জন্য খুব ভালো, মানে উত্তরবঙ্গে চাষের জন্য ভালো। এগুলো ভ্যারাইটির মধ্যে TAG 24, TAG 51, গিরনা 3 বা কাদেরি 66, JL 24, এইসব যেগুলো প্রজাতি আছে এগুলো কিন্তু খুবই উচ্চ ফলনশীল এবং কম সময়ে। কৃষক বন্ধুদের অবশ্যই বলবো এইসব জাতগুলো যাতে চাষ করেন এবং সঠিক সময়ে ফসলটা তুললে আমরা কিন্তু ফলনটা আমরা ঠিক মতো পেতে পারি।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন চাষবাসের টুকিটাকি। এই অনুষ্ঠানে শুনলেন বাদাম চাষ নিয়ে কিছু কথা বললেন ডাক্তার পার্থ সারথী পাত্র। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।
1: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আজকের আরোগ্য অনুষ্ঠানে ঘুমের প্রয়োজনীয়তা এই বিষয়ে বলছেন ডাক্তার দুষ্যন্ত রায়।
2: ঘুম মানব জীবনের একটি অমূল্য সম্পদ, প্রতিটি প্রাণীদেহের একান্ত প্রয়োজনীয় বস্তু বা প্রক্রিয়া। শারীরিক পরিশ্রমের পর দেহকোষ ও দেহের আভ্যন্তরীণ কলকব্জাগুলিকে সুস্থ ও সঠিকভাবে বিশ্রাম দেওয়ার জন্যই ঘুমের বিশেষ প্রয়োজন। তাই ঘুমকে দেহকর্মের একটি অন্যতম শারীরিক ক্রিয়া বলা যায়। ঘুমকে বাদ দিয়ে জীবন ধারণ অসম্ভব। ঘুম হচ্ছে মানব জীবনের একটি শারীরিক পদ্ধতি, যার দ্বারা স্বাভাবিক ও সুস্থভাবে জীবনকে পরিচালিত করা যায়। একজন পূর্ণবয়স্ক ও সুস্থ মানুষের দৈনিক 8 ঘন্টা ঘুমের দরকার। বর্তমান কর্মজীবনে আমরা নানান সমস্যায় জর্জরিত, তাই সেই সমস্যাজনিত কর্মজীবন থেকে মুক্তি পেতে ঘুম অপরিহার্য। ঠিকমতো ঘুম না হলে শরীরে নানা উপসর্গ দেখা দিতে পারে, যেমন হজমের গোলমাল, খিটখিটে মেজাজ, হাত পায়ের কাঁপুনি, বমি বমি ভাব, বুকে ব্যথা, মাথা ঘোরা, মাথার যন্ত্রণা, কানে তালা লাগা বা দৃষ্টিশক্তির অভাব, সর্বশরীরে ব্যথা ও যন্ত্রণা, কর্মে অনিচ্ছা, কোষ্ঠকাঠিন্য, রক্তচাপ বৃদ্ধি, ডায়াবেটিস, মানসিক অশান্তি, কোনো কোনো ক্ষেত্রে মানসিক বিকৃতি ও অনিদ্রাজনিত নানা রোগের উপসর্গের উপদ্রব। সঠিক সময় মেনে ঘুমোতে যাওয়া খুবই দরকার। সাধারণত রাত 10টার মধ্যে শুতে যাওয়ার অভ্যেস বজায় রাখলে ভালো ঘুম হয়। ভালো ঘুমের জন্য ভালো পরিবেশও রাখা দরকার। কোলাহল, শব্দ দূষণ, মশা মাছির উপদ্রব থেকে ঘুমকে দূরে রাখতে হবে। রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর ঘুমোতে যাওয়া দরকার, না হলে হজমের গোলমালে ঘুমের ব্যাঘাত সৃষ্টি করতে পারে। এই সময় মানসিক চিন্তাটিকে ত্যাগ করে ঘুমের ব্যবস্থা করা দরকার। দুশ্চিন্তা থাকলে ঘুম ভালো হবে না। যারা কায়িক পরিশ্রম করেন বা করেন না, তারা যদি সামান্য হালকা ব্যায়াম বা হাঁটাচলা অথবা যোগাভ্যাস করেন তাহলে ঘুম ভালো হবে। ব্যক্তি বিশেষে ঘুমের সময় নির্ধারিত হয়। নবজাত শিশু দিন রাতে 20 থেকে 22 ঘন্টা ঘুমোয়, আবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘুমেরও সময় কমে যায়। কোনো ব্যক্তি 4-5 ঘন্টা ঘুমিয়েও সতেজ ভাব অনুভব করেন, আবার কেউ কেউ 8-10 ঘন্টা ঘুমিয়েও ক্লান্ত বোধ করেন। যারা দীর্ঘদিন অনিদ্রায় ভুগছেন তাদের তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। যারা রাত্রে কাজ করেন তাদের ঘুমের সঠিক কোনো সময় নেই। তারা দিনে ঘুমিয়ে নিতে পারেন, তবে রাতই হচ্ছে ঘুমের উপযুক্ত সময়, কারণ এই সময় পরিবেশ শান্ত ও কোলাহলমুক্ত থাকে। শান্ত পরিবেশ ঘুমের সহায়ক। যারা উচ্চ রক্তচাপ, মানসিক অশান্তি বা মানসিক বিকৃতি, ডায়াবেটিস, মৃগী, হিস্টেরিয়া, মস্তিষ্কে প্রদাহ, অপুষ্টি, পেটের বা হজমের গোলমাল, হার্ট অ্যাটাক, সন্ন্যাসরোগ, অত্যধিক শারীরিক ও মানসিক পরিশ্রম, অবসাদ, দুর্ঘটনাজনিত আঘাত, মানসিক বিপর্যয়, শরীরে ব্যথা ও বেদনা, বড় অস্ত্রোপচার, গর্ভবতী মা ও সন্তান প্রসবের পর ঘুম একান্ত প্রয়োজন। যারা কায়িক বা মানসিক পরিশ্রম করেন ঘুম তাদের ক্ষেত্রেও প্রয়োজন। সাধারণত রাত 11টার আগে ঘুমোতে গেলে ঘুম ভালো হয়। বেশি রাত করলে সুনিদ্রা হয় না। সহজপাচ্য খাদ্য ও পানীয় সুনিদ্রায় সাহায্য করে, তাই রাত্রে ভরপেট খাওয়া ও ভারী খাদ্য পানীয় না খাওয়াই ভালো। পরিপূর্ণ ঘুম অসুস্থ মানুষকে 50% রোগ মুক্তি দেয়।
0: এতক্ষণ শুনলেন আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। শুনলেন ঘুমের প্রয়োজনীয়তা নিয়ে বললেন ডাক্তার দুষ্যন্ত রায়। এখন ভাওয়াইয়া গান শিল্পী বীরেন্দ্রনাথ রায়।

এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া গান। শিল্পী ছিলেন বীরেন্দ্রনাথ রায়। শিল্পীর পরবর্তী অনুষ্ঠানগুলি শুনতে পাবেন আজ দুপুর 1:50 এবং সন্ধে 6:40। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, আকাশবাণী শিলিগুড়ি, এখন প্রত্যুষা।
1: সুপ্রভাত, আজ জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস। প্রতি বছর 21শে মে আজকের এই বিশেষ দিনটি জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস হিসেবে পালিত হয়। 1991 সালের আজকের দিনেই ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সন্ত্রাসবাদীদের হাতে নিহত হন। সেই দিনটি স্মরণে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্যই আজকের দিনটি জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস হিসেবে পালিত হচ্ছে।

মে মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে রবি কিরণে। বিষয়টিকে নিয়ে এবারে আপনাদের ভাবনায় আলোকপাত লিখছেন পিউপা ঘোষ, সুকডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান থেকে। প্রভাতী সখা প্রত্যুষা, আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। সকালের আলো রাতের নিদ ভেঙে যখন কাকের সুরে প্রস্ফুটিত হয়, তখন তীক্ষ্ণ রশ্মি সূর্য থেকে পৃথিবীতে আসতে সময় নেয় 8 মিনিট 20 সেকেন্ড। তারপর আলোয় আলোয় ভরিয়ে তোলে বসুধার বুক, যেন অঙ্গে অঙ্গে আনে প্লাবন। গাছেরা খাদ্য তৈরি শুরু করে, প্রাণীকুল সচল হয়, আবার একটা গোটা দিন, কত কাজ, জীবনের পথে এগিয়ে চলার একটা প্রশস্ত পথ। এই বৈশাখে যদিও সে কিরণ দহনে গহনে তপ্ত করে তুলেছে, সকলে চেয়েছে বাড়ি ধারার কোমল স্পর্শ, কিন্তু তারপর এই বৃষ্টি কয়েকদিন চললেই আবার তারই আহ্বান, এসো হে এসো হে তপনতাপ। সে নিজে সর্বক্ষণ সর্বনাশী, আগুনের দহনে জ্বলে পুড়ে ছারখার হয়, তবু আলো ছড়ায়, অন্ধকার মুক্ত করে। ঠিক তেমনি আরও এক রবি এই বৈশাখে বসুধার বুকে উঠেছিলেন কেঁদে। তিনিও শত দুঃখ পেয়েছেন, তবু লিখে গিয়েছেন অমর বাণী। তিনি জমিদারের ছেলে, তবু লিখেছেন আমরা চাষ করি আনন্দে। মিশেছেন ছেলেটার গোবুরে পোকার কথায়, খুঁজেছেন ভগবানের কাছে আশ্রয়। তাঁকে আঁকড়ে ধরেছি জীবনের কত বাঁকে, ঠিক যেমন করে অন্ধকার হলে সকালের অপেক্ষায় পড়ে থাকে অবশিষ্ট কাজ, শান্ত হয় যুদ্ধ, বন্ধ হয় মন্দির কপাট, ক্লান্তি ভেঙে আসে সুর, শিশিরের শব্দ শোনা যায়। ওই সকাল হল, এলো রবির কিরণ, কাননে কুসুম কলি সকলে ফুটিল। লিখেছেন পিউপা ঘোষ, সুকডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান থেকে। এবারের ভাবনা এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরের বোড়াই মজুরবেলি গ্রাম থেকে। লিখছেন শশাঙ্ক শেখর দে। প্রাণপ্রিয় প্রত্যুষা, রবির কিরণ ছাড়া যেমন এই সুন্দর পৃথিবীর অস্তিত্ব প্রাণময়তা কল্পনা করা অসম্ভব, তেমনি আজকের এই দুঃখ দ্বন্দ্বময় নৈরাশ্য পীড়িত যুগে রবীন্দ্রনাথই আমাদের একমাত্র ভরসা। সুখে দুঃখে হাসি কান্নায় তাঁর কাছেই আমাদের হাত পাততে হয়। তিনি আমাদের বড় মহাজন, তাঁর কাছে আমরা ঋণী। বাঙালির জীবনে রবীন্দ্রনাথ একজন শুধু কবি নন, তিনি একটি আশ্রয়, একটি সংস্কৃতি, এক পরম চেতনা। আমরা তাঁর চিন্তাধারায় চিন্তা করি, তাঁর সুরে গান গাই, তাঁর ভাষায় কথা বলি, এক কথায় আমরা রবীন্দ্রনাথে বাঁচি আর মরি। রবির কিরণ যেমন স্বচ্ছন্দে অন্দরমহলেও প্রবেশ করে, তাঁর সাহিত্য তেমনি মানুষের হৃদয় নিভৃততম কোণকে স্পর্শ করে। রবীন্দ্র কাব্যে প্রেম, প্রকৃতি, সৌন্দর্য ও স্বদেশের প্রভাব পড়েছিল চারিদিকে। সুন্দরের আরাধনায়, মানবতার পূজায় তিনি তাঁর পঞ্চ ইন্দ্রিয়ের পঞ্চ প্রদীপ জেলে আরতি করে গেছেন। হিংসা বিদ্বেষের অন্ধকারে যখন পৃথিবী পথ হারায়, তখন তাঁর গান কবিতা আমাদের পথের দিশা দেখায়। তিনি এমন এক চিরন্তন সূর্য, যাঁর কিরণ ধারা আমাদের মধ্যে অন্ধকার দূর করে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করে। জীবনের জটিলতা যখন আমাদের দিশেহারা করে, তখন রবীন্দ্র সাহিত্যের শান্ত সমাহিত পরিবেশ আমাদের মনে গ্লানি ধুয়ে দেয়, আত্মবিশ্বাসী হতে শেখায়। সামাজিক অবিচার ও পরাধীনতার গ্লানির বিরুদ্ধে তাঁর লেখনী মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস যোগায়। রবীন্দ্রনাথ কোনো নির্দিষ্ট কালের কবি নন, তিনি সর্বকালের, তিনি সর্বজনীন। সবশেষে রবির কিরণে স্নাত হয়ে 25শে বৈশাখে কবিকে বিনম্র শ্রদ্ধা ও শতকোটি প্রণাম জানাই। তার কথা দিয়ে শেষ করি, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। নমস্কার আন্তে, শশাঙ্ক শেখর দে, মজুরবেলি বোড়াই মোহনপুর পশ্চিম মেদিনীপুর। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন ডক্টর দেবব্রত মুখোপাধ্যায়, C1/9 ইস্ট এনক্লিফ, নিউ টাউন, কলকাতা থেকে। লিখছেন সুপ্রিয় প্রত্যুষা, রবীন্দ্রনাথ
আজন্ম যার গান, কবিতা, নাটক আমাদের সমৃদ্ধ করে, প্রতি মুহূর্তের হতাশা, দুঃখ, আনন্দে যিনি আমাদের সাহারা, তিনি শুধু কালি কলমের নয়, তিনি পরাধীন দেশ জাত এক বৈশ্বিক মানবতাবাদের অনাগরিক। দেশজুড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তক্ষয়ী ধ্বংসের মধ্যে তিনি লিখেছেন অগণিত কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, এঁকেছেন অসংখ্য ছবি। পরাধীন দেশ, স্বাধীনতার জন্য লড়াই, দেশমাতার অপমান, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, অসংখ্য দেশভক্তের আত্মত্যাগ তাঁর সাহিত্যের উপজীব্য বিষয়। তিনি মহাবিশ্বের মহাকাল, প্রকৃতির ঋতুরঙ্গ, দেশের সুপ্রাচীন সামাজিক, সাংস্কৃতিক ও সামরিক ঐতিহ্য, ঔপনিবেশিক শাসনের থেকে স্বাধীনতার জন্য অগণিত মানুষের লড়াই, মানবতার অপমান, মানবাত্মার মুক্তি, প্রকৃতির সাথে মানব জীবনের অন্যায়, পরিবেশ সংরক্ষণ, এই সব থেকে খুঁজে নিয়েছেন তাঁর লেখনীর রসদ। জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক ও মূল গানটির স্তবক, অহরহ তব বাণী প্রচারিত, শুনিতব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ পারসিক মুসলমান খ্রিস্টানি থেকে নব করুণারুণরাগে নেতৃত ভারত জাগেতে উচ্চারিত দেশের বহুত্বের মধ্যে একতার আদর্শের কথা। গানটি একসঙ্গে কিছু ভুলে যাওয়া কিংবা ভুলতে না পারা প্রান্তিকতাকে মনে করিয়ে দেয়। তাঁর দ্বিশত জন্মবর্ষের দিকে যাত্রা স্মরণীতে দেড় দশক অতিবাহিত, তাঁর বিশ্বচেতনা, চিন্তা, দর্শন, মনের মুক্তি, সামাজিক পুনর্গঠন, কল্যাণমুখী শক্তি, সমাজভিত্তিক সরকারের স্বপ্ন আজও হিংসা, বিদ্বেষ ও সংঘর্ষময় পৃথিবীকে শান্তির পথ দেখায়। ধন্যবাদ আন্তে। ডক্টর দেবব্রত মুখোপাধ্যায়, নিউ টাউন, কলকাতা। এবারের ভাবনা লিখছেন দেবাশিস খাঁ, কোন্নগর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় সাথী, রবির কিরণে বলতে আমরা বুঝি রবীন্দ্রনাথ সৃষ্ট তাঁর গান, গল্প, নাটক, উপন্যাস, চিত্র সমস্ত কিছুকে একত্রে বোঝায়। আমরা রবীন্দ্র জয়ন্তী বা বসন্ত উৎসবে তাঁর সৃষ্টিকে বর্তমানে যুব সমাজে মেলে ধরার একটা প্ল্যাটফর্মে আয়োজন করি, যাতে তাঁর সৃষ্টিগুলো সবাই বুঝতে পারে। রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাটকের মাধ্যমে তাঁর সৃষ্টিকে তুলে ধরে শ্রদ্ধা জানানো এবং বাঁচিয়ে রাখা এক প্রয়াস, যাতে না বর্তমান প্রজন্ম রবীন্দ্রনাথকে ভুলে যায়। তাঁর সৃষ্টিকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। বিভিন্ন টিভি ও রেডিও চ্যানেলের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান প্রচার করা হয়। বর্তমানে নেটের মাধ্যমে আরও দ্রুত এবং ব্যাপকভাবে প্রতিটি গৃহে প্রচার করা সম্ভব হচ্ছে। সমাজের কুশ

এবারের ভাবনা লিখছেন সোমা রায়, জারা পশ্চিম মেদিনীপুর থেকে। সুপ্রিয় প্রত্যুষের প্রত্যুষা, নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে। সূর্য কিরণে যেমন অন্ধকারাচ্ছন্ন পৃথিবী আলোকিত হয়, তেমনি রবি ঠাকুরের কিরণে আমাদের অন্তরাত্মা আলোকিত হয়, জাগ্রত হয় আমাদের বিবেক, সকল ক্ষুদ্রতা তুচ্ছতা পার্থিব ক্ষতির ঊর্ধ্বে উঠে আমরা গাইতে পারি, ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে। মন যখন সার্থক খোঁজে তখন তিনি শোনান, বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কী কারণে। সঙ্গে সঙ্গে সম্বিত ফিরে পাই, নিঃস্বার্থ হতে চেষ্টা করি। নারীরা এখন আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সংসারে সেবা ধর্মকে আনুগত্য ভেবে লজ্জিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর স্ত্রী শিক্ষা প্রবন্ধে বলেছেন, মেয়েদের মানুষ হইতে শিখাইবার জন্য বিশুদ্ধ জ্ঞানের শিক্ষা চাই, কিন্তু তার উপরে মেয়েদের মেয়ে হইতে শিখাইবার জন্য যে ব্যবহারিক শিক্ষা তার একটা বিশেষত্ব আছে, এ কথা মানিতে দোষ কি? রবির কিরণে ক্ষুদ্রতা থেকে মুক্তির প্রার্থনা শিখেছি, দূর কর মহারুদ্র যাহা মুগ্ধ যাহা ক্ষুদ্র। পেয়েছি দুঃখ থেকে উত্তরণের পথ, আমি তাই চাই ভরিয়া পরাণ দুঃখের সাথে দুঃখের ত্রাণ। তোমার হাতেরই বেদনার দান এড়ায় চাহি না মুক্তি, ভয় থেকে তিনি আমাকে অভয় নিয়ে গেছেন, আমি ভয় করব না ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই মরব না। আমার সংকোচে আত্মবিশ্বাস জুগিয়েছেন, শোকে সান্ত্বনা সংকটে সহায় হয়েছেন, তিনি অকুলের কুল অগতির গতি, অনাথের নাথ পতিতের পতি। নমস্কার আন্তে, সোমা রায়, জারা পশ্চিম মেদিনীপুর। রবি কিরণে নিয়ে এবারের ভাবনা লিখছেন সুভাষচন্দ্র বিশ্বাস, সূর্যসেন কলোনি ব্লক এ, শিলিগুড়ি থেকে। প্রিয় প্রত্যুষা, প্রভাতের রবির দীপ্ত কিরণ রাতের অন্ধকার ঘুচিয়ে আলোকিত করে এবং উদ্ভাসিত হয় এই ধরাধামের সৃষ্টি এবং তার উন্মাদনা প্রকাশ পায় তারই কিরণে। মহাকাশের অধীশ্বর, তার দীপ্ত আলোর গভীরে রাতের নক্ষত্র যায় হারিয়ে। তুমি দিবাকর, তুমি অরুণ, তুমি রবি, তুমি আকাশ বাতাস, এই ভূমণ্ডলের অধীশ্বর, তোমারই জ্যোতিতে বিকশিত হয়েছি আমরা সবাই। তুমি নেই তো এই দুনিয়া নেই, কারণ তুমি সৃষ্টির লালনকর্তা। আর মর্তে ত্রিভুবন জয়ী কবিগুরু রবীন্দ্রনাথ, তাঁর লেখনীর কিরণ স্বরূপ দিগন্তস্পর্শী জ্ঞান সমুদ্র আকাশচুম্বী। প্রতিটি বছরের প্রথম মাসটি বৈশাখ, নববর্ষ উদযাপন থেকে শুরু করে আরও কত কী উৎসব হয়ে থাকে, কিন্তু বৈশাখ মানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই তাঁকে নিয়ে আমাদের কত উৎসব হয়ে থাকে, তাঁকে নিয়ে আলোচনা যার শেষ নেই। তাঁর গান, কবিতা, নাটক, প্রবন্ধে আমাদের হৃদয়কে উজ্জীবিত করে তুলে ধরে তাঁর উজ্জ্বলতাময় কিরণে। কী মহান তাঁর ব্যক্তিত্ব, শব্দের ভাণ্ডারে তাঁর লেখা গান, কবিতা, গল্প, প্রবন্ধ চিরশাশ্বত। শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা সকলের মধ্যেই তাঁর লেখা নিমজ্জিত, তাই তো সে সকলের প্রাণের মানুষ। আকাশে রবি, মর্তে রবি কিরণে আমরা স্নাত। এসো হে বৈশাখ, এসো এসো। শুভেচ্ছান্তে সুভাষচন্দ্র বিশ্বাস, সূর্যসেন কলোনি ব্লক এ, শিলিগুড়ি। এবারের ভাবনা লিখছেন ভানুমতি মোদক, অযোধ্যা বাঁকুড়া থেকে। প্রিয় প্রত্যুষা, সমস্ত জীবকুল বেঁচে আছে একমাত্র রবি কিরণে, তাছাড়া সমস্ত জীবকুল নিশ্চিহ্ন হয়ে পড়ত। তেমনি আমাদের রবিকবি, রবিকবির গীতবিতানের গানে আমরা দুঃসময়ে, সংসারে ও সুখে শান্তিতে বসবাস করতে পারি। তাঁর সৃষ্টির রচনার সম্ভারে গীতবিতানের গান শুনলে মস্তিষ্কের সাথে আমাদের মননের যুদ্ধ থেমে যায়। প্রতিটি সৃষ্টির মাঝে আমরা অদ্ভুত এক স্বস্তি পাই, আবার দুঃখ বেদনাকে ভুলে যাই রবি কিরণে। তিনি আমাদের মাঝে তাঁর নাটকে, প্রবন্ধে ও কবিতায় প্রতিনিয়ত শান্তির আশ্রয় দেন। তাঁর সঞ্চয়িতার কবিতায় নির্ঝরে স্বপ্নভঙ্গতে আমাদের নতুন করে বাঁচতে শেখায়, আবার তাঁর শেষের কবিতায় অমিত লাবণ্যের প্রেমে বিরহ বেদনার মাঝেও মিলনের আকুতি দেখতে পায়।

0: পরিশেষে বলবো, রবি কিরণে স্নাত হয়ে এক অনাবিল আনন্দ পাই, যা আমাদের জীবনের আলোকবর্তিকা। নমস্কার আন্তে, ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া। এবারের ভাবনা লিখছেন লালু নে, 66/E নার্সারি রোড, আদর্শনগর, বৈদ্যবাটি, হুগলি থেকে। প্রিয় প্রত্যুষা, রবি কিরণে এই শব্দবন্ধটি বাঙালির জীবনে ও মননে অত্যন্ত গভীর এবং বহুমুখী অর্থ বহন করে। এটি সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরের অসীম প্রভাব এবং তাঁর সৃষ্টির আলোকে আমাদের যাপিত জীবনের আলোকিত হওয়ার কথা বলে। রবীন্দ্রনাথ আমাদের জীবনে যে ধরনের রবিকিরণ বা আলোর ছটা ছড়িয়েছেন, যা জীবনের সুখ দুঃখ, প্রেম বিরহ, উৎসব অনুষ্ঠান সব ক্ষেত্রেই তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। ছোটবেলায় বীরপুরুষ বা অন্যান্য কবিতা অথবা গল্পের মধ্যে দিয়ে যে কল্পনার জগৎ শুরু হয়, বড় হওয়ার সাথে সাথে তা আমাদের অস্তিত্বের অংশ হয়ে ওঠে। রবীন্দ্রনাথের সাহিত্য, গান এবং দর্শনের মাধ্যমে আমাদের জীবনের প্রতিটি কর্ম ও চেতনা আলোকিত হয়। তাই তো সবার হৃদয়ে রবীন্দ্রনাথ এক জ্যোতির্ময় প্রেম। কবি নিজেই বলেছেন, আমার প্রেম রবি কিরণ হেন জ্যোতির্ময় মুক্তি দিয়ে তোমারে ঘেরে যেন। সংক্ষেপে, বাঙালির প্রতিদিনের যাপনে, চিন্তায় ও চেতনায় রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি হল সেই রবি কিরণ, যা জীবনকে অর্থপূর্ণ করে তোলে। একমাত্র রবির কিরণে যেমন বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত হয়, তেমনি এক রবীন্দ্র সৃষ্টির প্রভাবে আমাদের জীবনের সকল ক্ষেত্রই আলোকিত। নবরবি কিরণে বাঙালি আর রবি ঠাকুর কোনোভাবেই কি আলাদা করা যায়? জীবনের সবটাই তো তিনি জুড়ে রয়েছেন ওতপ্রোতভাবে, তা সে রবি ঠাকুরের গানই হোক বা কবিতা। রবীন্দ্রনাথের লেখার সাথে প্রথম পরিচয় হয় যখন, তখন আমি বাংলা পড়তে বা লিখতে কোনোটাই পারতাম না। সহজ পাঠের জল পড়ে পাতা নড়ে আজও প্রত্যেক বাঙালি শিশুর প্রথম বোল। অক্ষর জ্ঞান হওয়ার আগেই রবীন্দ্রনাথ পৌঁছে যান শিশু হৃদয় রাজ্যে। আধু আধু কণ্ঠে ছন্দের দোলায় রবীন্দ্রনাথ, শিশুর খাওয়াতে রবীন্দ্রনাথ, ঘুম পড়াতেও রবীন্দ্রনাথ। তাই মায়ের মুখে সহজ পাঠের কথা বা বীরপুরুষ শুনতে শুনতে নিজের ভাবনাকে সঙ্গে করে আমার প্রেম রবি কিরণের ছায়া সুনিবির পরশ দিয়ে যায়। পরবর্তীতে জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নানা মত ও পথের তর্ক বিতর্কে দিশেহারা হলে রবীন্দ্রনাথ আমাদের পথের দিশা। রাবেন্দ্রিক শুভেচ্ছা সহ লালু নে, 66/8 নার্সারি রোড, আদর্শনগর, বৈদ্যবাটি, হুগলি। আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। প্রিয় প্রত্যুষা, রবীন্দ্রনাথের একটা গান আছে, নব আনন্দে জাগো নবরবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে। হে মানব মানবী তথা সমগ্র জীবকুল, নতুন বছর বা নতুন প্রভাতের আগমনে নতুনভাবে নতুন সূর্যের আলোর স্পর্শ পেয়ে জাগ্রত হও, ওঠো, জাগো, ভয় আলস্য সংশয় দূর করো, হতাশ হয়ে না থেকে, অবসাদগ্রস্ত না হয়ে, দুঃখ ভুলে গিয়ে জীবনে আনন্দ উপভোগ করো। আমরা তো অমৃতের পুত্র, অমৃত লাভই আমাদের একমাত্র লক্ষ্য। একা সেই অমৃতের অংশীদার হতে চাই না, অতটা স্বার্থপর আমরা হব না, সকলকে অমৃত বিলিয়ে খুশি থাকতে চাই। চরৈবতি চরৈবতি, এগিয়ে চলো, এগিয়ে চলো, তবে একাকী এগিয়ে যাওয়া নয়, সবাই মিলে এগিয়ে যাওয়া। রবি মানে সূর্য, আর রবি মানে যদি ধরি রবীন্দ্রনাথ, তাহলে তাঁর গান, গল্প, কবিতা আলোচনা করলে আমাদের অভূতপূর্ব আনন্দ হয়, আমাদের মনুষ্যত্বের উন্মেষ হয়, ভয় দুঃখ মুছে যায়, সংশয় বলে কোনো জিনিস থাকে না। রবীন্দ্রনাথের সাহিত্যের আলোয় আমাদের নতুন জীবন লাভ হোক। তাই সবাইকে বলবো, রবীন্দ্র সাহিত্য আলোচনা করুন, আর মানুষের মতো মানুষ হন, এক কণাও অমানুষ হয়ে থাকবেন না, সামান্য ছোট হয়েও থাকবেন না। আমাদের রবীন্দ্র জয়ন্তী, রবি ঠাকুরের জন্মদিন, পঁচিশে বৈশাখ স্নাত হয়ে পরম পবিত্র শুদ্ধচিত্ত হয়ে তার গান গল্প কবিতা গীতিনাট্যের মাধ্যমে গঙ্গাজলে গঙ্গা পূজার মতো তার জন্মদিন শুধু একদিন নয়, সারা বছর ভোর পালন করব। আমরা অপেক্ষায় থাকি রবীন্দ্র সৃষ্টিতে। নমস্কার আন্তে, বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ আপনার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া। সময় বলছে প্রত্যুষাকে ধীরে ধীরে ঘরে ফিরতে হবে। আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের আগামী মাসের বিষয় জানিয়ে যাওয়া। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে মা বাবার ঋণ কি শোধ করা যায়। বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সুমিতা দত্ত।

এবারেই শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই আজকের অনুষ্ঠান সূচি। সকাল 7:45 শুনবেন ফিরোজা বেগমের কণ্ঠে নজরুল গীতি। আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী শুনতে পাবেন সকাল 8:30। সকাল 9:00 শুনবেন আধুনিক গান লতা মঙ্গেশকরের কণ্ঠে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা বাজিয়ে শোনাবেন পণ্ডিত ভিজে যোগ রাগ আহির ভৈরব, শুনবেন সকাল 9:30। সকাল 10:00 শুনবেন শ্যামা সঙ্গীত কুমার শানুর গাওয়া। নিষিদ্ধ সাধুর কণ্ঠে রজনীকান্তের গান রয়েছে সকাল 10:20। সকাল 10:30 শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিআরটি।

কিছু কথায় কিছু গানে। শুনতে পাবেন সকাল ১১টায়, বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান শুনতে পাবেন সকাল ১১:৩০। শুনবেন দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয় নিয়ে, থাকবেন শিক্ষক শিক্ষিকা অসীমা মিশ্র এবং ছাত্রী রাখি রায় ও প্রিয়া ওরাও, শালবাড়ি হাইস্কুল। কথায় সুরে শুনতে পাবেন ১২:১২। চায়ের অন্তরালে বিজ্ঞান, এ নিয়ে আলোচনা সৌমেন বৈশ্য, সিনিয়র সায়েন্টিস্ট টি বোর্ড, উপস্থাপনায় অনুশ্রী রায়, আজকের মহিলা মজলিসে ১টার সময়। ১টা বেজে ৫০ মিনিটে শুনবেন ভাওয়াইয়া গান, শিল্পী বীরেন্দ্রনাথ রায়। শিল্পীর পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন ৬টা বেজে ৪০ মিনিটে। গান পরম্পরা, এই অনুষ্ঠানে বেহালা বাজিয়ে শোনাবেন পণ্ডিত ভিজে যোগ রাগ সুধ সারাঙ্গ, শুনতে পাবেন ৩টে। ৩টা বেজে ৩০ মিনিটে রয়েছে যুব অনুষ্ঠান, বেহালার ছন্দে কবিতার গন্ধে, শুনতে পাবেন ৩টা বেজে ৩০ মিনিটে। জওয়ান ভাইদের জন্য হিন্দি ছবির গানের অনুষ্ঠান শুনতে পাবেন ৫টায়। আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনতে পাবেন ৫টা বেজে ৩০ মিনিটে। মেঠো সুর লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনতে পাবেন ৬টা বেজে ৫ মিনিটে। ৮টায় শুনবেন বিশেষ অনুষ্ঠান, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম স্থানাধিকারী ছাত্র অদ্রিত পালের সাক্ষাৎকার। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌমিতা আঢ্য। আধুনিক গান তালাত মাহমুদের গাওয়া রয়েছে ৮টা বেজে ৩০ মিনিটে। ১০টা বেজে ৩০ মিনিটে শুনবেন মনের জানালা। এবারে আমাদের আকাশবাণী বিবিধ ভারতী কেন্দ্রের অনুষ্ঠান সম্পর্কে, সকাল ৮টা বেজে ৩০ মিনিটে চিত্রালোক।

ইন্দ্রধনুর সকাল নটায়, আজকে মেহফিল রাত সকাল দশটায়। শুনলেন কিছু অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 5 দেশের 6 দিনের সফর সম্পন্ন করে প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে ফিরে এসেছেন। খাদ্য কৃষি সংক্রান্ত সংস্থা এফএওর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণ এগ্রিকলা পদক সম্মানে ভূষিত করা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএমএনে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিএসএফের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচন শুরু হয়েছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স গতরাতে মুম্বাই ইন্ডিয়ান্সকে 4 উইকেটে হারিয়ে প্লে অফের লড়াইয়ের আশা বাঁচিয়ে রেখেছে। অন্যদিকে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালিতে সফর সফলভাবে সম্পন্ন করে নতুন দিল্লিতে ফিরে এসেছেন। এর মধ্য দিয়েই তাঁর 5 দেশে 6 দিনের সফর সম্পন্ন হল। ভারত ও ইতালি গতকাল দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দুটি দেশ কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভারত থেকে ইতালিতে ভারতীয় নার্সদের যাতায়াত সহজতর করাসহ বিভিন্ন ক্ষেত্রে কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া কর সংক্রান্ত কর ফাঁকি সংক্রান্ত অপরাধ, অর্থ পাচার এবং সন্ত্রাসবাদী অর্থায়ন রোধ লক্ষ্যেও উভয় দেশ একাধিক সমঝোতা স্মারক মৌ স্বাক্ষর করেছে। রাজধানী রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ইতালি বিশ্বজুড়ে নকশা ও সূক্ষ্ম কারুকার্যের জন্য সুপরিচিত। অন্যদিকে ভারতের পরিচিতি হল বৃহৎ পরিসর, মেধা এবং সাশ্রয়ী উদ্ভাবনের এক শক্তিশালী কেন্দ্র হিসাবে। প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ইতালি এখন নকশা উন্নয়ন বিশ্বের জন্য তা সরবরাহ এই মূল নীতির উপর ভিত্তি করে এগিয়ে যাবে।
1: পিছলে লগভগ 3.5 বর্ষো মে মুঝে কই বার প্রাইম মিনিস্টার মেলোনি সে মিলনে কা অবসর মিলা হ্যায়। ইয়ে ভারত আর ইটালি কে বিচ করিবি সহযোগ আর সামঞ্জস্য কো দর্শাতা হ্যায়। উনকে নেতৃত্ব মে হামারে সম্বন্ধো কো নই গতি, নই দিশা আর নয়া আত্মবিশ্বাস মিলা হ্যায়। মুঝে খুশি হ্যায় কি হাম আপনে সম্বন্ধো কো আপগ্রেড করতে হুয়ে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কি ঘোষণা কর রহে হ্যায়।
0: যৌথ বিবৃতি প্রদানের সময় প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন যে দুই দেশ এখন নৌপরিবহন, বন্দরের আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে। শ্রী মোদী বলেন, সন্ত্রাসবাদী অর্থায়নের বিরুদ্ধে ভারত ও ইতালির যৌথ উদ্যোগ সমগ্র বিশ্বের সামনে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি জানান, ইউক্রেন পরিস্থিতি, পশ্চিম এশিয়া এবং অন্যান্য উত্তেজনাকর পরিস্থিতি প্রসঙ্গে উভয় দেশই একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে। তিনি আরও বলেন যে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট, তা হল যাবতীয় সমস্যা অবশ্যই আলোচনা ও কূটনীতির মাধ্যমেই সমাধান করা উচিত। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, ভারত ও ইতালি উৎপাদন শিল্প, পরিকাঠামো উন্নয়ন, জ্বালানি, মহাকাশ অর্থনীতি, প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নয়নে উভয় দেশই বর্তমানে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে। তিনি আরও বলেন যে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, কৃষিভিত্তিক শিল্প, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা, পর্যটন এবং সংস্কৃতি এই ক্ষেত্রগুলিতে পারস্পরিক সহযোগিতার অবারিত সুযোগ রয়েছে।
2: Italy and India share a joint vision on many of the huge challenges of our times, including rules, economic security, the resilience of the value chains, the promotion of peace, including

0: Sea development. It is extremely important to our freedom on navigation in the Indo-Pacific sector, is where we share the same vision of a free, inclusive and open Indo-Pacific.
1: আমাদের সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটি ইতালিতে প্রথম দ্বিপাক্ষিক সফর এবং তৃতীয়বার সফর। তিনি ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লার সঙ্গে সাক্ষাৎ করেন, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রতিনিধি পর্যায়ে বৈঠক করেন, সেখানে ভারত ইতালির মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়টিতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। খাদ্য কৃষি সংস্থা ফাও সফরের উদ্দেশ্য ছিল বহুপাক্ষিকতা এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তার প্রতি ভারতের অঙ্গীকারকে সুদৃঢ় করা। সেখানে তাঁকে রাষ্ট্রসংঘের মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদকে ভূষিত করা হয়। এই সম্মান প্রাপ্তিতে প্রধানমন্ত্রী বলেন,
2: ये भारत के करोड़ों किसानों, पशुपालकों, मत्स्य पालकों, कृषि वैज्ञानिकों और हमारे श्रमिकों का सम्मान है। यह भारत की उस अटूट प्रतिबद्धता का भी सम्मान है जिसके केंद्र में मानव कल्याण, खाद्य सुरक्षा और सस्टेनेबल डेवलपमेंट है। मैं इस मेडल को अत्यंत विनम्रता के साथ स्वीकार करते हुए ভারত কে অন্নদাতাওঁ কো ইহ মেডেল সমর্পিত করতা হুঁ।
1: উভয়পক্ষ 2027 সালকে ইতালি ভারত সংস্কৃতি ও পর্যটন বর্ষ হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে শতাব্দী প্রাচীন সংস্কৃতিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে উঠবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল মেটা, গুগল এবং টেলিগ্রাম সহ প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ভুল তথ্যের ক্রমবর্ধমান বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে টেলিগ্রাম চ্যানেল এবং অন্যান্য বেনামি অনলাইনের প্রচার নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। আগামী 21 জুন অনুষ্ঠিত হতে যাওয়া নিট ইউজির পুনরায় পরীক্ষার প্রাক্কালে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেছেন যে ভারতের সঙ্গে আমেরিকার 250তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তার ভারত সফরের প্রাক্কালে প্রচারিত একটি ভিডিও বার্তায় শ্রী রুবিও বলেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র হল বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র।
3: As America gets ready to celebrate our 250th birthday, we look forward to doing it with our partners in India. India is the world's largest democracy and we are the world's oldest. So we look forward to celebrating together.
1: আগামী 4 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতার 250 বছর উদযাপন করবে। শ্রী রুবিও চলতি মাসে 23 থেকে 4 দিনের সফরে ভারতে আসছেন। এটি হবে ভারতে তাঁর প্রথম সফর। তিনি নতুন দিল্লি ছাড়াও কলকাতা, আগ্রা, জয়পুর সফর করবেন। নতুন দিল্লির মার্কিন দূতাবাস জানিয়েছে যে আগামী 26 মে মার্কো রুবিও কোয়াড বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সভাপতিত্বে অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রীরা উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএমএনএ পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। নবান্নের সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফকে জমি হস্তান্তরের অনুষ্ঠানেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানিয়েছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। রাজ্যের সীমান্তবর্তী থানাগুলিকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণে দীর্ঘদিনের জট কাটিয়ে বিএসএফের হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের অসহযোগিতার কারণেই সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। ইডেনে আইপিএল ক্রিকেট ম্যাচে গতকাল কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সকে 4 উইকেটে হারিয়ে প্লে অফের লড়াইয়ের আশা বাঁচিয়ে রেখেছে। গতকাল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে 148 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নাইট রাইডার্স 4 উইকেট এবং 7 বল বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নেয়। মনীশ পান্ডে সর্বোচ্চ 45 রান করে ম্যাচের সেরা হয়েছেন। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 147 রান করেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ক্রিকেট ম্যাচে আজ গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। কড়া নিরাপত্তায় দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ ভোট নেওয়া হচ্ছে। 285টি ভোটে ভোটগ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 5 দেশের 6 দিনের সফর সম্পন্ন করে প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে ফিরে এসেছেন। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।
4: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কড়া নিরাপত্তায় দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ ভোট নেওয়া হচ্ছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর আওতায় রাজ্যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে রাজ্য সরকার। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে কলকাতার বাসিন্দা এক ব্যক্তিকে এনআইএ গ্রেপ্তার করেছে। কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ একাধিক জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড তাদের প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল সংঘমিত্রা তৈরি করেছে। আইএসএল ফুটবল আজ শেষ হচ্ছে। ইস্টবেঙ্গল ও ইন্টারকাশি এবং মোহনবাগান সুপার জায়ান্ট ও স্পোর্টিং ক্লাব দিল্লি পরস্পরের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কড়া নিরাপত্তায় দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ ভোট নেওয়া হচ্ছে। 285টি বুথে ভোট গ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত। একটি প্রতিবেদন।
5: সকাল 7টায় শুরু হয়েছে ফলতা বিধানসভার পুনর্নির্বাচন, চলবে সন্ধে 6টা পর্যন্ত। এই কেন্দ্রের মোট ভোটার 236,444 জন, বুথের সংখ্যা 285। ভোটকর্মী আছেন 1,406 জন। এবারের ভোটে কোনো মহিলা ভোটকর্মী নেই। কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ফলতা। 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে। বুথ চত্বরে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী আছে। গতকাল থেকে ফলতার বিভিন্ন প্রান্তে নাকা চেকিং চলছে। কোনো গাড়ি বাইক প্রবেশ করলে নম্বর নথিভুক্ত করা হচ্ছে। উল্লেখ্য, গত 29 এপ্রিল এই কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়, কিন্তু সেই ভোটে একাধিক বুথের ইভিএমে টেপ আতর লাগানোর অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। সেখানে ব্যাপক অনিয়ম ধরা পড়ে। কমিশন এই কেন্দ্রে পুনর্নির্বাচন ঘোষণা করে। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান মঙ্গলবার নির্বাচন থেকে সরে দাঁড়ান। তবে এই ঘটনায় নির্বাচন প্রক্রিয়ায় কোনো হেরফের হবে না। ফল ঘোষণা আগামী 24 মে। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা।
4: সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর আওতায় রাজ্যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি হস্তান্তরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যারা সিএএ এর অন্তর্ভুক্ত নন তাদের গ্রেপ্তার করে সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফ এর হাতে। এরপর বাংলাদেশের সীমান্তরক্ষী বিজেপির সঙ্গে কথা বলে তাদের দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে। অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট এই পদ্ধতিতে কাজ হবে বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি আরও বলেন, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে 2024 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে এরাজ্যে এসেছেন এরকম 7টি সম্প্রদায়ের মানুষ সিএএ এর আওতাভুক্ত। তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না।
6: অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটর্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট।
4: রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
7: আগের যে গভর্নমেন্ট ছিল সেখানকার যে মুখ্যমন্ত্রী ছিলেন উনি কখনোই চাননি ফেন্সিং হোম, কেননা মাননীয় আমাদের যে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয় থেকে বহুবার বলা হয়েছিল যে ফেন্সিং করুন, কিন্তু তারা ভ্রুক্ষেপ করেনি। তারা এই অনুপ্রবেশকারীদের ঢুকতে দিয়েছে। এখন নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে, এখন এইগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে।
4: রাজ্য সরকার দীর্ঘ জটিলতা শেষে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের অসহযোগিতার কারণেই সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। তিনি বলেন, ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় 4,000 কিলোমিটার, তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে প্রায় 2,200 কিলোমিটার সীমান্ত। বর্তমানে প্রায় 1,600 কিলোমিটারে কাঁটাতারের বেড়া থাকলেও প্রায় 600 কিলোমিটার এলাকায় ফেন্সিং বাকি রয়েছে। এর মধ্যে আপাতত 27 কিলোমিটার এলাকার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত বিএসএফ এর মহানির্দেশক প্রবীণ কুমার রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে কলকাতার বাসিন্দা এক ব্যক্তিকে এনআইএ গ্রেপ্তার করেছে। ধৃত জাফর রিয়াজ ওরফে রিজভি পাক গোয়েন্দাদের কাছে নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য পাচার করত বলে অভিযোগ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ইউএপিএ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এনআইএ। 2005 সাল থেকে জাফর একাধিকবার পাকিস্তানে গিয়েছে বলে জানা গেছে। কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দুটি জেলায় প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সকালে হাওড়া জেলাশাসকের অফিসে জেলাশাসক, জেলা পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের পাশাপাশি নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে কথা বলবেন তিনি। দুপুরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া দুই বর্ধমানের জেলা প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে পর্যালোচনা বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। এর আগে গতকাল শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আজকের প্রসঙ্গে আজ শুনবেন বাংলা সিনেমা সাদা কালো আবেগ থেকে ডিজিটাল বাস্তবতার পথে, এই বিষয়ে একটি আলোচনা। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড তাদের প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল সংঘমিত্রা তৈরি করেছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি এই অত্যাধুনিক জাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বৎসায়ন। চলতি বছরের মধ্যে আরও 3টি এই ধরনের ভেসেল তৈরির কাজ শেষ হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। উপকূলীয় এলাকায় নজরদারি চালাতে বিশেষ সহায়ক হবে এই জাহাজ। জলসম্পদ রক্ষা, বিপর্যয় উদ্ধার কাজ চালাতে, জলদস্যু এবং অনুপ্রবেশ বিরোধী অভিযান, চোরাশিকারী ও পাচারকারীদের রুখতেও চতুর্থ প্রজন্মের এই জাহাজ কাজ করবে। ঘণ্টায় সর্বোচ্চ 42 কিলোমিটারের বেশি গতিবেগে ছুটতে সক্ষম এটি। রাজ্য সরকারি কর্মীদের সংবাদ মাধ্যমের কাছে বক্তব্য রাখা ও তথ্য বা নথি প্রকাশের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, অল ইন্ডিয়া সার্ভিস, রাজ্য সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিস সহ অন্য সরকারি কর্মীরা সরকারের অনুমতি ছাড়া কোনো মিডিয়া অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। সংবাদ মাধ্যমে কোনো সরকারি নথি তথ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রকাশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও সংবাদপত্র বা সাময়িকীতে লেখা, টিভি বা রেডিও আলোচনায় অংশগ্রহণ, সরকার বা সরকারি নীতি বিষয়ে সমালোচনামূলক মন্তব্যের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কেন্দ্র, অন্য রাজ্য বা অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে এমন কোনো মন্তব্য করা থেকেও বিরত থাকতে হবে। রাজ্যের সব মাদ্রাসায় এবার ক্লাস শুরুর আগে প্রার্থনা সঙ্গীত হিসেবে বন্দে মাতরম বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ মাদ্রাসাগুলিতে আগের নির্দেশিকা ও রীতির বদলে এখন থেকে প্রার্থনার সময় বন্দে মাতরম গাইতে হবে ছাত্রছাত্রীদের। জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হবে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে রাজ্যে যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হয়নি, নতুন সরকার সেগুলি দ্রুত চালুর সিদ্ধান্ত নিয়েছে। সরকার ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে কেন্দ্রের বিদ্যাঞ্জলি প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পে স্কুলগুলিতে শিক্ষার মান ও পরিকাঠামো উন্নয়নের জন্য বেসরকারি ক্ষেত্রকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। রাজ্যের শিক্ষা দপ্তরের অধীনস্থ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এই প্রকল্প চালুর জন্য জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পরিদর্শকদের নির্দেশিকা পাঠিয়েছে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর পরীক্ষার্থীদের কোথায় ঘাটতি রয়েছে তা চিহ্নিত করতে স্কুলভিত্তিক ফলাফল পর্যালোচনা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বক্স প্লট নামে বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে স্কুলের ফলাফল বিশ্লেষণ করা হয়েছে। নির্দিষ্ট পোর্টালে সেই ফলাফল দেখে 15 জুনের মধ্যে স্কুলগুলিকে রিপোর্ট পাঠাতে বলেছে সংসদ। আইএসএল ফুটবল আজ শেষ হচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ তাদের শেষ ম্যাচে ইন্টারকাশির বিরুদ্ধে খেলবে। অন্যদিকে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। দুটি খেলাই শুরু হবে সন্ধে 7:30। ইডেনে আইপিএল ক্রিকেট ম্যাচে গতকাল কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সকে 4 উইকেটে হারিয়ে প্লে অফে লড়াইয়ের আশা বাঁচিয়ে রেখেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কড়া নিরাপত্তায় দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ ভোট নেওয়া হচ্ছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর আওতায় রাজ্যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে, এছাড়াও নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী ফিরোজা বেগম।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি, শিল্পী ছিলেন ফিরোজা বেগম, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি ও পরে ইংরেজি সংবাদ।

0: 10 লাখের লটারি জিতেছি আমি।
1: জাল অফার্স থেকে সাবধান।
2: RBI এ কথা বলে
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: হ্যালো আকাশবাণীতে আপনাদের সাথে গল্পগুজব করার জন্য আমরা এক একটা বিষয় রাখি। আজ 21শে মে, আন্তর্জাতিক চা দিবস। তাহলে সকাল সকাল চায়ের এই আড্ডাটা কেমন করে বাদ দিই? তো আজ কথা হবে চা নিয়ে। হতেই পারে চায়ের আড্ডায় আপনার কোনো স্মৃতি রয়ে গেছে, বা একসময় প্রিয় কোনো বন্ধুর সাথে সকাল বিকেল চা খেতেন, এখন আর হয় না। তাকে যদি কোনো সেই ঘটনার মধ্যে কোনো কথা আমাদের জানাতে চান, অথবা চা নিয়ে মজার কোনো ঘটনাও জানাতে পারেন। শুরু করব। তবে এই যে চা নিয়ে আড্ডা দেব, চায়ের আড্ডায় আমাদের মাধ্যম কিন্তু সেই ফোন। তো ফোন নাম্বার তো সকলের জানা ইতিমধ্যেই, তবু একবার মনে করিয়ে দিই। ফোন নাম্বার 9434076705। আবার বলি, 9434076705। তবে একটাই আবদার কিন্তু, ওই ফোন করার আগে রেডিও সেটের ভলিউমটা মিউট করে বা রেডিও সেটটি অন্য কোনো ঘরে রেখে এসে তারপর ফোন করবেন। অথবা আর একটা ব্যাপার, তা হলো কি হয়, এই যে রেডিও সেটের ভলিউমে যদি আপনি শোনেন, ফোনে না শোনেন, তাহলে কিন্তু স্পষ্ট মতো শোনা যায় না। আর এই চায়ের আড্ডায় আমি অনামিকা কিন্তু আজ রয়েছে আপনাদের সঙ্গে। বলতে বলতেই প্রথম বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছে, দেখি চায়ের আড্ডায় কে রয়েছে। নমস্কার।
1: নমস্কার দিদি ভাই,
0: কেমন আছেন, কোথা থেকে বলছেন?
1: দিদি ভাই, আমি বীরভূম জেলা শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুজ বলছিলাম।
0: বিশ্বজিৎ বাবু কেমন আছেন?
1: হ্যাঁ দিদি ভাই, এই চলে যাচ্ছে টুকটাক।
0: আচ্ছা বিশ্বজিৎ বাবু, চায়ের আড্ডা নিয়ে কথা হচ্ছে, যেহেতু আজকে আন্তর্জাতিক চা দিবস। তো চা নিয়ে মনে পড়ে কোনো কথা? আপনি কি চা খেতে ভালোবাসেন নাকি অতটা নয়?
1: দেখুন দিদি ভাই, চা কিন্তু আমি দুবার খাই না, আমি সকালে একবার চা খাই। কারণ এই কারণেই, চা যে জিনিসটা সেটা আমি অতটা মানে পছন্দ করি না প্রথম কথা। কিন্তু আমি যেখানে দোকান করি, আমার পাশে একটা চায়ের দোকান আছে, সেটা আমার দাদা। তো সেই চায়ের দোকান থেকে মানে প্রত্যেকদিন বিকালে জমায়েত হয় এবং তারা মানে চা খাওয়ার জন্য গল্প আড্ডা জমিয়ে বেশ করে, এবং সেই জায়গায় খুব মানে দেখতে ভালো লাগে।
0: আচ্ছা, আপনার এই যে আড্ডাটা উপভোগ করেন, তবে চাটা খুব একটা বেশি উপভোগ করেন না। বেশ, যাক, বিশ্বরূপ বাবুর সাথে তো অনেক রকম গল্প হয়, এই চায়ের ব্যাপারটা খুব একটা বেশি হয়নি, আজ হলো, খুব ভালো লাগলো। এমন করেই আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। আচ্ছা, চায়ের আড্ডা কি আমি আপনি শুধু দিই, নাকি অনেক বিশেষ ব্যক্তিত্বরাও বেশ মজার চায়ের আড্ডা দিতেন? যেমন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবি ঠাকুর চায়ের আড্ডাকে একেবারে চা চক্র নাম দিয়েছিলেন, এবং সেইখানে কিন্তু কখনো চামেলি ফুলের চা, মানে আধুনিক এই যুগে আমরা যেসব সেই এইটি ওইটি করছি, রোস্টি এই সব করছি, সেই সময় কখনো চামেলি কখনো অন্য কোনো ফুল দিয়ে রবি ঠাকুর কিন্তু সেই চায়ের চক্রটা সাজাতেন। এবং মজার ব্যাপার হলো, তাতে চিনি কিন্তু খুব একটা বেশি পছন্দ করতেন না, মানে কতটা আধুনিক ছিলেন। এবং অনেকেই সেই চা চক্রে যোগ দিত, যারা বেশি বেশি করে চিনি খেতে চাইতেন, তাদের অবশ্য বলতেন, আপনারা কি চায়ে শরবত খেতে এসেছেন? এবং আরও একটা মজার ব্যাপার হলো, যারা চা খেতে অতটা ভালোবাসতেন না তবু আসতেন, তাদের কিন্তু মজা করে কয়েকদিনের জন্য চা চক্র থেকে বহিষ্কারও করা হতো। বেশ মজার ব্যাপার না? তবে যেহেতু অনুষ্ঠানটা হ্যালো আকাশবাণী, কথা তো হলো, একটু ছোট্ট মজার কবিগুরুর ঘটনাও শোনালাম, এবারে একটু গান শোনা যাক। দিওয়ানা ছবি থেকে কুমার শানু এবং আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে এবারের গানটি।

আপনারা রয়েছেন হ্যালো আকাশবাণীর এই চায়ের আড্ডায়, আর আমি অনামিকা কিন্তু অপেক্ষা করছি আপনার ফোনের। ফোন নাম্বার 9434076705, আবারও বলছি 9434076705। আর আজকের বিষয় চা। চা নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা বা মজার ঘটনা বা যা মনে চায় ভাগ করে নিতে পারেন। এবারে একটু আগেই তো রবি ঠাকুরের চায়ের প্রতি ভালোবাসা নিয়ে বললাম, এবারে ঝুলিতে একেবারে লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর সুরের সম্রাঙ্গী। গান রেকর্ডিংয়ের সময় একটি বিশেষ অভ্যেস ছিল কিন্তু তার, কেমন জানেন, তিনি যখনই স্টুডিওতে যেতেন নিজের বাড়ি থেকে তৈরি করে নেওয়া ফ্লাস্ক ভর্তি করা চা সাথে রাখতেন। এক টানা ঘন্টার পর ঘন্টা রেকর্ডিংয়ের ক্লান্তি দূর করতে তিনি কেবল সামান্য বিরতি নিয়ে সেই চা খেতেন। তিনি বিশ্বাস করতেন চায়ের উষ্ণতা তাঁর গলার স্বরকে মসৃণ ও সতেজ রাখতে সাহায্য করে। আবার অনেক সুরকার রসিকতা করে বলতেন লতাজির চায়ের ফ্লাস্কেই নাকি তার সুরের জাদুমন্ত্র লুকোনো আছে। একটা ছোট্ট চাকে ঘিরে কত মানুষের কত মজা, কত ভরসা রয়েছে। লতা মঙ্গেশকরের মতো মানুষ এক কাপ চায়ের ভরসা কিন্তু করতেন তার রেকর্ডিংয়ের সময়। আচ্ছা, চাকে ঘিরে আপনার কোনো অভ্যেস বা কোনো ঘটনা যদি থেকে থাকে, তাহলে কিন্তু আমাদের হাতে অল্প সময় রয়েছে, তাই ফোন করে নিতে পারেন। ফোন নাম্বার 9434076705, 9434076705। শুধু একটাই আবদার, ফোন করার আগে রেডিও সেটের ভলিউম মিউট করে বা বন্ধ করে তারপর ফোন করবেন। হাতে কিন্তু খুব অল্প সময়, আর আমি জানি অনেকের ঝুলিতেই চা নিয়ে কিন্তু অনেক গল্প রয়েছে। সেইভাবে সেই অর্থে আমি কিন্তু চায়ের আসরে বন্ধুদের পেলামই না এখনো পর্যন্ত, তো পরে চেষ্টা করলে কিন্তু সময় শেষ হয়ে যাবে, চটপট ফোন করে নিতে পারেন। আর বাকি যতটুকু সময় হাতে রয়েছে আরও একটা গান শুনিয়েই দিতে পারি, মুস্কান ছবি থেকে অনুরাধা পানওয়ালের গাওয়া এবারের গানটি।

0: সুন্দর একটা গান শুনে আবারও ফিরে এলাম, আর ফিরে এসেই দেখতে পাচ্ছি কোনো বন্ধু কিন্তু ফোন লাইনে রয়েছেন। দেখে নি কে। নমস্কার।
1: নমস্কার দিদি ভাই,
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: প্রবীর
1: দিদি ভাই
0: বাবু, প্রবীর বাবু কেমন আছেন?
1: ভালো আছি। দিদি ভাই আপনি কিরকম আছেন?
0: আমিও ভালো আছি। আচ্ছা,
1: হ্যাঁ শুভ।
0: চা নিয়ে
1: হ্যাঁ
0: চা নিয়ে
1: হ্যাঁ
0: কথা হচ্ছে।
1: হ্যাঁ একটা গান আছে দিদি ভাই, এক কাপ চা মুখে তুলতেই মনে পড়ে যায়। এই যে গানটা দিদি ভাই, সত্যি করে কিশোর কুমার যে গানটা করেছিলেন,
0: হুম হুম
1: আমাদের মানে চায়ের আড্ডাতে এই গানটা বাজলে মনে হয় যে চা খেয়ে তৃপ্তি হলো। যেমনি দিদি ভাই দেখুন, আমাদের চা না হলে চলে না। যেমনি সকালে আমাদের, আমার তো চিনির দোষ হয়ে গেছে, চিনি না দিয়ে ওই গরম জলে পাতা দিয়ে সেই চাটা খাওয়া হয়, আর সকালে ওটা খাওয়া হলো, আর ঠিক টিফিন করার পর আমার কিন্তু দুধ চা চাই দিদি ভাই। ওটা আমার একদম মানে তাকিয়ে বসে থাকি, কখন আপনার দিদি ভাই ওই চাটা করে আমাকে দেবে। তো ওই একটু একটুখানি হয় না খেতে, আমার এক গ্লাস চা না হলে বেশ তৃপ্তি হয় না দিদি ভাই। আর বিকেলে ওই চিনি ছাড়া ওই পাতি দিয়ে চা, মানে লিকার চা, হ্যাঁ এইটা খাই। আর মাঝে মাঝে আমরা বিট নুন দিয়ে ওই আপনার ওই চাটাও খাই। তো ওই খেলে মনে তৃপ্তিটা আসে এবং এনার্জিটা খুব বাড়ে চা খেলে। এবং মানুষ কফিও মাঝে মাঝে খাওয়া হয়, কিন্তু কফির থেকে চাটাই আর কি বেশি খাওয়া হয় দিদি ভাই।
0: প্রবীর
1: হ্যাঁ
0: বাবু, আপনি
1: হ্যাঁ
0: একটু মন খারাপ করে যেমন বলছেন যে সুগার হয়েছে বলে চিনি ছাড়া, আমি কিন্তু
1: হ্যাঁ
0: একটু আগেই গল্প বললাম, রবি ঠাকুর
1: হ্যাঁ
0: কিন্তু চায়ে চিনি কখনোই পছন্দ করতেন না, কারণ
1: না
0: উনি ভাবতেন এই যে চায়ের যে একটা গন্ধ স্বাদ, তাতে চিনি অনেকটাই শেষ করে দেয়।
1: হ্যাঁ হ্যাঁ চিনি আমি ওইটা আর কি দিদি ভাই, কারণ এই জন্য বললাম যে আপনি ভাববেন যে দেখো চিনি ছাড়া চা খাচ্ছে, তো আমার চিনি না দিয়ে আমার খুব ভাল লাগে। এবং তাহলে তো গরম জল খেলি। আমি বললাম হ্যাঁ গরম জলই তো, চা পাতা দিয়ে গরম জলই তো বলে, কিন্তু এটা চা
0: আলাদাই আলাদাই স্বাদ গন্ধ রয়েছে।
1: একদম
0: যাক যাক,
1: একদম।
0: আপনার আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো,
1: হ্যাঁ
0: আর
1: হ্যাঁ দিদি
0: আপনারা
1: ভাই
0: তো এইভাবেই সঙ্গে আমাদের একেবারে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গিয়েছেন, খুব ভালো
1: হ্যাঁ
0: থাকবেন।
1: হ্যাঁ হ্যাঁ
0: নমস্কার।
1: হ্যাঁ খুব ভালো লাগে দিদি ভাই আপনাদের সঞ্চালনা এবং অনুষ্ঠানটা যে পরিচালনা করেন, সত্যি করেই আপনাদেরকে শতকোটি প্রণাম দিদি ভাই। ভালো
0: ধন্যবাদ,
1: থাকবেন।
0: ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন।
1: হ্যাঁ দিদি ভাই।
0: হাতে গুনে আর কিন্তু 4-5 মিনিট, বলতে বলতেই অবশ্য ফোন লাইনেও কোনো বন্ধু কড়া নাড়ছে। দেখে নিকি।
1: নমস্কার
0: নমস্কার
1: নমস্কার,
0: সৌভিক বাবু, তাই তো?
1: একদম ঠিক।
0: আচ্ছা সৌভিক বাবু, হাতে কম সময়, শুনবো আপনার চাকে ঘিরে কিছু গল্প।
1: অবশ্যই, আমাদের আমি দিনে বলতে গেলে দুবার মাত্র চা খাই, একবার সকালে একবার অফিস ব্রেকের সময়। আর আমাদের চায়ের আড্ডাটা বসে বন্ধুরা মিলে, সেটা রবিবার দিন বসে আর কি, একটা দোকানে আর কি। সেখানে সারা সপ্তাহ কি হলো না হলো সারাক্ষণ আমাদের গল্প গুজব হয়। বিশেষ করে আমাদের যে গল্পটা যেটা, সেটা খেলাধুলা নিয়ে। আমরা খুব খেলা পাগলের আর কি। এই সারাদিনে আমরা কি, আমরা সারা সপ্তাহে কি খেলা দেখলাম না দেখলাম, এবং আমাদের অফিসে কি হলো, আপ ডাউন কি হলো, সব সারা দিন ধরে বলতে আলোচনা আলোচনা বলতে গেলে হয়। এবং চায়ে পে যে চর্চা, সেই জিনিসটা কিন্তু ওখান থেকেই কিন্তু হয়। এবং এই এক কাপ চা থেকে রবিবার দিন হয়তো একটা কাপ চা, ওখান থেকে 3-4 কাপ হয়ে যায়, সাথে হয়তো প্রজাপতি বিস্কুটটা থাকে, ওটা মাস্ট, খুব ভালো লাগে ওটা খেতে, দুর্দান্ত চলে আর কি ওই রবিবার দিনটা দিদি।
0: তাই তো, আর চা আর সেই প্রজাপতি বিস্কুট, প্রজাপতি বিস্কুটটা এখন অনেক জায়গায় পাওয়া যায় না, আবার একটু খুঁজলে কখনো কখনো কোথাও মেলে, এই একটা দারুণ। আর চায়ের চায় পে চর্চা যেমনটা বললেন, চায়ের আড্ডায় বসলে কোথা থেকে যে কোথায় গিয়ে পৌঁছয় বাঙালি তার ঠিক নেই। যাক, খুব ভালো লাগলো আপনার চায়ের আড্ডার গল্প শুনে। খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।
1: আপনিও ভালো থাকবেন। নমস্কার নমস্কার।
0: একদম একদম।

আচ্ছা, এই যে সৌভিক বাবু যেমন বললেন চায়ের আড্ডায় বসতেন, শুধু কি আমরাই বসি? শুধু আমরা তো বসি না। রসসাহিত্যিক শিবরাম চক্রবর্তী, তিনি সারা জীবন কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটের একটা ছোট্ট মেসে কিন্তু কাটিয়ে দিলেন। তাঁর ঘরের দেওয়ালেতেই থাকত চায়ের দোকানের সব হিসেব নিকেশ। চায়ের প্রতি তাঁর ভালোবাসা ছিল মারাত্মক, কিন্তু বিল মেটানোর ব্যাপারে তাঁর আলসেমি ছিল প্রভাত প্রতিম। একবার চায়ের দোকানের মালিক এসে বেশ কড়া গলায় বকেয়া বিল চাইল। শিবরামবাবু বিছানায় শুয়ে শুয়ে মুচকি হেসে বললেন, আরে ভাই, তুমি তো দেখছি চায়ের মহিমাটাই বুঝলে না। দোকানি অবাক, তার মানে? শিবরামবাবু জবাব দিলেন, চা হলো এমন এক জিনিস যা মানুষকে সজাগ রাখে, আর তোমার ওই বিলটার জন্যই তো আমি রাতে ঘুমোতে পারছি না, সারাক্ষণ জাগা থাকছি। তাহলে ভাবো, তোমার চা আর চায়ের বিল দুটি মিলেই আমাকে কতটা সজাগ রাখছে। এই উপকারের কি কোনো মূল্য হয়? এই শুনে দোকানি বেচারা আর কি বলবে, হেসে মাথা চুলকোতে চুলকোতে বিদায় নিলেন। চা নিয়ে আসলে হয়তো চীনে আবিষ্কার হয়েছে, কিন্তু আপামর বাঙালির চা এখন একদম এমন একটা বিষয় এসে দাঁড়িয়েছে যা শুধুমাত্র একটা পানীয় নয়, এক ইমোশন। আর এই ইমোশন নিয়েই বাঙালি বহু দূর আড্ডায় গড়িয়ে যায়। চাটা তোলা থাক, আবারও হয়তো অনেক চা নিয়ে গল্প হবে অন্য কোনো আড্ডায়। তবে আজকে হ্যালো আকাশবাণীর সময় কিন্তু এখানেই জানান দিচ্ছে আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অনামিকা ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে। আবারও কথা হবে আগামী হ্যালো আকাশবাণীতে। সকলে খুব ভালো থাকবেন।

0: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
1: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
0: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের তিনটি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
2: এখন শুনবেন আধুনিক গান, শিল্পী লতা মঙ্গেশকর।

এতক্ষণ শুনলেন আধুনিক গান, শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং তারপরই জেলার চিঠি।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও ইতালির মধ্যে কৃষি, খনিজ সম্পদ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি সহ একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাঁচ দেশ সফর শেষে নতুন দিল্লি ফিরেছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানে দীর্ঘদিন ধরে চলা গণহত্যার তীব্র সমালোচনা করেছে ভারত। কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ ভোট গ্রহণ চলছে। পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর আওতায় অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া

0: শুরু হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফের হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে রাজ্য সরকার। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ দিল্লি, হরিয়ানা এবং চণ্ডীগড়ের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। আইএসএল ফুটবল আজ শেষ হচ্ছে। ইস্টবেঙ্গল ও ইন্টারকাশি এবং মোহনবাগান সুপার জায়েন্ট ও স্পোর্টিং ক্লাব দিল্লি পরস্পরের মুখোমুখি হবে। আজ সেই বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালিতে সফর সফলভাবে সম্পন্ন করে নতুন দিল্লিতে ফিরে এসেছেন। এর মধ্যে দিয়েই তাঁর পাঁচ দেশ সফরের কর্মসূচি সম্পন্ন হল। ভারত ও ইতালি গতকাল দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দুটি দেশ কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভারত থেকে ইতালিতে ভারতীয় নার্সদের যাতায়াত সহজতর করাসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া কর ফাঁকি সংক্রান্ত অপরাধ, অর্থপাচার এবং সন্ত্রাসবাদে অর্থায়ন রোধের লক্ষ্যেও উভয় দেশ একাধিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। রাজধানী রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সঙ্গে এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ইতালি বিশ্বজুড়ে নকশা ও সূক্ষ্ম কারুকার্যের জন্য সুপরিচিত। অন্যদিকে ভারতের পরিচিতি হল বৃহৎ পরিসর, মেধা এবং সাশ্রয়ী উদ্ভাবনের এক শক্তিশালী কেন্দ্র হিসেবে। দুই দেশ এখন নৌপরিবহন, বন্দরের আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে। শ্রী মোদী বলেন, সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে ভারত ও ইতালি যৌথ উদ্যোগ সমগ্র বিশ্বের সামনে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি জানান, ইউক্রেন পরিস্থিতি, পশ্চিম এশিয়া এবং অন্যান্য উত্তেজনাকর পরিস্থিতি প্রসঙ্গে উভয় দেশই একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে।
1: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली ज्वाइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025-2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
0: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি বলেন, ভারত ও ইতালি উৎপাদন শিল্প, পরিকাঠামো উন্নয়ন, জ্বালানি, মহাকাশ অর্থনীতি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নয়নে বর্তমানে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, কৃষিভিত্তিক শিল্প, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা, পর্যটন এবং সংস্কৃতি এই ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতার অবারিত সুযোগ রয়েছে।
2: Italy and India share a joint vision on many of the huge challenges of our times, including rules, economic security, the resilience of the value chains, the promotion of peace, inclusive development. It is extremely important to have freedom of navigation in the Indo-Pacific sector is where we share the same vision of a free, inclusive and open Indo-Pacific.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত কেবল আধ্যাত্মিক সাধনা ও উপাসনার পবিত্র ভূমি নয়, বরং এটি সাহস, শক্তি এবং সর্বজনীন কল্যাণেরও পীঠস্থান। সামাজিক মাধ্যমে আজ এক পোস্টে সংস্কৃত সুভাষিতম থেকে একটি শ্লোক শেয়ার করে তিনি বলেন, মহান ঐতিহ্য ও প্রাচীন সংস্কৃতির এই পবিত্র ভূমি যেন সর্বদা সকলকে সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ রাখে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানে গণহত্যা সংক্রান্ত দীর্ঘদিনের কলঙ্কিত অধ্যায়ের তীব্র সমালোচনা করেছে ভারত। সশস্ত্র হামলায় নাগরিকদের সুরক্ষা বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বার্ষিক বিতর্ক সভায় গতকাল ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতাগুলোকে ঢেকে রাখতেই পাকিস্তান নিজেদের সীমানার ভেতরে এবং বাইরে হিংসাত্মক কর্মকাণ্ডের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গণহত্যামূলক কর্মকাণ্ডের দীর্ঘ ও কলঙ্কিত ইতিহাস থাকা সত্ত্বেও পাকিস্তান এমন সব বিষয়ের অবতারণা করে যা একান্তভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
3: Clearly, Pakistan has chosen to ignore this call completely. As per UNAMA, over 94,000 people were assessed as displaced due to cross-border armed violence perpetrated against Afghan civilians. But such heinous acts of aggression by Pakistan should not come as a surprise from a country that bombs its own people and conducts systematic genocide. During Operation Searchlight in 1971, Pakistan sanctioned the systematic campaign of genocidal mass rape of 400,000 women citizens by its own army. Such inhuman conduct reflects Pakistan's repeated attempts over decades to externalize internal failures through increasingly desperate acts of violence both within and beyond its borders. With no faith, no law and no morality, the world can see through Pakistan's propaganda.
0: পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে কলকাতার বাসিন্দা এক ব্যক্তিকে এনআইএ গ্রেপ্তার করেছে। ধৃত জাফর রিয়াজ ওরফে রিজভি পাক গোয়েন্দাদের কাছে নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য পাচার করত বলে অভিযোগ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ইউএপিএ ধারায় মামলা রুজু করে তদন্ত করছে এনআইএ। 2005 সাল থেকে জাফর একাধিকবার পাকিস্তান গিয়েছে বলে জানা গেছে। সে দেশের গোয়েন্দাকে ভারতীয় মোবাইল নম্বরের সাহায্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে সহায়তা করেছিল সে। এই চক্রে আরও অনেকে জড়িত বলে তদন্তে উঠে এসেছে। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেছেন, ভারতের সঙ্গে আমেরিকার 250তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তার ভারত সফরের প্রাক্কালে প্রচারিত একটি ভিডিও বার্তায় শ্রী রুবিও বলেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র হল বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র। আগামী 4 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতার 250 বছর উদযাপন করবে। শ্রী রুবিও চলতি মাসের 23 তারিখ থেকে 4 দিনের সফরে ভারতে আসছেন। আজকের প্রসঙ্গে আজ শুনবেন বাংলা সিনেমা সাদা কালো আবেগ থেকে ডিজিটাল বাস্তবতার পথে, এই বিষয়ে একটি আলোচনা। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলদা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ ভোট নেওয়া হচ্ছে। 285টি বুথে ভোটগ্রহণ চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 2,36,000-এর বেশি ভোটদাতা রয়েছেন। সুষ্ঠু অবাধ নির্বাচনের লক্ষ্যে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন রয়েছে 35টি কুইক রেসপন্স টিম। গত 29 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনে ফলতায় ভোট নেওয়া হলেও একাধিক কারচুপির অভিযোগ ওঠে। বিজেপির প্রতীক চিহ্নে সেলোটেপ, ইভিএমে আতর লাগিয়ে দেওয়া সহ একাধিক ঘটনা প্রকাশ্যে আসতেই ভোট বাতিল করা হয়। এ কেন্দ্রের ভোট গণনা 24 মে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর আওতায় পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যারা সিএএ এর অন্তর্ভুক্ত নন তাদের গ্রেপ্তার করে সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফ এর হাতে। এরপর বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবির সঙ্গে কথা বলে তাদের দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, এই পদ্ধতিতে কাজ হবে। পশ্চিমবঙ্গ সরকার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। আপাতত 27 কিলোমিটার এলাকার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে 18 কিলোমিটার ফেন্সিং এলাকা এবং আরও 9 কিলোমিটার বর্ডার আউটপোস্ট ও বিএসএফ পরিকাঠামো তৈরির জন্য জমি। কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড তাদের প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল সংঘমিত্রা তৈরি করেছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি এই অত্যাধুনিক জাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বৎসায়ন। পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের সংবাদ মাধ্যমের কাছে বক্তব্য রাখা এবং তথ্য বা নথি প্রকাশের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, অল ইন্ডিয়া সার্ভিস, রাজ্য সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিস সহ অন্য সরকারি কর্মীরা সরকারের অনুমতি ছাড়া কোনো মিডিয়া অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। সংবাদ মাধ্যমে কোনো সরকারি নথি, তথ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রকাশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ষোড়শ অসম বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হচ্ছে। 21, 22, 25 ও 26 মে এই 4 দিন সভা বসবে। অধ্যক্ষ প্রতিম চন্দ্রমোহন পাটোয়ারি আজ নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয় আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। কংগ্রেস পরিষদীয় দলের নেতা রাজেশ কুমার এবং মেলুরের বিধায়ক পি বিশ্বনাথন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 36তম প্রয়াণ দিবসে আজ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। দিনটি আজ দেশজুড়ে সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসেবেও পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আজ দিল্লি, হরিয়ানা এবং চণ্ডীগড়ের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের পরিস্থিতির জন্য কমলা সতর্কতা জারি করেছে। আইএসএল ফুটবল আজ শেষ হচ্ছে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ তাদের শেষ ম্যাচে ইন্টারকাশের বিরুদ্ধে খেলবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। খবর শেষ হলো।
4: পূর্ব বর্ধমান থেকে লিখেছেন আমাদের জেলা সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। অষ্টাদশ বিধানসভা নির্বাচনে রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও গেরুয়া ঝড়। জেলার ১৬টি বিধানসভা আসনের মধ্যে

0: সপ্তটি আসনে জয়লাভ করেছে বিজেপি। গত বিধানসভা নির্বাচনে সবকটি আসন তৃণমূল কংগ্রেসের দখলে যায়। এবারে বর্ধমান উত্তর এবং খণ্ডঘোষ বিধানসভা আসন নিজেদের দখলে রাখতে পেরেছে তৃণমূল কংগ্রেস। এবারের ভোটে মানুষের প্রকৃত মতই প্রতিফলিত হয়েছে বলে প্রায় সকলেই একমত। জেলায় ভোটে বা ভোট পরবর্তী সময়ে বড় ধরনের হিংসার ঘটনার খবর মেলেনি, তবে নির্বাচনের ফল প্রকাশের পর কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে, যদিও পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিরোধী দলের প্রতি জয়ী দলের রাজনৈতিক সৌজন্য প্রদর্শনে মুগ্ধ জেলাবাসী। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে পুলিশ। জেলা জুড়ে চলছে ব্যাপক ধরপাকড়। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই জনস্বার্থে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। আলু এবং কৃষিজ পণ্য ভিন রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আন্তরাজ্য বর্ডারে কোনো অসুবিধা হবে না ঘোষণা করায় আশার আলো দেখছেন জেলার আলু চাষী এবং ব্যবসায়ীরা। শস্যগোলা পূর্ব বর্ধমানে এখন বোরো ধান ঘরে তোলার কাজ চলছে। জেলায় প্রায় 1,76,000 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। অনেক জায়গায় ধান কাটার কাজ শুরু হয়েছে। বৈশাখের শেষে কালবৈশাখীর ঝড় জলে অনেক জায়গায় পাকা ধানের গাছ জমিতে নুয়ে পড়ে এবং জমিতে জল জমে যাওয়ায় বিপাকে পড়েন কৃষকেরা। আদিবাসী সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে জেলায় 18 তারিখ থেকে শুরু হয়েছে 6 দিনের জনভাগিদারী অভিযান। জেলার আদিবাসী অধ্যুষিত 10টি ব্লকের 25টি গ্রামে শিবির করে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে দেওয়া হচ্ছে। পাশাপাশি তাঁদের কোনো অভাব অভিযোগ সমস্যার কথা শুনছেন সরকারি আধিকারিকরা। স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে এই শিবিরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে টোল ট্যাক্স নেওয়া বন্ধ করল বর্ধমান পুরসভা। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বাসিন্দারা। মে মাসের মাঝামাঝি ভ্যাপসা গরমে নাজেহাল জেলাবাসী। তাপমাত্রার পারদ 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। গরমের হাত থেকে রেহাই পেতে শহরাঞ্চলে এসি ব্যবহারের সংখ্যাও ব্যাপক হারে বেড়েছে, ফলে দুপুরে এবং রাতে লো ভোল্টেজ একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রবল গরমে সুস্থ থাকতে চিকিৎসকেরা পর্যাপ্ত জল খাওয়া, সরাসরি গায়ে রোদ লাগানো এড়ানো, হালকা সুতির পোশাক পরা, রোদ চশমা, ছাতা ব্যবহার এবং হালকা খাওয়া দাওয়া করতে পরামর্শ দিচ্ছেন। বাংলা ভাষায় সাংবাদিকতার এক নতুন যুগের সূচনা করেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর পিলা অঞ্চলের বহুড়া গ্রামের বাসিন্দা গঙ্গা কিশোর ভট্টাচার্য। 1818 সালের 15ই মে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র বাঙ্গাল গেজেট প্রকাশিত হয় তাঁর হাত ধরেই। তাঁর স্মরণে গত 15ই মে সভা অনুষ্ঠিত হল বহুড়া গ্রামে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে উদযাপিত হল জেলায়। কবিতা, সঙ্গীত, নৃত্যনাট্য ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে স্কুল, কলেজ এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের তরফে কবিকে শ্রদ্ধা জানানো হয়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলার ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। মাধ্যমিকে জেলায় পাশের হার রাজ্যের পাশের হারকে ছাপিয়ে গিয়েছে। মেধা তালিকায় স্থান করে নিয়েছে 5 ছাত্রছাত্রী। উচ্চ মাধ্যমিকে জেলায় পাশের হার 88.27%। জেলার চিঠি শেষ হল। পূর্ব বর্ধমান থেকে লিখেছেন আমাদের জেলা সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে, এছাড়াও নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বিহালা, পণ্ডিত ভিজি যোগ, রাগ আহির ভৈরব।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ বেহালা শুনলেন, ছিলেন পণ্ডিত ভি জে যোগ রাগ আহির ভৈরব। এখন বিজ্ঞাপন বিরতি।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
2: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোগে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গরো কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: এখন শুনবেন শ্যামা সঙ্গীত, শিল্পী কুমার শানু।

এতক্ষণ শুনলেন শ্যামা সঙ্গীত, শিল্পী ছিলেন কুমার শানু। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী নিশীথ সাধু।

শুনলেন শ্যামা সঙ্গীত, শিল্পী ছিলেন কুমার শানু। আকাশবাণী শিলিগুড়ি শুনবেন রজনীকান্তের গান, শিল্পী নিশীথ সাধু।

এতক্ষণ শুনলেন রজনীকান্তের গান, শিল্পী ছিলেন নিশীথ সাধু। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিআরটি।

0: তবে কিছু কথায় কিছু গানে অনুষ্ঠান শুরু করতে করতেই আমাদের স্টুডিওতে কিন্তু চলে এসছে আমার সাথেই বিদীপ্তা। বিদীপ্তাও আমার সাথেই থাকবে,
1: আর আমি থাকব তোমার সাথে, আর থাকবে শ্রোতা বন্ধুদের অসংখ্য ফোন।
0: একদম। আর বিদীপ্তা, জানো তো উত্তরবঙ্গতে ভারী মজার আবহাওয়া পাওয়া যায়।
1: একদমই।
0: যেমন দুদিন আগেই আমরা ভীষণ গরম পেয়েছি, আর আজ সকাল থেকে আবার আবহাওয়া বৃষ্টি মেঘ, বেশ ঠান্ডা।
1: তো আর তার সাথে কিন্তু এক আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছেই,
0: তবে তাতেও বৃষ্টির জন্য কিন্তু অনেকটাই ঠান্ডা। তবে শুনবো আপনার কাছ থেকে, আপনি যেখানে যে প্রান্ত থেকে ফোন করছেন সেখানে আবহাওয়া কেমন। আজকের কিছু কথায় কিছু গানে কথা হবে আপনার যে এলাকা, আপনি যে জায়গা থেকে ফোন করছেন তার আবহাওয়া কেমন। তবে এসব গল্প করার জন্য যেটা করতে হবে, টুক করে একটা ফোন করতে হবে। ফোন নাম্বার 9434076705 9434076705। তবে একটাই অনুরোধ, ফোন করার আগে আপনার রেডিও সেটের ভলিউমটা একদম মিউট করে বা রেডিও সেটটি অন্য কোনো ঘরে রেখে এসে তারপর ফোন করবেন। আর কথাই সুরে বিদীপ্তা কিছু বলছিলে আবহাওয়া নিয়ে।
1: হ্যাঁ, আবহাওয়া নিয়ে তো ধরো এই সকাল থেকে আমি যে আসছিলাম, আকাশ কিন্তু বেশ মেঘলা, আর এই মেঘলা আকাশে যখন এই হাওয়ার স্পর্শ আমাদের গায়ে আসে তখন কিন্তু বেশ একটা স্নিগ্ধ এবং আরামদায়ক অনুভূতি কিন্তু হয়। আশা করব দর্শক বন্ধুদেরও বা শ্রোতা বন্ধুদেরও এই একই অনুভূতি হয়েই থাকে।
0: এবং অনেকেই আমাদের যেটা বলেন তা হলো, আমাদের বিভিন্ন অনুষ্ঠানেও অনেক রোদে বা অনেক কষ্টেও তাদের কিন্তু একটা লাঘব হয়। এগোবো কিছু কথায় কিছু গানে, অনেকক্ষণ আমরা কিন্তু কথা বলে নিলাম, গানের দিকে এগোই কেমন। প্রথম গানটি লতা মঙ্গেশকরের গাওয়া।
1: বেশ।

0: বিদীপ্তা, সুন্দর একটা গান শুনে আমরা ফিরে এলাম। তবে আলোচনা কিন্তু এখনো শুরু হয়নি, আমরা দুজনই অপেক্ষা করছি আপনাদের। আর বলতে বলতেই কিন্তু দেখো ফোন লাইনে কোনো বন্ধু রয়েছে, দেখে নিই। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি কাওয়াখালী থেকে সুমিত্রা মুখার্জি বলছি।
0: আচ্ছা সুমিত্রা দি, সুমিত্রা দি কেমন আছেন?
1: আবহাওয়াটা খুবই সুন্দর, একদম এত ঠান্ডা, কি বলবো।
0: আর এই কথা শুনে, রেডিওতে আপনার এই কথাটা শুনে অনেকেই কিন্তু বেশ ভাববে যে কি আরামে রয়েছে, কারণ অনেক জায়গায় আমি দেখেছি যে, হ্যাঁ শুনতে পাচ্ছেন, আপনি রেডিওটা অফ করে মোবাইলে শুনুন, তাহলে কিন্তু আপনি ভালো শুনতে পাবেন। এই রে ফোনটা কেটে গেল, সেজন্যই কিন্তু আমি সকলের কাছে অনুরোধ করি যে মোবাইলে ফোনে কথা শুনুন। ফোন লাইনে আবারও কোনো বন্ধু।
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ বলছিলাম।
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু, বিশ্বজিৎ বাবু, শান্তিনিকেতনে এই মুহূর্তে আবহাওয়া কেমন?
2: আবহাওয়া দিদি ভাই একদম এই আবহাওয়া মোটেই আমরা পছন্দ করি না, এরকম ধরনের আবহাওয়া, এত গরম, মনের অবস্থা খুব খারাপ।
0: আসলে এই সময় বাঁকুড়া বীরভূম যেহেতু লাল মাটির দেশ, একটু গরম থাকেই, তাই না?
2: গরম বললে গরম না দিদি ভাই, একদম অস্বস্তি গরম।
0: আচ্ছা, তাহলে তো বাইরে কাজ করা ভারী কষ্টের।
2: হ্যাঁ ধরুন আমরা নিজের দোকান আছে পানের গুমটি, কিন্তু আমরা যে সমস্ত যারা খুব কষ্টের কাজ, কাজ তাদের কত। হ্যাঁ, আর এর জন্য তো দায়ী দিদি ভাই আমরাই তো প্রকৃতিকে খাপাচ্ছি, কেননা আজকে আমরা গাছ নিধন করছি, তারপর যে যত্রতত্র আমরা ওই যে অস্বচ্ছতা বজায় রাখছি, যেটা হচ্ছে স্বচ্ছতা বজায় রেখে যদি গাছ লাগানো হয় এবং প্রত্যেক মানুষকে বোঝানো আর কি, যে গাছ লাগাতে হবে বা যেখানে সেখানে পরিষ্কার হবে, এই সমস্ত সেগুলো তো আমরা কোনো সময় অ্যাকসেপ্ট করি না। ওই জন্যে আমাদের প্রকৃতির কাছে আমরা সবাই কিন্তু অসহায়, কেউ যদি খেপামো শুরু করে আমার।
0: সত্যি সত্যি খুব দামি কথা বলেছেন, তাই না বিদীপ্তা?
3: একেবারেই।
0: আচ্ছা, আপনাদের ছেলেবেলায় তখন এই যে এই মাসগুলোতে জ্যৈষ্ঠ মাস এত গরম পড়তো না?
2: এত গরম তখন শীতটা পড়তো, আর গরমটাও থাকলো না, কিন্তু বর্ষার টাইমে।
0: আচ্ছা আচ্ছা, না আপনি খুব দামি কথা বলেছেন, প্রকৃতিকে আমরা যেমন করব, প্রকৃতিও আমাদেরকে তেমনই ফিরিয়ে দেবে। ঠিক ঠিক, খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, নমস্কার। একদম একদম নমস্কার। বিদীপ্তা, গানের দিকে এগোবো ভাবলাম, আর ফোন লাইনে কিন্তু আবারও কোনো বন্ধু অপেক্ষা করছে।
3: বেশ,
0: দেখেনি। নমস্কার।
4: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: হ্যাঁ, আমি মেঘলি রানীরহাট থেকে বলছি, বিকাশ।
0: আচ্ছা বিকাশ বাবু, আপনাকেও নমস্কার আমাদের দুজনের তরফ থেকে। বিকাশ বাবু, আপনার,
4: হ্যাঁ দিদি বলুন,
0: গরম কেমন পড়েছে আপনার এলাকায়?
4: কি বলবো, আমরা তো উত্তরবঙ্গের লোক, মনে হচ্ছে আমাদের উত্তরকন্যা মা যেন আমাদের হাতের কুলে পিঠে একটা ঠান্ডার মৌসুম বইয়ে দিলেন।
0: ঠিক একদম,
4: আমরা কি একটা উপভোগ করছি
0: সত্যি,
4: এমন মানুষ তাপদ চাহে মরে যাচ্ছে গরমে অস্থির, কিন্তু আমরা উত্তরকন্যায় যে উত্তরবঙ্গে আছি, উত্তরকন্যা মা যেন আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছে যে কি মৌসুম, ঠান্ডা মেঘলা আকাশ।
0: সত্যি তাই, দুদিন উত্তরবঙ্গের এই একটা মজার ব্যাপার, তা হলো দুদিন গরম পড়লেই ঠিক বৃষ্টি এসে আবার ঠান্ডা করে দেয় সবকিছু। তবে প্রকৃতিকে ওই যে একটু আগেই বলছিলেন বিশ্বরূপবাবু, প্রকৃতিকে যদি আমরা অবহেলা করি, প্রকৃতিও আমাদেরকে কিন্তু একটা রূঢ়তা প্রকাশ করবে।

0: বিদীপ্তা, সুন্দর একটা গানের পর ফিরে এলাম, ফিরে এসেই মনটা কিন্তু ভালো হয়ে গেল, কেন বলতো? ফোন লাইনে,
1: ফোন লাইনে আবার শ্রোতা বন্ধু,
0: ঠিক দেখে নিকে। হ্যাঁ, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ, কে বলছেন?
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুদবুদ থেকে
1: প্রবীর বাবু।
0: প্রবীর বাবু, পূর্ব বর্ধমান জেলায় কেমন এখন আবহাওয়া?
2: বাবরে, গরম তো আর দিদি ভাই বলা মানে ইয়ে রাখে না।
0: আচ্ছা,
2: কালকে রাত্রে একটু ঠান্ডা ছিল,
0: আবার
2: সকাল থেকে আবার এত গরম মানে সে আর বলার নয়। এবং আবহাওয়া আর কি গুমোট, একটা গুমোট ভাব আর কি।
0: আচ্ছা আচ্ছা, এই যে বৈশাখ বা জ্যৈষ্ঠ মাস, এমনি তো গ্রীষ্মকাল, তবে আপনাদের ছেলেবেলায় তখনও কি এতটা গরম পড়তো, নাকি আপনার মনে হয় যে এখনই বেশি পড়ে?
2: না দিদি ভাই, সেই সময় একটা মানে দেখুন, পুকুরের জল মানুষ খেত, আজ কিন্তু পুকুরের জল কেউ খায় না। কিন্তু পুকুরে প্লাস্টিক, আমাদের এই আমার বাড়ির পাশেই দুখানা পুকুর, আপনাকে বললে বিশ্বাস করবেন না দিদি ভাই, এত প্লাস্টিক ফেলে দেয়, লোককে লেখা আছে বোর্ডে আবর্জনা ফেলবেন না। তো সেই জায়গায় আমরা সেই পুকুরটাকে কিছুতেই সংরক্ষণ করে রাখতে পারছি না, এত প্লাস্টিক, ফুল, বেলপাতা, ঠাকুরের যা বড় বড় ঠাকুর এনে ফেলে দিচ্ছে পুকুরে, কিচ্ছু করার নেই দিদি ভাই। এখন কার মানুষের সাথে কত আর ঝগড়া করবেন, এই যে প্রকৃতিকে আমরা যেভাবে দূষিত করছি, প্রকৃতি কিন্তু আমাদেরকে তার পেতে হবে দিদি ভাই, আজ নয় পাই 5 বছর পরেও এই

0: বেগটা পেতে হবে, মানুষের যে চেতনাটা এটা যদি না ফেরে তাহলে কিন্তু জীবনে আর আমরা ঘুরে দাঁড়াতে পারবো না। তো সেই জায়গাটাকে একটু ভালো রাখতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে। আজকে পুকুরে চানও করা যায় না, সব এত সাবমার্সেল আর এত মানে চাষ হচ্ছে ডিপটুয়েলের, সেই জন্য জলও কিন্তু আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে।
1: একদমই মানে সঠিক কথা বলেছেন আপনি। আর এটা তো কেউ বলে কয়ে করতে পারবে না, এটা আমাদের নিজেদের সচেতন হতে হবে।
0: আমাদের নিজেদেরকে সচেতন না হলে কিন্তু আমরা হবে না, ঘুরে দাঁড়াতে পারবো না।
1: ঠিক, একদম ঠিক কথা।
0: তো এই জায়গা থেকে আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে এবং মানুষকে বুঝতে হবে জল অপচয় করা যাবে না। জলের জন্য যে অবস্থা হাহাকার, মানে মানুষ জীবন, জলই হচ্ছে জীবন।
1: একদমই,
0: আপনি যদি একদিন না খান, একটু জল খেয়ে থাকলেও আপনি বেঁচে থাকবেন,
1: চলবে। ঠিক
0: ঠিক, সেই জায়গায় দিদিভাই, তো এইটুকু বললাম দিদিভাই, ভালো থাকবেন।
1: হ্যাঁ, খুব ভালো লাগলো আপনার সাথে আবারও কথা বলে। খুব ভালো থাকবেন, আপনিও সঙ্গে থাকুন। নমস্কার।
0: নমস্কার।
1: বিদীপ্তা, এই যে জলের সংকট বলছিলেন না, আমরা এখনো পর্যন্ত আমাদের এই উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গেও আমি দেখিনি শুরু হয়েছে বা আমার জানা নেই, তবে জানো তো কত বছর আগেই আমি দেখেছি, চেন্নাইয়ের দিকে গিয়ে দেখেছি বা বিভিন্ন জায়গায়, তারা জল সংকটে তখনই পড়া, মানে আজ থেকে প্রায় 3-4 বছর আগের কথা বলছি।
2: কারণ ওদিকে ধরো রাজস্থানের ওদিকে যদি যাই আমরা, মরুভূমির
1: না, ওই দিকটা তো মরুভূমি তো
2: রয়েছেই, সাথে সাথে তুমি যে বললে সেই স্থানগুলোতেও কিন্তু জল সংকটের আশঙ্কা কিন্তু প্রবল পরিমাণেই দেখা যায়।
1: একদমই, মানে মরুভূমিতে জলের সংকট তা আমরা ছোটবেলার থেকে পড়ে এসেছি, কিন্তু সাউথের দিকে জল সংকট সেটা কিন্তু অনেক বছর আগে ছিল না,
2: ছিল না,
1: যেটা এই মুহূর্তে দেখা দিয়েছে এবং তা বড় চিন্তার ব্যাপার। আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে আমরা সচেতন এখন না হলে সামনে ভয়াবহ দিন আসছে।
2: সত্যি,
1: ফোন লাইনে আবারও কোনো বন্ধু দেখে নিকে। নমস্কার।
3: নমস্কার,
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি রাঙাপানি থেকে প্রফুল্ল কুমার সিং বলছি।
1: আচ্ছা প্রফুল্ল বাবু, কেমন আছেন? আর রাঙাপানিতে এখন আবহাওয়া কেমন, ভালো?
3: হ্যাঁ, আবহাওয়া এখন শীতলতম। তো একটা কথা বলতে হচ্ছে,
1: একদম
3: গত এই বছরে গতকাল একটা ভ্যাপসা গরম গেছে, মানে সূর্যের বাইরে রাত 12টা অবধি আমরা কিন্তু সেরকম ঘুমাতে পারেনি কিছু কিছু লোক, মানে এই গরমটা অন্যরকম। তারপরে যে বৃষ্টি চলে আসলো তাতে আবার শীতল হয়ে গেল আমাদের।
1: ওই তো উত্তরবঙ্গে এই আমাদের একটা আমরা আশীর্বাদ এখনো পর্যন্ত, যে খুব গরম কাটলে বৃষ্টি একটা আসে, সম্ভাবনা থাকে বা প্রায়ই দেখি প্রত্যেকবারই একটু বাঁচিয়ে দেয়। কিন্তু এই যে কথা বলছি সকলের সঙ্গে, হ্যাঁ, দেখছি যে কেমন গরম পড়েছে এবং অনেক জায়গায় তো আজকে কমলা সংকেত জারি করা হয়েছে গরমে।
3: তো গতকাল আমি ফোন করে বলেছিলাম যে এই গরমে কেন্দ্র বৃষ্টির সম্ভাবনা থাকে, আমরা চিনতে পারি আকাশের অবস্থা, চিনতে পারি আমরা যেহেতু মাঠে ঘাটে কাজ করি। তো
1: একদম একদম একদম,
3: হ্যাঁ, চিনতে পারি যে কি রকম আবহাওয়াটা থাকছে। আর যদি ছোটবেলার দিকে যাওয়া যায় তাহলে বলবো, তো তখনকার আবহাওয়াটা একটু আলাদা ধরনের ছিল, এখনকার আবহাওয়া আলাদা ধরনের। তখন কিন্তু পশ্চিমের হাওয়াটা বেশি ছিল। আমার যদি যাই আমার বয়সের কালে, আমার বয়স তখন 20 বা 25 বছর বয়স, তখন কিন্তু মানে একটা ভয়ের ডর লাগতো, স্কুল যেতাম তখন ওই কালবৈশাখী ঝড়টা আসতো।
1: আমি আমি এ কথাটাই বলতে গেলাম, কারণ কালবৈশাখী ঝড় সেই অর্থে এখন কিন্তু আমরা মানে খুব একটা বেশি পাই না, তাই না? এই রকম অনেক রাত গেছে যে কালবৈশাখী ঝড়ে একেবারে লন্ডভন্ড, কারেন্ট তো নেই,
2: কিন্তু আমাদের ছোটবেলার ক্ষেত্রেও একই কিন্তু
1: পাওয়া গেছে,
2: ঝড়ে রাতে ঘুমানো দেয়।
1: ঠিক,
3: আর এখন তো মোবাইল ফোনে যোগাযোগটা হয়ে যায় যে কোথায় কে আছে, তা বাড়িতে চলে আসো তাড়াতাড়ি। হ্যাঁ, তখন কিন্তু আমরা যখন স্কুল বন্ধ হয়ে থাকতাম, আর বাবা মারা তারা উৎকণ্ঠায় থাকতো যে ছেলেমেয়েরা ওখানে কিরকম আছে। হ্যাঁ, এইভাবে কিন্তু দিনগুলো কাটছে, কিন্তু এখন এই বছরকারটার আবহাওয়াটা আবার অন্যরকম সব থেকে, মানে এই যে চৈত্র থেকে বৈশাখ অবধি চলতেছে, হ্যাঁ বৈশাখ পেরে গেল, এখন আজকে যে জ্যৈষ্ঠ মাসে 6 তারিখ, মানে বর্ষারই লক্ষণ, আবহাওয়াটা শীতল।
1: ঠিক ঠিক ঠিক, এখনো পর্যন্ত সেভাবে সে অর্থে গ্রীষ্ম মানে ধরা দেয়নি, এক দুদিনের তো হয় না। খুব ভালো লাগলো প্রফুল্লবাবু, খুব ভালো লাগলো আপনি যে ছোটবেলাটা কেমন ছিল সেটা আবারও মনে করিয়ে দিলেন, খুব ভালো লাগলো, সঙ্গে থাকুন।
3: আসলে এখানকার প্রকৃতি আর এখানকার মানুষের চাল চলন মানে একদম মিলেমিশে থাকে, এখানে কোনো দ্বন্দ্ব নাই। ভোট যায় কিচ্ছু দ্বন্দ্ব নাই, যারা চলাফেরা করি কোনো জাতিভেদ নাই, রাস্তাঘাট সব সময় পরিষ্কার থাকে, আর আবহাওয়াটাও পরিষ্কার থাকে, মানে সব দিক দিয়ে মানে
1: ভালো লাগলো আপনার। হ্যাঁ যাক, খুব ভালো লাগলো আমাদেরও আপনার সাথে কথা বলে, সঙ্গে থাকুন, নমস্কার।
3: আর শ্রোতা বন্ধুরা বলুক কথা।
1: একদম একদম একদম।

0: বিদীপ্তা,
1: হ্যাঁ,
0: কি বলছিলে তুমি একটু আগেই?
1: আমি তো বলছিলাম যে শ্রোতা বন্ধুদের কথা ধরেই, যে ঋতুচক্র বা আমাদের এই আবহাওয়ার যে প্রকৃতির ওপর যে বিন্যাস, তা কিন্তু কিছুটা আমাদের জন্যই। কারণ এই বৈশাখে কালবৈশাখী দেখা কিন্তু আমরা আজও পাইনি, জ্যৈষ্ঠ শেষ দিকেই প্রায় চলে আসলাম। আচ্ছা, এবার একটা গান শোনা যায়?
0: একদম একদম, আশা ভোঁসলের গাওয়া গান শুনি।
1: হুম।

0: একটা গান শুনে ফিরে এলাম। তবে ফোন লাইনে কিন্তু বিদীপ্তা কোনো বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: নিতাই বাবু কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি, প্রচন্ড গরম দিদি।
0: সেই বীরভূমে তো শুনছিলাম প্রচন্ড গরম, এমনি লালমাটির দেশ গরম থাকে, তারপর এবছর আরো গরমটা বেশি পড়েছে।
1: হ্যাঁ তো কালকে গরমটা প্রচন্ড গরম ছিল কালকে।
0: আচ্ছা, আজ কি খানিকটা আরামদায়ক?
1: হ্যাঁ খানিকটা আরামদায়ক, কিন্তু ধরুন কালকে সন্ধ্যেবেলায় একটু বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার পর একটু স্বস্তি পেয়েছি। তারপর ধরুন সকাল থেকে মোটামুটি 10টা পর্যন্ত আবহাওয়া ঠিক ছিল, তো এখন আস্তে আস্তে গরম আটাচ্ছি।
0: আচ্ছা, মানে গরম আবার বেড়ে যাচ্ছে।
1: আবার বেড়ে যাচ্ছে,
0: যা হোক, বৃষ্টির চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষা, যাতে একটু স্বস্তির বৃষ্টি আসে, ঠান্ডা হয় পরিবেশ, তাই না?
1: হ্যাঁ সেই।
0: যাক, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, এভাবেই আমাদের সঙ্গে থাকবেন।
1: নমস্কার,
0: আপনিও ভালো থাকবেন। নমস্কার বিদীপ্তা। জানো তো, এই আমাদের পাহাড়ের দিকে এই যে জল সংকট বলছিলাম আমরা, পাহাড়ের দিকে প্রকৃতিকে তো পাহাড়ের মানুষ মানে একেবারে দেবী রূপে পূজো করেন,
2: ঠিক,
0: তার ফলও কিন্তু পান। তার কারণ একসময় মানে বিভিন্ন প্রশাসনিক সহায়তাই হোক, যেতেই যা করেই হোক, তোমার একসময় জল সংকট তীব্র ছিল। একটা সময় ছিল আমার মনে আছে যে বিকেলবেলা এই 3:30-4:30 সময় সরকারের তরফ থেকে জলের গাড়ি
2: আসতো,
0: এবং পাহাড়ে তো অত সহজ নয় যে ওঠা নামা, চড়াই উতরাই রয়েছে, তবু 10-20 লিটারের এক একজন ড্রাম নিয়ে সেই জলের দিকে ছুটত। তারপর পুরোটা মানে জল পেতো কি পেতো না, কোনোদিনও হয়তো পেতো, কোনোদিনও পেতো না, তা দিয়েই খাওয়া দাওয়া আর স্নানের কথা তো আমি ছেড়েই দিলাম। একে শীত, দুয়ে স্নান করাটাই একসময় ছিল যে প্রত্যেক দিন স্নান করবে, জামা কাপড় কাচবে, সেটা কিন্তু একটা মানে বিলাসিতার পর্যায়ে
2: ছিল, কারণ যেহেতু জল সংকটই ছিল,
0: জল সংকট ছিল। সেখান থেকে আজকের পাহাড়, আজকের দার্জিলিং বলি, কালিম্পং বলি, কার্শিয়াং বলি, অনেকটা কিন্তু রেহাই পেয়েছে, অনেকটা রেহাই পেয়েছে। তবে এই দিকে আমরা এই মুহূর্তে কিন্তু এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেখানে ঘড়ি বড় বড় চোখ করে বলেছে যে এবার থামো।
2: হ্যাঁ, আর কিছু করার নেই, কারণ সময়ই শেষ।
0: একদম একদম, আর সে কথা মাথায় রেখে আজকের কিছু কথায় কিছু গানে এখানেই শেষ করতে হচ্ছে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব তাড়াতাড়ি ঠিক আগামীকাল এই সময় 10:30 আবারও হাজির হবো।

0: এতক্ষণ শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন বিদ্যার্থীদের জন্য।
1: নমস্কার, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, বিদ্যার্থীদের জন্য আজকের এই অনুষ্ঠানে, সংস্কৃত ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি অসীমা মিশ্র, শালবাড়ি হাইস্কুলের শিক্ষিকা। আমার সাথে সহযোগিতা করবে আমাদের স্কুলের দুজন ছাত্রী, রাখি রায় এবং প্রিয়া ওরাও।
2: নমস্কার।
1: আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে নাটক। তোমরা জানো তোমাদের গদ্য পদ্য এবং নাটক আছে, সেই নাটকের মধ্যেই অভিজ্ঞান শকুন্তলম নাটকের যে অংশবিশেষ দুর্বাশস অভিশাপ, তোমাদের যেটা পাঠ্য সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যখন আমরা কোনো টেক্সট বা নাটক পড়ি তখন আমাদেরকে প্রথমে সেটার সম্বন্ধে জানতে হয় কি উৎস, সেটার উৎস কি, কোথা থেকে নেওয়া হয়েছে। এবং যেহেতু এটা এখানে MCQ তোমাদের আসবে ফোর্থ সেমিস্টারে, তাই MCQতে এই ছোটো ছোটো কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে কিন্তু এই দুর্বাশস অভিশাপ এই অংশটি নেওয়া হয়েছে। এবার অভিজ্ঞান শকুন্তলমের উৎস কি, অভিজ্ঞান শকুন্তলমের উৎস হচ্ছে মহাভারত। তাহলে মহাকবি কালিদাস তার যে শ্রেষ্ঠ নাটক অভিজ্ঞান শকুন্তলম নাটক, সেই অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে দুর্বাশস অভিশাপ এই অংশটি নেওয়া হয়েছে। এবারে কোশ্চেনও আসতে পারে যে কালিদাস কতগুলি নাটক রচনা করেছিলেন। কালিদাস তিনটি নাটক রচনা করেছিলেন, মনে রাখবে তোমরা, তোমাদের কিন্তু এটা লাগবে। কালিদাস তিনটি নাটক রচনা করেছিলেন, কি কি? মালবিকাগ্নি

0: বিক্রম, বিক্রম উর্বশীয়ম এবং অভিজ্ঞান শকুন্তলম। অভিজ্ঞান শকুন্তলমের সাতটি অঙ্ক, সাতটি অঙ্কের মধ্যে চতুর্থ অঙ্ক, সেই চতুর্থ অঙ্কের একটা ছোট্ট অংশ হচ্ছে এই দুর্বাসস অভিশাপ। কালিদাস সম্বন্ধে আমরা মোটামুটি সবাই জানি যে সংস্কৃত সাহিত্যের ইতিহাসের একজন উজ্জ্বল নক্ষত্র হচ্ছে মহাকবি কালিদাস, যাকে বাণীর বরপুত্র বলা হয়। তার পরিণত বয়সের রচনা এই অভিজ্ঞান শকুন্তলম। আমরা টেক্সটে চলে যাচ্ছি, আমাদের মূল শ্লোক যেখান থেকে আরম্ভ হচ্ছে দুর্বাসস অভিশাপের পাঠ্যাংশ, সেইখানে আমরা চলে যাচ্ছি। দেখো, যখন মঞ্চে কোনো নাটক অভিনীত হয় তখন আমাদেরকে সেটা একটুখানি কল্পনা করে নিতে হয় যে মঞ্চের নাটকের সামনে আমাদের নাটকীয় পাত্রপাত্রী যারা আছে সেই জিনিসটা আমাদেরকে কল্পনা করে নিতে হবে। তো তোমরাও যদি এই জিনিসটা কল্পনা করে নাও তাহলে এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। প্রথমেই কি বলছে দেখো, ব্র্যাকেটের মধ্যে কি লেখা আছে, ততহ প্রবিশতঃ কুসুমাবচয়ং নাট্যয়ন্তৌ সখৌ। এইখানেই কিন্তু কোশ্চেনটা, প্রথম এক একটা লাইন ধরে কিন্তু তোমাদেরকে পড়তে হবে, এবং শর্ট কোশ্চেনের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো, ততহ প্রবিশত, তত হচ্ছে একটা অব্যয় তোমরা জানো, ততহ মানে তারপর, প্রবিশতহ মানে মঞ্চে দুজন প্রবেশ করলো, কুসুমা বচয়ম পুষ্প চয়ন, কুসুমা কুসুম শব্দের অর্থ কি পুষ্প, এবং এটার কিন্তু সংস্কৃত প্রতিশব্দও আসে, সেটা হচ্ছে পুষ্প। নাট্যয়ন্তৌ সখৌ, এই দুটোই কিন্তু দ্বিবচনে ব্যবহার করা হয়েছে, যেহেতু দুজন সখী এখানে প্রবেশ করেছে। কে সেই দুজন সখী? শকুন্তলার দুজন সখী অনসূয়া এবং প্রিয়ংবদা। এটাও কিন্তু শর্ট কোশ্চেনের জন্য তোমাদের ইম্পর্টেন্ট, এটা নোট করে রাখবে। অনসূয়া এবং প্রিয়ংবদা এই হচ্ছে দুজন সখী, সেই জন্য এখানে সখৌ এই পদটি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে সখৌ পদে কাকে বোঝানো হয়েছে যদি কোশ্চেন আসে, যেহেতু তোমাদের MCQ আসবে তাই বারবার বলে দিচ্ছি এই শর্ট কোশ্চেনগুলো, যে সখৌ পদে কাকে বোঝানো হয়েছে, সেখানে ধরো অপশন দেওয়া থাকলো, সেইখানে অপশন কিন্তু হবে অনসূয়া এবং প্রিয়ংবদা। অনসূয়া নয় কিন্তু, যে ভুলটা তোমরা ছাত্রছাত্রীরা করো সেটা কিন্তু করবে না, অনসূয়া। ঠিক আছে, অনসূয়া এবং প্রিয়ংবদা, শকুন্তলার দুই সখী। এইবার তারপরে কি বলছে, এবার অনসূয়া বলছে দেখো, হলা প্রিয়ংবদে যদ্যপি গান্ধর্বেন বিবাহ বিধিনা নিবৃত্ত কল্যাণা শকুন্তলা অনুরূপ ভর্তি গামিনী সংবৃত্তা ইতি নিবৃতম মে হৃদয়ম তথাপি এতাবৎ চিন্তনীয়ম। অনসূয়া বলছে যে তার বন্ধু অর্থাৎ তার সখী প্রিয়ংবদাকে বলছে যে যদিও গান্ধর্ব মতে শকুন্তলা তার যোগ্য স্বামী লাভ করেছে, আমার মনে আনন্দও হচ্ছে, তবুও কিন্তু এই বিষয়ে আমার দুশ্চিন্তা থেকে যাচ্ছে।
1: ম্যাম, একটা কোশ্চেন জিজ্ঞাসা করার ছিল যে এখানে ওর বিবাহ হয়েছে গান্ধর্ব বিবাহ।
0: হ্যাঁ, গুড কোশ্চেন। গান্ধর্ব বিবাহ হচ্ছে, মনুসংহিতাতে আট প্রকার বিবাহের উল্লেখ আছে, তার মধ্যে গান্ধর্ব বিবাহ হচ্ছে, আমি বলতাম এটার সম্বন্ধে ডিটেলসে, খুব ভালো লাগলো তুমি কোশ্চেন করলে। গান্ধর্ব বিবাহ হচ্ছে এক প্রকার বিবাহ যা মনুসংহিতাতে আলোচনা করা হয়েছে, অর্থাৎ এই বিবাহের মাধ্যমে পাত্র এবং পাত্রী দুজনকে পছন্দ করে এবং মাল্যদানের মাধ্যমে নিজেদেরকে স্বামী স্ত্রী রূপে গ্রহণ করে, এই হচ্ছে গান্ধর্ব বিবাহ। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এই পুরো নাটকটার মধ্যে মেন পার্ট হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম নাটক, যেহেতু প্রথমে আমি বলেছি, তাহলে নায়িকা হচ্ছে শকুন্তলা এবং নায়ক হচ্ছে হস্তিনাপুরের রাজা দুষ্যন্ত, আমরা একটু পরেই পাব, এবং আমি গল্পটার সম্বন্ধে একটুখানি আলোচনাও করে নিই। এই প্রসঙ্গে যখন তুমি বললে যে অনসূয়া এবং প্রিয়ংবদা হচ্ছে শকুন্তলার দুই সখী, শকুন্তলা মহর্ষি কর্ণ হচ্ছে পালক পিতা, মানে মহর্ষি কর্ণ এই অনসূয়া প্রিয়ংবদা এবং শকুন্তলাকে আশ্রমে পালন করেছেন। শকুন্তলার অরিজিনাল বাবা মা হচ্ছে বিশ্বামিত্র ঋষি এবং অপ্সরা মেনকা, তার ঔরসে জন্মগ্রহণ করেছেন শকুন্তলা। এবার শকুন্তলা, অনসূয়া এবং প্রিয়ংবদা আশ্রমে বড় হয়েছে এবং আশ্রমের পরিবেশেই বড় হয়েছে, এবং তার ফলে কি হয়েছে, শহরের কুটিলতা জটিলতা এগুলো থেকে তারা অনেকটাই দূরে থাকে, এবং দুষ্যন্ত সেই সময় কোনো একটা কারণে মহর্ষি কর্ণের আশ্রমে এসে উপস্থিত হন, এবং সেই সময় তাদের মধ্যে প্রেম শুরু হয়, যেটাকে বলা হয় লাভ এট ফার্স্ট সাইট। দুষ্যন্তকে দেখেই এবং শকুন্তলাকে দেখে একে অপরের পছন্দ হয় এবং তারা দুজনে প্রেমে আবদ্ধ হয়। তারপরে গান্ধর্ব মতে তারা বিবাহ সম্পন্ন করেন, কিন্তু এই পুরো ব্যাপারটা তার দুই সখী অনসূয়া এবং প্রিয়ংবদা ছাড়া আর কেউ জানত না আশ্রমে। তো সেই কারণেই এইখান থেকে যে নাটকটা শুরু হচ্ছে, তোমরা অর্ধেকটা থেকে পড়ছো, এখানে তারা চিন্তা করছে যে তারা ফুল তুলছে, এবং ফুল তুলতে তুলতে অনসূয়া এবং প্রিয়ংবদা নিজেদের মধ্যে গল্প করছে যে বিয়েটা তো হয়ে গেল গান্ধর্ব রীতিতে, কিন্তু তবুও আমার চিন্তা হচ্ছে। কাকে নিয়ে চিন্তা হচ্ছে? দুষ্যন্তকে নিয়ে চিন্তা হচ্ছে। কেন চিন্তা হচ্ছে এইবার আমরা এখানে পড়ব। কি বলছে, যে প্রিয়ংবদা অনসুয়ার ওই দুশ্চিন্তা শুনে জিজ্ঞেস করছে, কথমিব, কীরকম, কেন তোমার এত দুশ্চিন্তা হচ্ছে? অনসুয়া বলছে, অদ্য স মানে সেই রাজা, অর্থাৎ স রাজর্ষি অর্থাৎ রাজা দুষ্যন্ত, অদ্য স রাজর্ষি ইষ্টিম পরিসমাপ্য ঋষিভি বিসর্জিত আত্মন নগরম প্রবিশ্য অন্তঃপুর সমাগত ইতগতম বৃত্তান্তম স্বরতি বা ন বা ইতি। অর্থাৎ দুষ্যন্ত তার যজ্ঞ পরিসমাপ্ত করে ঋষিদেরকে বিদায় দিয়ে তার নিজের নগরে অর্থাৎ হস্তিনাপুরে ফিরে গেছেন এবং অন্তঃপুর চারিণীদের সঙ্গে মিলিত হয়ে তার যে এই ঘটনা মনে থাকবে কি থাকবে না, কারণ দুষ্যন্ত বিবাহিত এবং সেখানে তার রাজমহিষীরা আছেন, তো সেখানে গিয়ে এই শকুন্তলার কথা আর মনে রাখবে কি না তার চিন্তা হচ্ছে। কার চিন্তা হচ্ছে? অনসুয়ার। এবং সে সেই চিন্তাটা প্রিয়ংবদাকে জানাচ্ছে। প্রিয়ংবদা তার কথা শুনে বলছে, বিশ্রদ্ধা ভব। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন, তোমাদের কোশ্চেন আসতে পারে বক্তাকে, বিশ্রদ্ধা ভব অর্থাৎ নিশ্চিন্ত হও, নহি তাদৃশা আকৃতি বিশেষা গুণ বিরোধনা ভবন্তি। এই লাইনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে সুন্দর চেহারার বিশিষ্ট যে ব্যাপারটা, মানে দুষ্যন্তের যে সুন্দর চেহারা, সেই রকম সুন্দর চেহারার মানুষ এতটা গুণবিরোধী কাজকর্ম করতে পারে না। অর্থাৎ মানুষের বলেন, আমরাও এই কথাটা দেখবে ইংলিশেও এই কথাটা আমরা বলি যে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ দ্য মাইন্ড, অর্থাৎ মানুষের মুখ দেখে অনেক কিছু আমরা বুঝতে পারি। তাই দুষ্যন্তের মধ্যেও ওই রকম একটা ব্যাপার আছে যে এত সুন্দর রাজপুরুষ, সুদর্শন পুরুষ এবং তার গুণ যতটুকু আমরা দেখেছি, আমার মনে হয় না যে গুণবিরোধী না, অর্থাৎ ও গিয়ে যে ভুলে যাবে অন্তঃপুর চারিণীদের সাথে মিলিত হয়ে শকুন্তলাকে ভুলে যাবে, এরকম কোনো কিছু হতে পারে না। প্রিয়ংবদা বলছে, এই পুরো ঘটনাগুলোই কিন্তু প্রিয়ংবদা বলছে, কাজেই এই লাইনগুলো কিন্তু মনে রাখবে যে বক্তাকে। কিন্তু তাতহ, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু তাতহ ইদানিম ইমম বৃত্তান্তম শ্রুত্বা ন জানে কিম প্রতিপৎসতে ইতি। অর্থাৎ তাতো মানে এখানটাতে বলা হচ্ছে কি, মহর্ষি কর্ণকে, যে কর্ণ তাদের পালক পিতা, শকুন্তলাকে ছোট থেকে বড় করেছে, সেই পালক পিতা এই ঘটনাটা শুনে, কারণ এর যে বিবাহ হয়েছে গন্ধর্ব মতে যে দুষ্যন্ত শকুন্তলার বিবাহ হয়েছে এটা কিন্তু কেউ জানতো না, তো সেই ঘটনাটা যখন তার বাবা জানবে তখন কিভাবে তার রিয়াকশন হবে, কি বলবে, সেই ঘটনাটার জন্যই তারা বলছে যে না জানি এই ঘটনা শুনে তিনি কি মনে করবেন। ঠিক আছে, এরপরে দেখো, আচ্ছা দুটো কথা বলে দিই এই ক্ষেত্রে, শকুন্তলা এই যে নামটা আমরা পেলাম, তাহলে আমরা যদি দুর্বাসস অভিশাপের নায়িকার সম্বন্ধে আমরা কি পাচ্ছি, নায়িকাকে শকুন্তলা, আচ্ছা আর নায়ক হচ্ছে দুষ্যন্ত, এবং শকুন্তলা আর যে দুই প্রিয় সখী, সেই দুই প্রিয় সখীর নাম অনসুয়া এবং প্রিয়ংবদা। ঠিক আছে, এই কটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, তাদের যে বিবাহ হয়েছিল সেটা কি হয়েছিল, গান্ধর্ব মতে তাদের বিবাহ হয়েছিল, এটাও মনে রাখবে। একটুখানি বলে দিই, অনসুয়া শব্দের অর্থ হচ্ছে যে যে নারীর মনে কোনো হিংসা নেই, ঠিক আছে, অসুয়া। আর প্রিয়ংবদা মানে হচ্ছে যে সবসময় প্রিয় কথা বলে। আর শকুন্তলার এই নামের অর্থ, সে শকুন্তলাকে বিশ্বামিত্র এবং মেনকার ঔরসে যখন তার জন্ম হয়, তার জন্মের পরে তাকে মা তার পরিত্যাগ করে বনে, সেই বনে সে শকুন্ত অর্থাৎ পাখিদের দ্বারাই তাকে রক্ষা করা হয়েছিল বলে তার নাম হয়েছিল কিন্তু শকুন্তলা। ঠিক আছে, আর দুষ্যন্ত হচ্ছে এই নাটকের নায়ক, যিনি হস্তিনাপুরের রাজা, এটাও মনে রাখবে। মৃগয়াতে এসে তিনি কিন্তু মহর্ষি কর্ণের আশ্রমে উপস্থিত হন এবং সেখানেই শকুন্তলার সঙ্গে তার প্রণয় এবং বিবাহ হয়। আর গান্ধর্ব বিবাহের কথা আমি বললামই, যে আট প্রকার বিবাহের উল্লেখ পাওয়া যায়, তার মধ্যে এক প্রকার বিবাহ হচ্ছে গান্ধর্ব বিবাহ। ঠিক আছে, এবার পরেরটা দেখো, অনসুয়া বলছে, যথা অহম পশ্যামি তথা তস্য অনুমতম ভবেত। অর্থাৎ আমি যেমন ভাবছি তাতে তার অনুমতি হওয়া উচিত, তা কার অনুমতি হওয়া উচিত, এখানে মহর্ষি কর্ণের কথা বলছে, যে কারণ আগের লাইনে আমরা কি পড়লাম যে মহর্ষি কর্ণ এটাকে মেনে নিবে কিনা সেই বিষয়ে তাদের সংশয় আছে, তাই তারা ভাবছে যে তার অনুমতি হবে কিনা, তখন অনসুয়া বলছে যে না, আমি যেরকম ভাবছি তাতে তার অনুমতি হওয়া উচিত। প্রিয়ংবদা বলছে, কথমিব, কিভাবে? অনসুয়া বলছে, গুণবতে কন্যাকা প্রতিপাদনিয়া অয়ম তাব তাতস্য প্রথম সংকল্প। এটাও খুব ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন করবে, তোমরা বাড়িতে পড়বে ভালো করে, তাতস্য প্রথম সংকল্প। তাত শব্দে কিন্তু মহর্ষি কর্ণকে বলা হয়েছে, বোঝানো হয়েছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। এবং প্রথম সংকল্প অর্থাৎ প্রত্যেকটা পিতার একটা সংকল্প অর্থাৎ ইচ্ছা থাকে যে একটা সুযোগ্য পাত্রে তার কন্যাকে সম্প্রদান করবে, গুণবান পাত্রে তার কন্যাকে সম্প্রদান করবে। সেই ক্ষেত্রে এখানেও তাই বলছে যে গুণবতে কন্যাকা প্রতিপাদনিয়া অয়ম তাব তাতস্য প্রথম সংকল্প। অর্থাৎ গুণবান পাত্রেই কন্যাকে সম্পাদন করা, এটাই ছিল কিন্তু মহর্ষি তাত অর্থাৎ কর্ণের একমাত্র এবং প্রথম সংকল্প। এবং তারপরে কি বলছে, তাম যদি দৈবম এব সম্পাদয়তি। দৈবম মানে এটা যখন নিজেই হয়ে যাচ্ছে, অর্থাৎ ভগবান ঈশ্বর যখন নিজেই এটাকে পূরণ করছেন, ননু অপ্রয়াসন কৃতার্থ গুরুজন, তাই সমস্ত মানে দৈবই যখন এটা করে দিচ্ছে তখন গুরুজন সেখানে তাকে ধন্য, মানে গুরুজনরা নিজেরাই সেখানে ধন্য হয়ে যাচ্ছে। এবার প্রিয়ঙ্গদা বলছে পুষ্পভাজনম, পুষ্পভাজনম মানে কি বলতো, ফুলের সাজি। পুষ্পভাজনম বিলক্ষ সখী অবচিতানি বলিকর্ম পর্যাপ্তানি কুসুমামি, মানে অনেক পুজোর জন্য ফুল তোলা হয়েছে। অনসুয়াকে বলছে, অনসুয়া বলছে এবার ননু প্রিয় সখ্যা শকুন্তলায়া সৌভাগ্য দেবতা অর্চনীয়া, বলছে না না প্রিয় সখী শকুন্তলার ভাগ্য দেবতার জন্যও তো ফুল লাগবে। এবার প্রিয়ঙ্গদা বলছে যুজ্জতে, অর্থাৎ ঠিক ঠিক ইতি তত এব কর্ম অভিনয়ত, অর্থাৎ এই কার্য করতে করতেই তারা ফুল তুলতে লাগলেন আবার, ঠিক আছে। এবার কি বলছে, ঠিক সেই সময় যখন ফুল তুলছে সেই সময় নেপথ্যে, অর্থাৎ আমরা পুরোটা এটা কিন্তু একটা মঞ্চে অভিনয় যে করছে সেটা আমরা কল্পনা করে নিচ্ছি, এবার তারা পেছন থেকে শুনতে পাচ্ছে অয়ম অহং ভো, অর্থাৎ একটা জোরে একটা আওয়াজ শুনতে পাচ্ছে, অর্থাৎ আমি এসেছি, অয়ম অহং ভো, এই যে আমি। অনসুয়া বলছে কর্ণদত্ত, অর্থাৎ মানে কানটা দিয়ে মানে শুনছে এরকম এরকম ভাবে বলছে সখী অতিথিনাম ইব নিবেদিতম, বলছে সখী মনে হচ্ছে কোনো একটা অতিথির আগমন হয়েছে। প্রিয়ঙ্গদা বলছে ননু উটজ সন্নিহিতা শকুন্তলা আত্মগতম অদ্য পুনঃহৃদয়ন অসন্নিহিতা, বলছে ওখানে তো শকুন্তলা আছে, কুটিরে শকুন্তলা আছে, উটজ শব্দের অর্থ হচ্ছে শকুন্তলা, ঠিক আছে মনে রাখবে, কুটিরে শকুন্তলা আছে কিন্তু আজ আবার সে খুব অন্য মনস্ক, তার মানে তার মন নেই তার কাছে, তারা বলছে কিন্তু তারা জানে শকুন্তলার মনের অবস্থা কীরকম, মানে বন্ধু তো সেই না যে আমাদের মনের কথা বুঝতে পারবে, যে আমাদের পরিস্থিতি বুঝতে পারবে, যাকে কিছু বলার প্রয়োজন হবে না তাও সে আমাদেরকে বুঝতে পারবে। তাই অনসুয়া এবং প্রিয়ঙ্গদা হচ্ছে শকুন্তলার প্রিয় সখী, যারা শকুন্তলার অবস্থাটা বুঝতে পারছে যে বিয়ের পরেই তাকে তার স্বামী ছেড়ে চলে গেলেন এবং শকুন্তলা তার নিজের মধ্যে নেই, যদিও এখানে অতিথি সৎকারের ভার শকুন্তলার উপরেই ন্যস্ত ছিল। এরপর কি বলছে, অনসুয়া বলছে ভবতু থাক অলম, অর্থাৎ দরকার নেই, এতাদভি কুসুময়ী ইতি প্রস্থিতে, মানে যথেষ্ট ফুল হয়ে গেছে এবার চলো আমরা চলি। এই কথা বলতে বলতেই ওই যে বাইরে আওয়াজ শুনেছিল অয়ম অহম ভো, অর্থাৎ আমি এসেছি, তারপরেই তারা শুনতে পাচ্ছে চিৎকার একটা নেপথ্যে, কি শুনতে পাচ্ছে, আহ অতিথি পরিভাবিনী বিচিন্তয়ন্তি ইয়মনন্ন মানুষ তপধনং বেচ্ছি ন মাম উপস্থিতম স্বরিস্বতী তাং ন সবোধিত উপিসন কথাং প্রমত্ত প্রথমং কৃতামিব, এইরকম একটা শ্লোকের আওয়াজ তারা শুনতে পেলো, অর্থাৎ মানে কি, আহ অতিথি পরিভাবিনী, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন, হ্যাঁ অতিথি পরিভাবিনী শব্দে কাকে বোঝানো হয়েছে, শকুন্তলাকে বোঝানো হয়েছে মনে রাখবে, কে বলছে কথাটি এখনই বলবো আমি, কে বলছে কথাটি, বলছে বিচিন্তয়ন্তি ইয়মনন্য মানসা, অর্থাৎ তুমি এক মনে যাকে নিয়ে তুমি চিন্তা করছো এবং যার কথা চিন্তা করতে করতে আমার মতো তপস্বীকে তুমি অবজ্ঞা করলে, পাগল যেমন তার নিজের প্রলাপ মনে রাখতে পারে না, সে কি বলেছে সেটা তার মনে থাকে না, ঠিক সেরকমই তোমাকেও তোমার কথা মনে করিয়ে দিলেও সে কিন্তু তোমাকে আর চিনতে পারবে না, অর্থাৎ তাকে একটা অভিশাপ দিল যে তুমি যার কথা চিন্তা করতে করতে আমার মতো তপস্বীকে অবজ্ঞা করলে সেই মানুষটাকে চিনিয়ে দিলেও সে কিন্তু আর তোমাকে চিনতে পারবে না, এইরকমই একটা কথা বলে সে বেরিয়ে যাচ্ছে। এবার কে বলছে কথাটি, বলছে কিন্তু মহর্ষি দুর্বাসা, যিনি আমাদের এই সংস্কৃত তোমার সাহিত্যে প্রচণ্ড ক্রোধী এবং রাগী ঋষি বলে কথিত, এর বিশেষণটা আবার পরের শ্লোকে আছে আমি বলে দেব, যে মহর্ষি দুর্বাসা তিনি আহ অতিথি পরিভাবিনী অর্থাৎ শকুন্তলাকে অভিশাপ দিয়ে চলে যাচ্ছে, কেন, কারণ শকুন্তলার অতিথি সৎকারের ভার তার উপরে ছিল, মহর্ষি কর্ণ তাকে দিয়ে গেছিল এবং অতিথি দেব ভব, আমরা জানি অতিথি দেব ভব, অর্থাৎ অতিথি আমাদের কাছে দেবতার সমান, সেই অতিথি যখন এসেছে তখন তার যথাযোগ্য সম্মান তিনি পাননি, তাই তিনি রাগের বশে এইরকম একটা অভিশাপ দিয়েছিলেন, ঠিক আছে। এরপর কি বলছে দেখো, হা ধিক, এই এটা তো তারা শুনতে পাচ্ছে, অনসুয়া এবং প্রিয়ঙ্গদা শুনতে পাচ্ছে ফুল তুলতে তুলতে, এবং শুনতে পেয়ে বলছে হা ধিক মানে সর্বনাশ হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল, অপ্রিয়মেব সংবর্তম, হ্যাঁ কস্মিনোপি পূজা হে অপরাধা শূন্য হৃদয়া শকুন্তলা, আন্ডারলাইন করে রাখবে কথাটা শূন্য হৃদয়া, হ্যাঁ শকুন্তলাকে শূন্য হৃদয়া বলা হয়েছে, মানে তার মন তার কাছে নেই, বলছে কোনো পূজনীয় ব্যক্তির কাছে অন্যমনস্কা শকুন্তলা কিন্তু অপরাধ করল, এবার সামনের দিকে তাকিয়ে দেখছে কাকে কাকে অবহেলা করলো, তখন বলছে ন খুলু জসমিন কস্মিন উপে, এ তো যে সে মানুষ নয়, এসো দুর্বাসা সুলভ কোপ হো মহর্ষি, এ তো হচ্ছে দুর্বাসা, মহর্ষি দুর্বাসা সুলভ কোপ, শব্দে কাকে বোঝানো হয়েছে? মহর্ষি দুর্বাসাকে বোঝানো হয়েছে। অর্থাৎ শূলপকূপ শব্দের অর্থ কি? যিনি সহজেই রেগে যান বা অল্পতেই রেগে যান। ঠিক আছে। তথা সপ্তা বেগবত উৎফুল্লয়া দুর্বারয়া গত্তা প্রতি নিবৃত্ত কো অন্য হুতা বহা দুগ্ধ দুগ্ধং প্রভবতী। অর্থাৎ এইরকম অভিশাপ দিয়েই তিনি একদম দ্রুত গতিতে ফিরে যাচ্ছেন, মানে কোনো দিকে আর তাকাচ্ছেন না, অভিশাপ দিয়েই তিনি বেরিয়ে যাচ্ছেন। অনসুয়া কি বলছে? গচ্ছ পাদয় প্রণম্য নিবর্ত এনং।

0: যাবৎ অর্ঘম উদকম উপকল্পয়ে আমি, বলছে তুমি তাড়াতাড়ি যাও, তুমি গিয়ে তাকে পায়ে ধরে যেভাবেই হোক আটকাও, আমি জল অর্থাৎ অর্ঘ এইগুলোর ব্যবস্থা করছি, পা ধোয়ার জল অর্ঘ এগুলোর ব্যবস্থা করছি। এবার প্রিয়ংবদা কি বলছে, তথা ইতি নিষ্ক্রান্তা, অর্থাৎ ঠিক আছে, এটা বলে তিনি বেরিয়ে গেলেন। অনসূয়া কি বলছে, পদান্তরে স্খুলিতং নিরুপ্য, অর্থাৎ এত উদ্বিগ্ন তারা যে চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। অহ আবেগ স্খলিতয়া গত্তা প্রভষ্টং মম অগ্রহস্তাৎ পুষ্পভাজনম ইতি পুষ্পচয়ং রূপয়তি, অর্থাৎ তার হাত থেকে ফুলের সাজিটি পড়ে গেল। তারা ফুল তুলছিল সৌভাগ্য দেবতা অর্চনের জন্য এবং তাদের হাত থেকে সাজিটি পড়ে গেল এবং তারপরে তারা ফুল তোলার অভিনয় করতে লাগলেন। এরপরে এরপরে প্রিয়ংবদা গেছে, গিয়ে তাকে কি বলছে, সখি প্রকৃতি বক্র স কস্য অনুনয়ম প্রতি গৃহাতি কিম অপি পুনঃ সানুক্রশহ কৃত। এবার বলছে যে সখি স্বভাব কুটিল তিনি কারো অনুরোধ শোনেন না। দেখো দুটো কিন্তু বিশেষণ আমরা পেলাম, দুর্বাসার যে দুটো বিশেষণ আমরা পেয়েছি, একটা হচ্ছে সুলভ কোপ আর একটা হচ্ছে প্রকৃতি বক্র, ঠিক আছে, এই দুটোই নোট করে রাখবে। প্রকৃতি বক্র শব্দের অর্থ হচ্ছে কুটিল স্বভাব এবং সুলভ কোপ শব্দের অর্থ হচ্ছে যিনি অল্পতেই রেগে যান, মানে তিনি কারো অনুরোধ শোনেন না তবুও তাকে কিছুটা শান্ত করতে পেরেছি। তাহলে কে গেছিল দুর্বাসাকে শান্ত করার জন্য, প্রিয়ংবদা, তাই তো, প্রিয়ংবদা গেছিল। আচ্ছা এবার অনসূয়া বলছে, সস্মিতম হেসে তস্মিন বহু এতৎ অপি তৎকথয় কথম তয়া প্রসাদিত, বলছে তুমি বলো বলো কি করে তুমি তাকে প্রসন্ন করলে। প্রিয়ংবদা বলছে, যদা নিবর্তিতুম ন ইচ্ছতি তদা বিজ্ঞাপিত ময়া ভগবান প্রথম ইতি প্রেক্ষ অভিজ্ঞাত তপ প্রভাবস্য দুহিত্রী জনস্য ভগবতা এক অপরাধ মর্ষয়িতব্য ইতি। অর্থাৎ বলছে যে যখন কোনো কিছুতেই তাকে আমি শান্ত করতে পারছি না, কোনো মতেই তিনি ফিরতে চাইছেন না, তখন আমি বললাম ভগবান শকুন্তলা আপনার মেয়ের মতো, সে আপনার তপস্যার শক্তি সম্পর্কে কিছুই জানেন না, এটি তার প্রথম অপরাধ বিবেচনা করে আপনি ওকে ক্ষমা করুন। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, এবার তাহলে আমরা যে শর্ট কোশ্চেনগুলো যেগুলো বলছি সেগুলো মনে রাখবে, ঠিক আছে। এবার কি বলছে, তত তত, আচ্ছা তারপর তারপর, এবার অনসূয়া আবার জিজ্ঞেস করছে যে কি হয়েছে তারপরে বলো। প্রিয়ংবদা বলছে, তত মে বচনম অন্যথা ভবিতুম ন অর্হতি, বলছে আমার বচন তো কখনো অন্যথা হতে পারে না, আমি যখন অভিশাপ দিয়েছি তখন আমার কথা তো কখনো ব্যর্থ হবে না। কিন্তু অভিজ্ঞান ভরণ দর্শনেন অভিশাপ নিবর্তিষ্যতে ইতি মন্ত্রয় মান স্বয়মেব হি অন্তর্হিত, বলছে কিন্তু যদি মনে করিয়ে দিতে পারে এমন কোনো স্মারক অলঙ্কার দেখাতে পারলেই অভিশাপ মুক্ত হবে। এই কথা বলতে বলতেই তিনি অন্তর্হান হলেন, অর্থাৎ তিনি চলে গেলেন। দেখো এই নাটকটার নামই হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, তারই একটা অংশ তোমরা এখানে পড়ছো। তাহলে শকুন্তলা শব্দের অর্থ আমরা বুঝে গেছি যে নায়িকাকে কেন্দ্র করে একটা জিনিসের নামকরণ হয়, বা যে কোনো জিনিসেরই একটা বিষয়বস্তু বা নায়ক নায়িকা ঘটনাকে কেন্দ্র করে নাটকের বা গল্পের নামকরণ হয়, সেক্ষেত্রে নামকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে অভিজ্ঞান কথাটা ব্যবহার করা হয়েছে। অভিজ্ঞান শব্দের অর্থ কি, অভিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে স্মারক চিহ্ন বা অলংকার, ঠিক আছে। এই অলংকারটা কি, এই অলংকারটা কি আমরা এখন জানতে পারবো, অলংকারটা কোথায় পেল, কে দিল। এবার অনসূয়া কি বলছে, সক্ষম ইদানিম আশ্বসিতুম, যাক বাবা কিছুটা আশ্বস্ত হলাম, শান্তি পেলাম, এরকম একটা ব্যাপার। অস্তিতেন রাজর্ষিণা সংপ্রস্থিতেন স্বনাম ধ্যাঙ্কিত অঙ্গুলিয়কম স্মরণীয় মিতি স্বয়ং পিনধ্বম, কি বলছে, অর্থাৎ রাজর্ষি কে, সে রাজর্ষি বলো দেখি, রাজা দুষ্যন্ত, হ্যাঁ রাজা দুষ্যন্ত হচ্ছে রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি, ঠিক আছে। রাজর্ষি দুষ্যন্ত নিজের নাম লেখা আংটি শকুন্তলাকে পরিয়ে দিয়েছিলেন যাবার সময়, তাই সেই কথাটা শুনে, মানে যখন বললেন যে কোনো স্মারকচিহ্ন যদি দেখাতে পারে তাহলে সেই অভিশাপটা নিবৃত্ত হয়ে যাবে, তখনই অনসূয়া বলল যাক কিছুটা আশ্বস্ত হলাম, দুষ্যন্ত যাওয়ার সময় নিজের নাম লেখা একটি আংটি তাকে পরিয়ে দিয়ে গেছিল, কাকে, শকুন্তলাকে পরিয়ে দিয়ে গেছিল, সেটাতেই শকুন্তলার অভিশাপ মুক্ত হবে। তস্মিন স্বাধীন উপায়া শকুন্তলা ভবিষ্যতি, অর্থাৎ এটাতেই তার অভিশাপ মুক্ত হবে, ঠিক আছে। তাহলে যদি কোশ্চেন আসে যে অভিজ্ঞান স্বরূপ এখানে কি ব্যবহার করা হয়েছে, তাহলে কি হবে,
1: আংটি,
0: আংটি, কার আংটি, দুষ্যন্তর। নেক্সট, এবার প্রিয়ংবদা বলছে, সখি এহি দেব কার্যম তাবদশা নিবর্তয়াব ইতি পরিক্রামত, কি বলছে, সখি এসো আমরা এবার পুজোর কাজ করি তাহলে, এবার এইভাবে আমরা নিজেদের কাজগুলো শেষ করি, কারণ তারা পুজোর ফুল তুলছিল। প্রথমে আমরা আলোচনা করেছি যে তাহলে এবার এসো আমরা দুজনে পুজোর কাজটা শেষ করি, এবার ইতি পরিক্রামত, এই বলে তারা দুজনে এগিয়ে গেলেন। প্রিয়ংবদা বলছে, অবলোক্য কাকে দেখাতে বলছে? শকুন্তলাকে। অনসূয়ে পশ্চাতাবত, তার দিকে তাকাও, দেখো। কার দিকে তাকাতে বলছে? শকুন্তলার দিকে, যে দেখো তার অবস্থা দেখো। বাম হস্ত উপহিত বদনা লিখিত বেব প্রিয় সখী, বলছে বাম হাত গালের উপরে রেখে সে একেবারে একটা মানে ছবির মতো বসে আছে, তার কোনো দিকে কোনো হুঁশ দিশা নেই যে কি হচ্ছে। ভর্তিগত চিন্তায়ান আত্মনমপি ন এষা বিভা বয়তি কিং পুনরু আগন্তুকম, কি বলছে যে তাকে দেখো, স্বামীর চিন্তাতে সে নিজেকেই ভাবতে পারছে না, অতিথির কথা আর কি ভাববে। অর্থাৎ তার এমনই অবস্থা যে এত কাণ্ড হয়ে গেল, দুর্বাসা এলো, তাকে অভিশাপ দিল, সে বেরিয়ে গেল, অথচ তার কিন্তু কোনো দিকেই হুঁশ দিশা নেই। ঠিক আছে, অনসূয়া কি বলছে? প্রিয়ংবদে দয় এব ননু নৌ মুখে এসব বৃত্তান্ত তিষ্ঠতু, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, এটা আন্ডারলাইন করে রাখবো। বলছে আমাদের দুজনার ভিতরেই যেন এই বৃত্তান্ত, অর্থাৎ এই ঘটনাটা যেন থাকে, আর যেন কেউ জানতে না পারে। কতটা ভালো বন্ধু হলে পরে এতটা মানুষ উপলব্ধি করতে পারে। কেন বলছে এই কথাটা, কে বলছে কথাগুলো, এই বক্তার কোশ্চেনও কিন্তু আসবে। অনসূয়া বলছে, রক্ষিতব্বা খলু প্রকৃতি পেলোবা প্রিয় সখী, প্রকৃতি পেলোবা কথাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবে। প্রকৃতি পেলোবা শব্দে কিন্তু এখানে শকুন্তলাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ প্রকৃতির মতো সে কোমল, প্রকৃতি অর্থাৎ এতটাই কোমল নরম যে তার প্রিয় সখীকে কিন্তু এই ঘটনাটা যদি জানতে পারে তাহলে তাকে রক্ষা করা যাবে না। তাই বলছে কোমল স্বভাব প্রিয় সখীকে আমাদেরকেই রক্ষা করতে হবে, তাই এই বৃত্তান্তটা যেন আমাদের দুজনার মধ্যেই থাকে। ঠিক আছে, প্রিয়ংবদা কি বলছে? কো নামোষ্ণ উদকেন নব মালিকাং সিঞ্চতি, অর্থাৎ উদক শব্দের অর্থ কি? উদক শব্দের অর্থ হচ্ছে জল। বলছে কে গরম জল, উষ্ণ জল দিয়ে, কো নাম উষ্ণ উদকেন নবমালিকাং সিঞ্চতি, কে উষ্ণ জল দিয়ে নবমালিকা অর্থাৎ ছোট্ট চারা গাছকে সিঞ্চন করতে চায়। অর্থাৎ আমরা যদি কোনো ছোট চারা গাছ লাগাই, ছোট চারা গাছ রোপণ করি, তাহলে কি সেখানে আমরা তাকে গরম জল ঢালবো? কখনোই ঢালবো না। সেই গরম জল আমরা কি ঢালতে পারবো না? অর্থাৎ এখানে আমরা একটু আগেই পড়লাম যে প্রকৃতি পেলব বলা হয়েছে শকুন্তলাকে, তাই শকুন্তলা একদম ছোট্ট চারা গাছের মতো নরম, তাই কখনোই আমরা এই কথাটা বলে তাকে কষ্ট দেব না বা তাকে মেরে ফেলবো না, তাই জন্যই কথাটা বলা হচ্ছে যে প্রকৃতি পেলবা, বুঝেছ? প্রকৃতি পেলবা এবং কো নামোষ্ণ উদকেন, এই লাইনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে যখনই আমি বলে দিচ্ছি যে লাইনগুলো ইম্পর্টেন্ট, সেটার বক্তাকে সেই লাইন সম্পর্কিত জিনিসগুলো এবং শব্দের যে মানে, যেমন উটোজ শব্দের মানে হচ্ছে কুটির, ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোকে কিন্তু নোট করবে এবং পড়বে। যেহেতু তোমাদের অপশন থাকবে, তাই অপশনের জন্য কোনো অসুবিধা হবে না, শুধু টেক্সট ভালো করে পড়বে, গ্রামারগুলো ভালো করে পড়বে। আমি আরেকটু জিনিস আলোচনা করে দিচ্ছি, যে কোশ্চেনগুলো এইখান থেকে আসতে পারে সেই কোশ্চেনগুলো আমি আলোচনা করে দিচ্ছি। যেমন দুর্বাসস্য অভিশাপ, এই পাঠ্যাংশটির উৎস কী বা কোথা থেকে গৃহীত হয়েছে? তাহলে উত্তর কী হবে? অভিজ্ঞান শকুন্তলম থেকে। এই নাটকের রচয়িতা কে? রচয়িতা কালিদাস, মহাকবি কালিদাস, ঠিক আছে। কালিদাসকে কী নামে পরিচিত সংস্কৃত সাহিত্যের ইতিহাসে? বরপুত্র, বাণীর বরপুত্র নামে পরিচিত। অভিজ্ঞান শকুন্তলম কী জাতীয় রচনা? এটি নাটক, ঠিক আছে, মনে রাখবে নাটক। তোমরা জানো নিশ্চয়ই নাটক, ভান, প্রকরণ, এরকম কাব্য, মহাকাব্য অনেক কিছুই থাকে, তো অভিজ্ঞান শকুন্তলম হচ্ছে নাটক। কালিদাস কটি নাটক রচনা করেছিলেন?
1: সাতটি।
0: টোটাল রচনা হচ্ছে কালিদাসের সাতটি, কিন্তু
1: নাটক তিনটি রচনা করেছিলেন।
0: হ্যাঁ, তিনটি নাটক রচনা করেছিলেন। অভিজ্ঞান শকুন্তলম নাটক কোন রসের? একটা জিনিস মনে রাখবে, একটা টিক্স শিখিয়ে দিচ্ছি, যখনই কোনো প্রেমের নাটক থাকবে তখন চোখ বন্ধ করে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা হয় শৃঙ্গার রসাত্মক, ঠিক আছে, মনে থাকবে। এবার শৃঙ্গার কথাটা যদি তোমাদের মনে না থাকে তাহলে মনে রাখবে, আমরা সোলা শৃঙ্গার কথাটা ব্যবহার করি না দুর্গাপুজোর সময়, ঠাকুরকে সাজ দিই, তার মানে কি সাজানো, তাই তো? তো এখানেও কিন্তু তাই শৃঙ্গার রসাত্মক কথাটা মনে রাখবে, শৃঙ্গার রস। হ্যাঁ, আচ্ছা, অঙ্ক সংখ্যা কয়টি, কটি অধ্যায় আছে এখানে? চ্যাপ্টার সাতটি, সাতটি চ্যাপ্টার মানে সাতটি অধ্যায় আছে, অঙ্ক বলা হয়। এই যে দুর্বাসস অভিশাপ, সেটি মানে কোন অঙ্ক থেকে নেওয়া হয়েছে? চতুর্থ অঙ্ক থেকে নেওয়া হয়েছে। আর কি আসতে পারে? শকুন্তলার দুই প্রিয় সখীর নাম?
1: অনসূয়া,
0: প্রিয়ংবদা। গুড, আচ্ছা, আর যে লাইনগুলো তুলে বললাম সেই লাইনগুলো তুলে আসতে পারে এখানে। অভিজ্ঞান হিসেবে কি দেখানো হয়েছে? আংটি, দুষ্যন্তের নামাঙ্কিত আংটি। আচ্ছা, সুলভ কোপ আর প্রকৃতি বক্র, এই দুটি বিশেষণ দুর্বাসা মুনির ক্ষেত্রে প্রযুক্ত হয়েছে, ঠিক আছে? প্রকৃতি পেল বা শকুন্তলার বিশেষণ, কার কোনটা বিশেষণ সেটা মনে রাখবে। আর প্রমত্ত শব্দের অর্থ কি? প্রমত্ত শব্দের অর্থ হচ্ছে উন্মাদ। এছাড়া দুষ্যন্ত এবং শকুন্তলার বিবাহ হয়েছে গান্ধর্ব মতে। এছাড়া তোমরা তো পড়েইছো ফার্স্ট সেমিস্টারে যেরকম কোশ্চেন আসে যে কস্তম্ভ খস্তম্ভ মিলানো বা শূন্যস্থান পূরণ, এগুলো আশা করি তোমরা পারবে এবং টেক্সটগুলো একটু ভালো করে পড়ে নেবে। আর শর্ট কোশ্চেন ওখান থেকে ভেতর থেকে যেরকমভাবে বললাম সেইভাবে পড়লে আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আর একটা কথা বলে দিই কালিদাস সম্বন্ধে, তোমরা নিশ্চয়ই জানো যে বিক্রমাদিত্যের নবরত্ন সভা যে ছিল সেই নবরত্ন সভার অন্যতম শ্রেষ্ঠ রত্ন কিন্তু ছিলেন এই মহাকবি কালিদাস, ঠিক আছে? আর একদম প্রথমে বলেছিলাম যে নাটকের যে তিনটি নাটক মালবিকাগ্নিমিত্রম, বিক্রম উর্বশীয়ম এবং অভিজ্ঞান শকুন্তলম, এই হচ্ছে তিনটি নাটক। ঋতুসংহার এবং মেঘদূত এই দুটো হচ্ছে গীতিকাব্য, আর কুমার সম্ভব রঘুবংশম এই দুটো হচ্ছে মহাকাব্য। টোটাল যদি বলা হয় তাহলে টোটাল এই সাতটি হচ্ছে তোমাদের কালিদাসের সাহিত্য কীর্তি, ঠিক আছে? তাহলে আজকের পড়া আমাদের যে পাঠ্যাংশ যেটা ছিল সেই পাঠ্যাংশ দুর্বাসস অভিশাপও আমরা শেষ করলাম। আশা করি যা আলোচনা হয়েছে ক্লাসের মধ্যে তোমাদের সকলের সুবিধে হবে, এবং যেগুলো নোট করতে বলেছি সেগুলো একটু নোট করে নিও। তাহলে আজকের পাঠ এখানেই শেষ করলাম।
1: থ্যাংক ইউ ম্যাম।
2: এতক্ষণ শুনলেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সংস্কৃত বিষয়ে পাঠদান করলেন শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অসীমা মিশ্র এবং পাঠগ্রহণে ছাত্রী রাখি রায় এবং প্রিয়া ওরাও।

শ্রোতা বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে কথায় সুরে অনুষ্ঠান কিছু কথা ও কিছু গান নিয়ে তৈরি। প্রতিদিনের মতো অনুষ্ঠানের প্রথম ভাগে থাকবে বাংলা ছায়াছবির স্বর্ণযুগের কিছু গান, এবং তার পরের পর্বে বা তার পরের ভাগে থাকবে হিন্দি ছায়াছবির কিছু গান। আজ কিন্তু সকাল থেকেই আমাদের স্থানীয় আবহাওয়া বেশ মেঘলা এবং স্নিগ্ধ বা নরম বলা চলে। মাঝে মাঝে রোদ একটু উঁকি মেরে গেলেও বেশ মেঘলা এবং রোদ মিলিয়েই আবহাওয়া রয়েছে। আর ঠিক এই সময় যদি কাজের ফাঁকে বা আমাদের মন খারাপ থাকলে, যদি মন ভালো করা কিছু গান হয়ে যায় বা গান শুনে নিই, তাহলে মন্দ হয় না। তবে শুধু এই সময়ের জন্যই নয়, গান কিন্তু আমাদের প্রতিদিনের সঙ্গী। প্রতিনিয়ত মন খারাপ বা মন ভালোতে গান শোনা কিন্তু আমাদের থামার নয়। সেই সূত্র ধরেই আমাদের অনুষ্ঠানের প্রথম গান শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে কবিতা ছায়াছবি থেকে শুনুন।

সত্যি তাই, কার না ইচ্ছা হয় বলুন তো যে ডানা মেলে সুনীল আকাশে উড়ে যেতে? আমার তো হয়। আর তার সাথে আমি জানি শ্রোতা বন্ধুদেরও অনেকের হয় যে এই প্রতিদিনের একঘেয়ে জীবন ছেড়ে যদি সত্যি পাখিদের মতো উড়ে যেতে পারতাম সুনীল আকাশে, তাহলে কিন্তু মন্দ হতো না, বলা যায় মন্দ কেন, ভালোই হতো। আর তার সাথে থাকতো সেই সুনীল আকাশের হাতছানি এবং প্রকৃতির ডাক। আমরা মানুষ হয়ে হয়তো মান এবং হুঁশ পেয়েছি, কিন্তু স্বাধীনতা পেয়েছি কি, যা এক পাখির থাকে সুনীল আকাশে উড়ে যাওয়ার? কথা না বাড়িয়ে অনুষ্ঠানের পরের গান, তিন ভুবনের পারে, ছায়াছবি থেকে শিল্পী মান্না দের কণ্ঠে এবং সুর সুধীন দাশগুপ্ত।

শ্রোতা বন্ধুরা, এই গানগুলি কিন্তু আমাদের ফিরিয়ে দেয় সেই স্বর্ণযুগে, যেই যুগে গানের কথা, সুর এবং ভাবনার মেলবন্ধনে গড়ে উঠত এমন সব গানের সৃষ্টি। গান শুনতে শুনতে আমাদের হয়তো অনেকেরই মনে হয় যে জীবনের ব্যস্ততাকে থামিয়ে দিয়ে যদি একটু নিজের সাথে সময় কাটানোর সুযোগ হয়, তাহলে তো নিজের সাথেও কিছুটা বোঝাপড়া করা যায়, নিজের যা স্বপ্ন, নিজের যা ভাবনা, সব কিছু আরও সুন্দর করে ফুটিয়ে তোলা যায় বা তা পূরণ করারও চেষ্টা করা যায়। কিন্তু আমরা যান্ত্রিক এই যুগে এতটাই পরিমাণে ব্যস্ত যে নিজের সাথে সময় কাটানোর সময় আমাদের নেই। তাই সর্বোপরি যত ব্যস্ততাই হোক না কেন, নিজের সাথে বা নিজের জন্য, নিজের ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য নিজের সাথে কিছুটা স্বপ্ন, কিছুটা ভরসা এবং কিছুটা সময় দিয়ে আমাদের বাঁচতে হবে। অনুষ্ঠানের পরের গান ভালোবাসা ভালোবাসা ছবি থেকে, শিল্পী অরুন্ধতী হোমচৌধুরী এবং সুর হেমন্ত মুখোপাধ্যায়।

অনুষ্ঠানের এবারের গান শিল্পী আশা ভোসলের কণ্ঠে একান্ত আপন ছায়াছবি থেকে এবং সুর আর ডি বর্মন।

শুনছেন কথায় সুরে অনুষ্ঠান, আর শুনছেন মন ভালো করা বেশ কিছু গান। এবারের গান প্রতিশোধ ছায়াছবি থেকে, শিল্পী কিশোর কুমারের কণ্ঠে এবং সুর দিয়েছেন অজয় দাশ।

অদ্বিতীয়া ছায়াছবি থেকে শুনলেন শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে দিই, আজ বিশ্ব প্রবেশগম্যতা সচেতনতা দিবস। সহজ ভাষায় বিশ্ব প্রতিবন্ধী বান্ধব প্রযুক্তি সচেতনতা দিবস। ডিজিটাল প্রযুক্তি যাতে দৃষ্টিহীন, বধির বা যে কোনো ধরনের শারীরিক প্রতিবন্ধকতার শিকারের মানুষেরাও সহজে ব্যবহার করতে পারেন, সেই বিষয়ে সচেতনতা বাড়াতে মে মাসের তৃতীয় বৃহস্পতিবার এই দিনটি পালন করা হয়। ডিজিটাল প্রযুক্তি বলতে যেমন ধরুন ওয়েবসাইট, অ্যাপ বা সফটওয়্যার যাতে প্রতিবন্ধক মানুষরাও ব্যবহার করতে পারে, সেই নিয়ে সচেতনতা প্রচারই এই দিন পালন। ফিরছি আবার অনুষ্ঠানে। শুনুন অনুষ্ঠানের এবারের গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

অনুষ্ঠানের এবারের গান শুনবেন শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি এবং সালামত কণ্ঠে ইসমাইল দরবারের সুরে হাম দিল দে চুকে সনম ছায়াছবি থেকে।

রাজ ছায়াছবি থেকে এবারের গান, শিল্পী আলকা ইয়াগনিক এবং অভিজিতের কণ্ঠে, সুর দিয়েছেন নাদিম শ্রাবণ।

0: এখন শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই আজকের আবহাওয়া বিষয়ক কিছু সতর্কবার্তা। সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার বেশ কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি ছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি স্থানগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফিরছি অনুষ্ঠানে। শুনছেন কথায় সুরে অনুষ্ঠান, এবারের গান মুস্কান ছায়াছবি থেকে, শিল্পী উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিক, সুর দিয়েছেন নিখিল ও বিনয়।
1: জানে মন চুপকে চুপকে সারি দুনিয়া সে চুপকে, তুমনে এসি বাত কহি দিল মেরা খো গয়া।

0: এর সাথেই শেষ করছি আজকের কথায় সুরে অনুষ্ঠান। অনুষ্ঠান শুনলেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।
1: এই গল্পটা একজন ফটোগ্রাফার আর তার ভেতরের সত্তা। ও লাভলি, খুব ভালো, বিজনেস লোন অ্যাপ্রুভড। এবারে হবে বড় স্টুডিও, নতুন ক্যামেরা, নতুন লাইটস, এই সুযোগে নতুন গাড়িও কিনে ফেলো ওই লোন থেকেই। না, লোন হাতে নেওয়া কাজেতেই লাগাও, ঠিক সময় ইএমআই দাও, ক্রেডিট স্কোর আরো বাড়াও, পরের লোন অনায়াসে পাও। গাড়ি না হোক আমার একটা ফটোই তোলো। কে আপনি?
2: আরবিআই এ কথা বলে,
3: আর্থিক বুদ্ধি জানি সেই সমৃদ্ধ নারী।
0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন মহিলা মজলিশ।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের মহিলা মজলিস। উত্তরবঙ্গের মানুষ হিসেবে চায়ের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু স্বাদের নয়, অনুভূতিরও। সকালের প্রথম আলো থেকে সন্ধ্যার ক্লান্তি, এক কাপ চা যেন আমাদের জীবনেরই অংশ। কিন্তু এই এক কাপ চায়ের পেছনে জড়িয়ে রয়েছে দীর্ঘ পরিশ্রম, প্রকৃতির আশীর্বাদ, বিজ্ঞানের নানা রহস্য এবং হাজার হাজার মানুষের জীবিকা। বিশেষ করে শিলিগুড়ি ও আশেপাশের বিস্তীর্ণ চা বাগান শুধু উত্তরবঙ্গের সৌন্দর্য নয়, আমাদের অর্থনীতি, সংস্কৃতি ও পরিচয়েরও গুরুত্বপূর্ণ অংশ। আমাদের আজকের মহিলা মজলিসের আসরে আমরা জানব চা গাছের পরিচর্যা থেকে শুরু করে টি রিসার্চ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, চা বাগানের সংরক্ষণ এবং মহিলাদের ভূমিকা, এমনকি চা শিল্পে নতুন ক্যারিয়ারের সম্ভাবনার কথাও। আমাদের আলোচনাকে আরও সমৃদ্ধ করে তুলতে আমাদের আসরে আজকে উপস্থিত রয়েছেন টোকলাই চা গবেষণা কেন্দ্র জোরহাট আসাম এবং নাগরাকাটা গবেষণা কেন্দ্রের অবসরপ্রাপ্ত বৈজ্ঞানিক সৌমেন বৈশ্য। নমস্কার সৌমেনবাবু, আপনাকে আমাদের আসরে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: আজ আন্তর্জাতিক চা দিবস, তো প্রথমেই যেই প্রশ্ন মাথায় আসে, এই আন্তর্জাতিক চা দিবসের গুরুত্ব কি রয়েছে?
1: আন্তর্জাতিক চা দিবসের গুরুত্ব অপরিসীম, এই কারণেই, কারণ চা অনেক বছর আগে থেকে আমাদের বিভিন্ন দেশে উৎপাদিত হয়, কিন্তু এর ব্যবহার সমস্ত দেশে সমহারে হয়নি। তো সেই ক্ষেত্রে যখন এটা ইউনাইটেড নেশনস থেকে চাকে স্বীকৃতি দেওয়া হলো চা দিবস হিসাবে, পরোক্ষভাবে চাকেও একটা পানীয় হিসাবে স্বীকৃতি দেওয়া হলো বিশ্বজুড়ে, এবং এর ফলে চায়ের যে একটা স্বাস্থ্যকর পানীয় এবং এটার প্রচার সমস্ত দেশেই সমানভাবে হবে, এবং তার সাথে সাথে আমাদের মতো দেশ যারা চা উৎপাদন করে থাকে, উৎপাদিত দ্রব্য যেটা পণ্য চা, তার গ্রহণযোগ্যতা অন্যান্য দেশে বাণিজ্যিক কারণে অনেক বেশি হবে, এবং এর সুফল আমরা আমাদের দেশের মাটিতেও পাব। তো সেই হিসাবে আমাদের মনে হয়েছে যে এই 2020 সাল থেকে যেটা শুরু হয়েছে, 21 মেকে আন্তর্জাতিক

0: চা দিবস হিসাবে এটাকে পালন করা হচ্ছে বিশ্বজুড়ে, এর ফলে এর প্রচার হবে এবং এর ব্যবহারও বৃদ্ধি হবে।
1: বেশ, তো এরই সাথে আমরা একটু চা শিল্পের ইতিহাস নিয়ে শুনব।
0: চা শিল্পের ইতিহাস খুবই চমকপ্রদ। তো যেটা আমরা বইতে পড়েছি আর কি, যে আজ থেকে 2000 বছর আগে চীন দেশে কোনো এক সম্রাট সেন নং বলে উনি একটা ভ্রমণে বেরিয়েছিলেন, তখন দুর্ঘটনাবশত চায়ের স্বাদ উনি পান এবং সেই থেকেই চীন দেশে চায়ের একটা বহুল প্রচার হতে থাকে, ব্যবহার হতে থাকে। আমাদের দেশে এটা শুরু করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওরা বাণিজ্যের জন্য আমাদের দেশে এসেছিল। তো ওরা চায়নার সাথে ওরা যে বাণিজ্যগুলো করতো তার মধ্যে চাও একটা বস্তু ছিল, দ্রব্য ছিল, কিন্তু কোনো কারণে ওদের মধ্যে কোনো একটা বিবাদের সৃষ্টি হয়, তার ফলে এই চায়ের যে যোগান যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেরকম পাচ্ছিল না। তখন ওরা চেষ্টা করলো যে আমাদের উত্তর পূর্ব ভারতে চা চাষ করা সম্ভব কিনা। তো শুরু করেছিল ওরা চীন থেকে বীজ নিয়ে এসে এবং সেটা কিছু অংশে সার্থক হয়েছিল। দার্জিলিং পাহাড়ে যে গাছগুলো আমরা পাই সেগুলো কিন্তু সেখান থেকে আনা বীজ থেকে তৈরি করা হয়, এবং যদি আমরা উত্তর ভারতের হিমাচল প্রদেশ বা কাংরা ভ্যালি যাই সেখানে এরা সেই বীজগুলো থেকে চা তৈরি করেছিল, এবং কিছু কিছু চা গাছ তৈরি করা হয়েছিল সেই বীজ থেকে দক্ষিণ ভারতে। তো দক্ষিণ ভারতে কোনো কারণে এটা সাকসেসফুল হয়নি তখন, কিন্তু আমাদের দার্জিলিং জেলাতে যেগুলো ওরা লাগিয়েছিলেন সেইগুলো যে সেখান থেকে চা উৎপাদন শুরু হয়, কিন্তু সেটাও খুব সীমিত পরিমাণে হচ্ছিল। তখন উত্তর পূর্ব ভারতে আমাদের আসাম যে রাজ্য এখন, সেখানে ওরা দেখলো যে কিছু প্রজাতির লোক আছেন ওখানে, ওনারা একটা জঙ্গল থেকে কিছু পাতা নিয়ে এসে চায়ের মতন ব্যবহার করে।
1: আচ্ছা, এটা অনেক আগে থেকেই তারা করছিলেন?
0: ওনারা আগে থেকে করছিলেন। তো সেটাকে নিয়ে যখন ওরা চায়ের ওই নমুনা, স্যাম্পল যেটাকে আমরা বলি, গাছের নমুনা ইত্যাদি ওরা কলকাতায় কালেকশন করে পাঠালো, এবং পাঠানোর পরে দেখা গেল যে এটা সায়েন্টিস্ট তখন যারা ছিলেন তৎকালীন কলকাতার ব্রিটিশ সায়েন্টিস্টরাই মেইনলি ছিলেন তখন, তো ওনারা বললেন চীনে যে চা তৈরি হয় সেই চায়ের মতন কিন্তু নয়, কিন্তু এটা থেকে চা বানানো যেতে পারে, অ্যাজ এ পানীয় হিসাবে এটাকে আমরা ব্যবহার করতে পারি। এই যে যুগান্তকারী আবিষ্কার হলো, এরপর থেকেই আমাদের ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতে শুরু হয় এবং ভারতবর্ষের অন্যান্য অঞ্চলেও সেটা ছড়িয়ে পড়ে।
1: বেশ,
0: তো এভাবে আমাদের দেশে চা
1: শিল্পের
0: শুরুয়াত হয়েছে। আমরা যে অঞ্চলে বসে আছি আজকে এই মুহূর্তে, আমাদের শিলিগুড়ির এই অঞ্চলে, এখান থেকে একটু এগিয়ে গেলে চামটা বলে একটা অঞ্চল আছে, পাহাড়ে পাদদেশ, এবং সেখানে পাদদেশের প্রথম বাগান এখানে শুরু করা হয়েছিল। এখান থেকে আস্তে আস্তে ডুয়ার্স যে অঞ্চলটাকে আমরা বলি, গাজলডোবা হয়ে, মুগলকাটা হয়ে অন্যান্য অঞ্চলে তখন চা বাগান তৈরি করা আরম্ভ হলো।
1: আচ্ছা, বেশ, অনেক অজানা তথ্য আমরা জানলাম আপনার কাছ থেকে। আচ্ছা, এই বছর চা দিবসের থিম বা ভাবনা কি রয়েছে?
0: খুবই সুন্দর একটা ভাবনা এবছর স্থির করেছেন। চাকে বলা হচ্ছে শিল্পের বিকাশ, এবং এই বিকাশের সাথে সাথে এই শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, যে সমস্ত ব্যক্তিগণ অথবা যে সমস্ত সংস্থা যুক্ত আছে, প্রত্যেকেরই বিকাশ হতে হবে, যাতে সবাই এর যে বৃদ্ধি হবে চা শিল্পের, এর যে সুফল সেটা এই শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কাছে সমহারে পৌঁছতে হবে। এই ভাবনা নিয়েই এবছরের আন্তর্জাতিক চা দিবসকে স্থির করা হয়েছে।
1: বেশ, এবার আমরা একটু চা চাষের দিকে চলে যাই। উত্তরবঙ্গের চায়ের বিশেষত্ব কি, এবং চায়ের গাছের জন্য যে বিশেষ তাপমাত্রা বা বৃষ্টিপাত, মাটি, এই যে বিভিন্ন দিকগুলি প্রয়োজন রয়েছে, সেটা একটু বিশদে বললে ভালো হয়।
0: এই প্রসঙ্গে আমরা যদি দেখি যে উত্তরবঙ্গে যে চা আমাদের উৎপাদন হয় সেটা পাহাড়ি অঞ্চলে হয়, যেমন দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, এই যে আমাদের মহকুমা আছে সেই সমস্ত অঞ্চলে হয়, এবং তার সাথে সাথে আমাদের যে পাহাড়ের পাদদেশ, যে আমাদের এই শুকনা বাগান হলো, মোহরগা গুলমা বাগান হলো, এবং ডুয়ার্সের বিস্তীর্ণ পাদদেশের যে বাগান আছে সেখানেও এটা উৎপাদিত হয়, এবং তার সাথে সাথে যে নিম্ন অঞ্চল আছে আমাদের সেই অঞ্চলেও আমাদের এখানে চা উৎপাদন হয়, এবং 15-20 বছর আগে থেকে আমাদের যে উত্তর দিনাজপুর যে এরিয়া যেটাকে আমরা বলি উত্তরবঙ্গের, সেখানেও চায়ের ব্যাপক চাষ শুরু হয়েছে।
1: আচ্ছা,
0: তো আগে যেটা মনে করা হতো যে চা একটা নির্দিষ্ট জলবায়ুর মধ্যেই সম্ভব,

0: পরবর্তীকালে দেখা গেল যে এটা অন্যান্য অঞ্চলেও সম্ভব। আর এর প্রধান কারণটা হলো এই চা গবেষণা কেন্দ্রের অনুসন্ধান।
1: আচ্ছা,
0: তো চা গবেষণা কেন্দ্র আমরা ভারতবাসী হিসাবে গর্বিত বোধ করি যে টোকলাই এক্সপেরিমেন্টাল স্টেশন নামে শুরু হয়েছিল। এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা সেই সময়কার ব্রিটিশরাই তৈরি করেছিলেন এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে কোলাবোরেশনে। আমরা শুনলে গর্বিত বোধ করব এই কারণেই যে আসামে মতন একটা ইন্টিরিয়ার জায়গায় সেখানে এই গবেষণাগারটা স্থাপন করা হয়েছিল 1900-এ।
1: আচ্ছা,
0: এর পরবর্তীকালে এটার একটা যে স্থায়ী আবাস তৈরি করা হয়, গবেষণা কেন্দ্র তৈরি করা হয় আসামের জোরহাটে টোকলাই নদীর পাশে একটি জায়গা। সেই নদীর নামেই এই গবেষণা কেন্দ্রকে বলা হয় টোকলাই এক্সপেরিমেন্টাল স্টেশন। 1911 সনে এটাকে এস্টাবলিশ করা হয় ফর্মালি। তো এই শতাব্দী প্রাচীন চা গবেষণাগারে অনেক বৈজ্ঞানিক এবং অনেক টেকনিশিয়ানরা কাজ করেছেন, তাদের অবদান অপরিসীম। এবং তার মধ্যে সব থেকে বড় যে অবদান সেটা হচ্ছে যে চায়ের ক্লোন। আজকে যখন আমরা কোনো একটা চা বাগানে যাই তো সেখানে আমরা দেখি যে অনেক বিস্তীর্ণ গাছ, একই রকম দেখতে চা গাছগুলো, প্রথমে ক্লোনের আবিষ্কারটাই হয়েছিল আমাদের এই টোকলাই চা গবেষণা কেন্দ্রে।
1: আচ্ছা,
0: এটা পৃথিবীর প্রথম ক্লোন, চায়ের ক্লোন, আমরা গর্বিত বোধ করি। এবং তার সাথে সাথে টোকলাই চা গবেষণা কেন্দ্র এটা পৃথিবীর সব থেকে পুরনো এবং সর্ববৃহৎ চা গবেষণা কেন্দ্র। তার পরবর্তীকালে বৈজ্ঞানিকরা অনেক কাজ করেছেন, কাজ করার পরে ওখান থেকে 30টির বেশি ক্লোন ওখানে আবিষ্কার হয়।
1: আচ্ছা,
0: এবং সেই ক্লোনগুলোর মধ্যে কিছু কিছু ক্লোন ছিল যেগুলো আমাদের উত্তরবঙ্গের যে উষ্ণ আবহাওয়া, দার্জিলিং এর আবহাওয়া তো ঠান্ডা, সেখানকার ক্লোনগুলো অন্যরকম ক্লোন, এবং আমাদের নিচের যে অঞ্চল যেটা আছে যেখানে উষ্ণ আবহাওয়া সেখানকার জন্য সুইটেবল ক্লোন, সেগুলো আবিষ্কৃত হলো।
1: মানে একই রকম যে আবহাওয়া বা জলবায়ু মাটি লাগছে সেটা নয়, আপনাদের গবেষণা থেকে এমন ভাবে আপনারা ক্লোন তৈরি করেছেন যেটা একটু উষ্ণ আবহাওয়া বা একটু আলাদা রকম মাটিতেও সেই চা উৎপাদন সম্ভব।
0: এই মধ্যে যে পূর্বতন বৈজ্ঞানিকরা যারা কাজ করেছেন তো ওনারা মাটি সম্বন্ধে বলেছেন চা খুব সেন্সিটিভ ক্রপ এবং এটার মাটির একটা অম্ল তো দরকার হয়। এবং তার সাথে সাথে দেখা গেছে যে জল জমবে না, মাটিতে জলের অভাব হবে না, অথচ জল জমে থাকবে না, সেই জন্য সেরকম মাটিতেই কিন্তু চায়ের, এটা যেহেতু বহু বর্ষজীবী, একবার লাগালে 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছরের পুরনো গাছ এখন আমরা বাগানে দেখতে পাই। তো সেটাকে পেতে গেলে কিন্তু মাটির নির্বাচনটা খুবই গুরুত্ব আছে। তার সাথে সাথে যে তাপমাত্রা, যেটা এই তাপমাত্রা যদি খুব বেশি হয়, যেমন ধরুন আমাদের অনেক জায়গায় এরকম আছে যে মাটির অম্লত্ব হয়তো কম, সুইটেবল হলো, কিন্তু তার তাপমাত্রা সেখানকার খুব বেশি, সেখানে কিন্তু চা ভালো চা হবে
1: না।
0: গাছ হয়তো বেঁচে থাকতে পারে কিন্তু চা হবে না, ওখানে ভালো হবে না। তো যেমন 30-32 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি হয় তাহলে সেটা ভালো। এবং বৃষ্টি পরিমাণটা একবারে পুরো বৃষ্টি হয়ে গেল সেরকম নয়, বৃষ্টিটাকে ও ডিস্ট্রিবিউশনটাকে খুব সুন্দর হতে হবে। যেমন ধরুন চাই যখন জয়েন করেছিলাম তখন বৃষ্টিপাতটা কেমন হতো, রাত্রে বৃষ্টি হতো, দিনের বেলা আবার ঠিক গরম। এতে এই যে আবহাওয়া যেটা ছিল আর্দ্র এবং উষ্ণ, এই আবহাওয়াটা চায়ের জন্য খুবই প্রয়োজন।
1: তো এই যে আবহাওয়ার কথা বললেন, মাটির কথাও বললেন, এগুলো আজ থেকে যদি বেশ কয়েক বছর আগে আমরা দেখি, মোটামুটি আজ থেকে 20-25 বছর আগেও যদি দেখি একরকম ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরবঙ্গের আবহাওয়া অনেক পরিবর্তন হয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ আমরা দেখি কমে গেছে, গরম বেড়ে গেছে। তো এই যে জলবায়ু পরিবর্তন, এটা কি চা চাষের উপরে কোনো প্রভাব ফেলছে?
0: প্রভাব তো আসছেই, আমরা সেটা দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি। আমরা যেটা অনুভব করেছি এবং এই সংশ্লিষ্ট যারা বৈজ্ঞানিক আছেন যারা জলবায়ু নিয়ে গবেষণা করেন, ওনারা বলছেন যে আমাদের চা এবং অন্যান্য শিল্প একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। সেটা কীরকম? এখন উষ্ণায়নের প্রভাবে যেটাই হবে সেটা বেশি করে হবে, বৃষ্টিপাত যদি হয় খুব কম সময়ে বেশি বৃষ্টি হয়ে যাবে, এবং গরম যখন পড়বে তখন খুব গরম হবে। হাওয়া যদি বাগানে চলে, চা বাগানে, সে হাওয়ার গতিবেগ বেড়ে যাবে একটা নির্দিষ্ট সময়ে, যেটাকে ঝড় বলি আমরা। তো এই যে প্যারামিটারগুলো আমাদের ছিল, আবহাওয়ার যে প্যারামিটারগুলো, সেগুলো সবই থাকবে কিন্তু এর মাত্রা বাড়বে, এর ইন্টেন্সিটিটা বেড়ে
1: যাবে।
0: তো তার ফলে কি হচ্ছে, এর রোগ এবং পোকা, এর আক্রমণটাও বেশি হচ্ছে,

0: 100-150 বছর হয়তো আরও টিকে থাকবে।
1: একদম ঠিক। আচ্ছা, আমরা একটু সারের কথায় আসব। অর্গানিক এবং কেমিক্যাল ফার্টিলাইজার, এই দুয়ের মধ্যে কোনটি বেশি কার্যকরী চা চাষের জন্য?
0: দেখুন, দুটোই কার্যকরী। আমাদের আগে যখন কেমিক্যাল ফার্টিলাইজার যখন ছিল না, তখন তো চা শিল্প ছিল
1: একদম,
0: তো তখন যে ধরনের প্রোডাকশন আমরা পেতাম, এবং এখন আমাদের প্রোডাকশন অনেক বাড়াতে হয়েছে, কারণ আমাদের দেশের জনগণের ডিমান্ড বেশি বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, তো সেইটাকে মাথায় রেখে আমাদের জৈব এবং যে অজৈব কেমিক্যাল ফার্টিলাইজার দুটোকেই কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তো সমান গুরুত্ব দিতে গেলে আমাদের গবেষণাগারে যেটা আমরা দেখেছি, যে যে জমিতে বা যে বাগানে প্রত্যেক বছর আমাদের যে গোবর সার, যেটা বহুল প্রচলিত এবং সেটা আমাদের অ্যাভেলেবেল যেটা আছে চা বাগানের পেরিমিটারে, তো গোবর সার এবং তার সাথে সাথে যদি কেমিক্যাল ফার্টিলাইজারকে যদি আমরা নির্দিষ্ট পরিমাণে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের উৎপাদন এবং কোয়ালিটি বৃদ্ধি পাবে।
1: আচ্ছা,
0: আবার যদি শুধু কেমিক্যাল ফার্টিলাইজার যদি আমরা দিই এবং তার মাত্রা যদি খুব বেশি হয়, তাহলে সে কিন্তু চায়ের গুণগত মান কিন্তু কমে যাবে, এবং অন্যান্য যে পোকা এবং যে আক্রমণগুলো হয়তো সেগুলো বেড়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে পারে। তো সুসংহতভাবে যদি আমাদেরকে চা উৎপাদন করতে হয়, তাহলে জৈব এবং অজৈবের একটা সুনির্দিষ্ট মাত্রাতে আমাদেরকে প্রয়োগ করতে হবে।
1: বেশ, এবার আমরা একটু চায়ের প্রকার ভেদের দিকে যাব ধীরে ধীরে। দার্জিলিং এবং ডুয়ার্স চায়ের মধ্যে কোনো কি পার্থক্য রয়েছে? যদি থাকে তাহলে সেটি কি?
0: পার্থক্য তো অনেকটাই আছে। যেমন ধরুন, চা গাছ তো মোটামুটি উপরেও যেটা আছে দার্জিলিংয়েও আছে, সেটা হয়তো সেই জাতটা নেই, কিন্তু সিমিলার জাত তো আমাদের নিচেও আছে। কিন্তু দার্জিলিং চা যখন আমরা খাই, তখন তার মধ্যে একটা ফ্লেভার থাকে, একটা সুগন্ধ থাকে, সুগন্ধি চা বলি আমরা ওটাকে, তো সেটাকে বলা হয় অর্থোডক্স ব্ল্যাক টি, কালো অর্থোডক্স টি। আর সিটিসি, যেটা এই অঞ্চলে বহুল প্রচলিত ভারতবর্ষে, সেটা হলো সিটিসি গুঁড়ো চা। তো প্রকারভেদে চা ওই গাছ থেকেই আসছে, কিন্তু যেটা আমরা তৈরি করি ফ্যাক্টরিতে বা প্রসেসিং ফ্যাক্টরিতে, তার উপর নির্ভর করবে কী ধরনের চা তৈরি হচ্ছে।
1: আচ্ছা,
0: আমরাও জানতে পেরেছি গ্রিন টি, আমরাও জানতে পেরেছি ওলং টি, আমরা জানতে পেরেছি হোয়াইট টি, আমরা এরকম বিভিন্ন রকমের প্রকার আছে। সেই প্রকারটাই কিন্তু পুরোটাই পাতাটাকে নিয়ে আসার পরে আমরা ফ্যাক্টরিতে কিভাবে ওটাকে তৈরি করব।
1: গাছ একটাই, কিন্তু পাতাটাকে আমরা কিভাবে প্রসেসিং করছি সেটার উপরে ডিপেন্ড করছে যে ওইটা কি চা হবে।
0: হবে, হ্যাঁ।
1: আচ্ছা,
0: আমাদের গবেষণা কেন্দ্র টোকলাই টি রিসার্চ ইনস্টিটিউটের এই গবেষণা কেন্দ্রে থেকে বৈজ্ঞানিকরা নতুন নতুন যে যন্ত্রপাতির আবিষ্কার করতে আরম্ভ করলেন, তারপরে এই সিটিসি চা যেটাকে বলা হয়, ক্রাশ টিয়ার অ্যান্ড কার্ল তার ফুল ফর্মটা হয়, সেটাকে পাতাটাকে নিয়ে আসার পরে সেটাকে ক্রাশ করা হয়। আবার অর্থোডক্স দার্জিলিংয়ে যেটা তৈরি হয়, সেটাকে ক্রাশ মানে গুঁড়ো করা হয় না, সেই পাতাটাকে রোল করা হয়।
1: আচ্ছা,
0: তো এই রোল আগের জমানায় হাতে হতো, পরবর্তীকালে মেশিন এলো, সেটাকে বলা হয় রোলিং টেবিল। এর মধ্যে একটা ছোট্ট বিজ্ঞান আছে।
1: আচ্ছা,
0: সেই বিজ্ঞানটা হলো ওই পাতার মধ্যে যে কিছু এনজাইম থাকে, তো সেই এনজাইম আর সাবস্ট্রেট দুটো যখন রিয়াকশন করে, সেই রিয়াকশনের ফলেই আমাদের চায়ের যে ফ্লেভোনয়েডস মানে গন্ধ যেগুলো আসছে, সেগুলোকে এটা তৈরি করতে সাহায্য করে।
1: আচ্ছা,
0: গ্রিন টির ক্ষেত্রে কি হয়, আজকাল আমাদের গ্রিন টির প্রতি সবারই আকর্ষণ বেড়েছে, সায়েন্টিস্টরাও বলেছেন, যারা হেলথ স্পেশালিস্ট তারাও বলছেন যে গ্রিন টি স্বাস্থ্যের জন্য ভালো, বিভিন্ন রোগের ক্ষেত্রে দেখা গেছে এটা পান করলে সে রোগগুলো প্রশমিত হয়। তো এই গ্রিন টির ক্ষেত্রে কি করা হয়, ফার্মেন্টেশনটা করা হয় না, অক্সিডেশনটা করতে দেওয়া হয় না।
1: আচ্ছা,
0: পাতাটাকে ফিল থেকে এলো, গাছ থেকে তোলা হলো, এনে ওটাকে একটা হিট দিয়ে এটাকে ওর এনজাইমটাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়।
1: আচ্ছা,
0: তো এনজাইমটা যখন ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, তখন ওর মধ্যে যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস যেগুলো ছিল, যৌগগুলো ছিল, সেই যৌগগুলো অ্যাসাচ রয়ে গেল ওর মধ্যে, কোনো বিক্রিয়া হতে দিলাম না আমরা, তারপরে এটাকে কোনো ফার্মেন্টেশন বা অক্সিডেশন যে প্রসেস সেটাকে করতে দেওয়া হয় না, ডাইরেক্টলি ওটাকে হিটারে নিয়ে গিয়ে বা ওভেনে নিয়ে গিয়ে গরম করা হয়, মানে ময়েশ্চারটাকে বের করে, জলটাকে বের করা, শুকনো হয়। তো এই প্রক্রিয়াতে কি হলো, গ্রিন টির মধ্যে সবুজ পাতার মধ্যে যে প্রপার্টিসগুলো ছিল, যে যৌগগুলো ছিল,

0: এগুলো রয়ে গেল,
1: সেগুলোকেও ওরকম ভাবে ওটাকে মেইনটেইন করা হয়, ওটাকে দেখে দেওয়া হয়, সেজন্য গ্রিনিশ একটা ভাব থাকে, সেজন্য ওটা নাম হয়ে গেল গ্রিন টি।
0: একদম
1: তেমনি আবার ওলং টি আছে চায়নাতে খুব প্রচলিত, আমাদের এখানে আজকাল হোয়াইট টি তৈরি করা হয়, খুব ভালো দামে বিক্রি হয় ওটা। তো এগুলো সব হচ্ছে কিভাবে আমি ওটাকে তৈরি করব।
0: একদম ফ্যাক্টরিতে ওই চা পাতাকে কিভাবে প্রসেস করা হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করছে যে এটা কি চা হিসেবে বাজারে আসছে। একদম ফার্স্ট ফ্লাশ সেকেন্ড ফ্লাশ যেইগুলি দিয়ে দোকানে বিক্রি হয় চাগুলি আমরা কিনি, চা পাতা কিনি আমরা, সেটার মধ্যে কি তফাৎ রয়েছে?
1: তফাৎ হচ্ছে কি যে বছরের শুরুতে যখন আমরা নিই, বছরের শুরুর আগে একটা ছোট্ট একটা সায়েন্টিফিক একটা ফ্যাক্ট আছে, শীতকালে দেখবেন চা গাছে কোনো উৎপাদন হয় না।
0: আচ্ছা,
1: তখন পাতা তোলা হয় না, বন্ধ থাকে, তখন ফ্যাক্টরিও বন্ধ থাকে। তো ওই যে পাতাটাকে যখন প্রথম আসা আরম্ভ করলো ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে বা তার পরবর্তীকালে যেটা আসা আরম্ভ করলো সেটাকে বলা হয় সিজনের প্রথম, বছরের প্রথম, সেটা হলো ফার্স্ট ফ্লাশ। পাতার উৎপাদন, নতুন নতুন পাতা এলো, আমরা ওটাকে প্ল্যাকিং করলাম, তুললাম, এবং সেটা ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল পর্যন্ত যে পিরিয়ডটা থাকে সেটা হলো ফার্স্ট ফ্লাশ। তো এই ফ্লাশের পরে ফার্স্ট এবং তার পরবর্তীকালে যে ফ্লাশটা আসবে তার মধ্যে একটা দু সপ্তাহ তিন সপ্তাহর গ্যাপ হয়।
0: আচ্ছা,
1: আমরা চলতি ভাষায় এটাকে বলি রেস্টিং পিরিয়ড।
0: আচ্ছা,
1: একবার তো গাছ পাতা দিয়েছে, বছরের শুরু শুরুতে আমরা নিয়েছি, এখন গাছের একটু বিশ্রাম দরকার। তো এটাকে বলি আমরা ইন্টার ফ্লাশ ডরমেন্সি, দুটো ফ্লাশের মধ্যে ডরমেন্ট স্টেজ। তার পরবর্তীকালে যে ফ্লাশটা এলো সেটা হলো সেকেন্ড ফ্লাশ।
0: আচ্ছা,
1: সেকেন্ড ফ্লাশ শুরু হয় মে মাস থেকে, কখনো কখনো সাত থেকে দশ দিন আগে পিছনে হতে পারে, সাধারণত মে জুন এবং জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত, সেটা হলো সেকেন্ড ফ্লাশ। এবং সেকেন্ড ফ্লাশের পরে বর্ষা আরম্ভ হয়ে যায় আমাদের এখানে, জুলাই মাস থেকে বৃষ্টিপাত আরম্ভ হয়ে গেল। তো সেই সময় যে পাতাটা উৎপাদিত হয় সেটাকে বলা হয় রেইন ফ্লাশ।
0: আচ্ছা,
1: তো আমরা ফার্স্ট ফ্লাশ পেলাম, আমরা সেকেন্ড ফ্লাশ পেলাম, এবং তারপরে আমরা জুলাই অ্যান্ড অনওয়ার্ডস আমরা রেইন ফ্লাশ পেলাম, এবং রেইন ফ্লাশটা চলবে সেপ্টেম্বর পর্যন্ত। দেখবেন আমাদের মনসুন এখানে সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ মনসুন বন্ধ হয়ে যায়, শেষ হয়ে যায়, চলে যায়। তারপরে থেকে যে ফ্লাশটা বা যে পাতাটা আমরা তুলব অক্টোবর অ্যান্ড নভেম্বর অ্যান্ড পার্ট অফ দ্য ডিসেম্বর, সেটা হলো আমাদের অটাম ফ্লাশ। এরকম করে এই ফ্লাশটাকে ক্যাটাগরাইজ করা হয়েছে,
0: সময়ের সাথে সাথে যখন যেই পাতাগুলি আসছে সেই হিসেবে সেটার নামকরণ করা হচ্ছে, এবং সেটার উপরে স্বাদ এবং গন্ধ দুটোই তো নির্ভর করে।
1: হ্যাঁ, নির্ভর করে। যেমন ধরুন আমাদের দার্জিলিংয়ে যেটা হয় ফার্স্ট ফ্লাশের চায়ের অ্যারোমা বেশি থাকে, আমাদের এই অর্থোডক্স চা যখন আসামে তৈরি হয় তো সেকেন্ড ফ্লাশের যে চাটা অর্থোডক্স তৈরি হচ্ছে তার যে গুণগত মান সেটা সব থেকে বেশি হয়, এবং রেইন ফ্লাশের চাটা খুব একটা গুণগত মান বলা হয় না, ওটাকে অ্যাভারেজ চা বলা হয়। আবার যখন অটাম ফ্লাশ আসবে সেই ফ্লাশের চা আবার দেখবেন ওখান থেকে আমরা কিছু সুগন্ধ পাচ্ছি ওখানটায়, এবং খাওয়ার পরে অন্যরকম একটা অনুভূতি হয়।
0: আচ্ছা,
1: তো ফ্লাশিং প্যাটার্নের উপরেও আমাদের গুণগত মান চায়ের যেটা সেটাও কিন্তু নির্ভর করে।
0: বেশ, উত্তরবঙ্গের টি ইন্ডাস্ট্রি দেশের অর্থনীতিতে কতটা গুরুত্বপূর্ণ?
1: একটু স্বার্থপরের মতন যদি দেখি আমরা, তাহলে আমরা দেখব যে আমাদের এই অঞ্চলে উত্তরবঙ্গে আমাদের যে জেলাগুলো আছে এই জেলাতে তো অন্য কোনো শিল্প সেভাবে নেই, এবং আমাদের এখানে যেটা যুগ যুগ ধরে আমরা শুনে এসেছি যে ট্রিপল টি, টি ট্যুরিজম অ্যান্ড টিম্বার। তো টিম্বার তো ধরুন বনাঞ্চল ধ্বংস হয়ে
0: গেছে,
1: তো সুতরাং ধ্বংস হয়ে যাবে, সুতরাং আমরা ওটাকে তো আর বেশি প্রাধান্য
0: দিতে পারি না, শিল্প হিসেবে আমরা ওটাকে ধরে রাখতে পারবো।
1: আমাদের থাকলো ট্যুরিজম এবং আমাদের চা। তো চা শিল্পর যে এর ইম্পর্টেন্সি আমাদের এই অঞ্চলের জনগণের জন্য অপরিসীম। তেমনি আমরা যদি আসামে যাই, উত্তর পূর্ব ভারত যদি আমরা চিন্তা করি, তাহলে সেখানে এখনো আজকের দিনেও টিকে একমাত্র লাইভলিহুডের জন্য ওখানে ওকে মান্যতা দেওয়া হয়, চাকে মান্যতা দেওয়া হয়।
0: আচ্ছা,
1: এবং চাকে কেন্দ্র করে অনেক ইন্ডাস্ট্রি, ছোট ইন্ডাস্ট্রি, কুটির শিল্প, এগুলোকে সব তৈরি হয়েছে। এবং খুবই আমরা আশ্চর্য হই যখন আমরা কোনো একটা ইন্টিরিয়ার বাগানে যদি যাই, ইন্টিরিয়ার ইন দ্য সেন্স মানে আমাদের শহর থেকে অনেক ভেতরে, সেখানে যদি যাই সেখানেও দেখবো একটা গাড়ি চলার মতন কিন্তু একটা রাস্তা আছে। সেই রাস্তাটা তৈরি হয়েছিল ওই চা বাগান থেকে জিনিসপত্র নেওয়া এবং আনার জন্য, পৌঁছানোর জন্য। তো এই যে একটা যোগাযোগ ব্যবস্থা থেকে আরম্ভ করে এবং সেখানকার জনপদ যেগুলো গড়ে উঠেছে সেইগুলোর লোকেদের যে জীবিকার জন্য যা দরকার সেগুলো কিন্তু চা শিল্পের একটা বৃহৎ অবদান আছে আমাদের উত্তর পূর্ব ভারতে। আমাদের উত্তরবঙ্গে যেমন আমরা দেখেছি এখানটায়, যখন আমাদের উত্তর দিনাজপুর জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে যখন নতুন নতুন ছোট ছোট ছোট চা বাগান আরম্ভ হলো, তখন সেই অঞ্চলে লোক যেত না, সন্ধ্যার সময় দেখা যেত যে রাস্তাঘাটে লোক নেই। আবার ঘন ঘন আমরা শুনতাম এখানে এই হয়েছে, এরকম ডাকাতি হয়েছে। যখন চা শিল্প এলো, চা বাগান তৈরি করা আরম্ভ করা হলো, তারপরে কিন্তু আস্তে আস্তে সেই অঞ্চলগুলো অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হলো।
0: আচ্ছা।
1: এবং আমার নিজের চোখে দেখা যে 20 বছর আগে যে অঞ্চলে আমরা গিয়েছিলাম চা বাগানের ট্রেনিং করার জন্য, 20 বছর পরে যখন আবার গেলাম ওখানে, তখন দেখছি ওখানে সোনার দোকান তৈরি হয়েছে।
0: আচ্ছা।
1: ওই জনপদে 20 বছর আগে চিন্তাই করা যেত না, সেখানে এখন মানে লোকের অর্থনীতির উন্নতি হয়েছে, প্রত্যেক রাস্তায় মোটরসাইকেল চলছে, ছোট ছোট চা পাতা ক্যারি করার জন্য গাড়ি চলছে, তার জন্য গ্যারেজ তৈরি হয়েছে, তার সঙ্গে সঙ্গে শ্রমিকদের একটা শ্রেণী তৈরি হয়েছে যারা এই শিল্পের সঙ্গে যুক্ত হয়েছে। তো অর্থনীতির বিকাশের জন্য আমাদের চায়ের একটা খুব সাইলেন্ট, খুবই নীরব, কিন্তু এর ভূমিকা কিন্তু অপরিসীম।
0: একদম। আচ্ছা, আমাদের হাতে খুব বেশি সময় নেই, কিন্তু অজস্র প্রশ্ন মাথায় আসছে, তবুও যেটুকু আমরা পুরো করতে পারি, নারী সশক্তিকরণ আরো শক্তিশালী করার জন্য এই চা চাষীদের ভূমিকা কি রয়েছে?
1: চা বাগানে যে শ্রমিক যারা আছেন বা যারা ধরুন চা বাগানের মধ্যে যারা কাজ করেন, যারা তাদের মধ্যে ভেদাভেদ একদম নেই, নারী এবং পুরুষ তাদের দুজনের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তাদের কাজের যে শ্রেণী যেটা আছে সেটা ক্যাটাগরাইজেশন একটু ডিফারেন্ট, কোনো কোনো জায়গায় পুরুষকে দেওয়া হয়েছে কিছু কিছু কাজ, কিছু কিছু কাজ হচ্ছে যেখানে নারীরা হয়তো ধরা হয়েছিল সেই সময় পারবেন না, কিন্তু ওনাদের যে সারাদিন কাজ করার পরে মজুরি যেটা, যেটাকে ওয়েজেস বলি আমরা, সেটা কিন্তু সমান।
0: আচ্ছা।
1: নারীরও সমান পুরুষেরও সমান,
0: সাধারণত সেটা দেখা যায় না অন্য জায়গাগুলিতে।
1: তো চা শিল্প এই ব্যাপারে তো খুবই প্রোগ্রেসিভ, এবং কোনো নারী যদি ভালো কাজ করেন এই বাগানে এবং যদি উনি বেশি পরিমাণে কাজ যদি করেন, তাহলে তার জন্য যে ইনসেন্টিভ যেটা পুরুষের যেটা প্রাপ্য, ওনারও কিন্তু সমহারে প্রাপ্য, নারীরও সমহারে প্রাপ্য।
0: আচ্ছা, চা শিল্পে পেশাগত দিকে কিরকম সম্ভাবনা রয়েছে?
1: চা দেখুন, চায়ের সুযোগ অপরিসীম, কিন্তু চায়ের একটা ধারা আছে, সার্ভাইভাল ইজ দ্য ফিটেস্ট বলা হয় আর ওখানে। তো যারা সে যুবক বা যুবতী, ওনারা যদি চাটাকে মনে থেকে ভালোবাসেন, শিল্পটাকে ভালোবাসেন, তাহলে কিন্তু চা শিল্পে অপরিসীম কদর আছে।
0: আচ্ছা।
1: এইবার কিছু কিছু ধরুন কেউ এক্সিকিউটিভ পদে যেতে চান, মানে ম্যানেজার বা এই ধরনের পদের জন্য যেতে চান, বেশিরভাগ চা বাগানে বাইরের চা বাগান পরিমণ্ডলীর বাইরে থেকেই ওনারা এসছেন, তো তাদের জন্য কিছু ট্রেনিং শুরুতে নিতে হয়, নিলে ভালো। এবং টোকলাই চা গবেষণা কেন্দ্রেও আজ থেকে 50 বছর আগে থেকে এই ট্রেনিং একটা সিস্টেম আছে ওখানে।
0: এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন?
1: গ্র্যাজুয়েশন প্রয়োজন হয়। এছাড়াও অন্যান্য অনেক ছোট ছোট সংস্থা আজকাল তৈরি হয়েছে যারা ওই যুবক বা যুবতীদের ওরা ট্রেনিং দিয়ে ওরা সেভাবে তৈরি করে। সেখান থেকে ট্রেনিং নেওয়ার পরে তারপরে অ্যাপ্রেন্টিস হিসাবে চা বাগানে যদি কেউ জয়েন করে ওনারা, এবং ওরা শুরুর যে পরিশ্রমটা যদি ওনারা সহ্য করে নিতে পারেন, চা বাগানের কাজের কিন্তু ওদের সুযোগ অপরিসীম।
0: আচ্ছা।
1: এবং এর বয়সের কোনো বাধা নেই ওখানটায়।
0: আচ্ছা।
1: ইভেন 60 বছর পার হয়ে যাওয়ার পরেও ওনারা যদি সত্যিকারের এই কার্যকরী বা নলেজ যদি ওনাদের থাকে, তাহলে কিন্তু ওনাদের কদর এই চা শিল্পে আছে, ওনারা কাজ করতে পারবেন,
0: সুযোগ রয়েছে তাহলে।
1: সুযোগ আছে।
0: বেশ, অনেক ধন্যবাদ সোমেনবাবু আপনাকে আমাদের আসরে আসার জন্য এবং আজকের এই বিশেষ দিনে চা নিয়ে, চা শিল্প নিয়ে এত গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, চা শুধু একটি পানীয় নয়, এটি উত্তরবঙ্গের জীবনযাত্রা, যেরকম সোমেনবাবু বললেন। বহু মানুষের স্বপ্ন, প্রচুর

0: মহিলা পুরুষ সকলের নিরলস পরিশ্রমের প্রতিচ্ছবি। আশা করি এই চা শিল্প আরও এগিয়ে যাক, আমাদের দেশের অর্থনীতিতে আরও অনেকটা অবদান রাখুক, এবং সোমেনবাবুকে আবারও জানাই ধন্যবাদ।
1: নমস্কার, ধন্যবাদ।
0: আজকের আসর আমরা এখানেই শেষ করব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।

এতক্ষণ শুনলেন মহিলা মজলিস। আকাশবাণী শিলিগুড়ি, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত প্রথমে বাংলা ও পরে স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। পাঁচ দেশীয় সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরেছেন। সফরের শেষ লগ্নে ভারত ও ইতালির মধ্যে কৃষি, খনিজ, বিজ্ঞান ও প্রযুক্তি সহ একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সোলে দক্ষিণ কোরিয়ার মন্ত্রী ও ইউএর সঙ্গে যুগ্মভাবে ভারতীয় যুদ্ধ স্মারক উদ্বোধন করেছেন। ভারত রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে দীর্ঘদিন ধরে পাকিস্তানে চলা গণহত্যার তীব্র সমালোচনা করেছে। ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের সুরক্ষার জন্য স্বাস্থ্য মহানির্দেশক নির্দেশিকা জারি করেছে। দিল্লি, হরিয়ানা এবং চণ্ডীগড়ে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। আইএসএল ফুটবলের শেষ দিনে আজ ইস্টবেঙ্গল ও ইন্টারকাশি এবং মোহনবাগান সুপার জায়ান্টস এসসি দিল্লির মুখোমুখি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের অন্তিম পর্যায়ে সাফল্যের সঙ্গে ইতালি সফর করে দেশে ফিরে এসেছেন। ভারত ও ইতালি গতকাল দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশ কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভারত থেকে ইতালিতে ভারতীয় নার্সদের যাতায়াত সহজতর করা সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া কর ফাঁকি সংক্রান্ত অপরাধ, অর্থ পাচার এবং সন্ত্রাসবাদে অর্থায়ন রোধের লক্ষ্যেও উভয় দেশ একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। রাজধানী রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইতালি বিশ্বজুড়ে নকশা ও সূক্ষ্ম কারুকার্যের জন্য সুপরিচিত। অন্যদিকে ভারতের পরিচিতি হল বৃহৎ পরিসর, মেধা ও সাশ্রয়ী উদ্ভাবনের এক শক্তিশালী কেন্দ্র হিসেবে। প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ইতালি এখন নকশা, উন্নয়ন এবং বিশ্বের জন্য তা সরবরাহ এই মূল নীতির ওপর ভিত্তি করে এগিয়ে যাবে। যৌথ বিবৃতি প্রদানের সময় প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন যে দুই দেশ এখন নৌ পরিবহন, বন্দরের আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির ক্ষেত্রে যৌথভাবে কাজ করছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, ভারত ও ইতালি উৎপাদন শিল্প, পরিকাঠামো উন্নয়ন, জ্বালানি, মহাকাশ, অর্থনীতি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নয়নে উভয় দেশই বর্তমানে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, কৃষিভিত্তিক শিল্প, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা, পর্যটন এবং সংস্কৃতি এই ক্ষেত্রগুলিতে পারস্পরিক সহযোগিতার অবারিত সুযোগ রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং দক্ষিণ কোরিয়ার প্রাক্তন সেনা বিষয়ক দপ্তরের মন্ত্রী কোয়ন ও ইউ আজ সোলের ইমজিংগাক পার্কে যৌথভাবে ভারতীয় যুদ্ধ স্মারকের উদ্বোধন করেন। কোরিয়া যুদ্ধের 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে এই স্মারকটি যুদ্ধের সময় ভারতের সেনাবাহিনীর 60 প্যারাফিল্ড অ্যাম্বুলেন্স এবং কাস্টোডিয়ান ফোর্স অফ ইন্ডিয়ার আত্মত্যাগ এবং সেবার প্রতীক হিসেবে নির্মিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী তাঁর ভাষণে কোরিয়া উপদ্বীপে শান্তি ও মানবিক সহায়তা প্রদানে ভারতের অবদানের যে সুদূরপ্রসারী ঐতিহ্য রয়েছে তা বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের এই যৌথ আত্মত্যাগের ইতিহাস ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিশেষ

0: কৌশলগত অংশীদারিত্বের এক শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করে চলেছে।
1: यह स्मारक करेज का सिंबल है, यह स्मारक कंपैशन का सिंबल है, यह स्मारक सैक्रिफाइस का सिंबल है, यह स्मारक भारत और कोरिया की जनता के बीच सदियों की मित्रता का भी संदेश दे रहा है। जब कोरियन पेनिनसुला युद्ध की त्रासदी में घिर गया था, तब भारत ने ह्यूमैनिटी के प्रति अपना दायित्व बखूबी निभाया। शांति और सेवा के आदर्शों से प्रेरित होकर भारत ने अपनी 60 पैराफील्ड एम्बुलेंस यूनिट के माध्यम से इस बार में योगदान दिया।
0: কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ নতুন দিল্লিতে ত্রিপুরা, অরুণাচল প্রদেশ ও সিকিমের বিভিন্ন মহাসড়কের গুণমান ও রক্ষণাবেক্ষণের অগ্রগতি খতিয়ে দেখেন। সময় মতো এই কাজ সম্পন্ন করার উপর জোর দিয়ে তিনি বলেন, উন্নত প্রযুক্তি এবং যাত্রীদের সুবিধার জন্য মহাসড়কের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আরও সুষ্ঠু করতে হবে। ভরা বর্ষাতেও যাতে এই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় শ্রী গড়করি তাও সুনিশ্চিত করতে বলেন। এক সমাজ মাধ্যমের বার্তায় শ্রী গড়করি বলেন, প্রচার মাধ্যমে লোকজনের বক্তব্য জানার পরই তিনি জাতীয় মহাসড়কের রক্ষণাবেক্ষণের অগ্রগতি খতিয়ে দেখেছেন। তামিলনাড়ুতে আজ থেকে কোয়ালিশন মন্ত্রিসভা কাজ শুরু করবে। জোসেফ বিজয় নেতৃত্বাধীন সরকারে দুজন কংগ্রেস সদস্য সহ 23 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘ 59 বছর পর তামিলনাড়ুর মন্ত্রিসভা এবার জাতীয় কংগ্রেসের কোনো প্রতিনিধি এলো। আজ সকালে লোকভবনে রাজ্যপাল বিশ্বনাথ আরলেকার নতুন মন্ত্রীদের শপথ ও মন্ত্রগুপ্তি পাঠ করান। সরকারকে সমর্থনকারী বিভিন্ন দলের নেতৃবৃন্দ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বিজয় সহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা এখন 32। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচনে বেলা 11টা পর্যন্ত 42.83% ভোট পড়েছে। এখনও পর্যন্ত কোথাও কোনো গণ্ডগোলের খবর নেই। 285টি বুথে ভোটগ্রহণ চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত, গণনা 24 মে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 36তম প্রয়াণ দিবসে আজ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। কলকাতায় প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে বিধানভবনে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 1991 সালের 21 মে তামিলনাড়ুর শ্রীপেরাম্বুদুরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হন রাজীব গান্ধী। দেশজুড়ে আজ সন্ত্রাসবাদ বিরোধী দিবস পালিত হচ্ছে। দেশের যুবসমাজকে সন্ত্রাসবাদ ও হিংসার পথ থেকে দূরে সরিয়ে রাখতে এবং জঙ্গি হামলায় সাধারণ মানুষের দুর্ভোগ ও সন্ত্রাসবাদ কীভাবে জাতীয় স্বার্থের বিরোধী তা তুলে ধরতে এই দিনটি পালন করা হয়। পশ্চিমবঙ্গ সরকার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফের হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএ নিউজ কলকাতাতে। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশক ডিজিএইচএস ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে অথবা সেদেশের মধ্য দিয়ে আসা যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে, কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা কোনো যাত্রীর যদি জ্বর, মাথা ব্যথা, পেশিতে খিঁচুনি ও ব্যথা, বিনা কারণে রক্তপাত এবং বমির মতো উপসর্গ দেখা দেয়, তবে তাকে জরুরি ভিত্তিতে ডাক্তার দেখাতে হবে। ইবোলা রোগী সংস্পর্শে আসা কোনো যাত্রীকে সঙ্গে সঙ্গে বিমানবন্দরের আধিকারিক অথবা অভিবাসন দপ্তরের হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে। কোনো প্রসাধনী পণ্য এখন থেকে ইঞ্জেকশনের মাধ্যমে কোনো সৌন্দর্য ক্লিনিক, বিশেষজ্ঞ এবং গ্রাহকরা ব্যবহার করতে পারবেন না বলে জানানো হয়েছে। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে, এইসব প্রসাধনী সামগ্রী কেবলমাত্র শরীরের বাইরে ব্যবহারের জন্য। নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রসাধনী সামগ্রিক প্রস্তুতি ও আমদানি, বিক্রয় ও বন্টন যেন 2020 কসমেটিক্স বিধির সংস্থান অনুযায়ী হয়ে থাকে। আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক চা দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংগঠন এফএও ফাও 21 মে তারিখটিকে বিশ্ব চা দিবস হিসেবে ঘোষণা করে। চায়ের সাংস্কৃতিক গুরুত্ব, উপকারিতা ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা চা দিবসের তাৎপর্য। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ দিল্লি, হরিয়ানা এবং চণ্ডীগড়ের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের পরিস্থিতির জন্য কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও বিদর্ভ, বিহার, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, ওড়িশা, রাজস্থান, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডের কিছু অংশ তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন, বাংলা সিনেমা সাদা কালো আবেগ থেকে ডিজিটাল বাস্তবতার পথে, এই বিষয়ে একটি আলোচনা। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ISL ফুটবল আজ শেষ হচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। দুই দলই 12 ম্যাচে 23 পয়েন্ট সংগ্রহ করেছে। গোল পার্থক্যে এগিয়ে থাকা ইস্টবেঙ্গল লীগ তালিকায় শীর্ষে, মোহনবাগান দ্বিতীয় স্থানে রয়েছে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ তাদের শেষ ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে খেলবে। অন্যদিকে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। দুটি খেলাই শুরু হবে সন্ধ্যা 7:30। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ক্রিকেটে আজ গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। এদিকে ইডেনে আইপিএল ক্রিকেটের ম্যাচে গতকাল কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সকে 4 উইকেটে হারিয়ে প্লে অফের লড়াইয়ের আশা বাঁচিয়ে রেখেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। পাঁচ দেশীয় সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরেছেন। সফরের শেষ লগ্নে ভারত ও ইতালির মধ্যে কৃষি, খনিজ, বিজ্ঞান ও প্রযুক্তি সহ একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সোলে দক্ষিণ কোরিয়ার মন্ত্রী ও ইউ এর সঙ্গে যুগ্মভাবে ভারতীয় যুদ্ধ স্মারক উদ্বোধন করেছেন। ভারত রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে দীর্ঘদিন ধরে পাকিস্তানে চলা গণহত্যার তীব্র সমালোচনা করেছে। ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের সুরক্ষার জন্য স্বাস্থ্য মহানির্দেশক নির্দেশিকা জারি করেছে। দিল্লি, হরিয়ানা এবং চণ্ডীগড়ে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। আইএসএল ফুটবলের শেষ দিনে আজ ইস্টবেঙ্গল ও ইন্টারকাশি এবং মোহনবাগান সুপার জায়ান্টস এসসি দিল্লির মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচনে বেলা একটা পর্যন্ত 60.43% ভোট পড়েছে। 15 বছর পর শান্তিতে ভোট দিতে পেরে আনন্দিত এলাকাবাসী। কেন্দ্রীয় সরকার বিধানসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ 20 জুন পর্যন্ত বাড়িয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ডিলিমিটেশন সহ অন্যান্য গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে চললে ডিসেম্বরের মধ্যে হাওড়া ও বালি পুরসভায় নির্বাচন সম্ভব হবে। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদানের ব্যাপারে তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার। ভারতীয় নৌসেনার জন্য গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল সংঘমিত্রা পরীক্ষামূলকভাবে জলে নামানোর প্রক্রিয়া শুরু করে। কোনো প্রসাধনী পণ্য এখন থেকে ইঞ্জেকশনের মাধ্যমে গ্রাহকরা ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছে সরকার। দক্ষিণবঙ্গে ঘর্মাক্ত অস্বস্তিকর আবহাওয়া আগামী কয়েকদিন বজায় থাকবে। আইএসএল ফুটবল আজ শেষ হচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টস। আসি বিস্তারিত খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচনে বেলা একটা পর্যন্ত 60.43% ভোট পড়েছে। এখনও পর্যন্ত কোথাও কোনো গণ্ডগোলের খবর নেই। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন।
1: তীব্র দাবদাহ উপেক্ষা করে সকাল থেকে বিভিন্ন বুথে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়েছে। বহু মানুষ সকাল সকাল বুথে পৌঁছে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘদিন পর নির্বিঘ্নে ভোট দিতে পেরে অনেক ভোটারকেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। উল্লেখ্য, গত 29 এপ্রিল এই কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন একাধিক অনিয়ম প্রকাশ্যে আসে। সেই ঘটনার জেরে নির্বাচন কমিশন ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত ঘোষণা করে। এদিনের ভোটে বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়, এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নিজেকে ভোটের লড়াই থেকে সরিয়ে নিয়েছেন, ফলে কেন্দ্রের কোনো বুথেই তৃণমূলের এজেন্ট বা বুথ ক্যাম্প দেখা যায়নি। এদিকে ফলতা শ্রীরামপুর গ্রামে জাহাঙ্গীর খানের বাড়ি ও দলীয় কার্যালয় তালাবন্ধ অবস্থায় দেখা গিয়েছে, যা নিয়ে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। তবে রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও সাধারণ মানুষদের মধ্যে উৎসবের আমেজে ভোট দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন কমিশন নজরদারিতে ভোট গ্রহণ চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা।
0: কেন্দ্রীয় সরকার বিধানসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ আরও বাড়িয়েছে। রাজ্যের অনুরোধে আরও এক মাস অর্থাৎ আগামী 20 জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে 500 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এখবর রাজ্যকে জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ভোট পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার জন্য পশ্চিমবঙ্গ সরকার গত 16 মে চিঠি দিয়ে কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে, রাজ্যে 200 কোম্পানি সিআরপিএফ, 150 কোম্পানি বিএসএফ, 50 কোম্পানি সিআইএসএফ, 50 কোম্পানি আইটিবিপি এবং 50 কোম্পানি এসএসবি মোতায়েন থাকবে।

0: শুভেন্দু অধিকারী আজ সকালে বেলুড় মঠ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম সেখানে গেলেন তিনি। মন্দিরে প্রণাম সেরে মঠে সন্ন্যাসীদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেন, মঠের প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজিকে প্রণাম করে শুভেচ্ছা বিনিময় করেন। সেখান থেকে হাওড়ার প্রশাসনিক ভবনে আইন শৃঙ্খলা খতিয়ে দেখতে এক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক ভবনে ঢোকার আগে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, শহরে পরিশ্রুত পানীয় জল, নিকাশি ব্যবস্থা, শহরের পরিচ্ছন্নতা এবং অন্যান্য নাগরিক পরিষেবা সুনিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে হাওড়া ও বালি পুরসভায় নির্বাচন সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
1: অন্যান্য প্রক্রিয়া শুরু করতে বলেছি, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্টার দুর্গাপুরে আছেন একটা মিটিং, সেখানে আমি যাব সবার সঙ্গে আলোচনা করে। আমরা প্রাথমিকভাবে যেটা বলতে পারি, আমরা রাজনৈতিক নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। তাই আমাদের বিশ্বাস, আমরা ডিসেম্বরের মধ্যে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারব।
0: এরপর মুখ্যমন্ত্রী আরও একটি প্রশাসনিক বৈঠকে যোগ দিতে পশ্চিম বর্ধমানের উদ্দেশ্যে রওনা হবেন। এরপরই তাঁর আজ দিল্লি যাওয়ার কথা। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদানের ব্যাপারে তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার। ডিএ দাবিতে মামলাকারী সব সংগঠনকে নিয়ে আগামী 30 মে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ এই কথা জানিয়েছেন সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। উল্লেখ্য, গত সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সপ্তম পে কমিশন গঠনের সিদ্ধান্ত অনুমোদন করেছে রাজ্য। রাজ্য সরকারি কর্মীদের সংবাদ মাধ্যমের কাছে বক্তব্য রাখা ও তথ্য বা নথি প্রকাশের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, অল ইন্ডিয়া সার্ভিস, রাজ্য সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিস সহ অন্য সরকারি কর্মীরা সরকারের অনুমতি ছাড়া কোনো মিডিয়া অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। সংবাদ মাধ্যমে কোনো সরকারি নথি তথ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রকাশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজ্যের সব মাদ্রাসায় এবার ক্লাস শুরুর আগে প্রার্থনা সঙ্গীত হিসেবে বন্দে মাতরম বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ মাদ্রাসাগুলিতে আগের নির্দেশিকা ও রীতির বদলে এখন থেকে প্রার্থনার সময় বন্দে মাতরম গাইতে হবে ছাত্রছাত্রীদের। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি এবং উস্কানিমূলক মন্তব্যের জন্য বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তি পেয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত জানিয়েছে আগামী 31 জুলাই অথবা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে রক্ষা কবচ বহাল থাকবে। পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া আবেদনকারী কোথাও যেতে পারবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারী আধিকারিককে 48 ঘন্টা আগে নোটিশ দেওয়ার কথাও বলেছে আদালত। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 36তম প্রয়াণ দিবসে আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। কলকাতার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধানভবনে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 1991 সালের 21 মে তামিলনাড়ুর শ্রীপেরাম্বুদুরে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন রাজীব গান্ধী। আজকের প্রসঙ্গে আজ শুনবেন বাংলা সিনেমা সাদা কালো আবেগ থেকে ডিজিটাল বাস্তবতার পথে, এ বিষয়ে একটি আলোচনা। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতীয় নৌসেনার জন্য গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড বা জিআরএসি তৈরি প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল সংঘমিত্রাকে পরীক্ষামূলকভাবে জলে নামানো হয়েছে। জিআরএসি সূত্রে জানা গেছে, ভারতীয় নৌসেনার জন্য মোট 4টি এনজিও পিভি তৈরি করা হচ্ছে। প্রায় 113 মিটার দীর্ঘ এই যুদ্ধজাহাজগুলির ওজন হবে প্রায় 3000 টন। উপকূলীয় নজরদারি, জলদস্যু দমন, উদ্ধার অভিযান, বিশেষ সামরিক অভিযান এবং মানবিক সহায়তার মতো একাধিক কাজে ব্যবহার করা হবে এই জাহাজ। অনুষ্ঠানে নৌসেনার উপপ্রধান ভাইস চিফ অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন বলেন, ভারতীয় নৌসেনার আধুনিকীকরণে জিআরএসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত অর্থবর্ষে সংস্থাটি 8টি জাহাজ সরবরাহ করেছে বলেও উল্লেখ করেন তিনি। জিআরএসি চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কমোডর পি আর হরি জানান, চলতি অর্থবর্ষেও একাধিক যুদ্ধজাহাজ নির্মাণ ও সরবরাহের কাজ এগিয়ে চলেছে। কোনো প্রসাধনী পণ্য এখন থেকে ইঞ্জেকশনের মাধ্যমে কোনো সৌন্দর্য ক্লিনিক বিশেষজ্ঞ এবং গ্রাহকরা ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছে সরকার। সেন্ট্রাল ড্রাগস অ্যান্ড স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে এসব প্রসাধনী সামগ্রী কেবলমাত্র শরীরের বাইরে ব্যবহারের জন্য। নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রসাধনী সামগ্রীর প্রস্তুতি ও আমদানি, বিক্রয় ও বন্টন যেন 2020 কসমেটিক্স বিধির সংস্থান অনুযায়ী হয়ে থাকে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গতকাল দুপুরের পর বৃষ্টি হলেও ঘর্মাক্ত অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। গত 24 ঘন্টায় সর্বাধিক সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পুরুলিয়ায় 40.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে সামান্য বেশি। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। গত 24 ঘন্টায় সব থেকে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে দক্ষিণ দিনাজপুরের মাঝিয়ানে 110 মিলিমিটারেরও বেশি। আলিপুর চিড়িয়াখানা থেকে প্রাণীদের জন্য এই গরমে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। চারপাশের পরিবেশ ঠান্ডা রাখতে পশুদের খাঁচায় জলের স্প্রিঙ্কলার ব্যবহার করা হচ্ছে। খাঁচার ভেতরে সরাসরি সূর্যের আলো আটকাতে বেতের ছাউনি, ধানের খড়ের ছাউনি, অ্যাগ্রোনেট ব্যবহার করছে কর্তৃপক্ষ। আইএসএল ফুটবল আজ শেষ হচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টস। দুই দলই 12 ম্যাচে 23 পয়েন্ট করে সংগ্রহ করেছে। গোল পার্থক্যে এগিয়ে থাকায় ইস্টবেঙ্গল লীগ তালিকার শীর্ষে, মোহনবাগান দ্বিতীয় স্থানে রয়েছে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ তাদের শেষ ম্যাচে ইন্টারকাশির বিরুদ্ধে খেলবে। অন্যদিকে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টস খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। দুটি খেলায় শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচনে বেলা 1টা পর্যন্ত 60.43% ভোট পড়েছে। কেন্দ্রীয় সরকার বিধানসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ 20 জুন পর্যন্ত বাড়িয়েছে। দক্ষিণবঙ্গে ঘর্মাক্ত অস্বস্তিকর আবহাওয়া আগামী কয়েকদিন বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টসে ও নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন ভাওয়াইয়া, শিল্পী বীরেন্দ্রনাথ রায়।

এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া শিল্পী বীরেন্দ্রনাথ রায়ের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি ও হিন্দি সংবাদ।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টসে ও নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন গান পরম্পরা অনুষ্ঠান। আজ শুনবেন ভায়োলিন শিল্পী পণ্ডিত ভি জে যোগ, রাগ সুদ সরঙ্গ।

0: এতক্ষণ শুনলেন গান পরম্পরা অনুষ্ঠান। অনুষ্ঠানে শুনলেন ভায়োলিন শিল্পী পণ্ডিত ভি জে যোগ।
1: দশ লাখের লটারি জিতেছি আমি।
2: অচেনা
3: অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন শুনবেন যুব অনুষ্ঠান।

0: স্বাগতম যুব বন্ধুরা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আমি অনন্যা, তোমাদের যুব বন্ধু, আজ রয়েছি তোমাদের সাথে। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, ভীষণ ভালো দিন কাটাচ্ছ। আমাদের আজকের অনুষ্ঠানে তোমাদের জন্য উপহার রইবে সেতার বাদন এবং আবৃত্তি। আধুনিক বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র এবং কিংবদন্তি কবি শুভ দাশগুপ্ত। এবার আমরা শুনে নেব আমাদের আজকের যুববন্ধু তনুশ্রী ভট্টাচার্যের কণ্ঠে কিংবদন্তি কবি শুভ দাশগুপ্তের কবিতা।
1: সাবানদানি শুভ দাশগুপ্ত। মাকে আমি ছোটবেলা থেকেই সাদা শাড়ি পরতে দেখি। আমার জন্মের 8 মাস পরে হঠাৎই বাবা চোখ বুজেছিলেন। সেই থেকেই মা মানেই সাদা শাড়ি, মা মানেই শিরা ওঠা হাতে দুগাছা ব্রোঞ্চের চুড়ি, ফাঁকা কপাল, ধুধু শীথে চোখ জুড়ে বিকেল, শুধু বিকেল। মার একটা বাক্স ছিল, একটাই, সেকেলে ট্রাঙ্ক। মাঝে মাঝে মা যখন খুলতো বাক্সটা, ঝপ করে ন্যাপথলিনের গন্ধ উঠে আসতো ভিতর থেকে। আমি জোর করে এটা সেটা নাড়াচাড়া করে দেখতাম, কি সুন্দর একটা সিঁদুরের কৌটো। মা বলতো, খুকি, তোর বিয়ের সময় তোকে দেব এটা। কি সুন্দর ঝলমলে একটা বেনারসি। মা বলতো, তোর বিয়ে হলে তখন তোকে দেব। কি দারুণ দেখতে একটা সাবানের কেস। মা বলতো, এটা তোর বাবার। এই বলে মা হঠাৎই আনমনা হয়ে পড়ত। সাবানের কেসটা হাতে নিয়ে চুপ করে কি যেন ভাবত মা। মা হঠাৎ সম্ভিত ফিরে পেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতো, হ্যাঁ মা, এ আর আমি নিয়ে কি করব, তোকেই দিয়ে দেব। একান্নবর্তী কাকা জ্যাঠার সংসারে চোখের জলে মায়ের দিন কাটত। লাঞ্ছনা গঞ্জনা অপমান এই সব দিয়েই ভাত মাখত মা। আমার সাদা শাড়ির মা, আমার ফাঁকা কপাল, ধুধু শীথের মা, চোখের পাওয়ারে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে থাকা বিকেল নিয়ে মা, আমার মা। অভাগীরও মাঝে মাঝে স্বর্গ লাভ হয়। আমারও বিয়ে হলো, ভালো ঘর, ভালো বর। মামারা এসে দাঁড়িয়েছিল, কাকা জ্যাঠারা যে যার আলাদা বাড়ি করে দূরে চলে গিয়েছিল অনেক আগেই। বিয়ের সময় সেলাই করে সংসার চালানো আমার মা আমায় ট্রাঙ্কের সব কিছুই দিয়ে দিয়েছিল, শুধু ওই সাবানদানিটি ছাড়া। আমিও চাইনি। একলা ঘরে ছোট্ট তাকে চোখের সামনেই রেখে দিয়েছিল মা সাবানের সেই সুন্দর কেসটা। পাশেই মা ঠাকুরের আসন। জামাই ষষ্ঠীর দিন দুপুরে বেদম খাওয়া দাওয়ার শেষে খাটের ওপর আত শোয়া হয়ে আরাম করে জমিয়ে সিগারেট খাচ্ছিল আমার বর। আমি আর আমার মা রান্নাঘরে গল্প করছিলাম। হঠাৎ ঘরে ঢুকে দেখি সাবানদানিটাকে অ্যাস্ট্রে বানিয়ে তাতে ছাই ফেলছে ও। আমি চকিতে ছুটে গেলাম ওর কাছে, চিৎকার করে উঠলাম, হে কি করছো তুমি? অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। মা ঘরে ঢুকে বলল, কি হয়েছে, অমন চিৎকার করছিস কেন? তারপর দেখল পুরো দৃশ্যটা। আমার সাদা শাড়ির মা, আমার ফাঁকা কপাল, ধুধু শীথের মা, দু চোখ জোড়া হুহু বিকেল নিয়ে মা। ভালো করে দেখল অনেকক্ষণ ধরে, তারপর বলল, ও মা, এতে এত বকাবকির কি আছে, যা ওরম করতে নেই, সাবানদানিটা এবার তুই নিয়ে যাস খুকি, ওটা তো তোকে দেবার কথাই ছিল। যা, চায়ের জলটা বসা। নমস্কার।
0: এবার আমরা শুনব আমাদের আজকের অনুষ্ঠানের আরেক যুববন্ধু শ্রেষ্ঠা আইচ এর কণ্ঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা।
1: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সোনার তরে। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুড়ো ধারা খড়ো বরসা, কাটিতে কাটিতে ধান এলো বরসা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে থাকা প্রভাত বেলা, এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা।

চাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরুণি পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদীকূলে যাহা লয়েছি নু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে।

0: ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিণ পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার।
1: ফিরে এলাম শ্রেষ্ঠার কবিতার পর। শ্রোতা বন্ধুরা, তোমাদের প্রথমেই আমি জানিয়েছি আমাদের আজকের অনুষ্ঠানে কবিতার পাশাপাশি রয়েছে সেতার বাদন। এবার আমরা শুনে নেব আমাদের আজকের যুববন্ধু দেবার্পণ কর্মকারের সেতার বাদন, এবং তার সাথে তবলায় রয়েছেন দেবাশিস মজুমদার।

0: বাহ, অসাধারণ এক বাদ্যযন্ত্রের অনুষ্ঠানের সাক্ষী রইলাম আমরা আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা আবার ফিরব আমাদের আজকের যুববন্ধু তনুশ্রীর কাছে। এবার আমরা শুনে নেব কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আমাদের আজকের যুববন্ধু তনুশ্রী ভট্টাচার্যের কণ্ঠে।
1: যদি নির্বাসন দাও, সুনীল গঙ্গোপাধ্যায়। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ন আলোয় এই বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, হে আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম, এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। এখনো নদীর বুকে মোচার খোলায় ঘোরে লুঠেরা ফেরারি, শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি, বৃষ্টিতে চিকন তবু এক একটি অপরূপ ভোর, বাজারে ক্রূরতা গ্রামে রণহিংসা, বাতাবি লেবুর কাছে জোনাকির ঝিকি মিকি খেলা, বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা, বুলেট ও বিস্ফোরণ শট তঞ্চকের এত ছদ্মবেশ, রাত্রির শিশিরে তবু কাঁপে ঘাস ফুল। হে আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে, নিথর দিঘির পারে বসে আছে বক, আমি কি ভুলেছি সব স্মৃতি, তুমি এত প্রতারক, আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলার ওড়াওড়ি, মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি, নেই নাকি খেজুর রসের ঘ্রাণ, শুনি নাকি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর, বিষণ্ন আলোয় এই বাংলাদেশ, হে আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। নমস্কার।
0: শ্রেষ্ঠার কণ্ঠে এবার আমরা শুনে নেব ঋদ্ধি ঘোষের কবিতা।
2: নমস্কার। কবি ঋদ্ধি ঘোষের লেখা কবিতা অশনি সংকেত। দুর্ভাগ্যজনকভাবেই জানা হয়ে ওঠেনি অন্তঃসত্ত্বার খবর। মঞ্চজুড়ে ময়ূরপঙ্খী মুখ, পিছনে সারস সাদা কাপড়ে কচু পাতায় বৃষ্টি ফোঁটার মতো চকচক করছে কাব্যিক সায়ন্তনী সন্ধ্যার ফুটফুটে কিছু অক্ষর। সামনের বেঞ্চের সারিতে বিশিষ্ট গুণীজনের সমাগম, তাদের মুখ থেকে ঝরে পড়ছে বুদ্ধ পূর্ণিমার ব্রহ্মকোমল হাসি, আর সুনামির মতো আছড়ে পড়ছে হাততালি। মেরুরেখা থেকে ঝুড়ো ঝুড়ো মেঘেরা শব্দের গম গমে অনুরণন নিয়ে ঢুকে পড়েছে আমন্ত্রিত হলঘরে। সাংবাদিকদের ক্যামেরায় মুহুর্মুহু ঝলকে উঠছে মঞ্চের ময়ূরপঙ্খী মুখ, গরদের লাল পেরে শাড়ি আর কপালে গোধূলি সূর্য নিয়ে ছিপছিপে কালো হরিণী চোখের মেয়েটা যখন উদ্বোধনী সঙ্গীত গেয়ে উঠল।

0: কবি তখনই চোখ বুঝলেন, ঝরে পড়ল শ্রাবণ। কবি যেন দৌড়তে দৌড়তে ছুটে যাচ্ছেন ভেঙে পড়া বস্তির এক চিলতে পায়ের আর খোপে, মুঠোভর্তি আগুন নিয়ে জ্বালিয়ে দিচ্ছেন উনুন, ফুটছে দীর্ঘ ভুকা শুকা পেটের জন্য ভাত। থেমে গেছে গান, কবির চোখ তখনও বন্ধ, কানে যায়নি সঞ্চালিকার কবি বন্দনার সুর। ডালা ভরে ফুলের স্তবক, উত্তরীয় আর পুরস্কার সাজিয়ে এগিয়ে আসছে একটা নদী নামা শান্তি। কবি উঠে দাঁড়ালেন, সেতারের সুরে ডোবা মধ্যরাত্রির নীল আলো মুখ, চেনা আঙুল ছুঁয়ে তার হেট করা গলায় উঠে আসছে সুখ পালকের উত্তরীয়। কবি আবার চোখ বুঝলেন, পালকের ছোঁয়ায় পাখি হয়ে উড়ে গেলেন প্রসূতি মায়ের এক চালা ঘরে। কেঁদে উঠল ভূমিষ্ঠ শিশু, মায়ের চোখে সমুদ্র, কবিকে বলছেন জানালা খুলে দাও, আলো আরো আলো আসুক। কবি অসহায়ের মতো কাঁদতে কাঁদতে ছুটে এলেন বিক্ষুব্ধ জনতার ভিড়ে, চেঁচিয়ে উঠে বললেন থামো তোমরা, আর কত রক্ত আর কত স্বার্থসিদ্ধির লোভ লালসা হিংসা, খুলে নাও খুলে নাও আমার গলার মিথ্যে উত্তরীয়। আঙুল উঁচিয়ে বললেন তাকিয়ে দেখো ওই ঘর, ওই প্রসূতি মায়ের নাম আমার দেশ, যাকে কোলে নিয়ে এক ফোঁটা দুধও দিতে পারোনি, সেই সদ্য ভূমিষ্ঠ শিশুর নাম দুর্ভিক্ষ। নমস্কার।
1: বাহ, আজকের অনুষ্ঠানটি আশা করছি শ্রোতা বন্ধুরা তোমাদের সকলের মন জয় করে নিয়েছে। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। শুনতে থাকো আকাশবাণী শিলিগুড়ি যুব অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান, বেহালার ছন্দে কবিতার গন্ধে। অনুষ্ঠানের শিল্পী ছিলেন সেতারে দেবার্পণ কর্মকার, কবিতায় তনুশ্রী ভট্টাচার্যী, শ্রেষ্ঠা আইচ, এবং তবলায় সহশিল্পী ছিলেন দেবাশিস মজুমদার।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত অনুষ্ঠান সানডেজ টু সোলজার।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার, অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। আপনারা জানেন এখন বিকেল 5:30, এখন সময়ে আপনাদের খুব খুব পছন্দের অনুষ্ঠান আনন্দধারা। হ্যাঁ, আনন্দধারা বাংলা সিনেমার গানের এই অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। মেঘলা বিকেলের জানালায় হঠাৎ নেমে আসে বৃষ্টির শব্দ, টিনের চালে অথবা আমের মুকুলে কিংবা ছোট ছোট আমের গায়ে অথবা পুরনো স্মৃতির পাতায় ঝরে পড়ে এক অদ্ভুত সুর। মনে হয় প্রকৃতি যেন নিঃশব্দে গেয়ে উঠেছে সেই চিরচেনা আমাদের অনুভব, আনন্দধারা বহিছে ভুবনে। হ্যাঁ, আনন্দধারা এই অনুষ্ঠানে আমরা আজ বিষয় রাখি বৃষ্টিধারা। আনন্দধারায় বৃষ্টিধারা অথবা বৃষ্টিধারায় আনন্দধারা, যেন দুটো মিলে মিশে একাকার হয়ে যায়। এরকমভাবে আপনাদের সঙ্গে কথা হবে, এ বিষয় নিয়ে কথা হবে, বা বিষয়ের বাইরেও এই আনন্দ বৃষ্টি সবটা নিয়ে কথা হবে। আমাদের টেলিফোন নাম্বার 9434076705। আমাদের টেলিফোন লাইন কিন্তু অলরেডি খুলে গেছে, আপনারা টেলিফোন করতে থাকুন আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা। আনন্দধারায় বৃষ্টিধারা অথবা বৃষ্টিধারায় আনন্দধারা, কেননা বৃষ্টি কিন্তু ঝমঝমিয়ে রোজই পড়ছে, আর কাজে কিন্তু বৃষ্টি হোক আর না হোক তা কিন্তু থেমে থাকে না। কে কীভাবে সময় কাটাচ্ছেন? বৃষ্টি শুধু তো জল নয়, সে মাটির গন্ধে থাকে মিশে থাকা এক অপূর্ব শৈশবের স্মৃতি। তো বৃষ্টি নিয়ে কথা হোক, বৃষ্টিধারা নিয়ে কথা হোক, আনন্দের কথা হোক, বা বৃষ্টিধারা যে সবসময় যে আনন্দধারা হয়ে বর্ষিত হবে তা তো নয়, তার সঙ্গে মিলে মিশে থাকে জীবনের সুখ দুঃখ, ঘোরা ফেরা, চলার পথের সবটুকু। তাই আজকের এই লাইভ ফোন ইন আনন্দধারায় আপনারা টেলিফোন করুন। টেলিফোন লাইন খোলা রয়েছে 9434076705। আর আমি আপনাদের বন্ধু রিমি রয়েছি স্টুডিওতে আপনাদের সঙ্গে কথা বলবার জন্য। শুরুতেই শোনানো যাক বাংলা ছায়াছবির একটি গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, শঙ্খবিলা ছায়াছবির এই গানটি আপনারা শুনলেন। এই গানটি অপছন্দ করে এমন কিন্তু সঙ্গীত শ্রোতা নেই, প্রত্যেকেরই এই গানটি ভীষণ ভীষণ পছন্দের একটি গান। গানটি আপনাদের কেমন লাগলো শ্রোতা বন্ধুরা আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে রয়েছি। আপনারা নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান শুনছেন, আকাশবাণী শিলিগুড়ির এই বিকেলের অনুষ্ঠান আনন্দধারা, আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান। আর আজকের বিষয় তো বৃষ্টিধারায় আনন্দধারা অথবা আনন্দধারায় বৃষ্টিধারা। ইতিমধ্যেই এক বন্ধুকে পেয়ে গেছি, দেখে নিচ্ছি কোন বন্ধু টেলিফোন করেছেন। হ্যালো হ্যালো হ্যালো নমস্কার। হ্যালো
1: হ্যালো,
0: আপনার সেটটা যদি একটু দূরে রাখেন খুব ভালো হয়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যিনি ফোন করেছিলেন চাইবো আবারও টেলিফোন করুন, টেলিফোন লাইন কিন্তু খোলা রয়েছে। আর আপনারা যখন কথা বলবেন আপনাদের সেটটা কিন্তু ভলিউম একেবারে কমিয়ে দেবেন অথবা একটু দূরে রাখবেন। আবারও হ্যালো নমস্কার।
2: হ্যালো নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: নিতাই বাবু, নিতাই বাবু কেমন আছেন?
2: হ্যাঁ ভালো আছি, প্রচন্ড গরম।
0: প্রচন্ড গরম, আচ্ছা বৃষ্টির কোনো নামগন্ধ নেই তাই তো?
2: না বৃষ্টির কোনো নামগন্ধ নেই, কালকে একটু হালকা হয়েছিল।
0: হালকা হয়েছিল, হ্যাঁ এরকমই হচ্ছে এবং এই প্রকৃতিটা এরকমই আমাদের এখন আমাদের কখনো ভিজিয়ে দেয়, কখনো বা শুকনো করে দেয়। আর যখন ভিজিয়ে দেয় সেই বৃষ্টি ধারার আনন্দ তখন কেমন লাগে? যেমন আমাদের উত্তরবঙ্গে এখন কিন্তু বৃষ্টি চলছে, মাঝে একটু একটু রোদ বা হালকা গরম, আজ একটু গরম পড়েছিল, এই কয়দিন কিন্তু ঠান্ডাই ছিল, আজ আবার বিকেল থেকে একটু ঠান্ডা, বৃষ্টি এখনও পড়েনি, কখনো টিপটিপ পড়ছে, আকাশ মেঘলা। আপনাদের ওখানে যখন রোদ কীরকম মনে হয় বৃষ্টি যখন হঠাৎ করে ঝমঝমিয়ে পড়ে?
2: বৃষ্টি যখন হয় তখন তো খুবই ভালো লাগে।
0: ভালো লাগে না? শৈশবের কোনো স্মৃতি বৃষ্টির মধ্যে?
2: হ্যাঁ ছেলেবেলার কথাগুলো মনে পড়ে, বৃষ্টিতে ভিজেই তাই মনে হয়।
0: আচ্ছা
2: হ্যাঁ, ধরুন এখন তো ভিজতে পারি না, এখন ভিজলেই ঠান্ডা লেগে যাবে।
0: ঠান্ডা লেগে যাবে, ঠিক ঠিক।
2: হ্যাঁ কিন্তু ওই বৃষ্টির উপভোগটা করি বাড়িতে বসে।
0: আচ্ছা ভালো লাগে, মনটা শীতল হয় তাই তো?
2: সেই হয়। হ্যাঁ
0: যেমন ধরুন খুব গরম ছিল কাল সারা দিন, সন্ধ্যের পর বললেন হালকা বৃষ্টি হলো, তখন তখন কেমন লাগলো?
2: স্বস্তি হলো, তখন তখন একটু স্বস্তি হলো, খুব ভালো লাগলো। আর এই সন্ধ্যাবেলায় বৃষ্টি হলে পরে না একটু তেলে ভাজা মুড়ি চা দিয়ে খেতে খুব ভালো লাগে,
0: একেবারে জমে যায় না পুরোটা?
2: জমে যায় একদম।
0: বাহ খুব ভালো, খুব ভালো, এটাই তো আনন্দ ধারার একটা বৈশিষ্ট্য। আর পাশে যদি বৃষ্টি ধারা থাকে তাই না? খুব ভালো লাগলো নিতাই বাবু। আমাদের আরো লাইভ ফোন ইন অনুষ্ঠান চলছে, সবে তো শুরু হলো বিকেলের অনুষ্ঠান, এর পরও রয়েছে, সঙ্গে থাকবেন আমাদের। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো, গান শুনতে থাকুন। আমাদের নিতাই বাবু বীরভূম থেকে লালমাটির জায়গা থেকে টেলিফোন করেছিলেন, ভীষণ ভালো লাগলো, আরো এক বন্ধুকে পেয়েছি। হ্যালো নমস্কার,
3: বিকাশ বলছি।
0: কে বলছেন? আচ্ছা বিকাশ, হ্যাঁ বিকাশ কোথা থেকে বলছেন? আচ্ছা মেকলিগঞ্জ, কোচবিহার জেলা, কোচবিহার জেলা। বাহ, আপনি কেমন, আপনি কি শুনছেন আপনাদের যে পছন্দের অনুষ্ঠান আনন্দধারা, এটা কি শুরু থেকে শুনছেন? বৃষ্টি ধারায় আনন্দ ধারা, কিরকম মনে হয়? বৃষ্টি কি পড়ছে?
3: কিন্তু বৃষ্টি হ্যাঁ হচ্ছে, আবার গরম একটু মিঠা মিঠা গরম।
0: অবশ্যই গান তো শোনানোই হচ্ছে, গান শোনানো হচ্ছে।
3: আরে বললে পরে আবার শোনান না, এটাই ভালো লাগে না।
0: এই মুহূর্তে না শোনালেও অবশ্যই শোনানো হয়, এর পরেও রয়েছে আপনাদের পছন্দের অনুষ্ঠান মেঠো সুর। আপাতত এখন আমরা রয়েছি আনন্দধারায়, এরপরে মাটির গান। হ্যাঁ, আনন্দধারা আপনি শুনতে থাকুন। বৃষ্টি কেমন উপভোগ করেন এই আনন্দধারা শুনতে শুনতে? হঠাৎ যদি বৃষ্টি ঝমঝমিয়ে পড়ে কেমন লাগবে বলুন তো?
3: বৃষ্টি না সৃষ্টি, এই একটা গান প্রতীক ছবির,
0: অবশ্যই অবশ্যই খুব ভালো, খুব ভালো আপনার পছন্দ। এই মুহূর্তে না দিতে পারলেও অবশ্যই শোনাবো আপনাকে। ভালো থাকুন বিকাশবাবু, খুব ভালো থাকুন, আবারও আমাদের সঙ্গে
3: সকলে ভালো থাকুন, আপনিও ভালো থাকুন,
0: একদম সঙ্গে থাকুন। নমস্কার।

0: কি অপূর্ব গানটি আপনারা শুনলেন, গরিবের মেয়ে। এই ছায়াছবি থেকে দ্বৈত কণ্ঠে গিয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং সমরেশ রায়। যদিও বসন্তের গান, কিন্তু এখন বসন্ত চলে গেছে ঠিকই, কিন্তু যে কুহু ডাকের কথা রয়েছে গানটির মধ্যে, যে ছিল কুহু ডাক, কিন্তু এখনও শোনা যায় একটু গ্রামের দিকে, একটু মফস্বলের দিকে। বৃষ্টি হলে পথ কিন্তু ভিজে যায়, আর জলের নিচে যেন মনে হয় আয়নায় আমরা নিজেদের মুখ দেখছি। দূরে কারো বাঁশির সুরে সন্ধ্যা আরও হয়তো কোথাও কোথাও গভীর হয়ে উঠছে, আর মানুষ বুঝতে শেখে আনন্দ মানে শুধু কিন্তু উৎসব নয়, নিঃসঙ্গ জানালার ধারেও কিন্তু বসে থাকা, বৃষ্টির দিকে চেয়ে। বৃষ্টিধারা তাই কেবল প্রকৃতির ঘটনা নয়, সে জীবনের মধ্য দিয়ে বয়ে যাওয়া এক অন্তর্নীল সঙ্গীও বটে, একেবারে অন্তরের সঙ্গে লীন হয়ে যাওয়া এক সৌন্দর্যও বটে। বন্ধু এসে গেছেন, হ্যালো নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন? বীথিকা দি
1: বলছি। বৃষ্টির কথা, আমাদের ছোটবেলার কথা, উঠোনে জল জমত। আর যদি ইয়ে হতো রাত্রিবেলা বৃষ্টি থাকতো, তখন মা মাছ খিচুড়ি, আলু ভাজা বা ডিম ভাজা এসব করতেন।
0: বাহ, একেবারে বর্ষায় বর্ষার অনুষঙ্গগুলো আপনি তুলে আনলেন। আপনার নামটা একবার বলুন।
1: এখন নাতিদের কাছে এসব গল্প করি, ওরা বলতো ভিজতে নোরা, মারা বকতো না, আমরা না বলতাম না। সমস্যা হতো তখন কিন্তু চুল লম্বা লম্বা ছিল, দিনে হতো বিকেলে বৃষ্টি হলে পরদিন যাওয়া নিয়ে সমস্যা হয়ে যেত, চুল তো উঠতে শুকাত না। তখনই মা বলতেন চুল চোর মুছে দিয়ে, বলছে বৃষ্টি বৃষ্টি স্কুলে যাবি, কিরম গন্ধ হয়ে যাবে ওইসব আর কি। এখন তো প্রান্ত বেলা এসছি, 82 বছর বয়স চলছে, এখন
0: ভেবে ভেবে আনন্দ পাই, রোমন্থন করে আনন্দ পাই। একদম তাই, বৃষ্টি তো একেবারে স্মৃতিকেও উস্কে দেয়, শুধু স্মৃতির মানে মধু স্মৃতিও কিন্তু ভীষণভাবে আমাদের অন্তরে জেগে ওঠে, তাই না?
1: ভীষণভাবে। এখন এই যে আপনাদের কথা শুনছি, এত মন ছুঁয়ে যায় না, মনে হয় যে সেই কবিকা সেই ছোটবেলায় ফিরে যাচ্ছি আমরা।
0: ভালো লাগছে, আপনি নিয়মিত শোনেন তাহলে? না
1: বলেন না, বৃষ্টিতে তো মন ছুঁয়ে, আপনাদের কথাতেও আমার মন ছুঁয়ে যাচ্ছে।
0: বাহ, খুব ভালো লাগলো। কিন্তু আপনার নামটা আরেকবার বলুন।
1: নিবেদিতা দত্ত, সিস্টার নিবেদিতা থাকবে তো, সিস্টার নিবেদিতা।
0: হ্যাঁ একদম, আপনি তো সিস্টারই, সিস্টার নিবেদিতাই তো, বোনই তো আপনি আমার, তাই না? নিবেদিত দাদি, আপনার কথা ভীষণ ভালো লাগলো, আর আপনি যে বললেন এই বর্ষার যে মাধুর্য এবং শৈশবের, হয়তো সেই সময়টা কেমন লাগে শৈশবে, কিন্তু এত দূর হাঁটার পর আপনি যে শৈশবের কাছে চলে গেলেন, তাই না? গানগুলো শুনতে শুনতে, কথা শুনতে শুনতে, একেবারে আনন্দধারা বৃষ্টিধারা সবটা যেন মিলেমিশে একাকার হয়ে গেল, পাশাপাশি আপনার শৈশবের স্মৃতি, মায়ের কথা, খিচুড়ির কথা, তাই না? যতদিন থাকবেন ততদিন পৃথিবী সুন্দর, এবং এই সুন্দর পৃথিবীকে আপনি নিশ্চয়ই আরও একটু সুন্দর করে তুলছেন আপনার এই সুন্দর ভাবনা দিয়ে। খুব ভালো থাকুন নিবেদিতাদি, আমাদের সঙ্গে থাকুন, এরপরে আমাদের আরও অনুষ্ঠান রয়েছে, আপনি সঙ্গে থাকলে আপনার কথা সঙ্গে থাকলে খুব ভালো লাগবে। নমস্কার। বন্ধুরা আসছেন, বন্ধুরা আমাদের টেলিফোন লাইন কিন্তু খোলা রয়েছে, 9434076705। যারা কথা বলতে চান এবং এই বৃষ্টিধারায় আনন্দধারা, আনন্দধারায় বৃষ্টিধারা আপনারা কীভাবে অনুভব করেন, এসে গেছেন আরও এক বন্ধু। হ্যালো নমস্কার, কে বলছেন?
2: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি ধুবড়ি থেকে জনার্দন প্রামাণিক।
0: আচ্ছা, জনার্দন বাবু ধূপগুড়ি থেকে বলছেন। কেমন আছেন? হ্যালো, কেমন আছেন?
2: এই বৃষ্টির কথা তো বলা হচ্ছিল সবক্ষণ।
0: হ্যাঁ,
2: সবকিছু সময় উপযোগী হওয়াটাই ভালো।
0: ঠিক,
2: এবার তো বৃষ্টি আশীর্বাদ হয়ে গেল বেশি।
0: একদম তাই, এবার তো বসন্ত আমরা টেরই পেলাম না, বসন্তের শুরুটা একটু আমরা টের পেয়েছিলাম, তারপর থেকেই কিন্তু বৃষ্টি।
2: বৃষ্টি হয়ে গেল, কৃষকের আলু তোলা হলো না, আলু মাঠে পচে গেল।
0: ঠিক,
2: আবার যে পাট, পাট তো মানে এই দুইয়া গা ধরছে, পাট পাট থেকে ফুল ধরে দিচ্ছে। এই কৃষকের কিছু নাই, কৃষকের তো সমাজের এবং দেশের মেরুদণ্ড।
0: একদম তাই, এই যে বৃষ্টি ধারা, এই যে আমরা কথা বলছি যে বৃষ্টি যে সবসময় আনন্দ নিয়ে আসে তা কিন্তু নয়, তাই না? এই যে আপনি বললেন বা আমরা সকলেই জানি অতিবৃষ্টি যে ক্ষতি করছে, জমির ক্ষতি করছে, চাষের ক্ষতি করছে, ফলনের ক্ষতি করছে, যতটুকু, হ্যাঁ প্রচুর ক্ষতি হয়েছে এবার কৃষকের। এই জায়গাটা আপনি খুব ভালো বললেন এবং এটা একটা সামাজিক বার্তাও বটে, তাই না? আর
2: আষাঢ় মাসে
0: এই বদলে যাওয়া, প্রকৃতি বদলে গেলে পরে প্রকৃতির যে অনুষঙ্গ সেগুলোও কিন্তু বদলে যায়, তাই না? আমরা কি বৈশাখে কখনো বা বসন্তের শেষে কখনো আমরা ব্যাঙের ডাক শুনি? কিন্তু এবছর আমরা যারা শহরে থাকি তারা হয়তো শুনতে পাই না, কিন্তু যারা একটু গ্রামের দিকে থাকেন বা একটু মফস্বলের দিকে থাকেন যেখানে জল জমা হয়, সেখানে কিন্তু ব্যাঙের ডাক সত্যি সত্যিই শোনা গেছে এবার, তাই না?
2: খুব ক্ষতি হয়ে গেল বৃষ্টির এবার।
0: ঠিক, এই ফল আমাদের ভুগতে হবে, তাই না? শাকসবজি প্রচুর নষ্ট হয়েছে এবার, প্রচুর নষ্ট হয়েছে। আসলে এগুলো সব কিছুর মূলেই রয়েছে আমাদের দূষণ, এবং এগুলো কিন্তু মানুষের দ্বারাই সৃষ্টি, তাই না? প্রকৃতির ছন্দটা যে চলে যায়, প্রকৃতির তো একটা ছন্দ রয়েছে, এটা কিন্তু দূষণের জন্যই চলে যায়, এবং দূষণ কিন্তু আমরাই তৈরি করছি। মানুষেরই সচেতন হওয়া দরকার, তাই না? হ্যাঁ, মানুষই এর জন্য দায়ী। তবু জীবন চলছে, যেভাবেই হোক ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, আনন্দধারা এই অনুষ্ঠানে আপনারা রয়েছেন। 9434076705 এই নম্বরে আপনারা টেলিফোন করতে পারেন। হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গানটি আপনারা শুনুন এই মুহূর্তে।

এই গানটির সাথে সাথেই আজ শেষ হলো আপনাদের পছন্দের অনুষ্ঠান লাইভ ফোন ইন আনন্দধারা। শ্রোতা বন্ধুরা, আনন্দধারা আপনাদের ভীষণ ভীষণ প্রিয় অনুষ্ঠান জানি, কিন্তু সময় আমাদের শেষ। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম রিমি। আনন্দধারা আবারও আগামীকাল। আপনারা ভালো থাকবেন, আপাতত বিদায়, কিন্তু কিছুক্ষণ বাদে আবারও আরও একটি লাইভ ফোন ইন সন্ধে 6:05 শুরু হবে আপনাদের পছন্দের আরও একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত

তো হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার, অর্থাৎ 711 কিলোহার্টসে, এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন আবহাওয়ার খবর, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার খবরে জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং দু একটি জায়গায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। সিকিমের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সিকিমেও গতকালের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন ঘটেনি। গতকালের তাপমাত্রা পরিলক্ষিত হয় বাগডোগরা অঞ্চলে, সর্বোচ্চ তাপমাত্রা 35.6 ডিগ্রি সেলসিয়াস, এবং ট্যাডংয়ের পাহাড়ি অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 26.3 ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয়। বৃষ্টিপাতের পরিমাপ পরিলক্ষিত হয় মাঝিহান 11 সেন্টিমিটার, ডেঙ্গুয়াঝার চা বাগান 9 সেন্টিমিটার, ময়নাগুড়ি দমনি জলপাইগুড়ি 8 সেন্টিমিটার করে, ভগতপুর চা বাগান 7 সেন্টিমিটার, নেওরান্ডি চা বাগান 6 সেন্টিমিটার, গাজলডোবা 5 সেন্টিমিটার, মেকলিগঞ্জ 5 সেন্টিমিটার, বড়দিঘি 4 সেন্টিমিটার। পরবর্তী 3 দিনে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে যে পরবর্তী 3 দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার 2-1টি জায়গায় প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিকিম এবং কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার 2-1টি জায়গায় ঘণ্টায় 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শুনলেন। এখন আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। সন্ধে 6:05 লাইভ ফোন ইন লোকগীতির অনুষ্ঠান মেঠো সুর, ভাওয়াইয়া সন্ধে 6:40। সন্ধে 7:05 একটি বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান শুনবেন। রাত 8টায় আরও একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী আদৃত পালের একটি সাক্ষাৎকার। রাত 8:30 আধুনিক গান শিল্পী তালাত মাহমুদ, 10:10 হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান মনির জানালা রাত 10:30। এখন বিবিধ ভারতী কেন্দ্রের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। গানের ভেলা সন্ধে 6:05, সন্ধে 7:00 জয়মালা, রাত 9:00 আপকে লিয়ে, রাত 9:30 আজকে ফানকার, ছায়া গীত রাত 10:00, ঢালতি যায় রাত 10:30। এতক্ষণ আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্স FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুরু হচ্ছে আরও একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান।
বাংলা।

0: কুগীতির অনুষ্ঠান এবং সর্বোপরি আপনাদের পছন্দের অনুষ্ঠান মেঠো সুর। শ্রোতা বন্ধুরা, মেঠো সুরে আপনারা টেলিফোন করতে পারেন। টেলিফোন করবেন 9434076705, এই নম্বরে আপনারা টেলিফোন করুন। আর মেঠো সুর এই অনুষ্ঠান যেহেতু মাঠের গান, লোকগীতি শোনার গান শোনানোর যে অনুষ্ঠান, তাই আজ আমরা কথা বলি মাঠের খেলা নিয়ে। মাঠের খেলা, হ্যাঁ মাঠের খেলা, গ্রামের খেলা, কেননা শহরে মাঠ আর আজ একেবারেই নেই। তাই মাঠের খেলা নিয়ে শুরু হোক। মাঠের খেলা শুধু কিন্তু খেলা নয়, গ্রামের শ্বাস প্রশ্বাস, বিকেলের হাসি আর মানুষে মানুষে মিলনের এক সহজ ভাষা কিন্তু মাঠের খেলার মধ্য দিয়ে উঠে আসে। মাঠের খেলা নিয়ে আজ কথা হবে আর শোনানো হবে লোকগীতি। এক বন্ধু এসে গেছেন শুরুতেই, বন্ধুকে স্বাগত জানাই। কে বলছেন?
1: নমস্কার দিদি, মেঠো সুরে আবার চলে এলাম, নিতাই দাস বলছি বীরভূম থেকে।
0: একদম নিতাই বাবু, আপনি বীরভূম থেকে ফোন করলেন মেঠো সুর অনুষ্ঠানে, আপনাকে স্বাগত জানাই। হ্যাঁ, আর আপনাদের তো লাল মাটি ওখানে, তাই না? বীরভূমের দেশ লাল মাটি, বাউল গান এসব রয়েছে, আর উত্তরবঙ্গের মাটির ঘ্রাণ একটু আলাদা। তবু মাঠ তো মাটি, মাটির গান মাটির গান, তাই না? আচ্ছা, আজ আমরা কথা বলি যে মাটির খেলা, গ্রামের খেলা, মেঠো সুরের খেলা। গ্রামের খেলায় আপনারা নিশ্চয়ই ছোটবেলায় খেলাধুলো করেছেন, কিরকম খেলা খেলতেন এবং সেই খেলা খেলে কিরকম আনন্দ হতো, সেই খেলা নিয়ে আজ কথা হোক, গ্রামের খেলা।
1: হ্যাঁ দেখুন, গ্রামের খেলা বলতে ছেলেবেলায় যেসব খেলা খেলেছি আমরা, ধরুন বল দিয়ে গুটি সাজিয়ে বল মারা,
0: আচ্ছা
1: তারপর ধরুন কানামাছি খেলা,
0: হ্যাঁ
1: তারপরে ধরুন গোল করে বসে থেকে লুকিয়ে বল দেওয়া, তারপরে ধরতে পারলে মারা, এরকম ধরনের খেলাগুলো আমরা খেলেছি। তো সেই সব খেলা তো এখন একদম হারিয়ে গেছে, সেই সব খেলা এখন আর নেই।
0: হ্যাঁ ঠিক, সেই সব খেলা নিয়েই আজ কথা হোক। একটু পুরনো দিনের কথা উঠে আসবে, স্মৃতিটা একটু উল্টে পাল্টে দেখা যাবে, না পুরনো দিনের শিকলটা আর কি একটুখানি খুলে ফেলে সেই ঘরে ঢুকে যাওয়া, তাই না? এটা খুব ভাল লাগলো, কানামাছি খেলা আমরাও কিন্তু ছোটবেলায় খেলেছি, কানামাছি খেলা ভীষণ আনন্দের খেলা।
1: যেসব মেয়ে ছেলেরা ছিল ছোট ছোট, তারা কিন্তু ওই পুতুল নিয়ে খেলতো, মাটির পুতুল তৈরি করতো, কোণে সাজাইতো, বর সাজাইতো, এইভাবে খেলা খেলতো।
0: বাহ খুব ভালো,
1: খুব ভালো লাগতো তখন, জিনিসগুলো খুব ভালো লাগতো।
0: হ্যাঁ ঠিক, লাগবেই তো,
1: আনন্দ লাগতো, মজা লাগতো।
0: খুব ভালো, ভালো থাকবেন, এরকম খেলা নিয়ে থাকবেন। আমাদের আরও বন্ধুরা আসবেন, তাদের পুরনো দিনে তারা কেমন খেলা খেলতেন, বা এই দিনে যদি কোনো আমাদের নবীন শ্রোতা থাকেন তারা এখন কীরকমভাবে খেলেন, সেসব নিয়ে কথা হবে আর গান শোনানো হবে, মিঠু গান। ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, নমস্কার।
1: নমস্কার, নমস্কার।
0: মেঠো সুর অনুষ্ঠানে আমরা অলরেডি প্রবেশ করে গেছি, একটি বিজ্ঞাপন বিরতির পর আমরা চলে যাব পরের গানে। কার্তিক দাস বাউলের গান আমরা শুনবো।

0: भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: हेलो नमस्कार, के बोलछेन?
4: নমস্কার, আমি ধীরেন্দ্র বলছি, ফালাকাটা খোগানাট থেকে।
3: আচ্ছা, ফালাকাটা থেকে বলছেন, নামটা আরেকবার বলুন।
4: আমার নাম ধীরেন রায়।
3: ধীরেন?
4: হুম, ধীরেন রায়।
3: আচ্ছা, ধীরেন বাবু কেমন আছেন? আপনার সঙ্গে আমার কোনোদিনও কথা হয়নি।
4: আচ্ছা,
3: ভালো আছেন তো?
4: 20 বছর আগের আমি রেডিওর শ্রোতা।
3: আচ্ছা, বহু পুরনো শ্রোতা, হয়তো এটা আমারই দুর্ভাগ্য আপনার সঙ্গে আমার কথা হয়নি। আজ কথা হচ্ছে এই মেঠো সুর অনুষ্ঠানে গ্রামের খেলা। আপনি
4: না ম্যাডাম, ঘটনা একটা ঘটছে। ঘটনা হচ্ছে, মাঝখানে আমি 3-4 বছর রেডিও আমার হাতে ছিল না।
3: আচ্ছা,
4: রেডিও পাওয়া যায়নি। আমি মোটামুটি মাস খালে হলো শিলিগুড়ি যে আমি কিনতে পারছি একটা রেডিও।
3: আচ্ছা,
4: হ্যাঁ, আমি তো এবং একটা কথা না বললে নয়, আমি রেডিওর আমি ফোগাটি শো ছিলাম। হ্যাঁ,
3: আচ্ছা, কি হয়েছিলেন?
4: আমি ফোগাটি ছিলাম, মানে ভাবে গান করছিলাম।
3: আচ্ছা, বাহ, তাহলে তো দারুণ, বিশাল ব্যাপার এটা একটা।
4: সেজন্য আমার রেডিওর সাথে একটা মানে সম্পর্ক আকারে এমন জড়িত হয়ে গেছে না,
3: একদম প্রাণীর সাথে, প্রাণ কি রক্তের সাথে সম্পর্ক আপনার রেডিওর।
4: আমিও যে আজকে আপনার সাথে কথা বলতে পারলাম, আমার নিজেকে আমার সার্থক হয়ে গেলাম আর কি।
3: বাহ, আমারও ভীষণ ভালো লাগলো, একজন আপনি আমাদের আর্টিস্ট তার সঙ্গে কথা বলছি, ভীষণ ভালো লাগলো। একটু কথা হচ্ছে আজ খেলা নিয়ে, কিন্তু দু লাইন কি আপনি শোনাতে পারবেন? আমাদের বন্ধুরাও একটু শুনতে পারবে, একদম দুকলি দুকলি।
4: মানে খেলা সম্বন্ধে তো?
3: না, খেলা সম্পর্কে তো কথা হবেই, আপনি যেহেতু আমাদের আকাশবাণী শিলিগুড়ির ফোক আর্টিস্ট, আপনি কি গান গান?
4: হ্যাঁ, গান গাই ম্যাডাম আমি।
3: একদম দু, একদম দু লাইন, দু লাইন একটু শুনিয়ে দিন।
4: হ্যাঁ,
3: শুনিয়ে দিন,
4: মনে করলে পারবো। হ্যাঁ হ্যাঁ,
3: শুনিয়ে দিন, শুনিয়ে দিন।
4: ঠিক আছে, তাহলে আমি ওই একটা আমাদের ভাউয়া গান একটু আমি মুখটা শুনাই।
3: একদম শুনিয়ে দিন, কথা না বলে শুনিয়ে দিন, প্রচুর বন্ধু আছেন লাইনে।
4: ঠিক আছে, আমি যে গানটা দিয়ে আমি রেডিওতে প্রবেশ করেছিলাম, সদস্য হয়েছিলাম, আমি সেই গানটাই একটু তবে একটা মুখ বলি।
3: করুন করুন

0: আইমুক সুরাহিনিয়া গাহে মাধুবরি।
1: খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো ধীরেন বাবু।
0: ধন্যবাদ, আমি একটু শুনে আমাকেও সার্থক লাগলো।
1: খুব ভালো, ভালো থাকবেন, হ্যাঁ আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, অনেক ধন্যবাদ।
0: হ্যাঁ হ্যাঁ।

0: বন্ধুরা, আশা করি গানটি আপনাদের ভীষণ ভালো লাগলো। মেঠো সুর লোকগীতির লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনাদের ভীষণ প্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা কথা বলবার জন্য টেলিফোন করুন 9434076705। এই নম্বরে এক বন্ধু ইতিমধ্যে এসে গেছেন। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি শিলিগুড়ি বাগাজুদ্দিন পার্ক থেকে নিতাই রায় বলছি।
0: নিতাই বাবু কেমন আছেন বলুন?
1: এখন ভালোই আছি।
0: আচ্ছা,
1: সত্যি একদম মন প্রাণ সব
0: ভালো হয়ে গেল না? সত্যি গানটা এই রকমই, তাই না? আপনার কি ছোটবেলার কথা কিছু মনে পড়লো? যেহেতু আজ আমাদের কথা হচ্ছে গ্রামের খেলা নিয়ে।
1: হ্যাঁ, গ্রামের খেলা নিয়ে তো ছোটবেলায় গ্রামেই ছিলাম, এখন যদিও শহরে আসি, কিন্তু গ্রামেই কেটেছে। তখন খেলাধুলা তো অনেক ছিল, যেমন গোল্লাছি এখন তার হয়ই না বলতে গেলে।
0: একদম তাই, দাঁড়িয়া বান্দা,
1: দাঁড়িয়া বান্দা, হাডুডু খেলা যেটা, কাবাডি, আরো বহু খেলা যেগুলা এখন অচল বললেই চলে। আর
0: ঠিক ঠিক, এই খেলাগুলো কিন্তু, এই যে খেলা আমরা খেলতাম বা আপনারা খেলতেন মাঠ যখন সবুজ মাঠে, সেই খেলা কিন্তু শুধু খেলার আনন্দ তো ছিলই, পাশাপাশি কিন্তু এই খেলাগুলো মানুষকে কিন্তু অনেক কিছু দিত দিত এই দলবদ্ধতা দিত, মানে একসঙ্গে থাকার যে একটা প্রবণতা তৈরি হতো, এটার মূলে কিন্তু এই খেলা।
1: খেলার সাথে মনের যে আদান প্রদান,
0: মানে বন্ধুত্ব,
1: শরীর চর্চা,
0: শরীর চর্চা, তারপর সাহস, সাহস।

0: যেটা, যে কোনো একটা খেলা খেলছেন মানে নিজের সঙ্গে নিজের যে একটা, যে এটা আমাকে পারতেই হবে, তাই না? সেই যে সাহস,
1: শহরে তো সেরকম ধরনের মাঠ নেই, সেরকম ধরনের পরিবেশ নেই, সেরকম ধরনের মনের আবেগ নাই।
0: ঠিক,
1: এখন শুধু পড়ার পড়া, আর কে কার থেকে টপকিয়ে কে কতটা এগিয়ে যাবে সেই নিয়েই প্রতিযোগিতা।
0: ঠিক। আসলে যে এই খেলা মানুষের মনকে কত তৈরি করে, মনের বিকাশ, শরীরের বিকাশ, মাথার বিকাশ, মানে সব,
1: মানুষের বিকাশ, মানুষত্বের বিকাশ,
0: একদম খুব ভালো বললেন, এই শব্দটা আমার ভীষণ ভালো লাগলো, এই যে মনুষ্যত্বের বিকাশ, এটা কিন্তু এই খেলা দেয়, তাই না? মাঠের খেলা, মাঠের খেলা, মাঠের সবুজ,
1: গ্রামের খেলা যদি এখন গ্রামে কিছু কিছু জায়গায় আছে, সব জায়গায় আছে এমন কথা বলবে না, কিছু কিছু জায়গায় আছে, আর বাকি সব জায়গায় এখন মানে শহরীয় পরিবেশটা তৈরি হয়ে গেছে।
0: কেন এরকম হলো বলুন তো, জায়গা থাকতেও,
1: আমার বয়স এখন 75 বছর, আমার 5 মাস আগে আমার হার্ট অ্যাটাক হয়েছিল, তখন পেসমেকার বসে এখন ঘরে বসে থাকি, আর আপনাকে রেডিও, যদিও আমার ছোট থেকে রেডিও
0: শোনার একটা অভ্যেস, খুব ভালো অভ্যেস,
1: সবসময় পাই না, সবসময় ফোন করি কিন্তু সবসময় লাইন পাই না,
0: অনেক বন্ধু রয়েছেন, তবু কথা হলো, হ্যাঁ শুনতে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, ভীষণ ভালো লাগলো। আর আপনি যে কথাগুলো বললেন, এই কথাগুলো
1: ছিল না, হয় না, মানে মনের প্রাণের সমস্ত কিছু এক করে ফেলে।
0: আর গানও ভীষণ ভালো লাগে নিশ্চয়ই আপনার?
1: হ্যাঁ, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে।
0: আচ্ছা,
1: এইসব গান মানে মানুষকে তৈরি করার গান,
0: ঠিক,
1: মানুষকে তৈরি করার গান এইসব গান।
0: ঠিক, চেতনার যেন একটা জাগরণ ঘটে যায়, তাই না? যারা গানের ভেতরে, গানের গভীরে ঢুকে যান, তাই না? আপনার কথা শুনে তাই মনে হলো,
1: বাউল গান, লোকগীতি, শ্যামা সঙ্গীত, এগুলো আমার মানে খুব মানে পছন্দের গান।
0: ভালো থাকবেন নিতাইবাবু, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, এরকম শ্রোতা পেলে কথা বলতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে, নমস্কার। আমাদের বন্ধুরা আসছেন, কথা হচ্ছে, আর যারা কথা বলতে চান এখনো যোগাযোগ করে উঠতে পারছেন না, হ্যাঁ এই অভিযোগটা আমাদের শুনতেই হয় যে লাইন পাওয়া যায় না, আমাদের লাইন কিন্তু খোলা রয়েছে 9434076705, এই নম্বরে আপনারা টেলিফোন করুন। হ্যাঁ, যে কথা নিতাইবাবুর সঙ্গে হচ্ছিল, কত রকম খেলা হতো, লাঠি খেলাও কিন্তু হতো, দাঁড়িয়া বান্দা, আবার পুরনো দিনে অনেক খেলা ছিল, এক বন্ধু বললেন কানামাছির কথা, হ্যাঁ সেটাও হতো, তারপরে ডান্ডাগুলি, এগুলো নিয়েও কিন্তু খেলা হতো, হ্যাঁ সব রকম খেলা যেখানে শরীরটার চর্চা হয়। আর শরীর চর্চা ছাড়াও এই যে কথা হলো যে একসঙ্গে থাকার যে প্রবণতা, এই যে দল বেঁধে সকলে থাকা, বেঁধে বেঁধে থাকার যে প্রবণতা, এটাও কিন্তু তৈরি হয়, তাই না? আর একজন বন্ধু এলো, দুজন এলো, তিনজন এলো, আরও যে চারজন আসবে তার জন্য যে অপেক্ষা, এই যে প্রতীক্ষা, এটাও কিন্তু এই মাঠ আমাদের শেখায়, গ্রামীণ মাঠ আমাদের শেখায় কিন্তু, তাই না? আর তো পরিবেশের কথা, সবুজের কথা, সেটা তো বলাই বাহুল্য, মনকে অনেক পরিশুদ্ধ করে এই গ্রামীণ খেলাগুলো, মাঠের খেলা, মাঠের খেলা কিন্তু আছে এখনও, বানানো মাঠ, যারা ছোটরা, বড়দের কথাও বলবো, তারা একটু অন্যভাবে হয়তো তাদের শরীর চর্চা করেন সুস্থ থাকবার জন্য, আর ছোট থেকে ভিত তৈরির জন্য, ছোট থেকে যে সুস্থ হবার জন্য যে প্রবণতা, সেখানে কিন্তু বাড়ির মানুষেরও অনেক দায়িত্ব থেকে যায় যে বাচ্চাদের খেলাধুলার মধ্যে একেবারে ছড়িয়ে দিতে হবে, ছোট থেকে খেলবার জন্য তাদের উৎসাহ যোগানোর জন্য কিন্তু প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, মেঠো সুর এই অনুষ্ঠানে আজকের আমাদের বিষয় খেলা, গ্রামের খেলা, মাঠের খেলা, বা যে কোনো খেলা যা আমাদের মস্তিষ্ককে আরও অনেক বেশি সচল করে, উর্বর করে। শ্রোতা বন্ধুরা, মেঠো সুর অনুষ্ঠানে আপনাদের টেলিফোনের জন্য টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। পরবর্তী গান সনজিৎ মণ্ডলের গাওয়া গান।

0: হ্যালো, নমস্কার। বন্ধু রয়েছেন, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: মিলন কুমার রায় বলছি, এলাপাক থেকে।
0: আচ্ছা, মিলন বাবু কোথা থেকে বলছেন?
1: হেলাপাকড়ি ময়নাগুড়ি।
0: হেলাপাকড়ি ময়নাগুড়ি থেকে বলছেন। মেঠো সুর অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনি কেমন আছেন?
1: কেমন বলতে, কয়েকদিন থেকে পেটে ব্যথায় আছে, তবুও রেডিও শুনি, পেটের ব্যথা একটু
0: আর একটু তো বাইরেও বেরোন নিশ্চয়ই, একেবারে ঘরের মধ্যে না থেকে একটু বাইরের হাওয়া বাতাস তো দরকার।
1: ঘুরি, একটু ঘুরি, এদিক সেদিক ঘুরি।
0: আচ্ছা, না না না, বাইরে ঘুরতে হবে। আর বাইরে ঘুরতে ঘুরতে যখন ছেলেপেলেরা খেলে বা একটু বড়রা খেলে, তখন কি মনে হয়? যেহেতু আজকে আমাদের বিষয় খেলাধুলো, গ্রামের খেলা, মাঠের খেলা।
1: আমার তো ছোটবেলায় কথা বলতে কি, ছোটবেলায় না আমরা অনেক খেলা খেলতাম। আমরা লুকোচুরি খেলতাম।
0: কি কি খেলতেন?
1: কনে সাজাইতো, কনে বর সাজাইতো দিদিরা, তখন এগুলো খেলা খেলতাম। তারপরে আমরা একটা হাত, নিজে নিজে ছোটরা হাত পোষাইতাম, আমি ডাক্তার সাজতাম, ওষুধ বিক্রি।
0: বাহ, খুব মজার তো খেলাটা। আচ্ছা,
1: ফুটবল থেকে শুরু করে অনেক ধরনের খেলা খেলতাম। গ্রামের খেলা যেগুলো ঘরোয়া খেলা বা যেগুলো মাঠের মধ্যে খেলা হইতো সেগুলাও খেলতাম।
0: হ্যাঁ,
1: আমার খেলাধুলা তো একেবারে প্রিয়, খেলাধুলা এবং গান এইসব জিনিস আমি খুব।
0: আচ্ছা, বাহ, খুব ভালো, ভীষণ ভালো লাগলো। আপনি একটু অন্য ধরনের খেলা খেলতেন।
1: হ্যাঁ, আর ওই যে একটা তখন স্কুল হয়ে ছোটবেলায় আমরা এটাও খেলা খেলতাম স্কুল, ওই যে বই টই দিতাম, তখন টিচার কাউকে সাজাইতাম। হ্যাঁ,
0: ও আচ্ছা,
1: খেলতাম, আমাদের এইসব খেলা ছিল আগে, কিন্তু আমি এইসব খুব ছোটদের নিয়ে খেলতাম।
0: বাহ, খুব ভালো লাগলো।
1: যদিও পড়াই।
0: আচ্ছা, হ্যাঁ, আপনি তো শিক্ষক।
1: হ্যাঁ, এই জন্য খুব ভালো লাগে। আর তার মধ্যে এই যে রেডিও, আমার খুব রক্তের সঙ্গে একটা বন্ধন হয়ে গেছে।
0: বাহ, খুব ভালো। হ্যাঁ, আর এখন তো কথা সরাসরি বলা যায়, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডিও শুনলে না আমার হৃদয় একদম
0: ভরে ওঠে। আচ্ছা, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো আপনি খেলার কথা বললেন, খেলা নিয়ে কথা হচ্ছে। মেঠো সুর অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আমাদের আরো অনুষ্ঠান থাকে, আপনি সঙ্গে থাকবেন এবং খুব ভালো থাকবেন।
1: একটা আয়েশা সরকারের গান শুনলে খুব ভালো হইতো।
0: আচ্ছা, কার গান বললেন?
1: আয়েশা সরকার, আমার খুব প্রিয় গান।
0: হ্যাঁ হ্যাঁ, প্রিয় শিল্পী আয়েশা সরকার, অনেকেরই প্রিয় শিল্পী। আজ হয়তো হবে না, আগামী দিন।
1: আয়েশা সরকারের গান শুনতে চাই কিন্তু শোনান না।
0: আচ্ছা, তাই নাকি? আচ্ছা, চেষ্টা করা হবে। আপনি সঙ্গে থাকুন, অনেক আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আপনার পেট ব্যথাটা কমে যাক যাক। হ্যাঁ, সুস্থ থাকুন। শ্রোতা বন্ধুরা, এই খেলাধুলো নিয়ে কথা সময়ও কিন্তু একটু একটু করে আমাদের কমে আসছে, কিন্তু তার মধ্যেও আমাদের অনুষ্ঠান চালিয়ে যেতে হবে। মাঠের যে খেলা, সেখানে কিন্তু জীবনের গতি অদ্ভুতভাবে লুকিয়ে থাকে। একটি বলের পেছনে ছুটতে ছুটতেই কিন্তু মানুষ শিখে যায় জীবনকে চালিয়ে নিয়ে যাওয়া, সেই জীবন থেমে থাকে না। গ্রামের মাঠে বিকেলের খেলা যেন জীবনেরই ছোট্ট প্রতিচ্ছবি। কেউ জেতে, কেউ হারে, কেউ পড়ে যায়, আবার সেই মাটিতে দাঁড়ায়। জীবনও তো তাই, তাই না? আমরা শুনতে থাকি পরের গান, পাপিয়ার গাওয়া গান।

0: মেট্রো শুর অনুষ্ঠানে এক বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার,
0: কে বলছেন?
1: সুকুমার দে বলছি, ভক্তিনগর আইনজীবী।
0: সুকুমার বাবু বলছেন ভক্তিনগর থেকে, কেমন আছেন? শুনছেন আমাদের অনুষ্ঠান, কেমন লাগছে?

0: খেলা নিয়ে কথা হচ্ছে, ছোটবেলার কথা কি মনে পড়ছে?
1: অবশ্যই ছোটবেলার কথা তো মনে থাকবেই।
0: আচ্ছা একটু বলুন, ছোট্ট করে, সময় কমে আসছে একেবারে।
1: ছোটবেলায় তো আমরা সবাই তো খেলেছি, এখন তো বল পেতাম, তখন তো বল পেতাম না, আমরা জাম্বুরা দিয়ে বানাইতাম, বল
0: বাহ,
1: খেলতাম,
0: খুব
1: হ্যাঁ
0: দারুণ। হ্যাঁ
1: বল দিয়ে খেলতাম
0: আচ্ছা,
1: খেলতাম
0: জাম্বুরা
1: তাদের
0: দিয়ে বল
1: ছোটবেলায়।
0: খেলা, হ্যাঁ ঠিক
1: হ্যাঁ
0: ঠিক, খুব
1: জাম্বুরা
0: ভালো।
1: বল করতাম, তারপরে
0: আচ্ছা
1: বস্তার মধ্যে ডাঙ্গুটি খেলতাম, বস্তার মধ্যে ঢুকে দৌড়াতাম,
0: ঠিক
1: হ্যাঁ
0: ঠিক,
1: এইগুলো খেলা। এখন তো আর এগুলো খেলা নেই,
0: ঠিক,
1: এগুলো খেলা সব
0: খুব
1: নষ্ট
0: ভালো
1: হয়ে গেল।
0: লাগলো। আপনি একদম শেষ বেলায় একটা আনন্দের একটা বার্তা দিয়ে গেলেন এবং পুরনো দিনের অনেকটা স্মৃতি উস্কে দিলেন। হয়তো আমি খেলিনি কিন্তু অনেকে খেলেছেন, খুব ভালো লাগলো এই জাম্বুরা দিয়ে বল খেলার কথা বলে আপনি।
1: বল পাবো কোথায়, পয়সা তো দিত না,
0: হ্যাঁ ঠিক
1: তখন
0: ঠিক,
1: পয়সার মূল্য ছিল,
0: একদম
1: হ্যাঁ
0: একদম। খুব ভালো থাকবেন,
1: পয়সার মূল্য
0: খুব
1: ছিল।
0: ভালো থাকবেন, নমস্কার। সময় আমাদের একেবারে ফুরিয়ে গেছে, আজ বিদায় নিতেই হচ্ছে মেঠো সুর লাইভ ফোন ইন অনুষ্ঠান থেকে। এতক্ষণ ছিলাম আমি আপনাদের বন্ধু রিমি, আপনারা খুব ভালো থাকবেন। মেঠো সুর আবার আগামীকাল। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, এখন শুনবেন ভাওয়াইয়া, গেয়েছেন বীরেন্দ্রনাথ রায়।

এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া বীরেন্দ্রনাথ রায়ের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। একটু পরই প্রাদেশিক নেপালি সমাচার।

0: বাড়িতে। শ্রেয়সী শীল, শ্রেয়সী 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পশ্চিমবঙ্গে অষ্টম স্থান অধিকার করেছে। তার নাম্বার 489, আর্টস বিভাগে অষ্টম স্থান অধিকার করেছে। শ্রেয়সী, আকাশবাণীতে তোমাকে স্বাগত।
1: ধন্যবাদ।
0: তুমি বলো, তুমি যখন শুনলে এই খবরটা যে তুমি পশ্চিমবঙ্গের মধ্যে, রাজ্যের মধ্যে তুমি অষ্টম হয়েছো, তোমার কেমন মনে হয়েছিল?
1: প্রথমে তো বিশ্বাস হচ্ছিল না, তো তারপরে যখন আর কি আমি কনফার্ম হলাম, তো মানে আমার যে তখনকার অনুভূতিটা সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, মানে আনন্দ সাথে একটা অদ্ভুত যেন অনুভূতি, সেই অনুভূতিটাকে আমি বলতে পারবো না যে কেমন লাগছিল। না, আনন্দিত, ভীষণ আনন্দিত।
0: এই আনন্দ জীবনের সবচেয়ে বড় আনন্দ। তোমার সাবজেক্ট কী কী ছিল?
1: আমার ছিল বাংলা, ইংলিশ, তার সাথে জিওগ্রাফি, হিস্ট্রি, পল সায়েন্স আর ইভিএস।
0: কোন কোন সাবজেক্টে বেশি পেয়েছো?
1: আমার সব থেকে বেশি ছিল ইংরেজিতে 100, বাংলায় 99, ভূগোলে 97, পলিটিক্যাল সায়েন্সে 97, ইতিহাসে 90 এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ বা ইভিএসএ ছিল 96।
0: খুব ভালো নাম্বার। এই যে এত ভালো রেজাল্ট করেছো, শুনে বাবা মায়ের তো বড় অবদান, শিক্ষক শিক্ষিকাদেরও অবদান রয়েছে, তাই তো?
1: হ্যাঁ, একদম। স্কুলে রয়েছে আমার যারা গৃহ শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারা ছিলেন আমার মা বাবার তো প্রথম থেকে, তাদের সহযোগিতা ছাড়া তো আমি কিছুই না। এবার আমার যে পারিপার্শ্বিক পরিবেশ, সবাই মানে সবার সহায়তা ছাড়া আর কি কোনো কিছু সম্ভব হতো না।
0: আরেকটা কথা, বাবা মার কী রিয়াকশন ছিল যখন খবরটা শুনলো?
1: এবার প্রথমে মা শুনেছে, এবার এবার আমিও বিশ্বাস করতে পারছি, মার অনুভূতিটা মাই আর কি হয়তো ভালো মতো বলতে পারবে, তবে তো বাবা কেড়ে দিয়ে
0: চোখে জল এসেছিল শ্রেয়সীর বাবার। আমি শ্রেয়সীর বাবার সঙ্গে একটু কথা বলবো। দাদা, আপনার নাম?
2: আমার নাম জীবন কুমার শীল।
0: আপনার অনুভূতিটা বলুন মেয়ের এত বড় ভালো রেজাল্টে।
2: রেজাল্টের দিন ঠিক 10:30 দিকে আমার মেয়েকে দেখলাম যে ও মোবাইল নিয়ে মানে দেখতেছে মোবাইলে। আমি বললাম যে রেজাল্ট হওয়ার তো টাইম হয়ে গেল, কি এখনো কোনো খবর হলো না? বলে যে দেখতেছি। দেখতে দেখতে দেখি যে একটা ফোন আসলো, ফোনে আসার বলে আমার ওয়াইফই ধরলো, ধরার পরে বলে যে এটি কি শ্রেয়সী শীলের বাড়ি, আপনি কে? বলে আমি ওনার মা। বলে যে আপনার মেয়ে যে স্কুল থেকে যে অষ্টম হয়েছে আপনি জানেন? বা বলে না। তারপরে ঠিক আছে, আপনার অ্যাড্রেসটা বলুন, আমরা আপনার বাড়িতে আসতেছি, এই বলেতে রাখলো। তারপর দেখি যে আর একটা ফোন আসে, আর একটা ফোন আসার পরে তখন ওই একই ব্যাপার। তারপরে তো আমার পুরো খুশি, খুশি হওয়ার পরে তো মানে আমি খুশিতে আর কি বলবো, বলার পর শোনার পরে মানে আমার আর মন কোনো ইয়াই যে আমার মেয়েকে কীভাবে উচ্চ পদে পড়াশোনা করো, কীভাবে আগে যাবো, মানে কান্নাটা চলে আসে এইভাবেই। মানে লোকের উপর লোক আসতেছে, বলো যে জীবন দা, কে বলে যে জীবন ঠাকুর, আপনার মেয়ে এত সুন্দর রেজাল্ট করছে আমাদের এই পাড়ার মধ্যে, স্কুলের মধ্যে, রাজ্যের মধ্যে, এখানে কিন্তু হয় নাই, হয়তো এর আগের বার 25 সালে বা হয়তো 24-এ, কিন্তু এবার 26-এ শিলিগুড়ির মধ্যে এত সুন্দর একটা নাম করলো। আমরাও খুব গর্বিত, আপনারা খুব গর্বিত, বাবা মা এই শুনে মানে এটা খুব খুশি। এখনও এই আজ 3-4 দিন হয়ে গেলো, এখনও লোকের উপর লোক আসতে আসে, মেয়েকে খুব আশীর্বাদ করে, আবার আমাদেরকেও খুব বলে যে আপনার মেয়েকে এভাবে আগায় নিয়ে যান, ও ঠিক প্রতিষ্ঠিত হয়েই থাকবে বা হবে।
0: এখনও কাঁদছে। এত ভালো রেজাল্ট করার পর আমাদের সঙ্গে কথা বলতে বলতে শ্রোতা বন্ধুরা, শ্রেয়সীর বাবার চোখে জল, বাবার কান্না দেখে শ্রেয়সীর চোখেও জল, আনন্দের কান্না। এই আবেগ ধরে রাখার নয়, বাবা এবং মেয়ে কাঁদছে আমি দেখছি, আর কি বলবো। আমি এই মুহূর্তে শিলিগুড়ির দক্ষিণ এক্তিয়ারশাল রোডের বাড়িতে, শ্রেয়সীদের বাড়িতে একটা ছোট্ট ঘরের মধ্যে শ্রেয়সীরা থাকে। শ্রেয়সীর বাবার একটি মুদির দোকান আছে, মা গৃহ শিক্ষিকা, ছোটো ছোটো বাচ্চাদের, পাড়ার বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চাদের টিউশন পড়ায় বাড়িতে। তারাও ভিড় করে আজকে একটুখানি দেখতে আসে শ্রেয়সী দিদিকে, তাদের চেনা শ্রেয়সী দিদিকে, তাই তো শ্রেয়সী?
1: একদম।
0: মানে এত মিডিয়া আসছে খবর শোনার পর, এত সবাই ঘুরে ঘুরে আসছে, তোমাকে সবাই এখন দেখতে আসে, তাই না?
1: হ্যাঁ।
0: বাড়িতে তো এত ছোট ছোট ছেলেমেয়েরা আসছে, তুমি এত ভালো রেজাল্ট করেছো।

0: তোমার উপর এখন অনেক দায়িত্ব, ভবিষ্যতে কী নিয়ে পড়ার ইচ্ছে আছে তোমার?
1: এবার আমি জিওগ্রাফি নিয়ে কলেজে পড়তে চাই, এবং সাথে আমার রিসার্চের জন্য পড়াশোনা চালাবো এবং সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিতে থাকবো।
0: মানে বড় হয়ে কি আইএস হবার
1: হ্যাঁ
0: স্বপ্ন
1: হ্যাঁ
0: দেখো?
1: মূলত আমার সিভিল সার্ভিসটাই টার্গেট, মানে আইএএস।
0: আইএস, খুব ভালো স্বপ্ন, কারণ এর আগেও আমরা 2026-এ দেখেছি শিলিগুড়ির আইএস WBCS এ চান্স পেয়েছে। আশা করব ভগবানের কাছে তুমি আইএস অফিসার হবে।
1: আশীর্বাদ করবেন।
0: একদম, সবাই আশীর্বাদ করবে, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, সারা দেশ জুড়ে আশীর্বাদ করবে। পড়াশুনো ছাড়া আর কি কি করতে ভালো লাগে তোমার?
1: আমার গান শুনতে ভালো লাগে। সম্প্রতি আমি একটা গিটার কিনেছি, তো মানে যদি এখনও পারি না তবে চেষ্টা করছি, ইউটিউব দেখেই আর কি আমি দেখছি বা করছি ট্রাই। এছাড়া আমার গল্পের বই পড়তে ভালো লাগে, আবার বাড়িতে যে সামান্য আমার গাছ রয়েছে তাদের সাথে আমার সময় কাটাতে খুব ভালো লাগে।
0: কোন সাবজেক্টটা খুব মন দিয়ে পড়তে বা খুব ভালো লাগতো ভালোবেসে পড়তে?
1: আমার ভালোবাসার সাবজেক্ট হচ্ছে ভূগোল, মানে ওটাই আমার সব থেকে পছন্দের। এবার সব কোনো সাবজেক্টকে আর কি মন দিয়ে বা ভালোবেসে না পড়লে সেটা দিয়ে আর কি আমার মাথায় ঢোকে না বা সেটার প্রতি আগ্রহ জন্মায় না, তবে ভূগোলটা একটু বেশি ভালোবাসার বিষয় আর কি আমার।
0: এই যে ভূগোল পড়তে ভালোবাসো, তার মানে পৃথিবী তা মহাকাশ এই নিয়ে কোনো গবেষণার কথা ভাবো? তুমি রিসার্চে যাবে বললে, কী নিয়ে রিসার্চ করবে?
1: এখনও মানে রিসার্চ নিয়ে ভাবছি, তবে রিসার্চের বিষয়বস্তু এখন আমি ঠিক করিনি, তবে মানে এমন কোনো বিষয়বস্তু ঠিক করবো যাতে আমার সমাজের কোনো কাজে আর কি আমি যোগদান করতে পারি।
0: আচ্ছা, আরেকটা কথা, কত ঘন্টা পড়াশুনো করতে?
1: কত ঘন্টা যদি আমি আমি মূলত দিনের বেলা পড়ি, দিনের বেলা গড়ে 6-7 ঘন্টা, তবে পরীক্ষার আগে সময়টা একটু বেড়েছিল এবং প্রতিদিন পড়তাম আর কি।
0: আর তুমি তো এখন কৃতি ছাত্রী, তোমার স্কুলে তাদের রিয়াকশনগুলো, প্রধান শিক্ষিকার রিয়াকশনগুলো একটু যদি শেয়ার করো।
1: বিদ্যালয়ে যখন রেজাল্টের পরে আমি গেলাম,
0: কোন স্কুল?
1: শিলিগুড়ি গার্লস হাই স্কুল। তো যাওয়ার পরে আমাদের যে হেডমিস্ট্রেসের যে রুম, তো সেখানে ম্যামরা অপেক্ষা করছিলেন। তো যেতেই তাদের মুখে মানে এত সুন্দর একটা হাসি ফুটে উঠলো, এবং আমাদের যে বর্দি, আমাদের প্রধান শিক্ষিকা বর্দি, তো তিনি তো জড়িয়ে ধরলেন, এবং মানে যেই সমস্ত শিক্ষিকারা সেখানে উপস্থিত ছিলেন সবাই মানে আশীর্বাদ করলেন, আদর করলেন, সবাই ভীষণ আনন্দ আর কি ভাগ করে নিলেন।
0: আচ্ছা, দিদিরা ভীষণ হেল্প করেছে তোমাকে স্কুলে? মানে রেফারেন্স বই হিসেবে তো তুমি অনেক বই পড়তে, একটা সাবজেক্টের কটা করে রেফারেন্স বই ছিল? তোমাকে এর জন্য জিজ্ঞাসা করছি, কারণ তোমার কথা শুনে তোমার স্কুলের ছোট ছোট বোন ভাইয়েরা বা আমাদের রাজ্যের ছেলে মেয়েরা একটু পড়াশুনোর একটু আইডিয়া পাবে, সেটা একটু একটুখানি যদি বিশদে বলো তোমার পড়াশোনার স্টাইলটা কী ছিল।
1: প্রথমত আমি টেক্সট বুক পড়েছি, এবং টেক্সট বুক পড়ার পরে এবার অত বই তো কেনা সম্ভব না, এবং আমার গৃহশিক্ষক শিক্ষিকারা এবং স্কুল থেকেও আমি দুই জায়গা থেকে কিন্তু অনেক বইও পেয়েছি, টেক্সট বুকও পেয়েছি, এবং আমার টেক্সট বুক পড়া হয়ে গেলে তাদের থেকে আমি রেফারেন্সও নিয়েছি। সেটা মূলত আর কি আমার কেনা নয়, টেক্সট বুক আমি কিছু কিনেছি এবং তারা টেক্সট বুকও দিয়েছেন, রেফারেন্স বুকও দিয়েছেন। টেক্সট বুক পড়া হয়ে গেলে তারপরে রেফারেন্স বইতে একটু চোখটা বুলিয়ে নেওয়া। এবার টেক্সট বুক প্রথমে আমাদের ভিত তৈরি করে কোনো বিষয় বুঝতে, এবং তারপরে রেফারেন্স বলে সেই বিষয়টা আর কি আমরা একদম পরিষ্কারভাবে বুঝতে পারি। তো টেক্সট বুক রেফারেন্স দুটোই কিন্তু পড়াশোনাতে ভীষণ গুরুত্ব ভূমিকা পালন করে, তো দুটোকেই আর কি ব্যালেন্স করে পড়া। তবে আমার সব বিষয়ে রেফারেন্স যদিও ছিল না, তাই আমি টেক্সট বুকটাকে বেশি জোর দিয়েছি, টেক্সট বুকটাতে আর কি আমার বেশি ফোকাস ছিল। তার সাথে তো রয়েছে বিভিন্ন লেখাগুলো, যেমন আমাদের ফোর্থ সেমিস্টারে বিশেষ করে যেহেতু ব্রড কোয়েশ্চেন ছিল, তো সেখানে লেখার প্র্যাকটিসের একটা ভূমিকা ছিল। প্র্যাকটিস না করলে কোনো বিষয়ে তো একদম যে নিপুণতা বা যে পারফেকশন সেটা আসে না, তো প্র্যাকটিস করেছিলাম লেখা কীভাবে আমি সময়ের মধ্যে শেষ করতে পারবো। সেই জন্য আমার আর কি লেখাটা একটু আর কি স্লো, সময়ের মধ্যে শেষ হতো না, তো শিক্ষক শিক্ষিকারা অনেক মানে সেই সময় বলেছিলেন যে সময়টাকে যাতে আমি ভালোভাবে কাজে লাগাতে পারি, তো সেই জন্য আমাকে প্র্যাকটিসও করতে হয়েছে লেখা। এই সব কিছু নিয়ে আর কি পরীক্ষা দিতে গিয়েছিলাম।
0: আচ্ছা, খুব ভালো। আমি এই মুহূর্তে শ্রেয়সী মায়ের সঙ্গে কথা বলে নেব। দিদি, আপনার নাম?
2: আমার নাম শান্তশ্রী।
0: আপনার কি রিয়াকশন ছিল যখন শুনলেন খবরটা?
2: আমি তো অবাক হয়ে গেছি, আমি ভাবতেও পারিনি যে আমার মেয়ে

0: মা আর কি একটা আলু দিয়ে একটা গ্রেভি টাইপের করে, তো সেটা আর কি বেশি পছন্দ,
1: মায়ের হাতের রান্না তো মানে কোনো কথা
0: তুলনা
1: হবে না,
0: নেই।
1: তাই তো?
0: হ্যাঁ
1: তুলনা নেই। আর আর কি কি মানে আমি দেখছি আপনি তখন আমায় দেখালেন একটা নতুন গিটার, তাই তো?
0: হুম,
1: এই যে নতুন গিটার, এটা কি আপনি উপহার দিয়েছেন?
0: হ্যাঁ আমি উপহার দিয়েছি, ওর জন্মদিনের গিফট ওটা।
1: আচ্ছা, জন্মদিনে গিটার বাজাতে মেয়ে ভালোবাসে।
0: হ্যাঁ, ও আমাকে অনেকদিন থেকে বলছিল যে মা আমাকে একটা গিটার কিনে দিও, তো আমি মনে মনে ভেবে রাখছিলাম যে ওর জন্মদিনে আমি ওটা দিব, তার জন্য জন্মদিনের তো সেদিন আনতে পারিনি, তারপরে দিয়েছি ওকে।
1: তাই তো, ও তো এখন উপহার পাওয়ারই যোগ্য, তাই না? আচ্ছা, এই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তোমাকে কলকাতায় ডাকা হয়েছিল এবং তোমাকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে উপহার দেয়া হয়েছে, এই অভিজ্ঞতাটা বলো। সবার সঙ্গে দেখা হয়েছে কলকাতার এত বড় অডিটোরিয়ামে, কেমন লাগছিল?
0: প্রথমে তো মানে কলকাতায় গেলাম, তো আমাদের রাজ্যের আর কি রাজধানী কলকাতা, মানে কলকাতা শব্দটা শুনলেই একটা অন্যরকম আমাদের অনুভূতি হয়। তো সেখানে গিয়েছিলাম, এবার অন্যান্য কৃতি স্টুডেন্টদের সাথে দেখা হয়েছিল, তো সেখানে তারপরে আমাদের ধনধান অডিটোরিয়ামে আর কি যে মূল সম্বর্ধনা অনুষ্ঠান সেখানে যাওয়া, তো সেখানে মুখ্য স্বয়ং মানে মাননীয় মুখ্যমন্ত্রী কে দেখা, তার সাথে হাত মেলানোর সৌভাগ্য, তো সব মিলিয়ে তার আশীর্বাদ পেয়েছি, তো সেটার জন্য আমি ধন্য, এবং পরবর্তীতে যাতে তার আশীর্বাদ সঙ্গে থাকে সেই ভাবনা আর কি নিজের মধ্যে যাতে থাকে।
1: হ্যাঁ, এটা তো খুব বড় সম্মান, রাজ্যের তরফ থেকে তোমাকে সম্মানিত করা হয়েছে, এটা অনেক বড় সম্মান। তো তুমি বড় হয়ে IAS হবে, সরকারি পদই তুমি কিন্তু চয়ন করছো, তাই তো?
0: হ্যাঁ একদম,
1: নিজেকে একদম অ্যাডমিনিস্ট্রেটিভের একটা বড় উচ্চ পদে বসাতে চাইছো নিজেকে।
0: হ্যাঁ, সেজন্য আমাকে অনেক খাটনি করতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে।
1: এরপরে কোন সাবজেক্ট নিয়ে কোথায় ভর্তি হচ্ছে তুমি?
0: আমি ভূগোল বিষয় নিয়ে শিলিগুড়িতে শিলিগুড়ি কলেজে আর কি ভর্তি হব।
1: আর পাশে কী কী সাবজেক্ট থাকবে তোমার?
0: পাশে ভেবেছি ইতিহাসটা রাখবো, তার সাথে পলিটিক্যাল সায়েন্সটা ভেবেছি রাখবো, তবে যখন আর কি অ্যাপ্লাই করবো তখন আর একটু ভেবে নেব।
1: ও তো সারাদিনই পড়তো, তাই তো? তো আপনি মা হিসেবে ওকে কিভাবে গাইড করতেন?
0: আমাকে সেরকমভাবে ওকে গাইড করতে হতো না, ওকে আমি বরঞ্চ আরও বলতাম হয়তো এই ঘরে দুটো বই, বারান্দায় দুটো বই, হয়তো আরেকটা বই হাতে নিয়ে ঘুরছে আর পড়ছে, কি রে এইভাবে কি পড়া হয় তোর, এইভাবে তো পড়া মুখস্থ হয় না, কেন এইভাবে পড়িস, এক জায়গায় বসে সুন্দরভাবে পড়তে হয়। ও বলতো না আমাকে ওইভাবে বলবা না, আমার এইভাবেই পড়া মুখস্থ হয়। এইভাবে পড়তো হয়তো আমি বলতাম, কখনো চিৎকার করতাম, কিরে বই এখানে এখানে ফেলে রাখিস, এক জায়গায় রাখে তারপরে পড়তে হয়, জমা করে রাখতে হয়, এইভাবে পড়তে হয় না, এভাবে পড়লে কোনো দিন পড়া হবে না, আমি জানি তোর রেজাল্ট ভালো হবে না, কেননা এইভাবে কেউ পড়াশোনা করে? তারপর হচ্ছে কোনো সময় হয়তো কী করতো, ও আমাকে অনেক দিন বলছে মা আমাকে একটা হোয়াইট বোর্ড কিনে দিবে, না কেন বলে কি আমার না লেখে লেখে পড়লে, আর বলে কিছুতে লেখে লেখে পড়লে আর মুখস্থ হয় বেশি, যার জন্য ও বলতো আমাকে, আমি বলি ঠিক আছে দিব দিব দিব করতে করতে আর দেওয়া হয়নি ওকে। তারপরে ও আমাকে বলতো কি তোমার স্কুল থেকে আমাকে, আমি তো একটা হচ্ছে বেসরকারি স্কুলে পড়াই, ও বলতো মা তোমার স্কুল থেকে চক থাকে না, চকগুলো নিয়ে আসবা, তো আমি চক এনে দিতাম, ও কী করতো চক নিয়ে ঘরের যে দরজা আছে দরজার পাল্লাতে লেখে লেখে পড়তো, লিখতো, আমি আবার বকা দিতাম ওকে কেন এখানে লেখিস, এখানে লিখতে হয় দরজাটা সে নোংরা হচ্ছে না, বলে আমি মুছে দিব, তো ও বেশিরভাগ লেখে লেখে পড়লে আর মুখস্থ হতো।
1: ওটা ওর হচ্ছে বোর্ড, তাই তো শ্রেয়সী?
0: হ্যাঁ,
1: হাতের লেখা ভালো হয় ছোটদের, মানে ছোটবেলা থেকে দেয়ালে লেখা দরজার মধ্যে লেখা, এটা কি প্র্যাকটিস করতে নাকি?
0: আমার মানে একটু একটু মনে আছে, আমাদের যে দোকান, তো দোকানে যে শার্টের নিচে না মানে একটা লাইন পড়ে যায়, তো মানে আমার হালকা মনে আছে, তো ছোটবেলায় যে চক ছিল চক দিয়ে আর কি ওইটার মধ্যে আর কি বাবার সামনে বসে ওটার মধ্যে লিখতাম, হালকা মনে আছে আর কি।
1: আর মায়ের খাটনি বাড়াতো?
0: হ্যাঁ খাটনি বাড়াতো, ওই জায়গায় জায়গায় হয়তো ভালো করে মুছতে পারতো না, তখন আমাকে মুছে দিতে হতো আবার।
1: এই জিনিসগুলো ওর কিন্তু কাজে লেগেছে। হাতের লেখা স্পিড কেমন আর হাতের লেখা কেমন ওর?
0: আছে মোটামুটি ভালোই,
1: তাই
0: খারাপ বলবো না।
1: তুমি আগামী প্রজন্মকে কি বার্তা দিতে চাও, কিভাবে পড়াশুনো করলে, বা এখনো তুমি উচ্চ মাধ্যমিক পাশ করলে, কিন্তু এই ধরো যারা ক্লাস 8-এ পড়ে, বোর্ড দেবে, দুটো বোর্ড দেবে, তাদের তুমি কিভাবে গাইড করতে চাও?
0: প্রথমত আর কি যারা পড়াশোনার জগতে থাকে

0: চায়, তো তাদের তো অবশ্যই পড়াশোনাই করতে হবে, পড়াশোনা ছাড়া পড়াশোনার জগতে আসার কোনো বিকল্প নেই। এবার যে যেই ফিল্ডেই থাকুক না কেন, শুধু যে পড়াশোনা করেই সবাই হবে সেটা না, বা যে যেই কাজেই যাক যেই ফিল্ডেই থাকুক না কেন, সেই বিষয় নিয়ে তাকে চর্চা করতে হবে, চর্চা না করলে কিছুই হবে না। এবার পড়াশোনার ক্ষেত্রে যারা আছে বা পরবর্তীতে বোর্ডস দেবে, তো প্রথমত যে একটা ভয় কাজ করে, যেটা আর কি আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোতেই করেছিল, তো প্রথমে তো পড়লে বা প্র্যাকটিস করলে সেই ভয়টা কিছুটা হলেও দূর হয়। আজ করব কাল করব এই বিষয়টা ফেলে না রেখে আজ থেকেই যা শুরু করার করতে হবে, এবং তার সাথে শিক্ষক শিক্ষিকারা তো কোনো একটা স্টুডেন্টকে ভালো মতো বুঝতে পারে, তাদের যে বক্তব্য তাদের যে গাইডলাইনগুলো আছে সেটাকে অবশ্যই ফলো করতে হবে, তাহলেই কোনো স্টুডেন্ট যে নিজের খামতিগুলো সেটাকে পূরণ করে নিজেকে আর কি সম্পৃক্ত করতে পারবে।
1: খুব ভালো। শ্রেয়সীর মাসির সঙ্গে কথা বলে নেব, কারণ খবরটা শোনার পরই শ্রেয়সীর মাসি দৌড়ে দৌড়ে শ্রেয়সীর কাছে চলে এসছে। আচ্ছা, আপনার নাম দিদি?
2: আমার নাম রুমাসির, আমি শ্রেয়সীর মাসি, আমার বাড়ি জলপাইগুড়ি।
1: আচ্ছা, শ্রেয়সী কেমন ছোটবেলায় দুষ্টু ছিল?
2: না, ও একদমই দুষ্টু ছিল না, মানে একটা বাচ্চা যে দুষ্টুমিটা করার উচিত ছিল সেটা করেনি ও, মানে ছোটোবেলা থেকে শান্ত প্রকৃতিরই মেয়ে, এখন পর্যন্ত যা চলছে সে খুবই ভালো।
1: আচ্ছা, মানে ও পড়াশোনা ছোটোবেলা থেকে
2: খুবই সিরিয়াস ছিল, বা যে কোনো জিনিস ও পড়াশোনা করতো, কিন্তু ও মা কতটুকু জানে জানি না, কতটুকু বুঝতে পারছে, কিন্তু আমি বলবো যে ও যে বইটা পড়তো সেটার ভেতরে ঢোকার চেষ্টা করতো, যে ওখান থেকে খুঁজে কিছু পাওয়া যায় নাকি, যে বইটা পড়বো আমি ঠিকই, আমি পড়তেছি তাকে আগে বুঝতে শিখবো তারপরে আমি পড়বো, সেটাও ও করতো। ওর এই জিনিসটার জন্য আমি খুব খুশি, যে এই ধরনের যেন আরও আশেপাশে বাচ্চারা ওর মতো করে শিখে আসে।
1: শ্রেয়সীকে ছোট থেকে বড় হতে দেখেছেন?
2: হ্যাঁ।
1: তো আমি তো মা বাবা শ্রেয়সী মাসি সবার চোখে জল দেখছি কথা বলতে বলতে,
2: এটা একটা খুশির খুশির চোখের জল। আমি যেদিন বাড়িতে শুনতে পারি ওর মা আমাকে ফোন করে জানায়, সেদিন আমি বাড়িতে আর থাকতে পারিনি, ওর মেসো আমাকে বলে তুমি চলে যাও, আমি আসি, এমনকি আমি আসার পরেও ওকে ওর সঙ্গে যাওয়ার জন্য আমি কলকাতা অবধি চলে গেছি, আমি বাড়ি রেখেই চলে আসছি।
1: খুব ভালো লাগছে শ্রেয়সী, তোমাকে সবাই খুব ভালোবাসে, সবার অনেক আশা তোমাকে নিয়ে। বিভিন্ন সংগঠন থেকে শ্রেয়সীকে সম্বর্ধনা জানিয়েছে।
0: ABRSM অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহামণ্ডল থেকেও আজকে দাদারা এসেছিলেন, এবং তারা আমাকে আমার উচ্চশিক্ষার জন্য যে কোনো রকমের যে অসুবিধা সেটা দূরীকরণের আশ্বাস দিয়েছেন, আমাকে সব রকম সহায়তারও আশ্বাস দিয়ে গেছেন, এবং তাদের আশীর্বাদ তো রয়েছে।
1: আমাদের মুখ্যমন্ত্রীর তরফ থেকেও তো তোমাকে আশ্বাস দেওয়া হয়েছে।
0: হ্যাঁ, একদম।
1: আচ্ছা, এই যে নতুন গিটারটা মা কিনে দিয়েছে, একটু বাজিয়েছো?
0: আমি একটা দুটো ফিঙ্গার স্টাইল দেখেছি, তবে পারি না আর কি বাজাতে এখনো।
1: শিখবে তো?
0: হ্যাঁ, আমি আর কি ইউটিউব দেখেই মূলত এখন ট্রাই করছি, তো পরবর্তীতে হয়তো যদি ইচ্ছে হয় পরবর্তীতে কোনো প্রশিক্ষণ।
1: সে তুমি গান কবিতা কিছু করতে পারো, মানে করো কি অফ টাইমে বা ভালো লেগে
2: গান পারো?
0: আমি ছোটবেলায় গান শিখেছিলাম, তবে এখন চর্চা নেই, তবে গান শুনতে ভালো লাগে।
1: চর্চা না হলেও আমাদের একটা গান শোনাবে এবার শ্রেয়সী।

0: জন্য তারা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ভারত ইটালি যৌথ কৌশলগত অংশীদারিত্বের পরিকল্পনা 2025 থেকে 2029 সময়কালে একটি বাস্তবসম্মত ব্যবস্থাপনা গড়ে তুলেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এটি কার্যকর করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
1: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली जॉइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025 टू 2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार के 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
0: ইটালির প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক এলাকাগুলির মধ্যে যোগাযোগ আরো শক্তিশালী করে তোলাই সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত ও ইটালি উভয়ই আন্তর্জাতিক অস্থিরতা, অর্থনৈতিক নিরাপত্তা, শান্তি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়ে অভিন্ন মনোভাব পোষণ করে বলে তিনি জানান। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের শেষ পর্যায়ে সাফল্যের সঙ্গে ইটালি সফর শেষ করে দেশে ফিরে এসেছেন। ভারত ও ইটালি গতকাল দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দুটি দেশ কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভারত থেকে ইটালিতে ভারতীয় নার্সদের যাতায়াত সহজতর করা সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, এক বিশ্বস্ত অংশীদার হিসেবে সমগ্র বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রীর পাঁচ দেশ সফর নিয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই সফর সমাজের প্রতিটি অংশের জন্য সুবিধা সুনিশ্চিত করবে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন হল এই সফর। মন্ত্রী আরো বলেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র স্বাভাবিক অংশীদার হিসেবে কাজ করে। প্রযুক্তি উদ্ভাবন, প্রতিরক্ষা, ডিজিটাল ডেটা সেন্টার, কোয়ান্টাম কম্পিউটিং এবং চিকিৎসা সরঞ্জাম সহ বিভিন্ন ক্ষেত্রে দুটি দেশের শিল্প সংস্থাগুলি একে অপরের পরিপূরক। নতুন দিল্লিতে আমেরিকান চেম্বার অব কমার্সের বার্ষিক লিডারশিপ শীর্ষ সম্মেলনে শ্রী গোয়েল বলেন, পারস্পরিক আস্থা এবং অভিন্ন অর্থনৈতিক স্বার্থের জন্য দুই দেশের মধ্যে এই অংশীদারিত্ব আরো শক্তিশালী হয়েছে। ভারত বিদেশি বিভিন্ন সংস্থার জন্য একটি নির্ভরযোগ্য পরিকাঠামোর ব্যবস্থা করে। এদেশের নাগরিকদের প্রতিভা ও বিশাল বাজার এইসব সংস্থাগুলির কাছে খুবই আকর্ষণীয়। মার্কিন যুক্তরাষ্ট্র একটি নির্ভরযোগ্য অংশীদার খুঁজছে। ভারত সময় মতো উচ্চমানের বিভিন্ন পণ্য সরবরাহ করার পাশাপাশি ধারাবাহিকভাবে মেধাস্বত্ব অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করেছে। মন্ত্রী বলেন, উভয় দেশের অর্থনীতি ন্যূনতম প্রতিযোগিতার মাধ্যমে একে অপরের পরিপূরক, যা এই অংশীদারিত্বকে আরো শক্তিশালী করে তোলে।
2: America and India truly are working as natural partners. We complement each other. America is looking for a trusted partner. I think India has proven track record over decades of truly working as a country, as a set of businesses here who respect the intellectual property of foreign companies, who can be trusted to deliver high quality on time. There's a large pool of talent available for all of you. And in some sense, these are two economies which totally complement each other.
0: শ্রী গোয়েল বলেছেন, ইউক্রেন সংঘাত এবং পশ্চিম এশিয়া সংকটের মতো প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.4% থেকে বাড়িয়ে 6.5% করা হয়েছে। ভারত নির্ভরযোগ্য ও পছন্দের বিনিয়োগের গন্তব্য হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে। এর মাধ্যমে আমাদের দেশের ক্ষমতা ও শক্তিশালী নেতৃত্বদানের সুফল যেমন পাওয়া যাচ্ছে, পাশাপাশি ক্রমবর্ধমান আত্মবিশ্বাসও প্রতিফলিত হচ্ছে। ভারতে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস এবং এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে সরকার আজ আবারও আশ্বস্ত করেছে। শোধনাগারগুলির এলপিজি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং 46 থেকে 47 হাজার টন রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে। নতুন দিল্লিতে আজ পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশের পেট্রোল পাম্পগুলিতে তেল সরবরাহ অক্ষুণ্ণ রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে তৃণমূল স্তরের কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ে নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করেছেন। ট্রেনে সাম্প্রতিক বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্তে সমাজবিরোধী চক্রে জড়িত থাকার বিষয়টি বৈঠকে আলোচিত হয়। মন্ত্রক জানিয়েছে যে প্রতিটি ঘটনা গুরুত্ব সহকারে রেল সুরক্ষা বাহিনী তদন্ত করছে। একটি উন্নত ব্যবস্থার মাধ্যমে তৃণমূল স্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহের পদ্ধতিকে শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে। প্রযুক্তি চালিত নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা, রেল নেটওয়ার্ক জুড়ে সিসিটিভি কভারেজ বাড়ানো এবং নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করা, সাইবার নিরাপত্তা শক্তিশালী করা এবং কৃত্রিম মেধা ভিত্তিক নজরদারি ও পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হয়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের অনুষ্ঠান আজকের প্রসঙ্গে আজ শুনবেন বাংলা সিনেমা সাদা কালো আবেগ থেকে ডিজিটাল বাস্তবতার পথে, এই বিষয়ে একটি আলোচনা। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথের সঙ্গে, অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য সংক্রান্ত পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নতুন দিল্লিতে 28 থেকে 31 মে পর্যন্ত আসন্ন চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শিখর সম্মেলন স্থগিত করা হয়েছে। আফ্রিকায় ইবোলা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত। নতুন দিল্লি আফ্রিকার জনগণ ও সরকারগুলির প্রতি সংহতি প্রকাশ করেছে এবং আফ্রিকার পরিবর্তনশীল স্বাস্থ্য পরিস্থিতির মোকাবিলায় আফ্রিকা সিডিসি এর প্রচেষ্টায় সব রকমের সহযোগিতা চালাবে বলে জানিয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের শেষ পাওয়া খবরে 87.73% ভোট পড়েছে। ভোট নেওয়া হয়েছে শান্তিতে, বড় রকমের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট গণনা 24 মে। উল্লেখ্য, 2,36,000-এর বেশি ভোটদাতা ফলতা কেন্দ্রে 6 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করেছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান অবশ্য শেষ মুহূর্তে জানিয়েছেন তিনি প্রতিদ্বন্দ্বিতার আসর থেকে সরে যাচ্ছেন। গত 29 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের বেশ কিছু বুথে অনিয়মের অভিযোগ ওঠে। এরপরই পুনর্নির্বাচনের এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ভোট দেওয়ার পর ভোটাররা আকাশবাণীকে জানিয়েছেন,
3: গত 15 বছর আমি ভোটই দিইনি, মানে আমি ভোটার হওয়ার পরে প্রথম বিধানসভায় ভোট দিলাম, দিতে পারিনি কারণ ভোট তো হয়ে যেত, তো সরকার পাল্টাতে তো নির্ভয়ে ভোট দিতে আসা গিয়েছে না।
4: খুব সুন্দর শান্তিপূর্ণ ভাবেই দিয়েছি, বিগত 15 বছর ধরে আমরা শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারতাম না, থিয়েটার সঙ্গে চলতো, আজকের কিন্তু খুব শান্তিপূর্ণ ভাবে দিয়েছি এবং গত যে ভোটটা আমাদের ক্যান্সেল হয়েছে তখন আমরা দিতে পারিনি।
0: ত্রিপুরার রাজধানী আগরতলা রেল স্টেশনে আসাম রাইফেলস এবং শুল্ক বিভাগের একটি যৌথ অভিযানে 18 লক্ষ টাকা মূল্যের প্রায় 180 গ্রাম মরফিন উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এই পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে অরুণ কুমার চাকরা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2026 সালের কৈলাস মানস সরোবর যাত্রার জন্য কম্পিউটার ভিত্তিক তীর্থযাত্রী নির্বাচনের লটারি শুরু করেছেন। এবছর মানস সরোবর যাত্রা জুন মাসে শুরু হয়ে আগস্ট মাসে শেষ হবে। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সুষ্ঠু কম্পিউটার চালিত এবং লিঙ্গ নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে মোট 1,000 তীর্থযাত্রীকে নির্বাচন করা হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংস এর মুখোমুখি হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে সন্ধে 7:30। চেন্নাই টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে গুজরাট 2 ওভার 2 বলে বিনা উইকেটে 25 রান করেছে। শেষে বিশেষ বিশেষ খবর আরো একবার। ইতালি সহ 5 দেশ সফর শেষে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন ভারতের সঙ্গে ইতালির কৌশলগত অংশীদারিত্ব আরো সুদৃঢ় করা হবে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেছেন বিশ্বজুড়ে সংঘাতময় পরিস্থিতি সত্ত্বেও ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.4% থেকে বৃদ্ধি পেয়ে

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
1: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
0: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
1: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
0: डायल कीजिए 8700014242।
1: नंबर एक बार फिर नोट करें 8700014242।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। রাত আটটায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী আদৃত পালের একটি সাক্ষাৎকার শুনবেন। সাড়ে আটটায় আধুনিক গানের অনুষ্ঠান শিল্পী তালাত মাহমুদ। গুলাম আলীর কণ্ঠে গজল শুনবেন রাত নটা বেজে পনেরো মিনিটে। রাত দশটা বেজে দশ মিনিটে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। লাইভ ফোন ইন মনির জানালা প্রচারিত হবে রাত সাড়ে দশটায়। এতক্ষণ আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি, এখন আজ রাতের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্স FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। রাত আটটায় হাওয়া মহল চিত্রলোক অনুষ্ঠানটি শুনবেন আটটা বেজে পনেরো মিনিটে। রাত নটায় আপকে লিয়ে আজকে ফানকার শুনতে পাবেন রাত সাড়ে নটায়। রাত দশটায় ছায়া গীত ঢালতে যায় রাত প্রচারিত হবে রাত সাড়ে দশটায়। এতক্ষণ আজ রাতের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্স FM প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হলো। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন।

0: নির্বাচন করা হবে। বিধানসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ আরও বাড়িয়েছে কেন্দ্র। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতা হাইকোর্ট আজ 3 সদস্যের সিট গঠন করেছে। তৃণমূল সরকারের আমলে অভয়াকাণ্ড সহ সব নারী নির্যাতনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। কলকাতা হাইকোর্ট পশু বলি সংক্রান্ত রাজ্যের নির্দেশিকায় কোনো হস্তক্ষেপ করেনি। আইএসএল ফুটবলের আজ শেষ দিনে চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট দুটি দল মাঠে নেমেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়ায় হাঁসফাঁস অবস্থা। আসছে বিস্তারিত খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে মোটের ওপর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট পড়েছে 87.73%। 285টি বুথে ভোটগ্রহণ চলে সন্ধে 6টা পর্যন্ত। ভোট গণনা 24 মে। উল্লেখ্য, পুনর্নির্বাচনে 6 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর গান শেষ মুহূর্তে সরে দাঁড়ান প্রতিদ্বন্দ্বিতার আসর থেকে। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন।
1: দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল। তীব্র দাবদাহ উপেক্ষা করে উৎসাহের সঙ্গে ভোট দিতে দেখা যায় সাধারণ মানুষকে। কোথাও বড় ধরনের অশান্তি বা গোলযোগের খবর মেলেনি। স্থানীয় ভোটারদের একাংশের দাবি, গত 29 তারিখের ভোটে প্রতীকের ওপর সেলোটেপ লাগানো থাকায় তারা ভোট দিতে পারেনি। দিনভর

0: মালদার বিভিন্ন এলাকায় গেরুয়া পতাকায় মরা থাকলেও 285টি বুথে তৃণমূলের কোনো এজেন্ট বা ক্যাম্প অফিস চোখে পড়েনি। তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের দলীয় কার্যালয় ছিল তালাবন্ধ, যদিও তার স্ত্রী ভোট দেন। জাহাঙ্গীর খান নিজে ভোট দেননি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা জয়ের ব্যাপারে আশাবাদী। অন্যদিকে সিপিএম ও কংগ্রেস প্রার্থীরা জানিয়েছেন জনগণের রায় তারা মেনে নেবেন। আগামী 24 মে ফল প্রকাশ। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা।
1: সম্পূর্ণ শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ফলতায় পুননির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস এবং অরিন্দম নিয়োগী সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে জানান, কড়া নিরাপত্তা এবং নজরদারির মধ্যেই গোটা ভোট পর্ব সম্পন্ন হয়। উৎসবের মেজাজে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।
2: ভোট যে একটা উৎসব, যেটা ইলেকশন কমিশন বারবার চেষ্টা করে এসেছে, ফলতা নির্বাচন তার একটা বড় উদাহরণ যে মানুষ এটাকে সবের মেজাজে মানুষ নিয়েছেন। আমাদের এখানে 3 জন অবজারভার ছিলেন, মাইক্রো অবজারভার আমরা ডিপ্লয় করেছিলাম কিছু সেন্সিটিভ 12টা পার্সোনাল আমাদের ডিপ্লয়েড হয়েছিল 1140, ওয়েবকাস্টিং হয়েছিল আমাদের 100%, সেখানে আমরা ভেতরে 2টো ক্যামেরা এবং বাইরে 1টা ক্যামেরা ইউজ করেছিলাম।
1: উল্লেখ্য, আগামী 24 মে ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটিতে ভোট গণনা হবে। সকাল 8টা থেকে গণনার কাজ শুরু হবে। বিধানসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ আরও বাড়িয়েছে কেন্দ্র। আরও এক মাস অর্থাৎ 20 জুন পর্যন্ত রাজ্যে 500 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী CAPF মোতায়েন রাখা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যকে জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ভোট পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার জন্য পশ্চিমবঙ্গ সরকার 16 মে চিঠি দিয়ে কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি এবং উস্কানিমূলক মন্তব্যের বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তি পেয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত জানিয়েছে, আগামী 31 জুলাই অথবা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে রক্ষা কবচ বহাল থাকবে। যদিও আদালতের অনুমতি ছাড়া আবেদনকারী কোথাও যেতে পারবেন না বলেও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারী অফিসারকে 48 ঘন্টা আগে নোটিশ দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। ভোট পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে অভিনেতা পরমব্রত চ্যাটার্জি ও স্বস্তিকা মুখার্জির বিরুদ্ধে গড়িয়াহাট থানায় FIR দায়ের করা হয়েছে। কলকাতা হাইকোর্টের আইনজীবী জয়দীপ সেন এই অভিযোগ দায়ের করে বলেন, 2021 বিধানসভা ভোট পরবর্তী অশান্তির সময় সমাজ মাধ্যমে তাদের উস্কানিমূলক মন্তব্য হিংসাত্মক পরিবেশকে আরও উস্কে দিয়েছিল। এই ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, এবছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া পুর নিগমের নির্বাচন করা হবে। হাওড়ায় আজ এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকে তিনি পুরসভা এলাকায় বসবাসকারী মানুষদের সমস্যা নিয়ে আলোচনা করেন। পরে সাংবাদিকদের বলেন,
3: আমরা রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি পৌরসভা কর্পোরেশনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। তাই আমাদের বিশ্বাস, আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারব।
1: মুখ্যমন্ত্রী জানান, বিগত দিনে যে সমস্ত বেআইনি নির্মাণ হয়েছে সে সম্পর্কে তদন্ত করার জন্য সরকার ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করবে এবং ওই সমস্ত নির্মাণের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে। মুখ্যমন্ত্রী আরও জানান, বিগত বছরগুলিতে ঘটা রাজনৈতিক হিংসা, মহিলাদের ওপর অত্যাচারের ঘটনাতে পুলিশকে নতুন করে FIR করে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। হাওড়া স্টেশন থেকে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লেও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আজকের বৈঠকে শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ ছাড়াও হাওড়া সিটি পুলিশ এলাকার 4 জন বিধায়ক, জেলাশাসক, হাওড়া পুর নিগম এবং বালী পুরসভার আধিকারিকরা সহ পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের GM ও DRMরা উপস্থিত ছিলেন। আজ সকালে মুখ্যমন্ত্রী বেলুড় মঠে যান। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি সেখানে গেলেন। মন্দিরে প্রণাম সেরে মঠের সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মঠের প্রেসিডেন্ট মহারাজা স্বামী গৌতমানন্দজিকে প্রণাম করে শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য, আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার কথা। রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বর্তমান সরকার পশ্চিমবঙ্গ সরকার হিসেবেই কাজ করবে, কোনো দলের সরকার হিসেবে নয়। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, এই সরকার শুধুমাত্র ঘোষণা সর্বস্ব এবং খেলা মেলার সরকার হয়ে থাকবে না। পশ্চিমবঙ্গবাসীর সরকার হিসেবে তারা বিভিন্ন ইতিবাচক কাজ করবে।
4: যা হবার তা পশ্চিমবঙ্গের ভালোর জন্য হবে, ঘোষণা সর্বস্ব সরকার হবে না। খেলা মেলা উৎসবের সব

0: যে সরকার হয়েছে সেটা ইতিবাচক দিক নিয়ে। এই সরকার পশ্চিমবঙ্গবাসীর সরকার, এই সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে কাজ করবে।
1: আজকের প্রসঙ্গে আজ শুনবেন বাংলা সিনেমার সাদা কালো আবেগ থেকে ডিজিটাল বাস্তবতার পথে, এই বিষয়ে একটি আলোচনা। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে স্থানীয় সংবাদের পরই রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় কলকাতা হাইকোর্ট আজ 3 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে। 2 বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানিয়েছেন সিবিআই এর পূর্বাঞ্চলীয় অঞ্চলের যুগ্ম অধিকর্তা এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন। 2024 সালের 8ই আগস্ট রাতে খাবার খাওয়ার সময় থেকে পরদিন চিকিৎসকের দেহ সৎকারের পর্যন্ত কী কী ঘটেছিল তা পুনরায় এই দল তদন্ত করে দেখবে। এজন্য যাকে খুশি তারা জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। আগামী 25শে জুন তারা আদালতে রিপোর্ট দেবে। বিগত তৃণমূল সরকারের আমলে অভয়াকাণ্ড সহ যত নারী নির্যাতনের ঘটনা ঘটেছে সেগুলির পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে নারী শিশু বিকাশ, সমাজ কল্যাণ এবং পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আবারও জানিয়েছেন। তিনি আজ সাংবাদিকদের বলেন শেষ 15 বছরের সমস্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতিরও ফাইল খোলা হচ্ছে।
2: আসল দোষীদের আড়াল করে চূড়ান্তভাবে যে নিয়ম, যে আইন নিজের হাতে তুলে নিয়ে শুধু অভয়া বা অভয়ার পরিবার নয়, সমস্ত বাংলার মা বোনেদের প্রতারণা করেছে। আজ যা যা এই টেনিউরে 15 বছরে মহিলাদের উপর অত্যাচার, আক্রমণ এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি, একটা মহিলাদের উপর আক্রমণ, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সব খাতা খোলা শুধু সময়ের অপেক্ষা।
1: কলকাতা হাইকোর্ট পশুবলি সংক্রান্ত রাজ্যের নির্দেশিকায় কোনো হস্তক্ষেপ করল না। এই সম্পর্কিত 11টি মামলার আজ শুনানি হয়। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে কয়েকটি মামলা ছাড়া কার্যত সবকটি খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। বকরি ঈদের জন্য ছাড় দেওয়ার বিষয়টিও রাজ্যের ওপরেই ছেড়ে দিয়েছে আদালত। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 36তম প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। এই উপলক্ষে কলকাতার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধানভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইএসএল ফুটবলের আজ শেষ দিনে চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট দুটি দলই মাঠে নেমেছে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল ইন্টারকাশির মুখোমুখি। শেষ খবরে জানা গেছে ইন্টারকাশি 1-0 গোলে এগিয়ে। অন্যদিকে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে খেলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘর্মাক্ত অস্বস্তিকর আবহাওয়ায় হাঁসফাঁস অবস্থা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর এবং উপকূলের জেলাগুলিতে ঘর্মাক্ত আবহাওয়া বজায় থাকবে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী আদৃত পালের একটি সাক্ষাৎকার।
4: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির বিশেষ অনুষ্ঠান নিয়ে আমি সৌমিতা আঠ আবারও একবার হাজির হয়েছি। আজকে আমাদের বিশেষ নিবেদন উচ্চ মাধ্যমিকের সত্য প্রকাশিত ফলাফল নিয়ে, যারা সাফল্যের শিরোপায় পৌঁছে গিয়েছে তাদের সাফল্যের কথা। আজ আমি কথা বলে নেব উচ্চ মাধ্যমিকে যে পশ্চিমবঙ্গে সাফল্যের শীর্ষে রয়েছে সেই আদৃত পালের সঙ্গে। নমস্কার, কেমন আছো? অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তোমায়।
5: নমস্কার, আমি ভালো আছি আর থ্যাংক ইউ।
4: ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে পড়াশুনো করেছে, পড়াশুনো করে আজ ও সাফল্যের শীর্ষে। এবার ওর অনুভূতির কথা এবং ও ঠিক কিরকম কিরকম টেকনিক অ্যাপ্লাই করেছিল যার জন্য ঠিক এই জায়গাটা ও নিতে পেরেছে, সব কথাই আমরা শুনব। প্রথমে তুমি বলো তোমার কেমন লাগছে যখন তুমি শুনলে যে তুমি প্রথম হয়েছ, রাজ্যে সবার মধ্যে প্রথম হয়েছ, তখন তোমার কিরকম অনুভূতি হচ্ছিল?
5: যখন প্রথম হয়েছি জানতে পারলাম তখন খুব ভালো লেগেছিল, মানে র্যাঙ্ক হবে কিনা সেটা নিয়ে অতটা শিওর ছিলাম না, কেননা মাধ্যমিকে যখন আমি পরীক্ষা দিয়েছিলাম মাধ্যমিকেও ভালো পরীক্ষা দিয়েছিলাম,
4: আচ্ছা,
5: কিন্তু তখনও ভেবেছিলাম হয়তো র্যাঙ্ক হবে, কিন্তু তখন হয়নি, যেহেতু তো এবার অতটা শিওর ছিলাম না র্যাঙ্ক হবে কিনা, তবে ভালো পরীক্ষা দিয়েছিলাম, থার্ড সেমিস্টারেও র্যাঙ্ক ছিল, থার্ড সেমিস্টারে সেকেন্ড হয়েছিলাম, তাই জন্য একটা মানে পরিবার থেকে ভেবেছিল যে কিছু না কিছু র্যাঙ্ক করবই,
4: এক থেকে 10-এর মধ্যে অন্তত থাকবে এটা সবাই মানে আশা করেছিলে। আর এরপর তুমি বলো যে নরেন্দ্রপুরেই ছিলে না বাড়িতে ছিলে?
5: না, আমাদের তো নরেন্দ্রপুরের সেশন এন্ড হয়ে গেছিল এইচএস এর পরে, আমরা বাড়িতেই ছিলাম, উচ্চ মাধ্যমিকের পরে আমাদের সেশন এন্ড হয়ে গেছিল।
4: হ্যাঁ, তারপরে তোমরা কি করছিলে সেই সময়তে, সেই মুহূর্তের অনুভূতিটা জানতে চাইছি আমি।
5: মানে ঠিক আমি স্পেসিফিক্যালি টিভিতে শুনিনি,
4: আচ্ছা,
5: আমি মানে বাবা দেখেছিল, বাবাই আমাকে জানিয়েছে যে ফার্স্ট হয়েছি।
4: ও আচ্ছা, তুমি কি করছিলে তখন?
5: মানে আমি সেদিন একটু ঘুম থেকে দেরি করে উঠেছিলাম, তো ঘুম থেকে উঠে দেরি তখন মানে এমনি বসেছিলাম, কিছুই করছিলাম না তখন আর কি। রেজাল্ট অ্যাকচুয়ালি আমি মানে টিভিতে কখন হবে না হবে আমি অতটা ঠিক ডিটেলসে জানতাম না।
4: ও মানে তোমার পরীক্ষা হয়ে যেতে তুমি মোটামুটি বেশ রিল্যাক্সই ছিলে নাকি? কখন রেজাল্ট বেরোচ্ছে না বেরোচ্ছে সবার একটা চিন্তা থাকে, সেসব কোনোই ব্যাপার না, ঘুম থেকে উঠে সুন্দর বসে আছো, বাস, বেশ ভালো ব্যাপার তো। তো এরকম রিল্যাক্সে থাকাই, হ্যাঁ বলো বলো।
0: অ্যাকচুয়ালি এই জায়গা এই সময়কার অনুভূতিটা আমি ওর বাবা হিসাবে আমি কিছুটা শেয়ার করতে পারি, কারণ
4: আচ্ছা নমস্কার নমস্কার, আপনার নামটা আগে বলুন, আমরা এই মুহূর্তে আদৃতর বাবার সঙ্গে একটু কথা বলছি, আবার আমরা আদৃতর কাছে যাব, ওর কথা পুরো বাকি রয়ে গেছে শোনা। হ্যাঁ বলুন, নমস্কার, আপনার নাম বলুন।
0: ডক্টর জীবন কৃষ্ণ পাল, আদৃতর বাবা, আমি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে কাজ করি।
4: স্যার সবার প্রথমে আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এই সাফল্যের জন্য, বলুন।
0: অ্যাকচুয়ালি সেদিন সকালে অনেক সময় আমরা কিছু কিছু রোগের কিছু পূর্বাভাস পাই না, আমিও ওই দিনকার অনুভূতি দেখে কিছু একটা পূর্বাভাস যেন পাচ্ছিলাম, এটাই আমি বিশেষত বলবো। আপনার প্রশ্নের উত্তরে ও যেটা বলল একেবারে সত্য, ও ভেরি রিল্যাক্টেন্ট ছিল, কিন্তু রিল্যাক্টেন্ট থাকলেও আমি ওর বাবা হিসাবে বা গার্জেন হিসাবে আমি কয়েকটা সিমটম খুব অনুভব করছিলাম।
4: আচ্ছা সিমটম, আচ্ছা বলুন বলুন কিরকম সিমটম, হ্যাঁ বলুন বলুন।
0: এটা আমারও কাছেও একটা অদ্ভুত লেগেছে এবং অভিজ্ঞতা বলতে পারেন। ঘটনা হচ্ছে ও আগের দিন হঠাৎ করে রাত্রির বেলায় জেনারেলি একটু লেট নাইট অবধি পড়াশোনা মানে যতদিন হোস্টেলে থাকে স্কোপটা অতটা ছিল না, বাড়িতে থাকতেও করে,
4: আচ্ছা
0: চেষ্টা করে কোনো কোনো দিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কিন্তু এক্সামের রেজাল্ট আগের দিন যখন আমি এসে বললাম কালকে হয়তো বেরোতে পারে এরকম একটা শোনা যাচ্ছে, তো আগের দিন রাত্রির বেলায় হঠাৎ কেন যেন আদৃত একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে চাইছে, না বলছে না একটু শুয়ে পড়ি, আমি বললাম ঠিক আছে ঘুম পেয়েছে শুয়ে পড়ো, শুয়েছে কিন্তু ঘুম পেয়েছে বলে আমার মনে হচ্ছে না, কিন্তু আমি জাস্ট অবজার্ভ করছি,
4: আচ্ছা
0: এটা আমার অনুভূতি। তারপর সকালবেলায় পরের দিন উঠে ও আমি বললাম যে এবার ওঠো, সামনেই তো যেই অ্যাডভান্সে দিয়ে তুমি তো পড়াশোনা করছিলে কালকেও তাড়াতাড়ি শুয়েছ, আজকে তো তাড়াতাড়ি উঠেও যাচ্ছ, ঘুম ভেঙে গেছে অ্যাকচুয়ালি, কিন্তু বলছে না একটু পরে, আজকে ভালো লাগছে না পড়তে বসতে। আমি তখন বুঝতে পারছি যে ওই যে রেজাল্টটা বেরোবে কালকে বলেছি মানে ওটা মনের মধ্যে একটা কাজ করছে। তারপর কিছুক্ষণ পর উঠে বলছে আজকে না রেজাল্ট দিতে পারে, তো এইটা এইটুকুই বললো। বলার পর তারপর হঠাৎ করে কিছুক্ষণ পরে বললো না না আজকে পড়তে বসবো না এখন। সো দিজ আর দ্য সিমটমস আই অবজার্ভ, কেন না বলছি যে আমি তারপর টিভিটা খোলার পরই ও কিন্তু ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো, মানে তখন কিন্তু রেজাল্টের সময় হয়নি, বা অ্যাকচুয়ালি 10:30-11:15 দিকে এটা স্টার্ট হয়েছে, 10:30, কিন্তু ও
5: তখন ওখানে তার মানে ও এক্সপেক্ট করছে বোধ হয় রেজাল্টটা, মানে ভেতরে একটা সাসপেন্স কাজ করছে,
4: কিন্তু সেটা ও দেখাচ্ছে না, সেটা দেখাচ্ছে না, প্রকাশ করতে চাইছে না, আর প্রকাশ কিন্তু হয়েই যাচ্ছে, আপনাদের কাছে ধরা পড়েই যাচ্ছে, ও কিন্তু জানতে পারছে না যে ধরা অলরেডি পড়ে গেছে ও
5: একেবারেই একেবারেই। এবং আমি বলি ওই সময় ওই মুহূর্তে ওকে আমি অবজার্ভ করতে গিয়ে আমি মনে মনে ঠিক করলাম না আজকে আমি অফিস যাব না, কেননা আমি ওর সাথে ওই সময়টা খুব প্রিসিয়াস টাইম, ওর ফিলিংস গুলো আমি দেখতে পাচ্ছি। তারপর কিছুক্ষণ পর আমি স্নানটা করে আমি অফিস না গিয়ে ওখানে টিভির সামনে বসলাম, দেখলাম ও আসছে মাঝে মাঝে আবার চলে যাচ্ছে, তার মানে ও যেন একটা আনরেস্ট তৈরি হয়েছে ওর মধ্যে। তো আমি তখন বুঝতে পারছি তার মানে একটা ওর এক্সপেকটেশন রয়েছে, এবারে খুব ভালোই এক্সাম দিয়েছিল এবং থার্ড সেমিস্টারে ও সেকেন্ড স্ট্যান্ড করেছিল, মানে সেকেন্ড পজিশন নিয়ে। তো ন্যাচারালি একটা অবজার্ভ আমি ইচ্ছা করেই বলছি না না তুমি হয়তো থার্ড পজিশন থাকতে পারো বা সেকেন্ড আছে সেকেন্ডই থাকবে, মানে ওর এক্সপেকটেশনটাকে বাড়াচ্ছি না, কিন্তু ওর মনে আমার আমার রিডিংস বলছে ও কিন্তু একটা কিছু এক্সপেক্ট করছে বলে বারবার যাচ্ছে আগে, মানে ওর মধ্যে একটা কিছু একটা
4: ও ও ও মানে জানতে পার মনে মনে আর কি যে আমার আমি এর থেকে ভালো হতে পারে, মানে হওয়ার সম্ভাবনা আমার আছে, কিন্তু ও আর সেটা প্রকাশ করতে পারছে না, আগে থেকে কি করে বলে ফেলবো এরকম একটা চিন্তা করছে আর কি।
5: সকালবেলার ফিলিংসটা কিন্তু খুব অদ্ভুত ছিল এবং আমি আই এনজয়েড ইট।
4: হ্যাঁ, তারপরে যখন রেজাল্ট বেরোলো তখন কি হলো?
5: রেজাল্টটা বেরোনোর অবশ্যই ওর অনুভূতি তো ও বলতে পারবে, আমরা ওকে যা দেখেছি সেটা তো ওর একটা অবশ্যই ভালো লাগা।
4: আপনারটা বলুন, আপনারটা বলুন।
5: আমাদের দিক থেকে সত্যি কথাই ওর একটা মনে চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জটা যেন ও ফুলফিল করতে পেরে আনন্দ পেয়েছে এবং সেই আনন্দটা কিন্তু বন্ধু বান্ধব পরিবারের সমস্ত লোকজনের আনন্দকে মর্যাদা দেওয়ার যে আনন্দ আর কি। আমরা যেহেতু আগের বার এক্সপেক্ট করেছিলাম ও ক্লাসে আগেও মানে ইভেন টেস্ট এক্সামেও স্কুলে ফার্স্ট হয়েছিল, এবার স্কুলের আমাদের থেকেও বা ওর থেকেও বেশি এক্সপেকটেশন ছিল ওর র্যাঙ্কের জন্য মাধ্যমিকে, টিচারদের এবং যিনি স্কুল চালান তিনিও খুব এক্সপেক্ট করেছিলেন। আমার অনুভূতি অবশ্যই খুবই প্রাউড ফিল করছিলাম এবং এটা ভেবে আরো করছিলাম, তার ঠিক 10 মিনিটের মধ্যে হেডমাস্টার মহারাজ ফোন করেছিলেন আমায় যে না ওর যোগ্য বিচার হয়েছে, ওর প্রকৃত প্রাপ্তি ও পেয়েছে, এইসব কথাগুলো বললেন। সেটা তো অবশ্যই প্রাউড ফিল করার মতোই কথাবার্তা, একজন মহারাজ যখন বলছেন আমায় সেটা তো বাবা হিসাবে অবশ্যই সেটা আমার গর্বের, এবং ওকে আমি শেয়ার করলাম সেই কথাগুলো। শেয়ার করার পর মহারাজ বললেন যে আপনি কিন্তু অবশ্যই ওকে নিয়ে স্কুলে চলে আসুন, কিন্তু সেই দিনকে সেই মুহূর্তে আমিও বা ও নিজেও ও ফিল করলো যে না হেডমাস্টার মহারাজ যখন ডেকেছেন আমি যাব, ওই সময়ের অনুভূতিটা প্রকাশ করা যাচ্ছে না।
4: সেটা তো একান্ত মানে সেটা তো একদমই আলাদা, তো আমরা কিছুটা কিছুটা মানে কি বলবো অনুভব করতে পারছি বা হচ্ছে কিছুটা কিছুটা আন্দাজ করতে পারছি, সেটা তো নিজস্ব নিজের একদমই, সেটা তো আর ভাষায় প্রকাশ করা যায় না। তো আজকে তো ও সাফল্যের শীর্ষে, একদম রাজ্যে পশ্চিমবঙ্গে প্রথম, কিন্তু ছোটবেলা থেকে ও কেমন ছিল?
5: যখন ও স্কুলে গেল প্রথম খুব রোগা পাতলা চেহারা শীর্ণ, মানে একটু এরকমই ছিল, এখন জাস্ট রিভার্স, কিন্তু সেই সময় স্কুলে গেল সকালবেলায় বেশ তরতাজা হয়ে স্কুল, একদিন হঠাৎ দেখা গেল কাছেই একটা ড্রিমল্যান্ড স্কুল বলে প্রথমে প্লে স্কুলে দিয়েছিলাম একেবারে শুরুতে, তো হঠাৎ একদিন সকালে উঠে কান্নাকাটি শুরু করেছে, না আমাকে স্কুলে নিয়ে যেতে হবে। সেদিনকে আসলে সোম থেকে শুক্রবার অবধি এই 5টা দিন ওর মাথায় ছিল আমাকে স্কুলে যেতেই হবে। এবার সেদিন যে গভর্নমেন্ট হলিডে বলে স্কুলটা ছুটি ছিল ও কিছুতেই বিশ্বাস করতে পারছে না, ওকে স্কুল ড্রেস করিয়ে দিল ওর মা, আমাকে হাতে ধরে ওই স্কুলের সামনে নিয়ে গিয়ে ড্রিমল্যান্ড স্কুল সিটি মোড় একদম মোড়ের পাশেই
6: ড্রিমল্যান্ড স্কুলের সামনে ওইভাবে স্কুলের ব্যাগ হাতে নিয়ে গিয়ে ওকে গিয়ে দেখিয়ে আসতে হলো যে না স্কুলটা সত্যি বন্ধ। তো এই রকম স্কুলের প্রতি ওর অ্যাফিনিটি এটা তো ছিলই। এবার যখন ওখান থেকে আমরা বড় মানে সেন্ট মেরিজ স্কুলে ভর্তি করলাম, ওখানে ক্লাস ফাইভ অব্দি, ফাইভ এর শুরু অব্দি ওখানে ছিল, তারপর রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন পায় আর কি। মানে রামকৃষ্ণ মিশনে তো নরেন্দ্রপুরে ফাইভ থেকেই শুরু হয়, তো ন্যাচারালি এখানে ছ মাস ওখানে তারপরে চলে যায় ফাইভ, ক্লাস ফাইভে ওঠার পর। একদিন হয়েছে কি, স্কুল থেকে ফিরেছে, যেটা খুব মেমোরেবল আমার মনে পড়ছে, স্কুল থেকে ফিরেছে, ও স্কুল থেকে সেই যে খেলার আমেজ বা স্কুলের যে ছন্দটা সেটা তখন ওর মধ্যে কাটেনি, মানে তখনও যেন প্রাণ চঞ্চল এসে সে মানে ক্রমাগত আমার মাকে ঠান্ডি ঠান্ডি বলতো, তো আমার মা আজকে নেই গত হয়েছেন, তো এসেই দরজায় ঢুকে ঠান্ডি জানো তো এই হয়েছে এটা হয়েছে, ও স্কুলে গিয়েছিলাম এ হয়েছে টিফিনটা এই, মানে সমস্ত ব্যাখ্যা দিয়ে দিল। তো আমি হঠাৎ ঢুকেই দেখি যে ওর মানে পায়ের হাঁটুর ঠিক এই জায়গাটা থেকে রক্তটা গড়িয়ে গড়িয়ে পায়ের পাতা অবধি চলে এসছে। ওর কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই যে ওর পায়ের হাঁটুতে এতটা পড়েছে, রক্ত বেরিয়েছে এবং পায়ের পাতা অবধি সেটা চলে এসছে। মানে ও কিন্তু তখনও বেশ সাবলীল একটা অন্য মেজাজে, স্কুলেরই যেন প্লের ওই মুডেই রয়েছে। এটা ছিল একদিনের ঘটনা।
4: আচ্ছা বেশ, তারপরে ওর আর কি কি ভালো লাগা মন্দ লাগা আর কি কি আছে?
6: এছাড়া ও ছোটবেলায় গান বাজনা করতো, সেগুলো ওর মা ভালো বলতে পারবে আরো মানে এক্সপ্লিসিটলি। তবলা মিশনে যাওয়ার পর তবলা এক এক সময় নেশা এমন জায়গায় পর্যায়ে পড়তো, সকালে ঘুম থেকে উঠেই ব্রাশটা না করেই প্রথম আগে তবলাটা কিছুক্ষণ পিটিয়ে নিল, তারপর আবার তোলা হলো আর কি, না না এবার তাড়াতাড়ি এটা করো পরে আবার বাজাবে, তো এইরকম আর কি। এবং ওর এই ভাবধারাটা কিন্তু কেন জানি না, হয়তো আমি একটু ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, মানে ওর জন্মটাও হচ্ছে রামকৃষ্ণ মিশনের সেবা প্রতিষ্ঠানে।
4: কোথায়?
6: তারপর হাতে খড়ি দেওয়ার জন্য আমরা কাশীপুর উদ্যানবাটির এক মহারাজকে দিয়ে ওর হাতে খড়ি হলো।
4: মানে জন্মটা কোথায় হয়েছে ওর?
6: জন্ম কলকাতাতেই ওই রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হসপিটালে। আবার রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরেই বেশিরভাগ সময়টা ওর কেটে গেছে।
4: তো যেটা মানে কি ও যে ভবিষ্যৎ ওর পরিকল্পনা বলুন বা এই যে পড়াশুনোতে ওর ভালো লাগা মন্দ লাগা, আপনি কতটা ওকে মানে পড়াশুনোয় সাহায্য করতেন বা কিরকম পড়াশুনো করতো সেটাও একটু জেনে নিন। পরিকল্পনা সেগুলো কি কারোর দ্বারা অনুপ্রাণিত না সবই ভবিষ্যৎ পরিকল্পনা বলুন নিজের পড়াশোনায় যেই অ্যাডভান্স দিল আজকেই ওর পরীক্ষা ছিল, তো সেই জায়গা থেকে সেইগুলো ওর কি নিজের ইচ্ছে না এগুলো কিছুটা আপনাদের দ্বারা অনুপ্রাণিত?
6: ছোটবেলা থেকে ওর প্রতি কোন রকম ওকে বায়াস হয়ে যাওয়ার কোনো চান্স আমরা দিইনি।
4: আচ্ছা,
6: ওর যেটা সাবলীল ভাবে মনে হয়েছে এটা করণীয় সেই দিকেই আমরা ফোকাসটা রেখেছি, এবং কখনোই বলা হয়নি। বরং ছোটবেলায় অনেক সময় বলতো আমি অ্যাস্ট্রোনট হব, একটা ছোট এনসাইক্লোপিডিয়া ওর মা কিনে এনে দিয়েছিল, সেই বা কেউ গিফট করেছিল আমার এক্স্যাক্টলি মনে নেই, এই এনসাইক্লোপিডিয়াটা দেখতো, মানে মহাকাশের মহাবিশ্বের বিভিন্ন রকম যে ছবিগুলো তখন দেখে দেখে এই ওর কিছুটা অনুপ্রেরণা মনের মধ্যে বোধ হয় প্লে করেছিল হতে পারে, এটা কিন্তু নিজের থেকে, মানে আমি ওকে বলে এ করেছি এটা ভালো জিনিস এটা খারাপ এটা করলে খুব ভালো ছিল, বাড়িতে পড়াশোনা করতেছিল, আবার পরীক্ষা দিয়েছে হোস্টেলে গিয়ে, কিন্তু উচ্চ মাধ্যমিকের সময় পরীক্ষার আগে বাড়িতে থেকেই পড়াশোনাটা করেছে কয়েক মাস, কিন্তু ও বাড়িতে থেকে।
4: সেন্টারটা কোথায় পড়েছিল?
6: ওই নরেন্দ্রপুর মিশন থেকে কিছুটা দূরে, আমাদের বাড়ি থেকে অনেকটাই যেতে হয়।
4: তো বাড়ি থেকেই দিয়ে? হ্যাঁ। তো পরীক্ষার আগে কিরকম পড়াশোনা করতো?
6: পরীক্ষার আগে খুব সিনসিয়ারলি যেটা করণীয় সেটাই করতো, খুব মানে প্ল্যান মাফিক ওর পড়াশোনা, যেটা আমরা ডিটেলস বলতে পারবো না সেটা ও ভালো, কারণ ওর পড়াশোনার মধ্যে আমি প্রথমে বললাম ওকে কোনো রকম

0: জীবনবাবু, আপনাকে আপনাকে আবারও একবার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আদৃতর এই এত সাফল্যের পেছনে আপনাদেরও অনেক পরিশ্রম, শুভেচ্ছা এগুলো তো আছে, তো সেই জায়গা থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আবারও একবার আমি আদৃতর কাছে যাচ্ছি, আদৃতর কাছ থেকে সম্পূর্ণ গল্পটা শুনে নেব, ঠিক কিরকম করে নিজেকে তৈরি করেছিল আদৃত।
1: হ্যাঁ ম্যাম,
0: হ্যাঁ বলো, কেমন তুমি যেখানে ছিলে যে কিরকম অনুভূতি হচ্ছিল তখন? তুমি তো পুরো চেপে গেলে, বাবা তো সমস্তটাই বলে দিলেন যে কি কি করছিলে। বলো, রেজাল্ট শোনার পর তোমার কেমন লাগলো তারপরে?
1: রেজাল্ট শুনে খুব আনন্দ হলো।
0: হুম
1: আমার দিদার খুব ইচ্ছে ছিল যে আমাকে টিভিতে যাতে দেখে, তো
0: সেই
1: দিদার,
0: ইচ্ছেটা তুমি পূরণ করলে, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ,
0: তারপরে বলো।
1: আর পড়াশোনা যেরকম বলছিলেন, পড়াশোনা মানে পরীক্ষার আগে বলতে ওরকম আলাদা করে কিছু করিনি। আমি মাত্র জেই মেন্স ছিল, তো
0: হ্যাঁ
1: জেই মেন্স এর পর মাত্র 14 দিন হাতে সময় ছিল আমার বোর্ডের পড়ার জন্য। তো
0: আচ্ছা
1: আমি এমনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আলাদা করে আর কিছুই করিনি,
0: আচ্ছা
1: আর বাংলা ইংলিশ ওই 14 দিনেই যা করেছিলাম। আর অবশ্যই স্কুলের শিক্ষকরা, যখন স্কুলে থাকাকালীন স্কুলের শিক্ষকরা যা করিয়েছিলেন, যেরকম যেরকম পড়িয়েছিলেন, আন্ডারলাইন করিয়ে দিয়েছিলেন, যেমন সাজেশন দিয়েছিলেন, শুধু ওগুলোই দেখে গেছিলাম।
0: আচ্ছা তুমি তোমার প্রাপ্ত নম্বর এবং প্রত্যেকটা বিষয়ের নম্বর একবার বলে দাও।
1: আমার টোটাল পেয়েছি আমি 500-তে, মানে বেস্ট 5 নিয়ে 496 পেয়েছি,
0: হ্যাঁ
1: আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটেরই 100 করে পেয়েছি।
0: হ্যাঁ
1: আর আমার অ্যাডিশনাল সাবজেক্টটা ছিল স্ট্যাটিস্টিক্স, ছিল আমি স্ট্যাটিস্টিক্সে 97 পেয়েছি, ইংলিশে 99 পেয়েছি, আর বাংলাটা আমার ফিফথ সাবজেক্টের মধ্যে আসেনি, ওটা সিক্স সাবজেক্ট হয়ে গেছে, ওটা 92 পেয়েছি।
0: ও আচ্ছা, ওই জায়গাগুলো নাম্বারগুলো কাটা পড়েছে আর বাকি সব 100-এ-100। তো কোন সাবজেক্টটা তোমার সবচেয়ে প্রিয়?
1: আমার সব থেকে প্রিয় সাবজেক্ট কেমিস্ট্রি।
0: কেমিস্ট্রি। তো ভবিষ্যতে কি হতে চাও?
1: ভবিষ্যতে আমার পিওর সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে আছে, মানে এবার পড়তে পড়তে যেরকম ডিরেকশনে যাবে, আমার সায়েন্টিস্ট হতে চাই আমি। যদি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়তে পারি খুব ভালো লাগবে,
0: হুম হুম
1: যদি চান্স পাই অ্যাস্ট্রোনমিতে পড়ে গিয়ে।
0: হুম হুম
1: যদি অ্যাস্ট্রোনমি পড়ার ইচ্ছে আছে, আপাতত এখন পিওর সায়েন্স নিয়ে রিসার্চ করার ইচ্ছে আছে।
0: মানে কেমিস্ট্রি?
1: কেমিস্ট্রি বলে না, ন্যাচারাল সায়েন্সেস, ফিজিক্স কেমিস্ট্রি সব।
0: আচ্ছা বেশ, তোমার মোটামুটি মহাকাশ নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে, তাই তো?
1: ইচ্ছে
0: তো
1: আছে।
0: ইচ্ছে আছে, তো সেই জায়গায় মহাকাশের প্রতি এতটা টান কোথা থেকে?
1: মহাকাশে ওই যেরকম, ওটাই ঠিক কথা যে আমি ছোটবেলা, আমাকে মা একটা এনসাইক্লোপিডিয়া এনে দিয়েছিল, আস্ক মি এনিথিং বলে একটা বই পাওয়া যেত,
0: হ্যাঁ
1: এনসাইক্লোপিডিয়া একটা,
0: হ্যাঁ হ্যাঁ
1: তো ওখানে এরকম অনেক ছবি থাকতো বিভিন্ন রকম,
0: হ্যাঁ হ্যাঁ
1: অ্যান্ড্রোমিডা, মিল্কি ওয়ে। তো তখন নিতান্তই ছোট বয়সে, তখন আমি অতটা ভেবেচিন্তে না, তখন এমনি বলেছিলাম। তো তারপরে যখন একটুখানি মানে যে বুঝতে শিখলাম জিনিসপত্র গুলো, যখন এইটে, যখন আমি এইটে পড়ি স্পেসিফিক্যালি, তখন লকডাউন ছিল করোনার টাইমে, তো তখন আমার কাছে ওই মানে আমি ল্যাপটপ নিয়ে যে পড়াশোনা করা, এটা প্রথম আমার শুরু হলো লাইফের,
0: আচ্ছা
1: ল্যাপটপ নিয়ে আগে কখনো পড়িনি।
0: আচ্ছা
1: তো তখন করতে গিয়ে, তো আমাদের জিওগ্রাফি পড়াতেন সন্দীপন স্যার বলে একজন আমাদের জিওগ্রাফি টিচার আছেন নরেন্দ্রপুরে,
0: হ্যাঁ হ্যাঁ
1: উনি জিওগ্রাফি পড়াতেন যখন, তখন আরো ডিটেলস এইটে আমাদের ছিল, ওইরকম চ্যাপ্টার গুলো ডিটেলস পেপার গুলো জানতে জানতে, তারপরে উইকিপিডিয়াতে সার্চ করলাম, ইউটিউবে অনেক ভিডিও দেখলাম, দিয়ে একটা ইন্টারেস্ট ন্যাচারালি একটা গ্রো করলো। মেনলি
0: আচ্ছা
1: আমি যখন প্রথম এগুলো মানে খুলতাম, যখন উইকিপিডিয়ার একটা পেজ খুললাম, তখন দেখে প্রথমে কিছুই বুঝতে পারতাম না, কিন্তু মানে এটা অনেকের ক্ষেত্রেই হয়, অনেকের ক্ষেত্রে মানে আমি দেখেছি এটা, যেটা মানে আমরা ম্যাক্সিমাম বন্ধু যারা, আমার বন্ধুরা যারা আছে, তাদেরও আমি এই জিনিসটা দেখেছি আমাদের মিশনে, যে জিনিসটা হয়তো বুঝতে পারলো না সে, কিন্তু জিনিসটা বুঝতে পারলো না কেন, সেইটা একটা জেদ থেকে যায় যে দিয়ে বোঝার চেষ্টা করতে হবে।
0: আচ্ছা
1: তো
0: আচ্ছা,
1: এরকমই আমি যখন
0: মানে
1: ক্লাস
0: কেন
1: এইটে যখন
0: বুঝতে
1: ছিলাম,
0: পারলো না
1: তখন
0: সেটা সে বোঝার চেষ্টা করছে, এটা তো একটা বড় ব্যাপার। তো যাই হোক, তারপরে এই জায়গা থেকে আমি আবার জিজ্ঞেস করি যে তোমার কতজন গৃহশিক্ষক ছিল?
1: আমার গৃহ শিক্ষক তো একজনও ছিল না, কারণ আমি তো হোস্টেলে ছিলাম, তো
0: হ্যাঁ হ্যাঁ
1: মানে হোম টিউটর থাকার তো কোনো চান্সই নেই ওখানে। ওখানে আমাদের যেটা হয়, ওখানে আমাদের হোস্টেলে টিচার মানে স্কুল আমাদের আছে, স্কুল আছে যেমন, তো
0: হুম
1: আমাদের প্রত্যেকটা হোস্টেল আছে, সেগুলোকে বলা হয় ভবন। তো
0: হুম হুম
1: ভবনে ভবন শিক্ষক থাকে, ভবন শিক্ষক মানে হাউস মাস্টার, উনি আমাদের ওয়ার্ডেনের মতো। এছাড়াও ওখানে কিছু পিজি দাদা থাকে, তো ওরা কিছু জন কিছু সাবজেক্টে স্পেশালাইজ থাকে, তো আমাদের কোনো প্রবলেম হলে আমরা তাদেরকে জিজ্ঞেস করতে পারতাম, ক্লাস ক্লাস 10 অবধি তাদেরকে জিজ্ঞেস করতে পারতাম। 11-12 আমাদেরকে ল্যাব অ্যাক্সেস দেওয়া হয়, মানে আমাদের ওখানে কন্ট্রোল ল্যাব আছে, কারণ সবার কম্পিউটার অ্যালট করা থাকে, তো

0: ওখানে ফায়ারওয়াল বসানো আছে একদম, যাতে শুধু পড়াশোনাই করা হয়, এরকম ভাবে কন্ট্রোলড ল্যাব অ্যাক্সেস দেওয়া হয় নরেন্দ্রপুরে।
1: গৃহ শিক্ষক কেউ ছিল না? কতক্ষণ পড়াশোনা করতে তুমি?
0: পড়াশোনা নরেন্দ্রপুরে থাকাকালীন মানে ম্যাক্সিমাম টাইমে আমি 6 ঘন্টাই পড়েছি দিনে।
1: আচ্ছা,
0: যখন বাড়িতে আসতাম, বাড়িতে থাকাকালীন আমি একটু রাত জেগে পড়তাম, আমার সকালবেলা থেকে রাতে একটুখানি মানে বেটার ইয়ে হয়, সেরকম ফ্রিডমও ছিল আমার, মানে কেউ কিছু কখনো চাপ দিত না, মানে মা বাবার তরফ থেকে কোনো চাপ ছিল
1: তোমার
0: না।
1: মতন করে পড়তে। তো সেই জায়গায় তুমি কি কি মানে ফলো করতে, কি মানে কি কি পদ্ধতি অবলম্বন করেছো, যারা ভবিষ্যতে ধরো এরকম একটা ভালো রেজাল্ট করতে চাইছে, সেই ভালো রেজাল্টের জন্য ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে পরবর্তীকালে, তারাও তো চাইছে যে আমি এই আদৃত দাদার মতন রেজাল্টটা করব, কিন্তু আদৃত দাদা যদি একটু বলে দিত তাহলে আমাদেরও রেজাল্টটা খুব সুন্দর করতে পারতাম। তো সেইটা বলে দাও তোমার ভাই বোনেদের।
0: প্রথম হচ্ছে ওরম যদি ভেবে পড়ি যে ফার্স্ট হতে হবে, র্যাঙ্ক করতে হবে, ওটা অতটা ভালো আইডিয়া নয়। ওরম ভাবে রেজাল্ট করতে হবে বলে পড়বো এরম না ভেবে,
1: আচ্ছা
0: যদি যেমন আমি কিছু 11-12 যদি বলি, মানে যদি ধরো এখন কেউ যদি ফিজিক্স পড়ছে, কেমিস্ট্রি পড়ছে, যে চ্যাপ্টারটাই পড়ছে, শুধু যে বইটা পড়ছে বা কোনো বই পড়ার আলাদা করে ওরকম ভাবে কোনো দরকার নেই।
1: আচ্ছা
0: যদি কোনো ভালো টিচারের গাইডেন্স পাওয়া যায়, প্রথম হচ্ছে সেটা একটা, প্রথম প্রথম হচ্ছে খুব যেটা ইম্পর্টেন্ট, একটা ভালো টিচারের গাইডেন্স পাওয়া,
1: আচ্ছা
0: যেটা আমার জন্য আমি পেয়েছি, খুব ভাগ্য করেই পেয়েছি, নরেন্দ্রপুরে টিচাররা ছিল।
1: আচ্ছা তাহলে
0: আর
1: ওনারা,
0: তারপরে টিচার একটা জিনিস করিয়ে দেবে, টিচার তো এক গাইডলাইন দেবে, কিন্তু তারপরে নিজের একটা ইচ্ছে থাকতে হবে যে আমি আরো নতুন নতুন কিছু করব। মানে ধরো টিচার আজকে আমাকে একটা ফর্মুলা শিখিয়ে দিল, কোনো একটা টপিকের কোনো একটা ফর্মুলা শিখিয়ে দিল, তো সেখান থেকে 2 রকমের অঙ্ক করিয়ে দিল আমাকে, কিন্তু আমি চেষ্টা করব, আমি ইন্টারনেটে খুঁজে চেষ্টা করব বা বিভিন্ন রকম বই ঘেটে চেষ্টা করব যে সেই রকম সেই ফর্মুলা বাদে অন্য কোনো ফর্মুলা এইটা থেকে আছে কি, অন্য কিছু ডেরিভেশন আমি করতে পারবো, অন্য রকম অঙ্ক কিছু করতে পারবো, এরকম ভাবে খুঁজতে থাকবো। আউট অফ সিলেবাস হতে পারে, সেটা হয়তো 11-12 সিলেবাসে নেই, কিন্তু বোঝার চেষ্টা করব, তাতে কোনো ক্ষতি নেই।
1: আচ্ছা, তো কোন বিষয়টা তোমার একদম পছন্দের না?
0: পছন্দের নয় বলতে মানে ওরকম ভাবে কোনো সাবজেক্টকে আমি ইয়ে করছি না, আমি নিজে অ্যাকচুয়ালি খুব একটা ভালো পারি না, যেটা সেটা হচ্ছে বাংলা আমি অত ভালো লিখতে পারি না।
1: আচ্ছা আচ্ছা, কিন্তু ভাল মানে বাঙালি হয়ে তো বাংলাটাকে তো ভালোবাসো নাকি?
0: না না, বাংলা ল্যাঙ্গুয়েজটা আমি ভালোবাসি, কিন্তু বাংলা আমি মানে
1: ওই
0: অতটা
1: বিষয়টা
0: লেখার
1: আর
0: শক্তিটা
1: কি,
0: আমার হয়নি,
1: ওই
0: হ্যাঁ
1: বিষয়টা
0: লেখা লেখাটা আমার অতটা ভালো হয়নি এখনো,
1: পরীক্ষার জন্য লেখাটা ঠিক হয় না আর কি,
0: না না
1: পরীক্ষার
0: ওটা ওই
1: বাইরে ঠিক
0: সেন্সেই বলছি।
1: আছে, তাই তো?
0: হ্যাঁ বাকি আমার আমি ইংলিশেও কমই কথা বলি খুবই,
1: হুম
0: বাকি
1: হুম
0: পুরোটাই আমি বাংলাতেই ইয়ে করি।
1: একদমই। তো আমরা বাঙালির সন্তান, বাংলায় কথা বলবো না, কোন ভাষায় কথা বলবো? তো এরপরে তুমি বলো কোনো রেফারেন্স, কোন কোন রেফারেন্স বুক তুমি ফলো করতে?
0: রেফারেন্স বুক বলতে মেনলি সায়েন্স গ্রুপের জন্য কোনো রেফারেন্স বই আমি ফলো করিনি,
1: হুম হুম
0: সায়েন্স গ্রুপের জন্য জেইর জন্য যে বইগুলো আমরা পড়েছি ওটাই, মানে বোর্ডের আলাদা করে আমার ইনফ্যাক্ট কোনো বইই ছিল না।
1: আচ্ছা, তো জেইর জন্য কি কি বই পড়েছো?
0: জেইর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য জেইর, যেমন ম্যাথসের সেনগেজ বই যেমন থাকে, তারপর ফিজিক্সেরও সেনগেজ ফলো করেছি, আশিস আরোরা স্যার বলে একজন আছে, ফিজিক্স গ্যালাক্সি বই ফলো করেছি।
1: তাহলে তুমি যে যেই অ্যাডভান্স দিলে, তো সেই জায়গা থেকে তো তুমি দিয়ে ইঞ্জিনিয়ারিং লাইনে চান্স পেয়ে যাবে, তখন তুমি কোন বিষয়টা নিয়ে এগিয়ে যেতে চাইছো?
0: না আমি যেই অ্যাডভান্সটা অ্যাকচুয়ালি একটা এই এক্সপিরিয়েন্স করার জন্য দিলাম, মানে যেই অ্যাডভান্স এত প্রেস্টিজিয়াস একটা এক্সাম, এই প্রসেসে থেকে যেই অ্যাডভান্স না দেওয়াটা একটা এক্সপিরিয়েন্স হারানো।
1: আচ্ছা আচ্ছা, এক্সপিরিয়েন্স এর জন্য দিলে, বাহ বাহ, বেশ বেশ। তো তারপরে বলো, অনেক তো হলো পড়াশুনো, অনেক কিছু আর কি কি করতে ভালো লাগে?
0: আমার শখের মধ্যে তো মানে অবশ্যই একটা আমি সব জায়গাতেই বলেছি, যেটা আমার খেতে খুব ভালো লাগে,
1: আর কি খেতে
0: কিন্তু
1: ভালো লাগে?
0: এছাড়াও আমার সব রকম খাবারই খাই আমি, মানে আমি নতুন নতুন খাবার খুঁজি, কোথায় কিরকম কি নতুন বেরোলো, কোথায় কোন আইটেম বেরোলো। হ্যাঁ
1: এছাড়া
0: ম্যাক্সিমাম টাইম আমি বিরিয়ানিটাই খাই, বিরিয়ানিটাই প্রেফার করি।
1: এই তো বিরিয়ানি খাও, চিকেন বিরিয়ানি,
0: হ্যাঁ চিকেন বিরিয়ানি, মাটনটা খাই না, মাটন
1: সেটা কি বাইরে না ঘরে মায়ের হাতে, কোনটা?
0: মায়ের অত মানে এতবার করে বানানোর টাইম হয় না যতবার করে আমি খাই।
1: ও আচ্ছা, তাই জন্য বাইরে চালিয়ে যাচ্ছে নাকি?
0: হ্যাঁ ম্যাক্সিমাম টাইম বাইরে খাই, জন্মদিন ফর্মদিন থাকলে তখন মা বানিয়ে দেয়।
1: আচ্ছা, আর কোনটা ভালো লাগে না খেতে, একদম অপছন্দের? শুনি শুনি,
0: অপছন্দের খাবার, খাবারের কোনো অপছন্দের খাবার নেই।
1: তারপর বলো আর কি কি করতে ভালো লাগে পড়াশোনার বাইরে। এ তো গেল
0: আর
1: খাবার
0: পড়াশোনার বাইরে
1: কথা।
0: আমি গল্প শুনি, আমি অডিও স্টোরি যেগুলো হয়,
1: হুম হুম কি ধরনের গল্প?
0: অডিও ওই ধরনের না, আমি একটা চ্যানেল থেকে গল্প শুনি, মানে ওই চ্যানেলে প্রত্যেক সপ্তাহে শনিবার করে গল্প দেয়, আমি প্রত্যেক সপ্তাহে শনিবার করে
1: না
0: এটা শুনি।
1: ভূতের গল্প,
0: মানে
1: না গোয়েন্দা গল্প, কোনটা?
0: আমার মানে ফেভারিট জনরার মধ্যে অ্যাডভেঞ্চার রিলেটেড যে গল্পগুলো হয়, যেমন হেমেন্দ্র রায়ের যেন বিমল কুমারের যে গল্পগুলো সিরিজটা আছে, তারপরে তান্ত্রিক বিষয়ক যেগুলো হয় তারানাথ তান্ত্রিক,
1: বাবা, তারপরে
0: আর আমার ফেভারিট রাইটার হচ্ছে অভিক অর্জুন দত্ত। অভিক অর্জুন দত্তের আমি ওই ওদের যে বাদ সিরিজ, তারপরে রাজকন্যার সন্ধানে, ওগুলো সবই আমার শোনা হয়ে গেছে।
1: বাহ বাহ, খুব ভালো। আচ্ছা গল্প হলো আর কি, কবিতা টবিতা লেখা হয় একটু একটু করে?
0: কবিতা আমি, হ্যাঁ আমি যখন নরেন্দ্রপুরে থাকাকালীন আমি কিছু ছড়া লিখেছি, কবিতা ওরকম না,
1: তো
0: কিছু
1: একটা
0: ছড়া আমি
1: ছড়া
0: লিখেছিলাম।
1: শুনি আমি একটু। কবে, কোন ক্লাসে প্রথম ছড়াটা লিখেছিলে?
0: আমি ওটা আমার মানে ওরকম ভাবে কোথাও নোটেড তো নেই, তো ওই জন্য আমি এটা প্রথম আমি লিখেছিলাম এটা ক্লাস 7। ক্লাস 7-এ একটা আমাদের ওখানে এক্সট্রা কারিকুলার প্রচুর কম্পিটিশন হয়, মানে পড়াশোনা বললাম যেরকম 6 ঘন্টা আমাদের পড়ার টাইম থাকে, বাকি 24 ঘন্টা 6 ঘন্টা পড়া, 6 ঘন্টা আমাদের ঘুমের টাইম থাকে, এক্সাক্ট 6 ঘন্টা 10 অব্দি। তো এর বাদে বাকি পুরো টাইমটাই কোনো না কিছু অ্যাক্টিভিটির মধ্যে থাকে, 6-12 ঘন্টা বাদে।
1: হ্যাঁ, তো একটা ছড়া শুনি।
0: তাহলে ওটা আমাকে খুঁজতে হবে, আমি যদি খুঁজে পাই এর মধ্যে আমি শেষ দিকে তাহলে বলার
1: আচ্ছা
0: চেষ্টা করবো।
1: ঠিক আছে, শেষ দিকে আমরা কিন্তু ছড়া শুনবো। আর কি করতে, গান শুনতে ভালো লাগে, গান গাইতে ভালো লাগে, কোনটা?
0: না আমার গান ওরকম আমি মানে ওরকম ট্র্যাডিশনাল কোন গান শুনি না, আমি যেটা শুনতে যেটা পছন্দ করি সেটা হচ্ছে কৃষ্ণসঙ্গীত। আমি অনেক শুনি যখন শুনি গান।
1: আচ্ছা, তুমি কৃষ্ণসঙ্গীত শুনতে পছন্দ করো, বাহ। তো আর কি কি করতে ভালো লাগে? খেলাধুলো,
0: না খেলাধুলা থেকে আমি
1: ছোটবেলায় তো পা
0: অনেক
1: হাত
0: বছর,
1: ছড়ে বাড়ি ফিরতে, শুনে নিয়েছি আমি।
0: ছোটবেলা আমাকে মা ক্রিকেটে ভর্তি করেছিল, তখন ক্রিকেট খেলার খুব শখ ছিল যখন ছোটবেলা, যখন তখন
1: শখ ছিল, আচ্ছা
0: তারপরে অনেক বছর ডিটাচ থেকে থেকে থেকে থেকে এখন আর কি মানে।
1: হলো না আর। তুমি অনেক অনেক দূর এগিয়ে যাও, অনেক তোমার লক্ষ্য পূরণ হোক, এই কামনায় করেই আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও কোনো দিন আবারও কোনো সাফল্যের কথা নিয়ে আমি সৌমিতা আঢ্য হাজির হয়ে যাব। আজকের বিশেষ নিবেদন ছিল উচ্চ মাধ্যমিকে সাফল্যের শীর্ষে যে পৌঁছেছে তার সাফল্যের কথা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি বিশেষ নিবেদন, সত্য প্রকাশিত উচ্চ মাধ্যমিকের সাফল্যের শিরোপায় যারা পৌঁছেছে তাদের সাফল্যের কথা। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।
2: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, এখন শুনবেন গজল। মাফ করবেন, শুরু হচ্ছে আধুনিক গানের অনুষ্ঠান, শিল্পী তালাত মাহমুদ।

এতক্ষণ শুনলেন আধুনিক গান তালাত মাহমুদের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 400.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই প্রথমে সমাচার সন্ধ্যা এবং তারপর নিউজ @9।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গজল গোলাম আলীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, এখন শুরু হচ্ছে আপনাদের আরও একটি পছন্দের লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। গানে গানে এই অনুষ্ঠানে আজ হিন্দি ছায়াছবির গান শুনতে পাবেন আর ছবির নাম দিল কা কেয়া কসুর। এই ছায়াছবির গান আপনাদের শোনাবো আর মাঝে মাঝে কথা হবে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। কথা তো হবেই, তাহলে শুরু হোক গান দিয়ে কুমার শানুর গাওয়া এই গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা গানে গানে অনুষ্ঠানে রয়েছেন, এই গানটি প্রচারে বিঘ্ন ঘটায়, আমরা দুঃখিত। আমাদের টেলিফোন লাইন কিন্তু খোলা রয়েছে, গানে গানে অনুষ্ঠানে আপনারা কথা বলতে পারেন 9434076705 এই নম্বরে। বন্ধুরা, আপনারা কিন্তু বাংলা গানের পাশাপাশি হিন্দি ছায়াছবির গানও কিন্তু ভীষণ পছন্দ করেন, ইনফ্যাক্ট আমরাও খুব পছন্দ করি। গান মানুষের ভেতরে এমন এক জায়গায় পৌঁছয় যেখানে অনেক সময় কথাও পৌঁছতে পারে না, তাই কিন্তু গান শুনতে ভালো লাগে। কখনো কখনো কোনো সুর সমস্ত দিনের ক্লান্তিকে হালকা করে দেয়, পুরনো কোনো গান হঠাৎ বহু দিনের স্মৃতির কাছে ফিরিয়ে নিয়ে যায়। শুনতে থাকুন পরের গানটি, গেয়েছেন সাধনা সরগম। আর গানে গানে অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আজ শুনছেন দিল কা কিয়া কসুর ছায়াছবির কিছু গান।

0: আমরা এক বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: হ্যালো দিদি ভাই, আজকে খুব ডিস্টার্ব একদম, অনিয়ার অ্যাপেও শোনা যাচ্ছে না ভালো মতন।
0: আচ্ছা, কে বলছেন বলুন।
1: আমি আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: প্রবীর বাবু, হ্যাঁ প্রবীর বাবু, আজকে পাইনি, মানে প্রথম থেকেই বিকেল থেকেই আজকে আপনার এই প্রথম ফোন পেলাম। কেমন আছেন? কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি দিদি ভাই, আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ, একদম ভালো আছি। কথা হচ্ছে আপনার সঙ্গে, এত দূর থেকে ফোন করছেন, এখন হিন্দি গান শোনানো হচ্ছে, গানগুলো কি শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ হ্যাঁ, ওই খুব ডিস্টার্ব হচ্ছে, মানে
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গানগুলো একটু,
1: হ্যাঁ। আর আমার ওইদিকে মেঘ করেছিল, বৃষ্টি আর হলো না, খুব মানে বাজনা বাজালো কিন্তু সেই বাজনাতে কিছু কাজ হলো না।
0: আচ্ছা, হ্যাঁ বৃষ্টি হলে গরমের মধ্যে একটু ভালোই লাগে, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ, আমাদের তো হলো না, যাই হোক, আমাদের কপালে নেই বৃষ্টি তাই হলো না।
0: একটু বেশি রাতে হয়তো ঠিক হবে, আপনি ঠান্ডা হবেন কিছুক্ষণের মধ্যেই। আরো একটি আপনাদের পছন্দের অনুষ্ঠান রয়েছে মনের জানালা,
1: হ্যাঁ
0: সেটাতে কথা হবে।
1: হ্যাঁ একটা ভালো গান শুনিয়েন দিদি ভাই।
0: হ্যাঁ অবশ্যই, মনের জানালাতে শোনানো হবে, এখানে হিন্দি গান, একটু হালকা চালের গান শোনানো হচ্ছে। হ্যাঁ সব রকম গান শুনতে হবে, ভালো থাকবেন, নমস্কার। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন হিন্দি ছায়াছবির গান শুনছেন আজকের লাইভ ফোন ইন গানে গানে এই অনুষ্ঠানে। এখন বেটি নাম্বার ওয়ান ছায়াছবির গান আপনারা শুনছেন।

0: নমস্কার।
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার। গানে গানে অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কে বলছেন? গলা তো চেনা, তবু নামটা জেনে নি। বলুন। হ্যালো, সুকুমার বাবু নাকি?
1: বিশ্বজিৎ রুজ।
0: বিশ্বজিৎ বাবু, বিশ্বজিৎ রুজ বলছেন। কেমন আছেন?
1: হ্যাঁ দিদি ভাই।
0: বলুন।
1: এত
0: আজকে খুব কথা বলতে সত্যি অসুবিধে হচ্ছে, কথাগুলো কেটে কেটে যাচ্ছে, একটু সমস্যা হচ্ছে। কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি কিন্তু পরিষ্কার নয়। আপনি বলুন, বলতে থাকুন, বুঝে নেব। হ্যালো,
1: দাবদাহ চলছে, সারা সারা দিন রোদ দিয়ে মানে দিনের হালকা উঠছিল, সেই রকম আজকে গেল সারা সারা দিন। হ্যাঁ, আপনাদের ওয়েদার বৃষ্টি, ওয়েদার আমাদের ঠিক মতো নয়।
0: আপনাদের ওদিকে বৃষ্টি এসেছে কি?
1: না, বৃষ্টি একদম আসেনি, কেবল একদম মানে গরম অতিষ্ঠ, মানে যে কোনো জায়গায় মানে বসে থাকা যাচ্ছে না, দোকানে দোকান থেকেও আবার আটটা করে।
0: আচ্ছা, গরম পড়লে যেরকম হয় আর কি। হ্যাঁ, গানে গানে অনুষ্ঠানে থাকুন, আবারও কথা হবে। হ্যাঁ, ভালো থাকবেন, ভালো থাকবেন।
1: কোনো গান শোনাবার যদি থাকে?
0: গান তো শোনানো হচ্ছে, হিন্দি ছায়াছবির গান শুনছেন, বেটি নাম্বার ওয়ান ছায়াছবির গান আজকের এখনও শোনানো হচ্ছে, শুনতে থাকুন। নমস্কার।

শ্রোতা বন্ধুরা, গানে গানে অনুষ্ঠানে আপনারা হিন্দি ছায়াছবির গান শুনছেন। আর এই ধরনের গানের সুরে সাধারণত দ্রুত ছন্দ, ঝলমলে সঙ্গীত, সহজ কথা, এরকম একটা আকর্ষণ থাকে। অনেকেই কিন্তু পছন্দ করেন, যদিও সেটা সবসময় যে ভালো লাগে তা কিন্তু নয়, অনেকটা অনুভূতির উপর নির্ভর করে। খুব ব্যস্ত জীবন, তখন গভীরভাবে ভাবতে অনেক সময় যে আনন্দ উচ্ছ্বাসের প্রয়োজন হয় তার থেকে একটু হালকা চালের গান যদি শোনা যায় তাহলে কিন্তু বেশ মনটা ফুরফুরে হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই তো এগুলো চলচ্চিত্রের গান, আর চলচ্চিত্রের যে গল্প নির্ভর গানগুলো হয়ে থাকে সেখানে রঙিন দৃশ্য, নাচ, অভিনেতাদের উপস্থিতি সব মিলিয়ে গানটি কিন্তু শুনতে বেশ ভালোই লাগে, এবং তার সাথে তো দেখার অভিজ্ঞতাও থাকে। আর যারা সিনেমাটি দেখেছেন তারা তো দেখতেই পারবেন চর্মচক্ষে, তাই না? মানুষ এরকম গানের মধ্যে কিন্তু তাৎক্ষণিক আনন্দ, ফুর্তি এগুলো কিন্তু পেয়ে যান, এবং অনেক সময় স্বপ্নের সঙ্গেও তা মিলে যায়। তাই এই ধরনের গানের যে একেবারেই মূল্য নেই তা কিন্তু নয়। আরও এক বন্ধু এসে গেছেন। যোগাযোগ

বিচ্ছিন্ন হয়ে গেল, বন্ধুকে বলবো আরেকবার টেলিফোন করুন। শ্রোতা বন্ধুরা, আমাদের সময় কিন্তু একেবারেই কমে এসেছে, আর টেলিফোন নেওয়া সম্ভব হয়তো হবে না। লাইভ ফোন ইন গানে গানে অনুষ্ঠানে আপনারা এতক্ষণ ছিলেন, শুনলেন দুইটি হিন্দি ছায়াছবির গান, বেটি নাম্বার ওয়ান একটি ছায়াছবির গান, আরেকটি ছায়াছবির নাম হলো দিল কা কিয়া কসুর। হয়তো সামান্য বিঘ্ন ঘটল, তার জন্য আমরা দুঃখিত, কিন্তু বিঘ্নের ঊর্ধ্বেও আপনাদের কিছু ভালো গান শোনানো গেল। খুব ভালো থাকবেন, গানে গানে আবারও আগামীকাল। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরই খবর।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ইটালি সহ পাঁচ দেশ সফর শেষে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে ইটালির কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীযূষ গোয়েল বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন হল প্রধানমন্ত্রীর এই সফর। দেশে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল সহ অন্যান্য জ্বালানি সরবরাহ স্বাভাবিক এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে কেন্দ্র জানিয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ট্রেনে অপরাধমূলক ঘটনার তদন্তে তৃণমূল স্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহের উপর জোর দেওয়া হয়েছে। আফ্রিকায় বিভিন্ন অঞ্চলে ইবোলা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতের জন্য চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শিখর সম্মেলন স্থগিত করা হয়েছে। ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে অথবা সে দেশের মধ্য দিয়ে আসা যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গড়ে ভোট পড়েছে 88.10%। ইন্টার কাশিকে 2-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল প্রথমবার ISL ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। অপর ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 2-1 গোলে স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। ইতালি সহ পাঁচ দেশ সফর শেষ করে প্রধানমন্ত্রী আজই দেশে ফিরে এসেছেন। ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতাবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর বা IMEC-কে আরও উন্নত করতে ভারত ও ইতালি সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক যৌথ বিবৃতিতে বলেছেন, বিশ্ব বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এই করিডোরের বিষয়ে দুটি দেশ সহযোগিতা করবে। এই বছরের মধ্যে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম IMEC মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করা হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। রোমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনের ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, IMEC ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং ভারতকে যুক্ত করে যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক করিডোরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই প্রধানমন্ত্রী মনে করেন, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি ভারত ইতালি অংশীদারিত্বের মূল চালিকা শক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইতালি নকশা ও নিখুঁত কাজের জন্য বিশ্বজুড়ে খ্যাত, অন্যদিকে প্রতিভা ও ব্যবসাশ্রয়ী উদ্ভাবনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভারত পরিচিতি লাভ করেছে। দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য উভয় নেতা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ভারত ইতালি যৌথ কৌশলগত অংশীদারিত্বের পরিকল্পনা 2025 থেকে 2029-এর মধ্যে বাস্তবসম্মত ব্যবস্থাপনা গড়ে তুলেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এটি কার্যকর করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
1: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली ज्वाइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025-2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
0: কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীযূষ গোয়েল বলেছেন, এক বিশ্বস্ত অংশীদার হিসেবে সমগ্র বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রীর পাঁচ দেশ সফর নিয়ে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গোয়েল বলেন, এই সফর সমাজের প্রতিটি অংশের জন্য সুবিধা সুনিশ্চিত করবে।

0: আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন হলো এই সফর। সফরকালে ভারত সংযুক্ত আরব আমিরশাহির 10,000 কোটি বিনিয়োগ সহ 57টি উল্লেখযোগ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য শ্রী গোয়েল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করেন। তিনি বলেন, নেতিবাচক রাজনীতির জন্যই জনগণ নির্বাচনে কংগ্রেসকে ত্যাগ করেছে। ভারতে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস এবং এলপিজি সরবরাহ স্বাভাবিক আছে এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে সরকার আজ ফের আশ্বস্ত করেছে। শোধনাগারগুলিতে এলপিজি উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং 47,000 টন এলপিজি উৎপাদন হচ্ছে। নতুন দিল্লিতে আজ পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশের পেট্রোল পাম্পগুলিতে তেল সরবরাহ অক্ষুণ্ণ রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। রান্নার গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে। গত 3 দিনে গৃহস্থালির কাজের জন্য 1,34,00,000 এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে গেছে। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল জানিয়েছেন, সংঘাতপূর্ণ অঞ্চলে থাকা নাবিকদের নিরাপত্তায় বিদেশ মন্ত্রক লাগাতার ভারতীয় মিশনগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে তৃণমূল স্তরের কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করেছেন। ট্রেনে সাম্প্রতিক বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্তে সমাজবিরোধী চক্রের জড়িত থাকার বিষয়টি বৈঠকে আলোচিত হয়। মন্ত্রক জানিয়েছে, প্রতিটি ঘটনা গুরুত্ব সহকারে রেল সুরক্ষা বাহিনী তদন্ত করছে। এক উন্নত ব্যবস্থার মাধ্যমে তৃণমূল স্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহের পদ্ধতিকে শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে। প্রযুক্তি চালিত নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা, রেল নেটওয়ার্ক জুড়ে সিসিটিভি কভারেজ বাড়ানো এবং নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করা, সাইবার নিরাপত্তা শক্তিশালী করা এবং কৃত্রিম মেধাভিত্তিক নজরদারি ও পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হয়। আফ্রিকার বেশ কিছু অংশে বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির প্রেক্ষিতে চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলন আপাতত স্থগিত রাখা হয়েছে। নতুন দিল্লিতে এই মাসের 28 থেকে 31 তারিখ পর্যন্ত এই সম্মেলন হওয়ার কথা ছিল। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারত আফ্রিকা ইউনিয়নের চেয়ারপারসন এবং আফ্রিকান ইউনিয়ন কমিশনের সঙ্গে আলাপ আলোচনার প্রেক্ষিতে এই সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্ত। সম্মেলনের পরবর্তী দিনক্ষণ পারস্পরিক সুবিধার ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে স্থির করা হবে। নতুন দিল্লি আফ্রিকার জনগণের প্রতি সহমর্মিতা ব্যক্ত করে যে কোনো সংকটের মোকাবিলায় তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশালয় DGHS ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে অথবা সেদেশের মধ্যে দিয়ে আসা যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে, কঙ্গো, ইউগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা কোনো যাত্রী যদি জ্বর, মাথা ব্যথা, পেশিতে খিঁচুনি ও ব্যথা, বিনা কারণে রক্তপাত এবং বমির মতো উপসর্গ দেখা দেয়, তবে তাকে জরুরি ভিত্তিতে ডাক্তার দেখাতে হবে। ইবোলা রোগীর সংস্পর্শে আসা কোনো যাত্রীকে সঙ্গে সঙ্গে বিমানবন্দরের আধিকারিক অথবা অভিবাসন দপ্তরের হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2026 সালের কৈলাস মানস সরোবর যাত্রার জন্য কম্পিউটার ভিত্তিক তীর্থযাত্রী নির্বাচনের জন্য লটারি শুরু করেছেন। এবছর মানস সরোবর যাত্রা জুন মাসে শুরু হয়ে অগস্ট মাসে শেষ হবে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সুষ্ঠু কম্পিউটার চালিত এবং লিঙ্গ নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে মোট 1,000 তীর্থযাত্রীকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত তীর্থযাত্রীরা 20টি দলে বিভক্ত হয়ে যাত্রা করবেন। প্রতিটি দলে 50 জন করে তীর্থযাত্রী থাকবেন। বাংলাদেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আস্ক সে দেশে শিশু গণধর্ষণ, নির্যাতন ও হত্যাকাণ্ডের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে 20 মে পর্যন্ত ওই দেশে অন্তত 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। আজকের প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে, এই সময় আরও 46 জন শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, অন্তত 14 জন শিশুকে হত্যা করা হয়েছে এবং ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ায় হত্যা করা হয়েছে আরও 3 শিশুকে। বাংলাদেশের সংবাদপত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে প্রকাশ, যৌন হিংসার শিকার হওয়ার পর 2 শিশু আত্মহত্যা করেছে। আজ আরও বলেছে, শিশু অধিকার সংক্রান্ত রাষ্ট্রসংঘের সংস্থা UNCRC-তে স্বাক্ষরকারী অন্যতম দেশ হিসেবে বাংলাদেশকে শিশুদের বিরুদ্ধে সব ধরনের হিংসা প্রতিরোধ করতে হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট পড়েছে 88.10%। ভোটগ্রহণের পর অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস এবং অরিন্দম নিয়োগী সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে জানান, কড়া নিরাপত্তা এবং নজরদারির মধ্যেই সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে গোটা ভোট পর্ব সম্পন্ন হয়েছে। উৎসবের মেজাজে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।
1: ভোট যে একটা উৎসব, যেটা ইলেকশন কমিশন বারবার চেষ্টা করে এসেছেন, ফলতা নির্বাচন তার একটা বড় উদাহরণ, যেটাকে উৎসবের মেজাজে মানুষ নিয়েছেন। আমাদের এখানে 3 জন অবজারভার ছিলেন, মাইক্রো অবজারভার আমরা ডিপ্লয় করেছিলাম কিছু সেন্সিটিভ, 12টা পার্সোনাল আমাদের ডিপ্লয়েড হয়েছিল, 1,140 ওয়েবকাস্টিং হয়েছিল আমাদের 100%, সেখানে আমরা ভেতরে 2টো ক্যামেরা এবং বাইরে 1টা ক্যামেরা ইউজ করেছিলাম।
0: এই পুনর্নির্বাচনে ছজন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান অবশ্য শেষ মুহূর্তে সরে দাঁড়ান প্রতিদ্বন্দ্বিতার আসর থেকে। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের বেশ কিছু বুথে অনিয়মের অভিযোগ ওঠে। এরপরই পুনর্নির্বাচনের এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। আগামী 24 মে ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটিতে সকাল 8টা থেকে ভোট গণনা হবে। আরজিকর হাসপাতালে তরুণী পিজিডি চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটনায় কলকাতা হাইকোর্ট আজ 3 সদস্যের বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠন করেছে। 2 বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানিয়েছেন, সিবিআই এর পূর্বাঞ্চলীয় জোনের যুগ্ম অধিকর্তা এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন। 2024 সালের 8ই অগস্ট রাতে খাবার খাওয়ার সময় থেকে পরদিন চিকিৎসকের দেহ সৎকার পর্যন্ত সময়কালে কী কী ঘটেছিল এই দল পুনরায় তা তদন্ত করে দেখবে। এর জন্য যাকে খুশি জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বর্তমান সরকার পশ্চিমবঙ্গ সরকার হিসেবেই কাজ করবে, কোনো দলের সরকার হিসেবে নয়। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, এই সরকার শুধুমাত্র ঘোষণা সর্বস্ব এবং খেলা মেলার সরকার হয়ে থাকবে না। ইন্টারকাশিকে 2-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল প্রথমবার ISL ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। 22 বছর পর সর্বভারতীয় ফুটবল লীগ খেতাব জয় করল ইস্টবেঙ্গল। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ ম্যাচের 14 মিনিটে আলফ্রেড প্লানাসের গোলে ইন্টারকাশি এগিয়ে যায়। প্রথমার্ধে তারা 1-0 গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে লাল হলুদ। 49 মিনিটে ইউসেফ এজেজারি খেলায় সমতা ফেরান। 72 মিনিটে মোহাম্মদ রশিদ জয়সূচক গোলটি করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইটালি সহ 5 দেশ সফর শেষে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরেছেন। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে ইটালির কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীযূষ গোয়েল বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন হল প্রধানমন্ত্রীর এই সফর। ইন্টারকাশিকে 2-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল প্রথমবার ISL ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। অপর ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস 2-1 গোলে স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

আকাশবাণী শিলিগুড়ি। বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় আমাদের পক্ষে কিছুক্ষণ অনুষ্ঠান প্রচার করা সম্ভব হয়নি, তার জন্য আমরা দুঃখিত।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন শ্রোতা বন্ধুরা। আপনারা জানেন স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30, আর এখন সময় মনের জানালার। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা মনের জানালা খুলে দিয়েছেন মনের কথা বলবার জন্য, তাই মনের জানালায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। রাত অনেকটা, এখন একটু নীরব থাকার সময়, আর এই সময় শান্ত থাকতেই কিন্তু ভালো লাগে, তাই না? আর সঙ্গে থাকে যদি বাংলা গান, হ্যাঁ অবশ্যই বাংলা গান থাকবেই। আর আমরা কথা বলবো কি নিয়ে? কথা বলবো তাকে নিয়ে যিনি আমাদের নীরবতা শেখান। কে শেখান? রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, রবীন্দ্রনাথ, যাকে আমরা নানাভাবে চিনি, নানাভাবে চিনলেও তাকে শুধু চেনা যায়, তাকে তো অনুভব করতে হয়। তিনি বেঁচে আছেন বাংলা ভাষার ভেতরে এক অন্তর্লীন নদীর মতো। তাই আজ কথা হোক রবীন্দ্রনাথ ও অনুভব। আমার মনে হয় প্রত্যেকেই রবীন্দ্রনাথকে কোনো না কোনোভাবে চেনেন। এক বন্ধু এসেছেন, কথা বলে নিই শুরুতেই। হ্যাঁ হ্যালো, নমস্কার, আপনাকে মনের জানালায় স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? কে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল।
0: প্রবীর বাবু, প্রবীর বাবু, আপনার সঙ্গে কিছুক্ষণ আগে একদম অল্প কথা হলো। মনের জানালার আপনি আমাদের নিয়মিত কলার এবং নিয়মিত শ্রোতা। আপনি
1: আপনারা অনুষ্ঠানটা চালাচ্ছেন বলেই কিন্তু আমরা বারবার চলে আসি আপনাদের আত্মার টানে, মানে এক আত্মা এক প্রাণ, এই টানে চলে আসি দিদি ভাই।
0: একদম তাই,
1: এই জায়গাটা, সেই জায়গাটা সত্যি করেই পাওয়ার খুব। আজ যে রবীন্দ্রনাথ সম্বন্ধে আপনারা দিয়েছেন, রবীন্দ্রনাথকে যতই বলা হোক না বলা হোক, কিন্তু রবি ঠাকুর আমাদের কাছে ঠাকুরই, মানে তিনি একজন ঠাকুর। আমরা যে ঠাকুরকে পুজো করি ওনাকেও সেই জায়গায় বসিয়ে পুজো করা উচিত, কারণ ওনার যে দূরদর্শিতা এবং স্বয়ংশীলতা, এটা কিন্তু আমরা কোনোদিনই নিজেরা হতে পারবো না আর করতেও পারবো না। আজ দেখুন আমার মেয়েও বিশ্বভারতী থেকে এমএ পাস করে বিএড করছে, বিএড করার পর একবারে পিএইচডি করবে। তো সেই রবীন্দ্রনাথের আশ্রম থেকেই এমএ পাস করে এসছে, তো ওনাকে শতকোটি প্রণাম করলেও খুব কম করা হবে দিদি ভাই। এবং আপনারা যে অনুষ্ঠান করছেন আপনাদেরকেও শতকোটি প্রণাম দিদি ভাই রবীন্দ্রনাথকে নিয়ে। তো রবীন্দ্রনাথের একটা গান দিদি ভাই আমি শুনতে চাই, উড়িয়ে ধ্বজার ওই অগ্রভেদিরাতে, এই গানটা যদি আপনার সংগ্রহে থাকে দিদি ভাই শুনিয়েন। হ্যাঁ,
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে।
1: হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
0: খুব ভালো থাকবেন। আজ আমাদের বিষয় অন্যান্য বন্ধুদেরও জানিয়ে দিচ্ছি, রবীন্দ্রনাথ এবং অনুভব। রবীন্দ্রনাথকে আপনি কিরকম ভাবে অনুভব করেন? নানান ভাবে, তার তো প্রচুর সৃষ্টি রয়েছে। সঙ্গে থাকুন প্রবীর বাবু, প্রবীর বাবু আপনি সঙ্গে।

0: থাকুন, খুব ভালো লাগলো আপনার
1: হ্যাঁ
0: মেয়ে রবীন্দ্রনাথ নিয়ে পড়ছেন, রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে পড়ছেন, এটা জেনে আরো ভালো লাগলো। হ্যাঁ,
1: একশোবার একশোবার দিদি,
0: একদম, শুভরাত্রি। হ্যাঁ, খুব সুন্দর বললেন, এবং শুরুতেই আবহটা যেন পরিবর্তন হয়ে গেল, অনেকটাই আমাদের বিষয়ের কাছাকাছি যেন আমরা চলে এলাম। রবীন্দ্রনাথ, হ্যাঁ, যার জল কখনো শান্ত, কখনো গভীর, কখনো অশ্রু ভেজা, আবার কখনো অনন্ত আনন্দে ভাসমান। আপনারা প্রত্যেকেই বলবেন আপনারা কি রকম ভাবে রবীন্দ্রনাথকে পেয়েছেন বা পেতে চান। হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই,
0: স্বাগত জানাচ্ছি আপনাকে। কে বলছেন?
1: আমি বীরভূম।
0: বলুন কে বলছেন? বিশ্বজিৎ রোজ। বাহ, আপনি তো থাকেন ও বীরভূমেই থাকেন, তাই তো? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনি যেখানে থাকেন সেটা তো রবীন্দ্রনাথের জায়গা, তাই না? আপনি আজ আমাদের বিষয় রবীন্দ্রনাথ ও অনুভব। আপনি কিভাবে ছুঁয়ে থাকেন বা আপনার কাছে রবীন্দ্রনাথ কিভাবে ধরা দেয়? তার তো ছবি, গান কি নেই, তার প্রবন্ধ, তার নাটক, সমস্তটা মিলিয়ে, এবং তার জীবন স্মৃতিও যারা পড়েছেন, পাঠ করেছেন, তার জীবনটা নিয়ে ছোট্ট করে একটু আপনার অনুভূতির কথা।
1: দিদিভাই দেখুন, প্রত্যেক মানুষের জীবনে তো রবীন্দ্রনাথ জড়িয়ে আছেন অতন্ত ভাবে। রবীন্দ্রনাথের যে সমস্ত এমনকি গল্প, এমনকি যে সমস্ত বিষয়গুলো রবীন্দ্রনাথের মধ্যে ছিল, গান থেকে আরম্ভ করে সঙ্গে জড়িয়ে আছে। একটা গল্প শিক্ষা শেষ নেই, যতকাল বাকি ততকাল কিন্তু আমাদের মনুষ্য জীবনের একটা বিশাল মনে আর কি। কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা বলেছিলেন যে মানুষের জীবনে যত যতক্ষণ বাঁচবে শিক্ষা আছে, শিক্ষার কোনো শেষ নেই।
0: একদম একদম, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। খুব ভালো থাকবেন, কথা বলবেন আমাদের সঙ্গে, আপনারাই তো আমাদের আশ্রয়। ধন্যবাদ আপনাকে, শুভরাত্রি। হ্যাঁ, রবীন্দ্রনাথ নিয়ে কথা হচ্ছে, তাকে আমাদের শ্রোতা বন্ধুরা কীভাবে ভাবেন, কীভাবে দেখেন, কেননা প্রত্যেককেই, প্রত্যেক বাঙালিকেই রবীন্দ্রনাথকে ছুঁয়ে থাকতে হয়। শুরুতেই আমরা গানে চলে যাই।

0: পথ ভোলা ছায়াছবির গান শুনলেন শিবাজি চট্টোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরীর গাওয়া এই গানটি। হ্যাঁ, রবীন্দ্রনাথের লেখায় প্রকৃতি শুধু কি প্রকৃতি না, কেবল কিন্তু প্রকৃতি নয়, বৃষ্টি সেখানে মনের ভাষা, নদী সময়ের প্রতীক, আকাশ মুক্তির ইশারা, আর পথ সে তো অন্তহীন আত্ম অনুসন্ধান। সেই কারণেই রবীন্দ্রনাথকে যত পড়া যায়, যত চিনতে চেষ্টা করা যায়, ততই মনে হয় তিনি বাইরের পৃথিবীর চেয়ে মানুষের ভেতরের পৃথিবীকে বেশি চিনতেন। এক বন্ধু এসে গেছেন, বন্ধুর সঙ্গে কথা বলে নিচ্ছি। না, বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, বন্ধুকে বলবো আবারও চেষ্টা করুন। মানুষ যখন নিজের ভিতরের একাকিত্বের সামনে দাঁড়ায়, যখন চারপাশের শব্দ হঠাৎ অর্থহীন বলে মনে হয়, তখন রবীন্দ্রনাথ আশ্রয়। হ্যালো, কে বলছেন?
1: হ্যালো,
0: কে বলছেন বলুন, স্বাগত জানাচ্ছি। নিতাই বাবু, কিছুক্ষণ আগে কথা হলো, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমাদের সঙ্গে রয়েছেন, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আর রবীন্দ্র, আচ্ছা রবীন্দ্রনাথ নিয়ে আজ ভেবেছি, একটু ছোট্ট করে আপনার অনুভূতির কথা জানান।
1: রবীন্দ্রনাথের তো মানে সবকিছুতেই, রবীন্দ্রনাথ কাব্যে, কবিতায়, নাটকে, তারপরে নাচে, গানে, সবকিছুতেই রবীন্দ্রনাথ।
0: একদম তাই। আপনি কখন শোনেন রবীন্দ্রনাথের গান?
1: রবীন্দ্রনাথের গান তো খুবই ভালো লাগে।
0: আচ্ছা, কোনো নির্দিষ্ট সময়ে আপনার মন ভালো নেই, সেই সময় কি শোনেন?
1: সকালে এবং সন্ধ্যায়।
0: আচ্ছা,
1: এটা খুব ভালো সময় রবীন্দ্রনাথের গান।
0: আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনি আমাদের সঙ্গে থাকবেন, হ্যাঁ, আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। শুভরাত্রি নিতাইবাবু। রবীন্দ্রনাথ এবং অনুভব, কথা হচ্ছে বন্ধুদের সঙ্গে।

0: আর থাকছে বাংলা গান। আরও এক বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: আমি শিলিগুড়ি পড়াশোনা করছি, শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: শুভ্রাদি, কেমন আছেন শুভ্রাদি?
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি। শুনছেন আমাদের অনুষ্ঠান?
1: হ্যাঁ,
0: আচ্ছা।
1: রবীন্দ্রনাথকে নিয়ে তো একসময় খুব চর্চা ছিল।
0: হুম
1: রবীন্দ্রনাথের পর্ণপন্থী সংবাদ,
0: হুম
1: আমরা দুজন সাদামন স্কুল থেকে নৃত্য সম্মেলনে
0: হুম
1: আবৃত্তি করেছি।
0: বাহ, খুব ভালো, খুব ভালো লাগলো শুনে।
1: তারপরে গৃহপ্রবেশ নাটক,
0: হুম
1: সেটা আমাদের পাড়াতে আমরা করেছি।
0: আচ্ছা,
1: তারপরে নটি পূজার গীতিনাট্যটা, সেটাও করেছি।
0: তাই?
1: হ্যাঁ,
0: খুব ভালো লাগলো শুনে। কোনো কি একটুখানি মনে আছে? ধরুন কুন্তির, কুন্তির ছোট্ট একটুখানি দুটো লাইন যদি মনে থাকে, কোনো চাপ নয়, যদি মুখস্থ
1: আছে
0: থাকে। আছে?
1: আছে।
0: বাহ,
1: হ্যাঁ,
0: গ্রেট। বলুন একটু শুনি, আমাদের শ্রোতা বন্ধুরাও শুনবেন।
1: অর্জুন জনমেষে যে সব অর্জুন জনমেষে মনে করি দেশ করিও না বস্ত্র, আজও মনে পড়ে এই অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে। তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে, নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবোধি তরুণের মতো। যবনিকা অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কেশে অভাগিনী, অতৃপ্ত স্নেহ ক্ষুদার সহস্র নাগিনী, জাগায়ে জর্জর বক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন। অর্জুন জননী সে যে যবে কৃপাসি, তোমার পিতার নাম সুধালেন হাসি, কহিলেন রাজকুলে জন্ম নহে যার, অর্জুনের সাথে যুদ্ধে নাই অধিকার। আরব তো আনত মুখে না রহিল বাণী, দাঁড়ায় রইলে সেই লজ্জা আভাখানি, দহিল যাহার বক্ষ অগ্নিসম তেজে কে সে অভাগিনী, অর্জুন জননী সে যে।
0: বাহ, খুব ভালো লাগলো শুভ্রা দেবী, আপনি খুব ভালো লাগলো, আপনি যে চর্চা করেন এবং চর্চা করবেন, আপনি খুব সুন্দর, মন ভালো থাকবে, আপনি নিজে ভালো থাকবেন, শরীর ভালো থাকবে। রবীন্দ্রনাথ পড়ুন, রবীন্দ্রনাথের সঙ্গে থাকুন, রবীন্দ্রনাথকে অনুভব করুন, তাই না? এই যে আপনি বললেন, কত শ্রোতা বন্ধু শুনলেন, আপনি যে কুন্তির মানে কণ্ঠে আপনি কুন্তির অভিনয় করলেন, ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে, শুভরাত্রি শুভ্রা দেবী। হুম,
1: নমস্কার।
0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা কথা বলছেন রবীন্দ্রনাথ এবং অনুভব, আর রয়েছেন বাংলা গানে। পরের গানটি শিবাজী চট্টোপাধ্যায়ের গাওয়া।

0: রবীন্দ্রনাথ জানতেন মানুষের আনন্দ ক্ষণস্থায়ী, অভিমান গভীর, আর ভালোবাসা সবচেয়ে জটিল অথচ সবচেয়ে পবিত্র। তাই তার সৃষ্টিতে দুঃখ কখনো অন্ধকার হয়ে আসে না, বরং দুঃখও সেখানে আলো খোঁজার একটি পথ হয়ে ওঠে। বন্ধু রয়েছেন সঙ্গে, কথা বলে নি। হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: নমস্কার, বলুন।
1: নমস্কার নমস্কার,
0: প্রফুল্ল বাবু বলছেন।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: কেমন আছেন?
1: হ্যাঁ, প্রফুল্ল বাবু বলছি
0: রাঙাপানি থেকে।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো,
1: হ্যাঁ
0: বলুন। মনের জানালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন?
1: অনেকদিন পরে কথা বলা হচ্ছে আমার মনের জানালায়।
0: হ্যাঁ,
1: তো মনের জানলায় আজকে ওই রবীন্দ্রনাথ নিয়ে।
0: হ্যাঁ, রবীন্দ্রনাথ নিয়ে আপনার ছোট্ট অনুভূতির কথা।
1: তাই তার আদর্শ ভাবে যেভাবে চলি আমি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তো এই দুই কলি আমি বাসি সুর শোনাচ্ছি।
0: বাহ, খুব ভালো।

0: বাহ, খুব ভাল লাগলো, খুব ভাল লাগলো। খুব ভালো লাগলো প্রফুল্লবাবু, আপনি একদম দেশাত্মবোধক যে গান সেটা আপনি শুনিয়ে দিলেন একলা চলরে, যদি তোর ডাক শুনি কেউ না আসে।
1: আমার মনের কথাগুলো আপনার মাধ্যমে তুলে ধরি।
0: হ্যাঁ একদম, খুব ভালো লাগলো, খুব ভালো থাকবেন, অনেকদিন পর কথা হলো, আমাদের সঙ্গে থাকবেন, নমস্কার।
1: আমার নামটা যেরকম প্রফুল্ল, প্রফুল্ল মনেই ভাবেই থাকবো আপনার সঙ্গে।
0: তাই তো থাকতে হবে, আমাদের সকলকেই তাই থাকতে হবে। শুভরাত্রি প্রফুল্লবাবু। খুব ভালো লাগছে, সকলেই রবীন্দ্র চর্চায় রয়েছেন সেই টেরটা আমরা পাচ্ছি। রবীন্দ্রনাথকে নিয়ে তো থাকতেই হবে। রবীন্দ্রনাথের সবচেয়ে বড় আশ্চর্য হতো এই যে তিনি মানুষকে নিজের কাছেই ফিরিয়ে দেন। ব্যস্ত জীবনের ভিড়ে মানুষ যখন নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলে তখন তার গানের কাছে ফিরে আসতে হয়, তবেই যেন নিজেকে খুঁজে পাওয়া যায়। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন মনের জানালায়, আপনাদের পছন্দের অনুষ্ঠান, আপনাদের মনের অনুষ্ঠান, মনের কথা ভাগ করে নেবার অনুষ্ঠান মনের

না নালে আপনারা টেলিফোন করুন 9434077005। এই নম্বরে আমি রয়েছি আপনাদের বন্ধু রিমি, আপনাদের সঙ্গে কথা বলবার জন্য স্টুডিওতে। টেলিফোন আপনারা করতে পারেন, খুব বেশি সময় না থাকলেও কথা বলা যাবে। আর শুনতে থাকুন বাংলা গান মান্না দীর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন মনের জানালা অনুষ্ঠানে। আপনাদের মনের কথা আপনারা জানাতে পারেন। এখনো অল্প সময় রয়েছে, কথা বলা যেতেই পারে। আসলে রবীন্দ্রনাথ ও অনুভব এই বিষয়টি নিয়ে কথা হচ্ছে। রবীন্দ্রনাথ যারা শোনেন, যারা পড়েন, নিশ্চয়ই তাদের কাছে রবীন্দ্রনাথ আসলে কোনো মনে হয় এক এক সময় যে কোনো মানুষ নয়, তিনি কোনো সত্যি ব্যক্তি নন, তিনি অনুভবের এক সুদীর্ঘ ছায়া, যেন আমাদের ক্লান্তি অসুখ সেটাকে সারিয়ে তোলেন। তিনি আমাদের আশ্রয়, তিনি আমাদের শ্রশ্রূষা। আমার মনে হয় প্রত্যেকেই

রকম অনুভূতির মধ্যে দিয়ে হাঁটেন যখন রবীন্দ্রনাথকে সঙ্গী করে তোলেন, রবীন্দ্রনাথ ও অনুভব। এ বিষয়টি ছিল আজকের মনের জানালায়, মনের জানালা। এই অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হলো, সময় একেবারেই শেষ, আজ বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে ছিলাম আমি রিমি, আবারও আগামীকাল মনের জানালা। সকলে খুব ভালো থাকবেন। আকাশবাণী শিলিগুড়ি একটু পরই, প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

0: India Meteorological Department IMD has issued a red alert for heat wave to severe heat wave conditions over Uttar Pradesh, Madhya Pradesh and Vidarbha for tomorrow, and it will continue this week. Similar conditions are likely to prevail over Delhi, Haryana, Chhattisgarh and coastal Andhra Pradesh. In the Malaysia Masters Super Badminton, India's Ashmita Chaliha advanced to the women's singles quarterfinals in Kuala Lumpur today. She will next face 8th seed line Hoymar Kjelsvik of Denmark. And that is the end of this news bulletin.
1: Akash Bani Shirikuri Akun Abhar Purbabhash Parvuti Pachitini Abhar Ek Purbabhashe Janano Hese J. সিকিমের বেশিরভাগ জায়গায় এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কুচবিহার জেলার বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায় প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার দু একটি জায়গায় ঘণ্টায় 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন আগামীকালের প্রভাতী অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। আগামীকাল সকাল 6:05 প্রথমে অমৃতবাণী এবং তারপর বিভিন্ন শিল্পী কণ্ঠে বন্দনা, 6:25 কৃষি পরামর্শ, আবহাওয়ার পূর্বাভাস এবং চাষবাসের টুকিটাকি, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য 6:30, 6:35 গান্ধী কথা, রাজেশ্বরী দত্ত শিল্পীকণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান সকাল 6:45, প্রত্যুষা সকাল 7:00 অজয় চক্রবর্তীর কণ্ঠে নজরুল গীতির অনুষ্ঠান সকাল 7:45, সকাল 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, 9:00 অতুল প্রসাদের গান, 10:50 সীমান্ত কথা, 10:20 রজনীকান্তের গান, 10:30 বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT, 11:30 বিদ্যার্থীদের জন্য 12:00 কথাই সুরে। এতক্ষণ আগামীকালের প্রভাতী অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:13 হয়ে 30 সেকেন্ড। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হলো। শুভরাত্রি, জয় হিন্দ।